পুলকবাবু লিখছেন তাঁর ডায়েরিতে। যাই হোক, স্যার মাঝে মাঝে কলকাতা আসেন, রেলের সেই নন এসি শ্রেণীর সিটে। কখনো কখনো আমাকে ডাকেন, টুকটাক গল্প করেন। এভাবেই তিনি প্রায় 4-5 বছর দিল্লিতে কাটিয়ে অবসর গ্রহণ করলেন। হঠাৎ তার ফোন পেলাম। স্যার বললেন তিনি কলকাতা ফিরে আসছেন, তার ছেলে কিছুটা অসুস্থ, তাই স্টেশনে আসতে পারবে না। যদি সম্ভব হয় আমি যাতে স্টেশনে থাকি, কিছু বাক্স প্যান্টরা আছে আর কি, আমি গেলে তার সুবিধে হয়। আমি আগ্রহ নিয়েই গেলাম। স্যার পদে থাকাকালীন যেদিন দিল্লি যাচ্ছিলেন সেদিন স্টেশনে কত লোক, আর আজ কোথাও কেউ নেই। অবসর বড়ই নির্মম। সেদিনই একজন অতি প্রতাপশালী চাকরিজীবী বুঝতে পারেন, তিনি এতদিন প্রবল জনবেষ্টিত হয়েও আসলে কতটা একা ছিলেন। যাই হোক, ট্রেন এলো, স্যার বগি থেকে নামলেন। বাক্স প্যাটরা একদম কম নয়, সুটকেস, লেপ তোষক, বইপত্র। আমি একজন কুলি খুঁজছি। হঠাৎ একজন ভিখিরি গোছের মানুষ এসে ছোঁ মেরে সুটকেস তুলে নিলেন। আমি তা কেড়ে নেওয়ার আগেই আরেকজন ছুটে এসে নিলেন লিপ্ত শোকের বান্ডিল। খুঁড়িয়ে হাঁটা এক রমণী চিলের মতো বুকে তুলে নিলেন বইয়ের স্তূপ। আমি হা হা করে তাদের দিকে ছুটে যাচ্ছি, স্যার কাঁধে হাত দিয়ে থামালেন, বললেন কোনো অসুবিধে নেই, ওরা আমার খাতিরের মানুষ, ওরা কিচ্ছু নিয়ে পালাবে না।

অক্সফোর্ডে পড়াশোনা করা রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। বলেন কি, খোঁড়া গন্ধযুক্ত ভিখিরির দল তার খাতিরের মানুষ? সন্দেহ দূর করার জন্যই যেন একজন বলে ওঠেন, স্যারেরে আমরা খুব ভালোবাসি, যখনই রেলে আসেন আমাদের সাথে গল্প করেন, খোঁজ খবর নেন, টাকা পয়সা দেন, তাই আমরা তারে খুব খুব ভালোবাসি। বলতে বলতে তারা মাথায় বোঝা চাপিয়ে সামনে এগিয়ে চলেন, পেছনে আমি আর স্যার। এমন সময় নাকে সর্দি, চোখে পিচুটি পড়া এক 7-8 বছরের মেয়ে কোথেকে লাভ দিয়ে এসে স্যারের কোমর জড়িয়ে ধরে, আর স্যার তার জন্য কাঠি লজেন্স কেনার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। আমি দেখি আর ভাবি, চাকরি শেষে এমন রাজকীয় গৃহ প্রত্যাবর্তন কজন মানুষের ভাগ্যে জোটে? সময় আর একটা গানের, সমবেত কণ্ঠে আমরা শুনব এই গানটি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি।

শুরুতেই বলেছিলাম, শুধু আমার নিজের কথা তো নয়, আপনাদের কথা দিয়ে সেজে ওঠে আমাদের চিরন্তনীর আসর। উত্তর বাঙালি থেকে যেমন সুভাষ চক্রবর্তী লিখছেন, শ্রবণসাথী সৌম্যকে সুপ্রভাত জানিয়ে করি নিবেদন, চিরন্তনীর গল্প গান শোনার আশায় করেছি কাল যাপন। গল্প গানের আড়ালে থাকে অমূল্য শাশ্বত বাণী, তাই মন দিয়ে শুনতে থাকি আকাশবাণী। সুপ্রভাত দাদা, আমি শিখেছি একা থাকতে, একাই লড়াই করে বাঁচতে। জীবনের প্রতিটি বাধা, কষ্ট আর ব্যর্থতা আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে, আর না মেনে প্রতিটি নতুন দিনকে সাহসের সঙ্গে গ্রহণ করে নিজের পথ নিজেই তৈরি করে এগিয়ে চলাই আমার লক্ষ্য। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ নিজের উপর ভরসা রাখতে শেখে, তাকে থামিয়ে রাখা যায় না। ঢাকুরিয়া থেকে লিখছেন সৌভিক। সাত সরে সাত দিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে খুশি। সৌম সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। আমার জীবন আধারে ঢাকা, আলোর নাহি রেখা, এ জীবনে তেমন কিছু গল্পের নাইক দেখা। জীবনের কথা গল্পের অপূর্বই ক্ষণ, সাপ্তাহিকেই নিবেদনে ভরে প্রাণ মন। চরৈবেদী চিরন্তনী, বেশ লাগলো বেশ, সৌমরই নিবেদন থাকবে মননে রেশ। লিখছেন পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী। শুভ সকাল দাদাভাই, গল্প শুনবো বলে অপেক্ষা করে আছি। সাঁকড়াইল হাওড়া থেকে লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রাঙাপানি শিলিগুড়ি থেকে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, পুলকবাবুর গল্প শুনলাম ভালো লাগলো, শুভ সকাল, সাথে আছি। শুভ সকাল দাদাভাই, তোমার বলা গল্পে আজকে ধন্য হলাম, গানগুলি আমার মনোহরণ করেছে। পুলকবাবুর স্যারের মতো যদি সকলেই হতেন তবে আরও ধন্য হয়ে যেতাম। খুব ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। লিখছেন প্রবীণ মিনতি চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে। হাওড়া থেকে রঞ্জন, অনেকদিন পর শুনতে এলাম চিরন্তনী, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। শান্ত প্রকৃতির মায়া আজ হৃদয়ে আগলে রাখি, বারে বারে সে অচিন পাখির নাম ধরে আছে ডাকি, যার সুরের মায়া এই হৃদয়ে জড়াতে চায়। মন যেন পড়ল বাধা এই চিরন্তনীর মায়ায়, কত কথা বলবো ভাবি শব্দ নাহি পাই, ভোরের মায়া হৃদয়ে মেখে মন হারাতে চাই। বেলঘড়িয়া থেকে লিখছেন পায়েল ব্যানার্জি। পরের মেসেজটি পাঠিয়েছেন সরসোনা থেকে রাজবন্ধু। লিখছেন সুপ্রভাত সৌম্য, আজও চিরন্তনীর গান গল্পের আসরের সঙ্গে আছি।

গুড মর্নিং সৌম ভাই, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র রবিবারের ভোরে সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভেচ্ছা। আজ ঐতিহাসিক কার্গিল বিজয় দিবস, অমর বীর শহীদদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ পেরেন্টস ডে, মা বাবাকেও প্রণাম করার দিন। আজ তোমার অনুষ্ঠান খুব ভালো লেগেছে, ভালো থেকো। তারপরের মেসেজটি কে পাচ্ছে?

kitchen. খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল লিখছেন, ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দাদা। আজকে স্যারের প্রত্যাবর্তনের গল্প জীবনকে নতুন অভিজ্ঞতা দিল। শুভ সকাল, আন্তরিক শুভেচ্ছা রইল। আমি সঞ্জিত রায় সরসুনা নারায়ণ কলোনি থেকে বলছি। খুবই সুন্দর গল্প শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কমলেন্দু দাস বাঘা যতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। তারপরের মেসেজটি লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং সৌমদা, আজ শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী, গানে গল্পে অতুলনীয়, খুব ভালো লাগলো আজকের গল্প। সুপ্রভাত সৌমদাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী আজকে আপনার উপস্থাপনায়। প্রণববাবুর গল্পের সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। লিখছেন মাধবী শীল হুগলি থেকে।

বাঁকুড়া থেকে ডিপি চ্যাটার্জি লিখছেন, সেলফ কনফিডেন্স একটা আর্ট, ফ্ললেস বাঁচা একটা প্যাশন, কজন পারি। তারপরের মেসেজটি পাঠিয়েছেন মুকুল সর্দার খুলনা বাংলাদেশ থেকে, লিখছেন, চিরন্তনী সকাল, গানে গল্পে সকালটা ভরিয়ে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল, আজকের অনুষ্ঠান বেশ উপভোগ করলাম। ধীরেন পাল মেদিনীপুর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা।

তার পরের মেসেজটি কে পাঠিয়েছেন দেখি, লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, ঢাকুরিয়া থেকে লিখছেন মৌলি। শুভ সকাল, রবিবারের সকালের চিরন্তনে গান ও গল্পে ভরা সকালের ফুরফুরে হাওয়া এবং পুরনো স্মৃতি মনে করা চিরন্তনে, আমি শিবশঙ্কর সাঁত পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রভাত, অনেক অনেক দিন পর আমাদের প্রিয় চিরন্তনীর পাইলট হিসেবে আপনাকে পেলাম। শুক্র শনি রবি গেলে অপেক্ষার শুরু হয়, চিরন্তনীর কি যে উন্মাদনা না শুনলেই নয়। আজকের প্রসঙ্গে বলি, ধন মান কোনো কিছুই স্থায়ী নয়, শুধু ব্যবহারী মানুষের একমাত্র পরিচয় যা অমৃত্যু মানুষকে সর্বজনগ্রাহী করে তোলে। সাধন ঘোষ লিখছেন মধ্যম গ্রাম থেকে। আপনাদের এই বার্তাগুলোই মনে থেকে যায়, মনের মধ্যে অন্যরকম একটা আলোড়ন তৈরি করে আমাদের প্রত্যেকের মনেই। আমরা যারা নতুন নতুন গল্প নিয়ে আসি আপনাদের কাছে, বা আপনারা যারা আমাদের প্রতিদিন নতুন নতুন মন্তব্যে নতুন নতুন মুহূর্ত সাজিয়ে আমাদের সমৃদ্ধ করেন,

শেষ বেলায় আরেকটি মেসেজ দিয়ে শেষ করি। বিদ্যুৎ রায় জলপাইগুড়ি থেকে লিখছেন, চিরন্তনীর এ সপ্তাহের শেষ চিরন্তনী, খুব ভালো লাগলো সৌম ভাইয়ের উপস্থাপনায়, অনেকদিন পর আপনি এই অনুষ্ঠানে এলেন, ভালো থাকবেন সবাই। সমবেত কণ্ঠে আরেকটি গান শুনব, তারপর ধীরে ধীরে বিদায় নেওয়ার পালা।

আরও কিছু মেসেজ ইতিমধ্যে পেয়েছি। সোমালি ঘোষ নদিয়া থেকে লিখছেন, দারুণ লাগলো আজকের গল্প। ডানলপ থেকে সৌমিতা চক্রবর্তী লিখছেন, খুবই শিক্ষণীয় পুলকবাবুর স্যারের জীবন, তার মতো আমরা কজন হতে পারবো জানি না। তারপরের মেসেজটি পাঠিয়েছেন রবিন কর, লিখছেন, পুলকবাবুর সৌভাগ্য ওর স্যারের মতন একজন মানুষকে সামনাসামনি দেখেছেন, পেয়েছেন অনেকটা সময়।

চিরন্তনীর আসর থেকে এবার বিদায় নেওয়ার পালা। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নিশ্চয়ই কথা হবে আপনাদের সকলের সঙ্গে। আপাতত আপনাদের জন্য রেখে গেলাম বন্দে মাতরম।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:04 হয়ে 25 সেকেন্ড, বাংলাদেশ সময় 6:32 হয়ে 3 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও উপকূলীয় অঞ্চলে সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন, আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।

পর্যায়ে কার্য করা সর্বতোভাবে উচিত ও আবশ্যক। এই রাজবাক্য শুনিয়া সন্নিহিত ব্যক্তি মাত্রই মনে করিয়াছিলেন রাজা তাহারে কারাগারে রুদ্ধ করিবেন এবং অবশেষে তাহার প্রাণদণ্ডের আদেশ দিবেন, কিন্তু তিনি তাহাকে নিকটে আনাইয়া যথেষ্ট সমাদরপূর্বক আপন সম্মুখে বসাইলেন এবং তাহার নিজের ও পরিবারবর্গের কুশল জিজ্ঞাসা করিয়া বন্ধুভাবে কিয়ৎক্ষণ কথোপকথন করিলেন। এইরূপে যথোচিত শিষ্টাচার ও শিষ্টালাপের পর বহুমূল্য উপহার দিয়া তিনি তাহাকে বিদায় দিলেন। আর্কিডিয়াস ভাবিয়েছিলেন ফিলিপ তাহার প্রথমত যথোচিত শাস্তি ও অবশেষে প্রাণদণ্ড করিবেন, কিন্তু তাহার ব্যবহার দেখিয়া মোহিত ও চমৎকৃত হইয়া আন্তরিক ভক্তি সহকারে তাহার প্রশংসা কীর্তন করিতে করিতে প্রস্থান করিলেন। সন্নিহিত রাজপুরুষেরা বলিলেন, মহারাজ, ওরূপ দুরাচারের সহিত এরূপ ব্যবহার করা আমাদের বিবেচনায় ভালো হয় নাই। ইহাতে উহার আস্পর্ধা আরও বাড়িবে এবং মনে করিবে আপনি উহার তোষামোদ করিলেন। ফিলিপ শুনিয়া ঈষৎ হাস্য করিয়া মৌনাবলম্বন করিলেন। কিছুদিন পরে চারিদিক হইতে সংবাদ আসিতে লাগিল, আর্কিডিয়াস এতকাল রাজার বিষম শত্রু ছিল, এক্ষণে তাহার যারপর নাই হিতৈষী হইয়াছে। সর্বত্র সর্ববিধ লোকের নিকট সে রাজার গুণানুবাদ ও প্রশংসা কীর্তন করে এবং আন্তরিক ভক্তি সহকারে রাজার উল্লেখ করিয়া মুক্ত কণ্ঠে বলিতে থাকে, মাসিডনের অধীশ্বর ফিলিপের তুল্য অমায়িক, নিরহংকার, উন্নতচিত্ত, উদারচরিত পুরুষ কস্মিন কালেও কাহারও নয়নগোচর হইয়াছে আমার এরূপ বোধ হয় না। আমি যে সবিশেষ না জানিয়া এতকাল তাহার কুৎসা কীর্তন করিয়াছিলাম তাহা নিতান্ত নির্বোধ ও যারপর নাই অভদ্রের কার্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া ফিলিপ পার্শ্ববর্তী রাজপুরুষবর্গের দিকে দৃষ্টি সঞ্চারণ পূর্বক সহাস্যবদনে বলিলেন, এখন বলো দেখি আমি তোমাদের অপেক্ষা নিপুণতর চিকিৎসক কিনা।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন আহির ভৈরব ও জৌনপুরীর আগে খেয়াল, শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী।

শুনছিলেন আহির ভৈরব ও জৌনপুরীর আগে খেয়াল। শিল্পী ছিলেন পণ্ডিত নারায়ণ রাও যোশী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আশ্বাস কেন্দ্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে সকাল 11টায় দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ত্রিদেশীয় সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লি ফিরে এসেছেন। পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুচারুভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে শ্রী যোশী জানান।
1: Thank Honorable Prime Minister for giving such a huge responsibility and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment I will perform and I will try to come to his expectation in this particular department with full strength. I will try to work with all humility and honesty. In detail I will talk to you after taking the charge.
0: এদিকে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত। কোনো দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার ইস্তফা আসলে শিক্ষার্থীদের আন্দোলনের জয় বলে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রস্থ আলোচনায় বসেন। বৈঠকের পর সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো FIRও দায়ের করা হবে না। যদি ইতোমধ্যে কোনো FIR দায়ের করা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং সংশ্লিষ্ট FIR এর প্রতিলিপিও প্রদান করা হবে। প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিও সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা।
2: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन FIR न हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন। সরকার আগামীকাল লোকসভায় পরীক্ষায় অনিয়ম ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। সংসদের আগামীকালের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধন করার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি পেশ করবেন। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম বা অসদুপায় অবলম্বনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের লক্ষ্যে একটি খসড়া বিলকে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400-এরও বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্র্যান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4-30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন একে প্রত্যেক ভারতীয়র কাছে এক গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনায় সন্তোষ ব্যক্ত করেছেন। কৈলাস মানসসরোবর যাত্রার পঞ্চম দলটি নাথুলার পথ ধরে কৈলাস পর্বত ও মানসসরোবর হ্রদের পবিত্র তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করে নিরাপদে গ্যাংটকে ফিরে এসেছে। গতকাল গ্যাংটকে সিকিম পর্যটন উন্নয়ন নিগম তীর্থপথের এই সাফল্য উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে তীর্থযাত্রীরা তাঁদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন, পবিত্র যাত্রা সফলভাবে সম্পন্ন করতে পারায় গভীর সন্তোষ প্রকাশ করেন তাঁরা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। সফরকালে রাষ্ট্রপতি ওই তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাষ্ট্রপতির এই সফর বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হয়ে রইল। এই প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতি মলডোভা এবং উত্তর ম্যাসিডোনিয়া সরকারি সফর করলেন। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার রোমানিয়া সফরে গেলেন কোন ভারতীয়।

0: রাষ্ট্রপতি। গোটা সফরে শ্রীমতী মুর্মু সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন, ব্যবসায়িক ফোরামে ভাষণ দেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মত বিনিময় করেন। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আগামীকাল হতে চলা আঞ্চলিক নির্বাচনের প্রেক্ষাপটে জনগণ যেন কোনো ভয়ভীতি ছাড়াই অবাধে তাদের অধিকার চর্চা করতে পারে তা পাকিস্তানি কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আফগানিস্তানের সরকার জানিয়েছে, গত এক মাসে প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরান থেকে মোট 14,539টি আফগান শরণার্থী পরিবার দেশে ফিরেছে। এ নিয়ে দেশে ফিরে আসা মোট আফগান শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 97,277-এ। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরত সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় জানান, তারা পশ্চিম হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত, পূর্ব নানগারহার প্রদেশের তোরখাম ক্রসিং পয়েন্ট, দক্ষিণ হেলমান্দ প্রদেশের বাহারামচা দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছেন। ফ্রান্স ও স্পেনে কয়েকদিন ধরে চলা দাবানলের কারণে 2,50,000-এরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। স্পেনের ভ্যালেন্সিয়ায় দাবানলে এক ব্যক্তির মৃত্যুর খবর স্বীকার করে ইতোমধ্যেই স্পেনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ এবং লন্দ এলাকা থেকে প্রায় 2,00,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাবজুনিয়ার পুরুষ দল FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রোমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়াহা এবং শাহরুখ আলী। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারত। প্রথমার্ধে রোমিত পাল গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক কেতন কুশওয়াহা গোল করে ব্যবধান বাড়ান। এরপর শাহরুখ আলীর গোলে 3-0 এগিয়ে যায় ভারত। মোহাম্মদ ওসমান পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন। এদিকে ফাইনালে ওঠার সুবাদে ভারত ও পাকিস্তান উভয় দলই প্রথমবারের মতো হতে চলা FIH ইউথ হকি ফাইভস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সাবজুনিয়ার মহিলা দল রূপজেতে 2-4 গোলে পরাজিত হয় ভারত। প্রতিযোগিতায় সার্বিকভাবে ভারতের এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ হকি ইন্ডিয়া খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। সোনাজয়ী ভারতীয় পুরুষ দলের প্রত্যেক খেলোয়াড়কে 2,00,000 টাকা এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে 1,00,000 টাকা অর্থমূল্য পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি রূপজয়ী ভারতীয় মহিলা দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন 1,00,000 টাকা, প্রত্যেক সাপোর্ট স্টাফ পাবেন 50,000 টাকা। ভারতের স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আনাহাত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের ইতিহাস গড়েন। 18 বছর বয়সী ভারতীয় প্রতিভাবান খেলোয়াড় আনাহাত দ্বিতীয় বাছাই সালেমকে 11-3, 11-7, 11-9 গেমে পরাজিত করে সোনা জয় করেন। পশ্চিমবঙ্গের 22 বছর বয়সী জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। দুটি ভল্ট মিলিয়ে মোট 13.025 স্কোর করে শীর্ষ 8 ফাইনালিস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেন তিনি। অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না রাজ্যের আরেক জিমন্যাস্ট প্রণতি নায়ক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আশ্বাস কেন্দ্রের। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাশ্বত ভারত, আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। আমাদের মনের একটি বৃত্তি বলে এটা করো, আরেকটি বৃত্তি বাধা দিয়ে বলে না করো না। আমাদের ভেতরে কতগুলি প্রবৃত্তি আছে যেগুলি ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে বাইরে যাবার চেষ্টা করছে, আর তার পেছনে আরেকটি স্বর যতই ক্ষীণ হোক না কেন বলে চলেছে যেও না বাইরে যেও না। এই দুটি প্রক্রিয়া সংস্কৃতে দুটি শব্দে সুন্দর বোঝানো হয়েছে, প্রবৃত্তি এবং নিবৃত্তি। ওই করোনা থেকেই ধর্ম এবং আধ্যাত্মিকতার শুরু। যেখানে করোনা নেই

সেখানে ধর্মের আরম্ভই হয়নি বুঝতে হবে। প্রতিটি জীবাত্মাই স্বরূপত দৈবী স্বভাব সম্পন্ন, জীবনের লক্ষ্য বাইরের এবং ভেতরের প্রকৃতিকে বশ করে অন্তর্নিহিত এই দেবত্বকে জাগিয়ে তোলা। কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, এর মধ্যে একটি, একাধিক বা সবকটির সাহায্যে ভেতরে সেই দেবত্বকে বিকশিত করো এবং মুক্ত হয়ে যাও। এই হল ধর্মের সব। মতবাদ, আচার অনুষ্ঠান, শাস্ত্র, মন্দির বা অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে, তার বিকাশই ধর্ম। ধর্ম মানে শাস্ত্রপাঠ, তত্ত্বকথা কিংবা মতবাদ নয়। ধর্মীয় আলোচনা এমনকি ধর্ম সম্পর্কীয় যুক্তি বিচারও নয়। ধর্ম মানে আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। যতক্ষণ না তোমরা প্রত্যেকেই ঋষি হচ্ছ, যতদিন না প্রত্যেকেই আধ্যাত্মিক সত্যকে মুখোমুখি দেখছ, ততদিন তোমাদের ধর্মজীবন আরম্ভ হয়নি জানবে। যতদিন না অতীন্দ্রিয় অনুভূতির দ্বার খুলে যায়, ততদিন তোমার কাছে ধর্ম কেবল কথার কথা মাত্র। ততদিন পর্যন্ত তুমি ধর্ম লাভের জন্য প্রস্তুত হচ্ছ মাত্র। ততদিন পর্যন্ত ধর্ম সম্বন্ধে তোমার বক্তব্য পরোক্ষ বিবরণ মাত্র। ভারতে ধর্মের অর্থ প্রত্যক্ষানুভূতি, নয়তো তা ধর্ম নামেরই যোগ্য নয়। ভারতের আধ্যাত্মিক আকাশ থেকে যে মহাশক্তিময়ী বাণী নিঃসৃত হয়েছে, তা হল অনুভূতি, উপলব্ধি। ঈশ্বরকে দর্শন করতে হবে, খুব সাহসের কথা বটে, কিন্তু গভীরভাবে সত্য, প্রতিটি বর্ণে সত্য। ধর্ম সাক্ষাৎ করতে হবে, কেবল শুনলে হবে না, তোতা পাখির মতো কেবল কতগুলো কথা মুখস্থ করলেই চলবে না, কেবল বুদ্ধি সায় দিলেও চলবে না, তাতে কিছুই হয় না। ধর্ম আমাদের অভ্যন্তরে প্রবেশ করা চাই। তাই ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ এই নয় যে আমাদের যুক্তি বিচার এরকম বলছে, ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ এই যে প্রাচীনেরা এবং আধুনিকেরাও সেই ঈশ্বরকে দেখেছেন। চরিত্রই প্রকৃত শক্তি, আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে সমস্ত ধর্ম। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎ কর্ম করা, এ দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম।

0: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @

0: mail.com mairtwekatha maitrikotha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। শুনছিলেন সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন কপি জাতীয় ফসলের একপেশে রোগ, এ বিষয়ে বলছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী।
2: কপি জাতীয় বলতে কপি, ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলি, কোথাও কোথাও আমরা সর্ষের ক্ষেতেও দেখেছি এই রোগের প্রকোপ দেখা যায়। আমরা যদি মাঠ পরিদর্শন করি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে শুরু থেকে বুঝতে পারব। সেক্ষেত্রে মাঠে গিয়ে আমরা প্রথমেই যদি এই রোগের আক্রমণ দেখি সেটা দেখা যায় পাতার, বিশেষ করে নিচের দিকে বা পুরনো পাতায় নিচের দিকে কিনারা ধরে হালকা হলুদ রঙের একটা আভা দেখা যায়। সেই আভাটা ক্রমশ বাড়তে থেকে ভেতর দিকে যায় এবং দাগটা যেমন হলুদ ছিল আস্তে আস্তে কিন্তু ওটা বাদামি, পরের দিকে ওটা কালচে হয়ে যায়। এরকম অনেকগুলো দাগ এক জায়গায় যখন হবে তখন ওই পুরো পাতাটাকেই নষ্ট করে দেয়। যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এই ব্যাকটেরিয়ার জীবাণুগুলো ওই শিরার মধ্যে এরা একটা এমন

0: থাকে, যেটা আমরা তা জালের মতো মানে নেটের মতো দেখতে পাই, কালচে রঙের বিভিন্ন রকম দাগ। তো সেটা থেকেও আমরা বুঝতে পারি যে এটা কালো শিরা রোগ বা এই ধরনের আমরা বলি, বা একপেশে রোগ। বেশি যখন আক্রমণ হবে তখন দেখা যায় পাতা থেকে আস্তে আস্তে বোটার দিকেও এগিয়ে যায় রোগের প্রকোপটা, শুধু বোটা না, তারপরে এটা কাণ্ডকে আক্রমণ করে এবং যে খাদ্যনালী জাইলাম ফ্লোয়েম বলি আমরা, সেইখান দিয়ে এরা শেকড় অবধি যায় এবং পুরো গাছটাকে শেকড় অবধি গিয়ে মেরে দেয়। তার ফলে কি হয়, অনেক সময় এটা দেখা যায় যে গাছ ঢলে পড়েছে, গাছটা থেকে কিন্তু কোনো ফলন পাবো না। এটা একটা খেয়াল করতে হবে, কোথাও যদি গাছের ডগা পাতা ছেঁড়া ফাটা হয় সেখান থেকে আমরা দেখি একটা আঠালো পদার্থ, যেটাকে আমরা আমাদের শরীরে যেমন পুঁজ হয় এটাও তাই, একটা ব্যাকটেরিয়ার পুঁজ বেরিয়ে আসে, হাত দিয়ে চিপলে ওটা আঠা আঠা লাগবে। তো এই ক্ষেত্রে প্রতিকারের কথা ভাবি তাহলে আমাদের অনেকগুলো ধাপ পেরোতে হবে। সেরকম আমরা যেমন আমরা যদি সুসংগত উপায় কিছুটা আমাদের প্রথমে করতেই হবে, কারণ আমরা প্রথমেই রোগ নিয়ন্ত্রণে রাসায়নিক বীজ বা ওষুধ দেব না। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা সুস্থ বীজ চয়ন করতে হবে, সুস্থ বীজ সংশ্রিত বীজ, যেটা সরকারের দ্বারা আমাদের সংশ্রিত করা হয় সেই বীজটাকে আমাদের নিতে হবে। নেওয়ার পরেও কিন্তু আমরা বীজ শোধন করব, বীজ শোধনেরও অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা রাসায়নিকভাবে করতে পারি, জৈবিক এক ওষুধ দিয়ে আমরা করতে পারি। তাছাড়া খুব ভালো হয় যদি আমরা গরম জলে শোধন করতে পারি, যদি এটা খুব রিস্কি বা কঠিন ব্যাপার, কিন্তু খুব এক্সপার্ট কৃষক ভাইয়েরা যদি চেষ্টা করেন আলাদা করে করতে পারেন। আমি তাও বলে দিই এটা কীরকম, 50 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডে টেম্পারেচার হতে হবে, তার মধ্যে আমরা বীজ রাখবো আধ ঘন্টা। এই বীজটা কিভাবে করবেন একটু বলে দিই তাও, সেটা হলো একটা জল পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আমরা গরম করব। গরম করার আগে কি করব, সেখানে একটা কাঠের টুকরো এবং 2 টাকার কয়েন দিয়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব কাঠের টুকরো, যেটা ভাসে জলে, তার সঙ্গে চারিদিক মোমের প্রলেপ দিয়ে দেবো। এই মোমটা যখন কাঠশুদ্ধ রাখবো ঠান্ডা জলে, এটা পাত্রের নিচেই থাকবে, কিন্তু যখন গরম করব এই মোমটা গলে যাবে এবং ওই 2 টাকার কয়েন সহ কাঠটা ভেসে উঠবে জলের উপরে, তখনই বুঝবো আমরা যে এর টেম্পারেচার কিন্তু 50-52 ডিগ্রি হয়েছে। সেক্ষেত্রে আমরা তখন ওই বীজটাকে পাত্রের মধ্যে দেব, পাত্রের নিচে যেন না লাগে, ওই আধ ঘন্টা রাখবো। ওঠানোর পরে কিন্তু আমার শুধু যেহেতু ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসও আছে যেগুলো আমরা নির্মূল করতে পারবো, সেই বীজ যদি লাগাই আমরা খুব ভালোভাবে চাষ করতে পারবো এই রোগহীন অবস্থায়। এই রোগের ক্ষেত্রে আমরা কিন্তু শস্য পর্যায়ে আমরা দেখব, মানে একই জায়গায় বারবার এই কফি জাতীয় ফসল লাগাবো না, তাহলে আবার বারবার ওষুধ এই রোগটা ফিরে আসবে, কারণ ব্যাকটেরিয়া মাটির মধ্যেই থাকে। এছাড়া যদি আমরা দেখি না এখানে আমার ওষুধ দিতেই হবে, সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড কপার বেসড কিছু ওষুধ আছে, তার সঙ্গে অবশ্যই আমরা স্ট্রেপটোসাইক্লিন, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, 1 গ্রাম 10 লিটার জলে এই করে যদি আমরা ট্রিট করি তাহলে কিন্তু আমাদের এই রোগ থেকে নিস্তার পাওয়া যাবে।
1: এতক্ষণ শুনলেন কপি জাতীয় ফসলের একপেশে রোগ, এ বিষয়ে বললেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:05 থাকবে সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 শুনবেন সকালের আড্ডা, 8:30 শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে, কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 9:00 থাকবে ষোলো আনা বাঙালি, কেরালার মন্দির নৃত্য কথাকলি আর ভরতনাট্যমের শিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 9:30 থাকবে মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন হৈমন্তী রায়, 10:30 শুনবেন ভক্তিগীতি, শিল্পী সত্যশুভ সরকার, 10:45 শুনবেন লোকগানের আসর, সকাল ১১টায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান।

অনুষ্ঠান শুনবেন অনুষ্ঠানটির 136তম পর্ব। এরপরই মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা তর্জমা শুনবেন। দুপুর 12টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংসুক ঘোষ। 12:30 শুনবেন যাত্রাপালা ছত্রপতি শিবাজি, রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, পরিবেশনা দিবাকর পাত্র ও সম্প্রদায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর রসময়ী। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস। উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক ও অঙ্কিতা পাল। বিকেল 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, কৃষকের মনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্য বিষয় রক্তে সুগার ও হৃদরোগ, বলবেন ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়। 7:00 শুনবেন নাটক সংশয়, রচনা বিমল কর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। 8:00 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা তর্জমা। 8:30 থাকবে বাংলা ব্যান্ডের গান। 9:00 শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 থাকবে গ্রন্থ পরিচয়, ঋত্বিক ঘটকের গল্প পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনায় ড মানস প্রতিম দাস, সম্পাদনায় রিয়া ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পণ্ডিত সুররঞ্জন। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজকের সারা দিনের অনুষ্ঠান পরিচিতি।

সুফি গানের আসর এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

ঘুরতে কার না ভালো লাগে, কিন্তু ভ্রমণপ্রিয় মানুষদের জন্য আকাশবাণী মৈত্রী নিয়ে আসে বিভিন্ন মানুষ ভ্রমণের সুযোগ। তার মধ্যে আজকে ঘুরে দেখা বাংলাদেশের পান্থুমাই, সিলেট অঞ্চলের একটি সুন্দর

সুন্দর গ্রাম, যেখানে কিনা চোখ জুড়িয়ে যাওয়া জলপ্রপাত আছে। সিলেট জেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পান্তুমাই। ভারত সীমান্তে মেঘালয় পাহাড়ের পাদদেশে এর অবস্থান। পান্তুমাই গ্রামকে বলা হয় বাংলাদেশের সব থেকে সুন্দর গ্রাম, যদিও অনেকে একে পান্তুমাই বলেন, কিন্তু পান্তুমাই এর আসল নাম। 68,000 গ্রামের বাংলাদেশ, সেখানে প্রায় প্রত্যেকটি গ্রামই নান্দনিক। তারপরেও প্রকৃতিপ্রেমীরা কিন্তু সারা দেশ খুঁজে বের করেছেন দেশের সবথেকে সুন্দর গ্রাম, যার নাম পান্তুমাই।

পান্তুমাই গ্রামে অরণ্যের কোলে রয়েছে এক অপরূপ ঝর্ণা। ঝর্ণাটির স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা, কেউ কেউ একে ডাকেন বড় হিল ঝর্ণা বলে। ঝর্ণাটি ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করা যায়। সবথেকে সুন্দর বিষয় হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোলঘেসা এই অপূর্ব গ্রামে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে এই সুন্দর ঝর্ণা দেখতে প্রকৃতিপ্রেমীরা ছুটে যান এর কাছে। উঁচু পাহাড় থেকে পাথর বেয়ে নেমে আসা আগ্রাসী জলের ধারা, চারপাশে শুধুই প্রাকৃতিক সৌন্দর্য। সব থেকে বড় কথা হল এখানে পর্যটকরা আসেনি ছবি তোলার জন্য। পান্থুমাই ঝর্ণা দেখতে যে কোনো সময় যাওয়া যায়, তবে যেহেতু ঝর্ণা তাই এর প্রবাহমানতা বর্ষাকালে থাকে অনেক বেশি।

এবারে বলি ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায়। ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, সায়াবাদ সহ বিভিন্ন জায়গা থেকে গ্রিন লাইন ছাড়াও অন্যান্য এসি বাস যাতায়াত করে। এই বাসে করে সহজেই চলে যাওয়া যায়। তাছাড়াও ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যাওয়া যায় কমলাপুর কিংবা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনারা। এছাড়াও ঢাকার সবথেকে দ্রুত সময়ের সিলেট যাওয়ার বিমানেও কিন্তু ভ্রমণ করে নিতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য হল চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনেও সিলেট চলে আসা যায়। সিলেটের অম্বরখানার সিএনজি স্টেশন থেকে আপনারা চলে আসতে পারেন হাদারপার নামক স্থানে। এখানে সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করে নেওয়া যায়। হাদারপার নৌকোঘাট থেকে বিছানাখান্দি, পান্থুমাই ঝর্ণা আর লক্ষণছড়া একসঙ্গে ঘুরে দেখা যায়। বড় ট্রলারও ভাড়া করা যায়। শীতকালে আর বর্ষার শুরুতে যখন নদীতে জল অনেক কম থাকে তখন কিন্তু পায়ে হেঁটেই এই হাদারপার থেকে বিছানাখান্দি চলে যাওয়া যায়।

পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তায় পান্থুমাই গ্রামের এক অন্যতম বৈশিষ্ট্য। গ্রামের শেষে পাহাড়ি গুহা থেকে হরিণের মতো যেন ছুটে আসে এই ঝর্ণার জলরাশি। দেখলে মনে হয় সবুজের বুকে হয়তো বিছিয়ে থাকা সাদা শাড়ি। পাহাড়ি স্বচ্ছ জলের ছড়া যখন পাহাড় দিয়ে গেয়েও

মিঠো পথ ধরে বাঁশবাগান, নদী সবকিছুর ওপর দিয়ে বয়ে চলে তা কিন্তু অনন্য। প্রতাপপুর গ্রাম পাড়ি দিয়ে সামনের উঁচু পাহাড় ঘেঁষে বিশালাকার এক মাঠ পাওয়া যায়। মাঠ পেরিয়ে কিছুটা জঙ্গল, জঙ্গল থেকে কিছুটা এগোলেই শোনা যায় জলের শব্দ, পাহাড় থেকে যে জল গড়িয়ে পড়ছে। জঙ্গলের মাঝখানে উঁকি দেয় এই রূপবতী ঝর্ণা পান্তুমাই। বড় বড় পাহাড়ের ঘা বেশে অনেক উঁচু থেকে ইংরেজি অনেকটা এস অক্ষরের মতো সেদ বয়ে চলে আসে। স্থানীয়রা এই ঝর্ণাটি খুব সুন্দরভাবে উপভোগ করেন পর্যটকদের সঙ্গেও। সবথেকে বড় কথা হল পান্তুমাই গ্রাম এবং এই ঝর্ণা বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত এক অঞ্চল, যেখানে ভ্রমণবিলাসী মানুষ এবং প্রকৃতিপ্রেমী মানুষেরা আসেন শুধুমাত্র নয়নাভিরাম সৌন্দর্যকে উপভোগ করা এবং কিছুটা সময় একান্তভাবে প্রকৃতির সঙ্গে কাটানোর জন্য।

আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান এই অঞ্চলে আমরা ঘুরে দেখলাম সিলেট বাংলাদেশের পান্থুমাই। পরবর্তীতে বাংলাদেশের দর্শনীয় স্থানে আবারও ঘুরে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থানকে। পরবর্তীর জন্য শ্রোতা বন্ধুরা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। বাংলায় সংবাদ আর একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। বিক্ষোভকারীদের দাবি সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্রীয় সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। সংসদের আগামীকালের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি পেশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাঁকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুচারুভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে শ্রী যোশী জানান।
1: Thank Honorable Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment I will

0: perform, and I will try to come to his expectation in this particular department with full strength. I will try to work with all humility and honesty. In detail, I will talk to you after taking the charge.
1: এদিকে নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত। কোনো দেশবিরোধী শক্তি জাতির সুযোগ নিতে না পারে সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার ইস্তফা আসলে শিক্ষার্থীদের আন্দোলনের জয় বলে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রস্থ আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে না। যদি ইতোমধ্যে কোনো এফআইআর দায়ের করা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করে নেওয়া হবে, সংশ্লিষ্ট এফআইআর এর প্রতিলিপিও প্রদান করা হবে। প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবার আর্থিক সহায়তার বিষয়টিও সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা।
0: থ্যাংক অনারেবল প্রাইম মিনিস্টার ফর গিভিং।
2: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर ना हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा, इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
1: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশবিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম 2026 এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মত বিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4-30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। সফরকালে রাষ্ট্রপতি ওই 3টি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী হিসেবে এই দিনটি আজ পালন করা হচ্ছে। উল্লেখ্য, 1999 সালে হওয়া এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে চলে যাওয়া এলাকাগুলি পুনরুদ্ধার করেছিল ভারতীয় সেনাবাহিনী। এই উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে গত সন্ধ্যায় কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি অপারেশন বিজয়ের বীর যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের নিকটাত্মীয়দের সম্বর্ধনা জানান। আজ শ্রদ্ধাঞ্জলি সমারোহের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটবে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে 57তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ইফির জন্য চলচ্চিত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় বিভাগগুলির জন্য চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে আগস্টের মাঝামাঝি সময়। ফিল্ম ফ্রিওয়ের মাধ্যমে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে 31 আগস্ট। কৈলাস মানস সরোবর যাত্রার পঞ্চম দলটি নাথুলার পথ ধরে কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদের পবিত্র তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করে নিরাপদে গ্যাংটকে ফিরে এসেছে। গতকাল গ্যাংটকে সিকিম পর্যটন উন্নয়ন নিগম তীর্থপথের এই সাফল্য উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে তীর্থযাত্রীরা তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কণ এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসুম ভবনের। জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও একই আবহাওয়া থাকবে বলে আইএমডি জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা ইরানকে এমন সব উপগ্রহ ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যা মার্কিন সেনাঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে হামলার ক্ষেত্রে সহায়তা করতে পারে। তিনি আরও দাবি করেন, নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে মস্কো উত্তর কোরিয়া থেকে 30,000 সেনা আনানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়াকে সতর্ক করার পরপরই এই অভিযোগ প্রকাশ্যে এল। ইরান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি আধিকারিকদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের করা সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। তেহরান তাদের এই পদক্ষেপকে কপটতা হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কালাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত ইরানি বিচারক এবং তথ্য দমনে জড়িত থাকার জন্য আরেক সাইবার আধিকারিকের বিরুদ্ধে নতুন বিধিনিষেধের ঘোষণা করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তীব্র বিক্ষোভের জেরে জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি আজ দুদিনের আন্দোলনের ডাক দিয়েছে। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে লং মার্চ করবে ওই সংগঠন। এদিকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্স ও স্পেনে কয়েকদিন ধরে চলা দাবানলের কারণে 2,500,000 বেশি মানুষ ঘরছাড়া। স্পেনের ভ্যালেন্সিয়ায় দাবানলে এক ব্যক্তির মৃত্যুর খবর স্বীকার করে ইতোমধ্যেই স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন এবং লান্দ এলাকা থেকে প্রায় 2,00,000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জার্মানির বার্লিনে রূপান্তরকামীদের বার্ষিক উদযাপন সমারোহ উপলক্ষে সমবেত জনতার ভিড়ে একটি ভ্যানের ধাক্কায় একজন প্রাণ হারিয়েছেন, আহত 15। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় পুলিশ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাবজুনিয়ার পুরুষ দল FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রোমিত পাল, অধিনায়ক কেতান কুশওয়াহা এবং শাহরুখ আলী। মোহাম্মদ ওসমান পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন। এদিকে ফাইনালে ওঠার সুবাদে ভারত ও পাকিস্তান উভয় দলই প্রথমবারের মতো হতে চলা FIH ইউথ হকি ফাইভস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সাবজুনিয়ার মহিলা দল রূপজেতে 2-4 গোলে পরাজিত হয় ভারত। প্রতিযোগিতায় সার্বিকভাবে ভারতের এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ হকি ইন্ডিয়া খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহাত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের ইতিহাস গড়লেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সকাল 11:00 মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আজকে সকালের আড্ডায় চলে এসেছি আমি বিশাখা। আর সকালের আড্ডা মানেই

অনেক গান আর সঙ্গে অবশ্যই অনেক কথা। কথা কী নিয়ে হবে? কথায় থাকবে দৃষ্টিকোণ, জানা অজানা এবং অবশ্যই জনস্বার্থে কিছু সম্প্রচার। প্রথম গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমার শ্রোতা বন্ধুদের জন্য।

সকালে শুরু যখন হয়ে গেছে তখন অবশ্যই হাতে এক পেয়ালা চা তো থাকতেই পারে। আর চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের পাতা উল্টানো, আর খবরের কথা এলো যখনই তখন মনে পড়ে যায় আজকে দিনটা 26 তারিখ। জুলাই মাসের 26 তারিখ মানেই দুটো কথা, কার্গিল বিজয় দিবস 1999 সালের 26শে জুলাই, অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন, এবং আজকের দিনটাতেই আন্তর্জাতিক ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস হিসাবেও পালন করা হয়। খবর তো খবরের মতো থাকবেই, কিন্তু সকালবেলায় আমরা যখন আড্ডা দিতে বসেছি, আর মৈত্রীর সকালের আড্ডা মানেই অনেক গান, অনেক গান এবং খুব মন ভালো করা গান, পরবর্তীতে তেমনই একটা গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শ্রোতাবন্ধুদের জন্য।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: বন্ধুরা রয়েছেন সকালের আড্ডায়, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মইফে 505 মিটারে 594 কিলোহার্টসে। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। কলকাতার জন্য স্থানীয় পূর্বাভাস, আজকে তারিখের পরবর্তী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, মাঝে মধ্যে কয়েক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। এবং আজকে মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা আছে। পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এবং উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ মাঝে মাঝে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয়বর্তী এবং উপকূলীয় অঞ্চলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন সময় হয়ে গেছে শ্রোতা বন্ধুদের জন্য পরপর দুটো গান রাখার। দুটো গানই থাকবে ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: শ্রোতা বন্ধুদের সঙ্গে রয়েছি সকালের আড্ডায়, আর এখন সময় হয়ে গেছে জানিয়ে দেওয়ার আজকের রাতের হারানো দিনের গানের বিষয়। ছোট করে জানিয়ে দিই শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে কি শুনবেন আজ রাতে? অনুপম ঘটকের খুব নাম ডাক ছিল শিক্ষক হিসেবে। সন্ধ্যা মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শচীন গুপ্ত তার কাছে শিখতে আসেন, তবে চট করে তিনি রাজি হন না গুরু হতে। আলপনা বন্দ্যোপাধ্যায় একদিন খবর না দিয়েই হাজির তার কাছে, যা হবার হবে এই ভেবে। তিনি বললেন, বলো কি? গান শিখতে। ভয় ভয় বললেন আলপনা বন্দ্যোপাধ্যায়। গান শুনে যাচাই করে ভর্তি নিলেন ছাত্রীকে, শিক্ষার্থীও নিরাশ করেননি গুরুকে, জনপ্রিয় হলেন ছাত্রী। আজকের হারানো দিনের গান সাজানো এমনই গল্প গানে আর আড্ডায়। বন্ধুদের সঙ্গে উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজকের রাতের হারানো দিনের গানের কথা। এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। আজকে শুনবেন শিল্পী পরিতোষ সেনের কিছু কথা, শুনবেন সাক্ষাৎকারের অংশবিশেষ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ।
2: পিকাসোর সম্পর্কে আমার একটা বিদেশ যাওয়ার আগেই খুব গভীর আকর্ষণ ছিল, তার ছবি, তার ভাস্কর্য আমাকে নানাভাবে শুধু আকৃষ্টই করেনি, একটা সময় আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আমার মনে হয় আমার বলা দরকার যে ওর সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট গোছের বলতে পারি। আমি একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা ভিড়, সেই ভিড়ের মাঝখানে একটা লোক, প্রথমে আমি বুঝতে পারিনি কে, কারণ এত চারদিকে লোক ছিল। কাছে গিয়ে দেখি স্বয়ং পিকাসো সেখানে। মনে মনে স্থির করলাম যেমন করে হোক ওর সঙ্গে আজ আমি হাত মেলাবই এবং জিজ্ঞেস করব যে উনি যদি আমাকে পাঁচ মিনিট সময় দেন আমার ছবি ওকে দেখাতে চাই। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় চৌকাটে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়াতেই ওর মুখোমুখি হয়ে গেলাম এবং মুখোমুখি হয়েই আমি হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিতে উনিও হাত বাড়িয়ে দিলেন এবং আমি বললাম যে আমি একজন ভারতীয় শিল্পী, আমি এখানে তিন চার বছর ধরে আছি, তো আপনি যদি আমাকে পাঁচ দশ মিনিট সময় দেন আমার ছবি আপনাকে দেখাবার সুযোগ পাই আমি, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি ঠিক পথে চলছি কিনা। উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি পরশু দিন চলে এসো, আমার এই স্টুডিও এই ঠিকানা। তো গিয়ে দেখি সেখানে বহু লোকের ভিড়। উনি যে কথা আমাকে বলেছিলেন পরশু দিন এসো, এরকম কথা আরো অন্তত পঞ্চাশ ষাট জন লোককে বলেছিলেন। তো তখন দেখলাম যে ওর সেক্রেটারি সবাইকে বলছিলেন যে তোমাদের নাম ঠিকানা লিখে যাও, শিল্পী পিকাসো আজ এখানে আসবেন না। যেই সবাই চলে গেল তখন ওর সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের লোক। তাই বললাম যে দেখো আমি তো

ভারতবর্ষের লোক, ওই ভারতবর্ষ তো মস্ত বড় দেশ, তো ভারতবর্ষ কোন অঞ্চলের লোক? তো আমি বললাম যে আমি কলকাতার লোক। ও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক? আমি হ্যাঁ। তো কি করো এখানে? আমি বলে যে আমি ছবি নিয়ে এসেছিলাম কয়েকটা পিকাসোকে দেখাবার জন্য, তো তা তো হলো না আজকে, তো আমি খুব হতাশ। তুমি দেখি দেখি তোমার ছবি দেখাও তো দেখি, আমি একটু দেখিনি। তা আমি খুলে দেখালাম, দেখাতে উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন যে বাহ, এ তো ভালো ছবি, দেখি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আজকে তোমার সঙ্গে পিকাসোর দেখা হবে। উনি ফোন করলেন স্প্যানিশ ভাষায়, পিকাসোর সঙ্গে খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে উনি বললেন চলো এক্ষুনি চলো, খুব কাছে বাড়ি। তা আমার সঙ্গে তখন বারিন সাহা বলে, যে পরবর্তীকালে এখানে ফিল্ম ডিরেক্টর হিসেবে আমাদের দেশে নাম করেছিলেন, তো আমরা তো পিকাসোর বাড়িতে গেলাম, গিয়ে ঘন্টা বাজাবার সঙ্গে সঙ্গে দরজা খুললেন পিকাসো স্বয়ং। দরজা খুলেই আমাদের দুজনকে কাঁধে, দুজনের কাঁধে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমার ছবি নিয়ে এসেছি একটু দেখবেন? বলি হ্যাঁ নিশ্চয়ই। তো দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে ওখানে সাজিয়ে দাও। তা আমি সাজিয়ে দিলাম, তারপর উনি দেখতে আরম্ভ করলেন। খানিকক্ষণ পরে তখন আমি ছবিগুলো প্যাক করতে যাচ্ছি, পিকাসো আমাকে তখন বললেন তোমার কি তারা আছে? আমার কিন্তু তারা নেই। বলি রাখো ছবিগুলো থাক ওখানে, আমি দেখছি। এই করে প্রায় ঘন্টাখানিক ঘন্টা দেড়েক কেটে গেল। পিকাসো ছবি দেখে আমাকে বললেন তুমি ঠিক পথে চলেছ, তোমার মিশ্র রঙের ব্যবহার আমার খুব ভালো লাগছে, ফর্মের দিকে আর একটু নজর দেবে। তার খানিকক্ষণ পরে উনি আমাকে বললেন যে তোমার ছবি তো আমি দেখলাম, এবার চলো তুমি আমার ছবি দেখ। এই যে কথাটা বললেন না, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কার মুখ থেকে কি শুনছি। সেটা আমাকে এমন অবাক করে দিল, আমি ভাবলাম যে সত্যি তো, যারা সত্যিকারের প্রতিভা তারাই এত বিনয়ী হতে পারে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: অনেকটা সমস্যায় ফেলে দেয় বাগানিদের। শখের বাগানি যারা, তারা কিন্তু খুব ভালো করে জানেন যে টবের মাটিতে জল জমে গেলে গাছের শিকড়ের জন্য সেটা কতটা ক্ষতিকারক হয়। ঠিক সেই জন্যই গাছ থেকে আমাদের সম্পূর্ণ পুষ্টিগুণ যাতে না চলে যায়, গাছের শিকড় যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য টবের নিচে থাকা ড্রেনেজ হোল পরিষ্কার রাখা অত্যন্ত দরকার এবং অতিরিক্ত জল বের করে দেওয়া দরকার। বৃষ্টিতে আলাদা করে গাছে তো জল দেওয়ার প্রয়োজন হয় না, তবুও যে কোনো ক্যাকটাস বা ইনডোর প্লান্টগুলো, সেগুলো বর্ষার জল থেকে একটু দূরে নিরাপদে সরিয়ে রাখলে হয়তো ভালো হয়। আর এই সময় মাটি যেহেতু সম্পূর্ণ ভিজে থাকে, সেই জন্য এইখানে আগাছা পরিষ্কারটা খুব দরকারি। আর ফাঙ্গাস রোধ করার জন্য মাঝে মধ্যেই কিন্তু জৈব সার আর নিমখোল ব্যবহার করা যেতেই পারে। বর্ষাকালে ঘরবাড়ির যত্ন যেমন দরকার, তেমনই দরকার সঙ্গে থাকা সজীব প্রাণটির যত্ন। কারণ যারা শখে গাছ করেন এবং বাগানি যারা, তারা কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসেন তার সবুজ অংশটিকে। ঘরের মধ্যে থাকা বা ঘরের বাইরের বারান্দায় সর্বদাই যত্নে ব্যাকুল প্রাণ চলে যায় সেই সবুজ চারাগাছটির কাছে।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

মাঝে মধ্যেই বৃষ্টি আর বৃষ্টির সঙ্গে অনেকখানি কাজ বেড়ে যায়। যারা রবিবারের দিনে অবসরে একটু ছাদ বাগান কিংবা ঘরের আশপাশেই ইনডোর প্ল্যান্টস নিয়ে বিজি থাকেন, এই ব্যস্ততম সময়ে তারা কিন্তু খুব ভালো করে জানেন বৃষ্টি কত

গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: जाना ओ जाना।
1: জানা অজানায় আজ শুনবেন সুন্দরবনের ঔষধি গাছ ধারাবাহিকের প্রথম পর্ব। বলছেন জয়শ্রী দত্ত।
2: বঙ্গোপসাগরের উপকূল ধরে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের দক্ষিণে রয়েছে নদী খাঁড়িতে ভরা সুন্দরবন। বলা হয় সুন্দরী গাছের বন থেকেই সুন্দরবন নাম হয়েছে। সুন্দরী গাছের পাতার পেছন দিকে খুব ছোট ছোট চকচকে আঁশ থাকে। এই আঁশের জন্য পাতার তলার দিকটা চকচকে রূপালি রঙের হয়। এই জন্যেই ইংরেজিতে একে বলে লুকিং গ্লাস ট্রি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে সহজে ডাক্তার পাওয়া যায় না, সেখানকার গ্রামবাসীরা বেশিরভাগ সময়ই গাছপালা থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করে। সুন্দরী ঔষধি গাছ হিসেবে খুবই মূল্যবান। চিরসবুজ সুন্দরী লম্বায় 25 মিটার আর গাছের বেড় 50 সেন্টিমিটারের মতো হতে পারে। এর কিছু কিছু শিকড় জলে কাদায় ভরা মাটি থেকে ক্রমশ সরু হয়ে মাথা উঁচু করে সোজা ওপর দিকে উঠে আসে। এদের বলে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। সুন্দরবনের নোনা কাদা মাটিতে বাতাস কম থাকায় এই শ্বাসমূলগুলো অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে উঠে এসে গাছের শ্বসনে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য, বদহজম, আমাশয়, পেট খারাপ ইত্যাদি রোগে গাছের পাতা ও ডালের রস ওষুধ হিসেবে খাওয়া হয়। আবার চর্মরোগ যেমন দাঁত হাজা চুলকানিতেও এর ব্যবহার আছে। এর কাটা ঘাস হারানোর গুণ আছে। জন্ডিস, মধুমেহ ইত্যাদি রোগের ওষুধও তৈরি হয় সুন্দরী থেকে। নিমডালের মতো সুন্দরীর ডাল দিয়েও লোকে দাঁত মাজে দাঁত ভালো থাকার জন্যে। গ্রামীণ ব্যবহার ও প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলো দেখে বিজ্ঞানীরা জৈব রাসায়নিক পরীক্ষা করেছেন, দেখেছেন এর অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে। এতে বিভিন্ন ধরনের পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, বিটা সিটোস্টেরল, স্টিগমাস্টেরল, গ্লাইকোসাইড ও উদ্ভিদজাত স্টেরয়েড পাওয়া গেছে। এই সব যৌগগুলোর জন্যেই গাছটা ঔষধি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। IUCN-এর রেড লিস্ট অনুসারে এটা বর্তমানে বিপন্ন গাছের তালিকাভুক্ত। তাই সুন্দরীকে অতি সতর্কতার সঙ্গে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। সুন্দরীর সাথে কেওড়াও বাদাবনে

0: গাছ, এটা আর কেয়া গাছের নামের মিলের জন্য এক মনে হতে পারে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা গাছ। কেওড়ার বিজ্ঞানসম্মত নাম সোনেরাসিয়া আপেটালা, আর কেয়ার বিজ্ঞানসম্মত নাম প্যান্ডানাস টেক্টোরিয়াস। সুন্দরবনের নোনা জমিতে কেওড়া দেখা যায়। এটা 20 মিটারের মতো লম্বা আর কাণ্ডের বের 2.5 মিটারের মতো। পাতাগুলো সরল, একে অন্যের বিপরীতে থাকে, পুরু চামড়ার মতো মোটা আর শক্ত। গাছের বাকল পাতলা, হালকা বাদামি, বাকলে অনিয়মিতভাবে চেরা দাগ দেখা যায়। প্রজাতির আপেটালা নাম থেকে বোঝা যায় ফুলে পেটাল বা পাপড়ি থাকে না, তবে 4টে সবুজ রঙের মোটা পুরু বৃতি থাকে। গোল হয়ে থাকা থোকা ধরা মাখন রঙা পুংস্তবকগুলোর জন্যেই ফুলটাকে মাখন রঙা মনে হয়। কেওড়া ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। গর্ভদণ্ডটা পুংস্তবকের মাঝখান দিয়ে বেরিয়ে আসে। সাদা রঙের গর্ভদণ্ডের শেষ প্রান্তে থাকে 2 থেকে 3টে সাদা চ্যাপ্টা বাঁকা গর্ভমুণ্ড। দেখতে লাগে ঠিক যেন ব্যাঙের ছাতা, যার ওপর দিকটা লালচে। ফল গাছে থাকা অবস্থাতেই এর বীজ অঙ্কুরিত হয়ে যায়। তার ফলে বীজ মাটিতে ঝরে পড়লে সরাসরি মূলটা মাটিতে গেঁথে যায়, ফলে চারা জলে ভেসে যেতে পারে না, বেড়ে ওঠার সুবিধে হয়। একে জরায়ু অঙ্কুরোদ্গম বলে। গাছের পাতা দিয়ে পেট খারাপ, মচকানো, কাটা ঘায়ের ওষুধ তৈরি হয়। গাছের বাকল ও ফল থেকে হাঁপানি, জ্বর, অর্শ ইত্যাদি রোগের ওষুধ তৈরি হয়। ফলের রস টনিক হিসেবে, পেট খারাপের ওষুধ হিসেবে খাওয়া হয়। ফলের ত্বক ও বীজ থেকে ডায়াবেটিস, হৃদরোগের ওষুধ তৈরি হয়। গাছের বিভিন্ন অংশের রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে এতে থাকা বিভিন্ন পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, থিওব্রোমিন, থিয়ামিন, অ্যান্থোসায়ানিন, পটাশিয়াম যৌগগুলোই গাছটাকে ঔষধি হিসেবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
1: এতক্ষণ শুনলেন সুন্দরবনের ঔষধি গাছ ধারাবাহিকের প্রথম পর্ব। বললেন জয়শ্রী দত্ত।

কথায় কথায় আর অনেক গানে আজকে শেষ করে দিলাম আজকের সকালের আড্ডা। আর সকালের আড্ডা তো ওইভাবে শেষ হবে না, জানতে হবে শ্রোতা বন্ধুদের অনুষ্ঠান কেমন লাগছে। কোথায় জানাবেন? জানাবেন মৈত্রীবন্ধু @gmail.com-এ mAITRWBANDHU23@gmail.com-এ। তাই দেরি না করে চটপট জানিয়ে ফেলুন আমাদের কোন কোন অনুষ্ঠান কেমন লাগছে। আজকের সকালের আড্ডায় থেকে বিদায় নেব এবং আশা রাখব সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কবি কণ্ঠে। আজ শুনবেন কবি শুভ দাশগুপ্তের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার।
1: ভূতের বাড়ি ছিল আমার মামার বাড়ির কাছে। আজও শুনি সেই বাড়িতে 25টা ভূত আছে। ভূতের বাবা, ভূতের ছেলে, ভূতের পিসিমাসি আছে বাড়ির সব ঘরে, আর আছে 12 মাসি। কোনো ভূতের বয়স 12, কারো আবার 60। ভূতের ঘরে আলমারি নেই, নেই বিছানা খাট। অষ্টপ্রহর লাফিয়ে বেড়ায় যত ভূতের দল, একটা ভূতও শান্ত নয় তো, সব বেটা চঞ্চল। গাছের ডালে লাফায়, কুয়োর জলেও নামে, ভয় বিক্রি করে তারা নেহাত অল্প দামে। বেলগাছের ওই মগডালেতে ব্রহ্মদত্তী থাকে, সব ভূতেদের জমা খরচ ব্রহ্মদত্তী রাখে। আমার মামা ভূত মানে না, বলে ওসব ভুল, ওসব যারা বলে বেলায় বদমাশ বিলকুল। আমি মানি, আমি জানি ভূতরা কাছেই আছে, পাঁশকুড়াতে আমার মামা বাড়ির খুবই কাছে।
2: বেশ, আমরা শুরু করি আজকের অনুষ্ঠান কবি কণ্ঠে, যার নাম গত সপ্তাহে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমরা বাকি গল্প আর অনেক কবিতা নিয়ে আবারও আসব আগামী পর্বে। হ্যাঁ, শুভ দাশগুপ্ত, বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত, তিনি গীতিকার, তিনি প্রচ্ছদ শিল্পী, তিনি একাধারে অনেক কিছু, কিন্তু সবটা ছাপিয়ে আমাদের কাছে তিনি আমাদের পছন্দের কবি। শুভ দাশগুপ্ত, স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে।
3: সবাইকে আরো একবার ভালোবাসা জানাই, অনেকদিন পরে আবারও আকাশবাণীতে এরকম একটা সকলের সঙ্গে যোগাযোগের সুযোগ ঘটানোর জন্য আকাশবাণীকেও ধন্যবাদ। ভালো লাগছে অনেকদিন পরে এখানে এসে।

0: কাছে আমরা কবিতা ও না কবিতা পেয়েছি, বড়দের কবিতা পেয়েছি, ছোটদের কবিতা পেয়েছি, ছন্দের কবিতা পেয়েছি, ছন্দ ছাড়াও পেয়েছি। যেহেতু ছন্দের একটি কবিতা দিয়েই আপনি শুরুটা করলেন, আমরা এমন অনেক কবিতা পেয়েছি যে কবিতাগুলিতে ছন্দ সেই অর্থে নেই, যে কবিতাগুলি গল্প বলে কবিতার মধ্য দিয়ে। আপনাকে যদি বলি যে কোন ফরম্যাট আপনার বেশি পছন্দ, ছন্দ না ছন্দ ছাড়া?
1: এটা না পছন্দের ব্যাপার না, এটা আমি ফিল করি এক এক সময়। এই যে একটি কবিতা দিয়ে শুরু হলো, এটা বাচ্চাদের ভালো লাগার কবিতা। তা আমার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা হয় যে কাজটা যখন আসে আমার কাছে যে এই বইটা করতে হবে, প্রকাশকের সঙ্গে কথা হলো একটা বাচ্চাদের জন্য বই করতে হবে, তা ছোটদের বই মানে ছড়ার বই, তো আমি নাম দিলাম ছড়া, দিলাম ছড়িয়ে, তাদের পছন্দ হলো। এবার ছড়া ছড়িয়ে দিতে গেলে তো ছড়াগুলোকে ছড়ার মতো হতে হবে, সহজ হতে হবে, ছন্দে হতে হবে, তো পরপর পরপর যে কটা লেখা তৈরি হলো সবই ছন্দে হলো। আবার যখন কোনো অন্য কবিতা, বড়দের যেগুলো সাধারণ কবিতা বা না কবিতা, এটা তো এক এক সময় মাথার মধ্যে এক এক রকমভাবে কবিতাটা চলে আসে। যেমন আমার একটা কবিতা আছে মনে পড়ে বলে, যেটা খুব পপুলারই বলা উচিত আমার, যেটা প্রথম রেকর্ড হয়েছিল HMB-তে স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আমারই একটা অ্যালবাম ছিল, সেখানে আমার কবিতার সঙ্গে গান ছিল নচিকেতা, আর স্বাগতার কবিতা ছিল। স্বাগতা ওই কবিতাটা আমি করেছিলাম, ও এসে শুনে বলল শুভদা এটা আমি করবো, আমি আচ্ছা তুমি করো। পরে অবশ্য আমিও রেকর্ড করেছি আরও কয়েক বছর পরে, কিন্তু প্রথম রেকর্ডিং হয় স্বাগতালক্ষ্মীর কণ্ঠে মনে পড়ে বলে। কবিতার প্রেক্ষাপটটা ছিল দেশভাগ। এবার দেশভাগ আমি দেখিনি, কারণ দেশ স্বাধীনতার পরে আমার জন্ম, কিন্তু দেশ সম্পর্কে বিশেষ করে এখন যেটা বাংলাদেশ, আমাদের ভাষায় ছিল পূর্ব বাংলা, এই পূর্ব বাংলার সম্পর্কে নানান স্মৃতি, বাবা মা, বাড়ির আমার ঠাকুমা বা আমার কাকারা, তাদের মুখে শুনে শুনে বড় হয়েছি, সুতরাং একটা ছবি আমার ভেতরে আমরা হয়ে গেছিল। এবার একবার একটা অনুষ্ঠান করে ফিরছি, আমি তো বললাম একটু আগে যে আমি তো প্রচুর অনুষ্ঠান করি, কবিতা শোনাতে যাই লোককে, তো ফিরছি, আমার সঙ্গে আমার বাড়ির লোকও ছিল আর আমাদের পাড়ার একটি মেয়ে, সে আবৃত্তি টাবৃত্তি করে, সেও গেছে। এক জায়গায় গাড়িটা দাঁড়িয়ে গেছে, মানে বিয়ে বাড়ি, রাস্তার ওপরেই বিয়ে বাড়ি, আলো টালো জ্বলছে, সানাই বাজছে, ওই বর এসছে সেই সময়, তো নর্মালি জ্যাম হয়ে গেছে, আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। তো সেই মেয়েটি আমাকে হঠাৎই খুব ক্যাজুয়ালি বলল, কাকু একটা জিনিস খেয়াল করেছেন যে এই যে বিয়ে বাড়িতে সানাই বাজছে? আমি হ্যাঁ হ্যাঁ সে তো বাজেই। বলে একটা জিনিস খেয়াল করেছেন, এই সানাই যে বাজে এটা সব হিন্দুদের বিয়েতেই বাজে, কিন্তু কোনো হিন্দু সানাই বাজে না, যত সানাই বাজায় সব বিসমিল্লা খান, সাজ্জাদ হোসেন, সব মুসলমান। এই কথাটা এইটুকুই ওর মাথায় এসেছিল আমাকে বললো, কিন্তু ওইটা না বাকি রাস্তাটা আমাকে হন্ট করলো যে তাই তো, বিয়ের মতো একটা মাঙ্গলিক অনুষ্ঠানে একটা সানাই একটা অবিচ্ছেদ্য জিনিস, এবং সত্যি সত্যি তো হিন্দুদের বিয়েতেই সেটা বাজে, এবং সেটা কোনো হিন্দু মানুষ, কোনো সেনগুপ্ত ভট্টাচার্য কেউ বাজায় না, তো খাঁ সাহেবরাই বাজায়,
0: ঠিক,
1: এটা তো একটা অদ্ভুত সত্য কথা। ওর এইটাকে বেস করেই রাত্রিবেলা আমার মাথায় ঘুরতে ঘুরতে ওই মনে পড়ে কবিতাটা আমি লিখলাম, এবং সেই কবিতাটা এত জনপ্রিয় হলো যে একবার বিদেশে অনুষ্ঠান করতে গেছিলেন পার্থদারা, পার্থদা গৌরীদিরা, ওরা ওখানে ওই কবিতাটা পড়েছেন, পড়ে তখন আমাদের এখানে সকাল আমেরিকায় সম্ভবত, তো উনি ফোন করেছেন আমাকে ওখান থেকে, তখন আমি অফিসে চাকরি করি, অফিসের ফোনে ফোন করে বলছেন, শুভ তুমি একজনের সঙ্গে কথা বলে, এক ভদ্রমহিলা খুব কাঁদছেন, তো বলছেন এরা সব গৌরদি বলছেন পাশ থেকে যে এরা সব এখানে দীর্ঘদিন আছেন বিদেশে, এদের ছোটবেলা কেটেছে পূর্ব বাংলায়, তো এরা এই কবিতাটা শুনে আমাদের কাছে মানে এত মুভড হয়েছেন, জিজ্ঞেস করছেন এই কবির সঙ্গে আমরা কথা বলতে চাই, তখন আমার সঙ্গে কথা বলছে, তখন বলছেন ও আমরা ভেবেছিলাম আপনি অনেক বৃদ্ধ মানুষ হবেন, দেশভাগ দেখেছেন, আমি বললাম না না এগুলো সব আমার শোনা কথা, আমি শুনেছি আমার মায়ের কাছে বা বাড়ির আমার কাকাদের কাছে, অন্যান্য আত্মীয় স্বজনের কাছে, শুনে শুনে একটা মনে ছবি তৈরি হয়েছিল সেই বিয়োগাত্মক ঘটনা সম্পর্কে বা বিচ্ছেদ সম্পর্কে, সেটাই কবিতায় রূপ পেয়েছে, এবং সেটা কিন্তু ওই রাস্তার একটা চকিত কথার থেকেই জন্ম হয়েছিল, এবং এইভাবেই হয়তো কবিতারা সব কবিদের কাছে ধরা দেয় না।
0: একদম, আমরা একটা কবিতায় আসি।
1: প্রত্যেক মানুষ এক একটা বন্ধ করা বইয়ের মতো, এই কবিতার নাম ছদ্মবেশ। প্রত্যেক মানুষ এক একটা বন্ধ করা বইয়ের মতো, মলাট খুলে পাতা উল্টে মন দিয়ে পাতার পর পাতা না পড়লে কিছু জানা যায় না, বোঝা যায় না কোন পাতায় আনন্দ, কোন পাতায় চোখের জল, কোন পাতায় হতাশা, কোন পরিচ্ছেদে ভুল ভ্রান্তি, না পড়লে জানা যায় না। প্রত্যেক মানুষের একাধিক ছদ্মবেশ থাকে, ছদ্মবেশ ছাড়া পৃথিবীতে থাকাই অসম্ভব, নিজের মতো নিজের পোশাকে চেনা পৃথিবীতে ঘোরাফেরা বড় কঠিন। দোকানির কাছে, প্রেমিকের কাছে, বাবার কাছে, পাওনাদারের কাছে, নেতা

0: তাদের কাছে, অফিসের বসের কাছে, নানা ছদ্মবেশ, নানা মুখোশ, প্রত্যেকে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা চিত্রনাট্য, কারো সাদা কালো, কারো রঙিন, কারো সঙ্গীত বহুল, কারো নির্বাক। তবু প্রত্যেক মানুষ কখনো না কখনো বুঝতে পেরে যায় তার পদক্ষেপে অনেক ভুল, তার সিদ্ধান্তে বহু বিচ্যুতি, তার কৃতকর্মের অনেক ভ্রান্তি। প্রতিটি মানুষ পুনর্জন্ম চায় এবং পরের বার নির্ভুল হতে চায় এবং নির্ভুলের মধ্যে দিয়ে সার্থক হতে চায়। এবং মানুষের যেহেতু সত্যি সত্যি পুনর্জন্ম হয় না, এক জন্মের পাপ, এক জন্মের কষ্ট, এক জন্মের আনন্দ, এসব কিছু নিয়েই তাকে চলে যেতে হয়। যাবার সময় সে শুধু সব ছদ্মবেশ আর সব মুখোশ ফেলে রেখে চলে যায়।
1: আহা, সত্যি কথা, ভারী সত্যি কথা। আসলে আমরা প্রত্যেকে রিলেট করতে পারি, খুঁজে পাই কোথাও একটা আপনার কবিতার মধ্যে দিয়ে। সেই জন্যই বোধ হয় একটু আগে আপনি বললেন যে আগের পর্বে যে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তার কবিতা।
0: আমার চিরকালই মনে হয়েছে কবিতা বা সাহিত্য, মানে সাহিত্যের যে কোনো ফর্মেট বা নাটক, তো এগুলো যদি মানুষকে না ছোঁয়ে, আমার চিরদিন মনে হয়েছে হিন্দি ছবির গান এত জনপ্রিয় কেন? কঠিন গান, সহজ গান, নানা রকম গান আছে তো, কিন্তু জনপ্রিয়। এই জনতাটা কারা? জনতা তো 150 কোটি মানুষ। তাদের ইন্টেলেক্টের লেভেল, তাদের পড়াশুনোর লেভেল, তাদের বোধ বুদ্ধি নানা রকম, কিন্তু স্যাটিসফাইড হচ্ছে তারা। তাহলে কিছু একটা বিজ্ঞান আছে যেই সমস্ত ধরনের মানুষকে স্যাটিসফাই করবার কিছু একটা বুদ্ধি আছে যেটা শিল্পের মধ্যে প্রয়োগ করলে কাজে দেয়। মানে পপুলার শিল্প একরকমের হয়, খুব ভারী গুরুগম্ভীর কোনো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতে সবাই শুনবেন না, কিন্তু একটা রিক্সাওয়ালা তার রিক্সা চালাতে চালাতে দিনশেষে একটা হিন্দি ছবির গান গেয়ে ফেলে। এই যে হিন্দি ছবির গানটা তাকে কোথাও শান্তি দিচ্ছে, কোথাও তাকে তার কথা বলছে, সেটা কথায় বাণীতে বলছে, সুরে বলছে, ছন্দে বলছে। আমার সবসময় মনে হয়েছে কবিতায় লিখি না কবিতায় লিখি, সেটা যেন মানুষের কথা বলে, মানুষের ভেতরকার কথাটা বলে। সে যেটা বলতে পারছে না আমি তার হয়ে বলে দিচ্ছি, খানিকটা আমি কবি হবার অ্যাডভান্টেজ নিচ্ছি যে একজন সাধারণ মানুষ হয়তো সেটা বলছেন না, কিন্তু আমি আমার মতো করে বলে দিচ্ছি যে তার বলাটা আমার বলা হলো।
1: সে ভাবছে আরে তাই তো, এ তো আমারই কথা।
0: একবার একটা অনুষ্ঠানে গেছি কবিতা পড়তে, আমার একটা ছুটি বলে কবিতা আছে, এটা সতীনাথের কণ্ঠে রেকর্ড হয়েছিল এবং পরে আমিও রেকর্ড করি, এবং সেই ছুটি কবিতাটা খুব সবাই খুব পছন্দ করেন, এবং আমিও অনুষ্ঠানে গেলে শেষে ওই কবিতাটা পড়তাম। ওটা পড়তে পড়তে আমি এত আবেগ বিহ্বল হয়ে পড়ি যে ওর পরে আর বলতে ইচ্ছে করে না। তো এক জায়গায় গেছি স্টেশনের কাছেই অনুষ্ঠান বলে উদ্যোক্তারা আমাকে বলেছে যে আপনাকে অনুষ্ঠান হয়ে গেলে আমরা একটা রিক্সা রেডি রাখবো, আপনাকে ট্রেন ধরিয়ে দেবো। আমি তো মফস্বলে থাকি, তো রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছেন আমার জন্য, আমি কবিতা বলতে উঠেছি। এরা বৃদ্ধ রিক্সাওয়ালা একজন, আমার যখন হয়ে হয়ে গেছে আমারও চোখ জলে ভর্তি, আমি চোখ টোক মুছে রিক্সায় এসে বসেছি। রিক্সাটা চলতে শুরু করার পরই ভদ্রলোক বললেন যে দাদা, আমি এতক্ষণ বসে বসে আপনি বলছিলেন মাইকে, আমি শুনছিলাম, আপনি না ঠিকই বলেছেন জানেন তো। আমি ভাবছি কি বলছি, এটা বৃদ্ধ রিক্সাওয়ালা, সে আমার কবিতা শুনলো এতক্ষণ ধরে বসে, বলছে না ওই যে শেষে বলছিলেন না, ওই যে মেয়েটা মরে গেল হসপিটালে এরকম কারণে এইভাবে, এই আমার নিজের মেয়েটাও জানেন তো ওই বাচ্চা হতে গিয়ে মারা গেল, তো আমিও পারলাম না বাঁচাতে, আমিও হসপিটালে এত বললাম টললাম সবাইকে, কেউ কিছু করলো না। বলতে বলতে লোকটা কাঁদছে, কাঁদছে আর রিক্সা চালাচ্ছে, আমাকে স্টেশনে আনা বল। আমি ট্রেনে উঠে ভাবলাম যে আমি অন্য কোনো পুরস্কার পাই বা না পাই, এটা তো পুরস্কার। আমি বাড়ি গিয়ে, তখন আমার মা বেঁচে ছিলেন, বাড়ি গিয়ে মাকে গল্পটা বললাম যে মা জানো এরকম আজকে ব্যাগপুরে গিয়েছিলাম এরকম কবিতা বলতে, তাতে এরম এরম হলো, একজন রিক্সাওয়ালা এটা বলল। আমার মা বললো এটাই তোর প্রাইজ, এটাই তোর প্রাইজ যে তুই যাদের জন্য ভেবে লিখছিস, যে মানুষের কথা ভেবে, তাদের মধ্যে একজন তাদের হয়ে তোকে অ্যাকনলেজ করলো, বুঝলো যে না তোর কবিতাটা তাকে ছুঁয়েছে। তাহলে শুধু লিখলি, নাম হলো, পয়সা হলো, তাতে লাভ কি আছে যদি মানুষের সঙ্গে তোর সম্পর্কই না তৈরি হলো?
1: আপনার কাছ থেকে তো আমাদের অনেক প্রাপ্তি, কিন্তু কবিতা লিখে কবি হয়ে আপনার প্রাপ্তির কথা শুনবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন জানেন অনুষ্ঠানের নাম কবিকণ্ঠে, আর যারা একটু পরে টিউন করেছেন আকাশবাণী মৈত্রী তাদের জন্য জানাই আমাদের সঙ্গে রয়েছেন আজ বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত, শুনব তাঁর কণ্ঠে কবিতা।
0: একটা একটু ছন্দ নিয়ে খেলা করবার ইচ্ছে হলো,
1: বেশ,
0: শূন্য কবিতাটার নাম। আমার লাট্টু লাটাই ঘুড়ি, আমার কদমা নাড়ু মুড়ি, আমার সব গিয়েছে চুরি, কি আর বলবো কাকে। আমার মেজকা ছোটকা নকা, আমার পিসির বকা ঝকা, আমার তেঁতুলে দাঁত টকা, কে আর মনে রাখে। আমার

0: ঘুগনি আলু কাবলি, আমার প্রথম প্রেম সে বাবলি, আমার শীতের সরু চাকলি আজও পিছু ডাকে, আমার সাঁতার কাটার গঙ্গা, আমার মাসির বাড়ির বনগা, আমার দুধ সাবুতে চাঙ্গা শুধু মনেই থাকে, আমার অঙ্ক খাতার শূন্য, আমার না বোঝা পাপ পুণ্য, আমার দারিদ্র অক্ষুণ্ণ জীবন দুর্বিপাকে, আমার মা হারানো রাত্রি, আমার অল্প শ্মশান যাত্রী, বিদায় দুঃখী জীবনদাত্রী আজও ভাবছি মাকে।
1: আহা, নিশ্চয়ই ছন্দটা একটু অন্যরকম, কিন্তু এও বড় মন কেমনই এক কবিতা। ভাটপাড়ার গঙ্গার ধার, সেখান থেকে ক্রমশ রাজনীতি, দেওয়াল লিখন, গান লেখা, প্রচ্ছদ অঙ্কন, তারপর আবার পুজোর গান, এই সব কিছুর মধ্যে তো কোথাও কবিতা সেভাবে ছিল না। সেখান থেকে পৌঁছে যাওয়া একেবারে সলিল চৌধুরীর বাড়িতে, এই যে যাত্রাটা আমরা পেয়েছি, ছয় দশকের অভিযাত্রা, ধুলোবালি, মণিমুক্তা, সে এত বড়টা এত ছোট পরিসরে ধরা যাবে না জানি, ভাটপাড়া থেকে সলিল চৌধুরী ড্রয়িং রুম পর্যন্ত এবং তারপর কবিতার মধ্যে দিয়ে আমাদের সবার মনের ভিতরে পৌঁছে যাওয়া, এই যে যার
0: এটা আমি বলবো, খানিকটা যদি ভাবালু হয়ে বলি তাহলে বলবো আমার মায়ের আশীর্বাদ, আর যদি খুব বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে বলি তাহলে বলবো যে যদি মানুষের মনে সেই জেদ থাকে, সেই সংকল্প থাকে এবং তার সেই এবিলিটি থাকে, তাহলে সে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় পৌঁছতে পারে। আমার মা ছোটবেলায় অনেক কষ্ট করেছেন, আমার বাবা ছিলেন না, অল্প বয়সে মারা গেছিলেন, তো মাকে অনেক জাগতিক কষ্ট সহ্য করতে হয়েছিল, এবং যেহেতু আমি তার কাছে মানুষ হয়েছি তার সঙ্গে সঙ্গেই আমার দিনগুলো কেটেছে, তো অনেক প্রাত্যহিক জীবনের একটা যৌথ পরিবারে ওই রকম একজন বিধবা মহিলার যে সমস্ত কষ্ট লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয় এগুলো আমি দেখেছি, তো এগুলো পরোক্ষভাবে আমার ভেতরে একটা জেদের জন্ম দিয়েছে।
1: শুনতে শুনতে কোথাও আপনার সাবানদানি কবিতাটির কথা মনে পড়ে যাচ্ছে।
0: সাবানদানি কবিতায় যেমন আমার মা আছে, আবার প্রত্যেক কবিতায়
1: একদম যেন মনে পড়ে যাচ্ছে,
0: বিভিন্ন কবিতায় মায়ের অনুসঙ্গ চলে আসে, কারণ মাকে আমি ভীষণ কাছ থেকে দেখেছি, মাকে জড়িয়েই আস্তে আস্তে বড় হয়েছি, এবং
1: আপনার জেদের কথা আসছিল,
0: জেদের কথা, যে জেদটা আমার ভেতরে ছিল এবং পরবর্তীকালে এই কবিতার জন্য আমি দেশে বিদেশে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি দিল্লিতে গেছি যখন মা খুব অসুস্থ, আমি দিল্লিতে কিন্তু অনুষ্ঠান করতে গেছি, কবিতা শোনাতে গেছি, হ্যাবিটেট সেন্টারে কবিতা বলছি, তিন দিনের অনুষ্ঠানের একদিন ছিল আমার কবিতা, একদিন ছিল আমজাদ আলী সাহেবের শরদ, আর একদিন ছিল নাচের একটা অনুষ্ঠান, খুব বড় আয়োজন ছিল, প্রচুর মানুষ এসেছিল কবিতা শুনতে। তো রাত্রি আমি যখন কবিতা বলে যখন নেবে চলে আসছি, ওখানে যারা আমার কাছাকাছি মানুষজন ছিলেন তারা বললেন যে এরকম শুভদা, মাসিমার শরীরটা খুব খারাপ, তো আপনার তো কালকে রাজধানীতে ফেরার কথা, তো আপনি যদি বলেন আমরা তাহলে প্লেনে ফেরার ব্যবস্থা করে দিই, রাত্রে একটা ফ্লাইট আছে। তা আমি বললাম শুধু শুধু মার শরীর খারাপ, আমার স্ত্রী তখন ছিলেন মার পাশে, তা আমি বললাম যে এত রাতে গিয়েও তো আমি কিছু করতে পারবো না, শুধু শুধু তোমাদের এত উদ্বেগের কিছু নেই, বরং কালকের ট্রেনেই যাবো, দেখি না কি হয়। তা আমি যখন এখানে মানে দিল্লিতে বসে, তখন মাকে ডাক্তার এসছেন দেখছেন, মা তখন প্রায় অচৈতন্য, মাকে মার সেন্স আছে কিনা দেখার জন্য যে ডাক্তার এসছে সে আমার ছোটবেলার বন্ধু সহপাঠী, বলছে মাসিমা ও কোথায়, আমার নাম করে জিজ্ঞেস করছে, ও কোথায় গেছে, মানে সেন্সটা আছে কিনা। মা কোনো রকমে কষ্ট করে বলছে দিল্লি গেছে, দিল্লি গেছে কবিতা শোনাতে। এই যে মার আনন্দ যে তার ছেলে ফাইনালি জিতে গেছে,
1: দিল্লি দিল্লি আমরা যাকে বলি,
0: ফাইনালি তার ছেলে অ্যাকনোলেজড হয়েছে পৃথিবীর কাছে, মার যে লড়াইটা ছিল সেই পরাজয় থেকে সে একটা বিজয়ের ইঙ্গিত পেয়েছে, এইটা আমি যখন ফিরে এলাম তখন মার একেবারে শেষ অবস্থা, কিন্তু মার ওই ডায়লগটা, আমার কথাটা আমার ভীষণ মনে রাখলো, যে মার এই আনন্দটা প্রকাশ পেয়েছে যে ও গেছে, ওকে ডেকে নিয়ে গেছে দিল্লিতে, মানে মা যে সাফল্যটা চাইছিল নিজের জীবনে হয়নি ছেলের মধ্যে দিয়ে। তো এইগুলোই তো আমার মনে হয়েছে যে এইগুলোর মধ্যে দিয়েই কবিতার জন্ম হয়, কবিতা এইভাবেই আসে কবিদের কাছে নানা রূপে নানা সময়ে নানাভাবে, আর যদি তার মধ্যে সততা থাকে, সত্য থাকে, তাহলে একদিন শুভদাসগুপ্তকে কেউ চিনত না, আজকে বহু লোক চেনেন। তার কারণ হচ্ছে আমার কবিতা মূলত দাঁড়িয়ে থাকে রোজকার দিনের দৈনন্দিন জীবন তার অনুভবের মধ্যে যে সত্যটুকু আছে তার উপর ভিত্তি করে, এটাই হয়তো তার জোরের জায়গা। আমার
1: একদমই ওই বলে না এক্স ফ্যাক্টর, আপনার কবিতার এক্স ফ্যাক্টর ওটাই যে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ভাবে রিলেট করে ফেলতে পারি,
0: একদম
1: যে আমার গল্পটাই তো, এই কি করে জানলেন,

0: গল্প
1: এটা আমাকে অনেকেই বলেন, তাই আমি উত্তরে একটাই কথা বলি যে আমি একজন মহিলাকে ভীষণ কাছ থেকে দেখছি, তো ছোটবেলা থেকে বকছেন, মারছেন, ধরছেন, শাসন করছেন, ভালোবাসছেন, আবার রাত্রিবেলা এসে হয়তো কোনো অন্যায় করেছি, মা হয়তো বিকেলবেলা ধরে বেশ চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিল, মারধর করলো, আবার সন্ধ্যেবেলা সব কাজের শেষে রাত্রিবেলা যখন শুয়ে পড়েছি মা সব কাজ সেরে টেরে এসে গা টা ধুয়ে এসে আমার পাশে শুলো, তখন মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, এই যে একটা সারাদিনের বৃত্তটা কমপ্লিট হলো, রাগ দুঃখ ক্ষোভ ভালোবাসা এবং সব কিছুর সঙ্গে ওই যে মার সঙ্গে জড়িয়ে থাকা, তো তার কাছ থেকে দেখেছি তার প্রতিটি ক্ষণের, তার যে লড়াই, তার যে স্ট্রাগল, তার যে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা, অনেক কিছু নেই, কিছু নেই, অথচ তার মধ্যে তার একটা ভরসা, তার ছেলে বড় হয়ে কিছু তাকে সুখের সন্ধান দেবে, ওই যে মৃত্যুর আগে তিনি ফিল করছেন যে না ছেলে গেছে সেখানে, ছেলেকে সবাই স্বীকৃতি দিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে আমার থেকেও এখানে জিতে গেছে আমার কবিতা, আমি জিতেছি,
0: জিতে গেছেন মাও,
1: সঙ্গে মাও জিতেছেন, এবং মার সেই জয়টা আমার কবিতার মধ্যে দিয়ে স্বীকৃত হয়েছে, এইখানেই আমার কবিতার কাছে আমি কৃতজ্ঞ যে গান লিখেছি, ছবি এঁকেছি, বক্তৃতা দিয়েছি, রাজনীতি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু মায়ের ঋণ তো শোধ হয় না, কিন্তু মার যেখানে কষ্ট ছিল সেই জায়গায় একটু আনন্দের ছোঁয়া অন্তত আমার কবিতার মাধ্যমে আমি দিতে পেরেছি।
0: আর একটা কবিতা শুনব।
1: গলে যাচ্ছে আইসক্রিম, সেদিন বড় পার্টি ছিল সান্যালবাবুর মেয়ের জন্মদিনে, মস্ত প্রাসাদের মতো বাড়ি, ঝলমলে মার্বেল ঝাড়বাতি, ঝিমঝিম মিউজিক, টেবিলে সোফায় মহার্ঘ চাদর, পার্টিতে কে নেই, ফুটবলের প্রদীপদা, চুনিদা, গানের মান্নাদা, অমরদা, শ্রীকান্ত, ইন্দ্রনীল, সংবাদপত্রের সুমন, অলোক, ছবি আঁকার সুভাব প্রসন্ন, আরও কত নাম, গ্লাসে গ্লাসে সব দামি পানীয়, প্লেটে প্লেটে কাজু পেস্ট্রি, ওপাশে মস্ত বড় ছাতে বুফে, সুসজ্জিত সব ছেলেমেয়েরা রেডি হয়েছে ডিনার সার্ভ করবার জন্য, খানা পিনা, সঙ্গীত, গল্প, উপদেশ, আড্ডা, ছক, নানা কিছু চলছে, হঠাৎ অনেকগুলো মুখ মনে পড়ল আমার, আমাদের স্কুলের সুধীর স্যার, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন, ধুতি আর শার্টে, কাঁচা পাকা চুলে, আদ্যপান্ত এক নিম্নবিত্ত বাঙালি, বলতেন কি রে আজ কি টিফিন আনলি, হালুয়া দে দেখি একটু টেস্ট করি, টিফিন কৌটো খুলে দিতাম, মনে পড়ল গোবিন্দর কথা, এক ক্লাসে পড়ত, প্রতি বছরই ফেল করতো, একবার বাংলায় দশ পেয়ে স্যারকে বলেছিল, স্যার দশ দিলেন কেন, স্যার বললেন দশ কিরে তোকে তো দুয়ের বেশি দেওয়াই যায় না, নীলমণি, ওর বাবার হাঁড়ি কলসির দোকান ছিল, ফোড়ে পড়ার সময় ওর বাবা মরে গেল, সে স্কুল ছেড়ে দোকানে গিয়ে বসল, তারপর আর পড়া হয়নি, অনেক পরে সে দোকানও বিক্রি হয়ে গেছে, তারপরে এর ওর বাড়ির বাগান পরিষ্কার করে, ছাদ সাফাই করে, অশ্বিনীদা দুরন্ত পেটা চেহারা, ভোরবেলা সাইকেলে করে খবর কাগজ দিত, পূব বাংলার লোক বলে আমাকে বাঙাল বলে ডাকত, শিশু সাথেই মৌচাক দিয়ে যেত মাসে মাসে, সেসব বই পড়ে কত ফুল ফুটেছে মনের মধ্যে, অশ্বিনীদা আজ হাঁপানিতে ক্লান্ত, তার দোকান উঠে গেছে, কাগজের ব্যবসা বন্ধ, স্টেশনের ব্রিজের নিচে একা বসে থাকেন, এসব মানুষেরা কেউ আজকের পার্টিতে নেই, একজনও না, কত মহাটক খাবার এরা কখনো এসব চোখেই দেখেনি, কত দামি আলোর বন্যা এরা সব অন্ধকারে, ভীষণ অন্ধকারে, যুগের পর যুগ, আজকের পার্টিতে এরা কেউ নেই, আমার হাতে ধরা আইসক্রিমটা কেবল গলেই যাচ্ছে, কেবল গলেই যাচ্ছে, খেতে আর ইচ্ছে করছে না।
0: কিছু কিছু কবিতা থাকে, কিছু গানও থাকে কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠানের জন্য, আমাদের তো নিত্য রেডিওতে বসতেই হয়, মাইক্রোফোনের সামনে বসি বটে কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না, আর কিছু কবিতা কিছু গান এমন হয়। এই যে কবিতা নিয়ে এতদিনের যাপন, তার আগেও আপনার কাছে অনেক কিছু ছিল, গান, সুর, ছবি আঁকা সবটাই, এরপর কবিতা এলো, কবিতা আসার পর তো কবিতা, অনুষ্ঠান, রেকর্ডিং সব কিছু চলছে, আর কি রইল তাহলে কবিতা আসার পরেও আপনার সঙ্গে থেকে গেল কারা? ছবি আঁকা টাকা এখন অবসরে আর হয়
1: না? ছবি আঁকাটা আমার ভীষণভাবে আছে, নানা কারণে মাঝখানে একটু পেরে উঠিনি, কিন্তু ছবি আঁকার ব্যাপারটা কেন জানি না ঘুরে ফিরে আমাকে টানে, আরো টানার কারণ হচ্ছে
0: আপনিও যে ফিরে যান, এটা কিন্তু খুব বড় কথা। সব ব্যস্ততাদের একটুখানি পাশে সরিয়ে রেখে
1: ছবি আঁকতে আমার ভালো লাগে, ছবি আঁকতে ইচ্ছে করে। অনেক সময় নিজের বইয়ের অনেক ইলাস্ট্রেশন, এই বিগত কয়েকটা বই বেরিয়েছে যার সমস্ত ইলাস্ট্রেশন আমি নিজে করেছি। আগে অন্যের বইয়ের জন্য করতাম, এখন নিজের বইয়ের জন্য করেছি। আর আমার মেয়ে, সেও গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে, সেও ভালো ছবি আঁকে। সবচেয়ে বড় কথা, আমার নাতি 7 বছর বয়স, কিন্তু সে অসাধারণ।

0: অসাধারণ তার এই বয়সে নিপুণতা অরিগামির কাজে। সে যে অরিগামিটা করে সেটা বড়রাও করতে গেলে কাগজ কেটে নয়, কাগজ ভাঁজ
1: ভাঁজ করে করে,
0: মানে প্রতি মুহূর্তে কথা বলতে বলতে করে ফেলে। এটা হয়তো আজকের বাচ্চা তো নেট টেট দেখে শিখেছে, কিন্তু শেখাটা ওর ভেতরে ওই শিল্পবোধটা আছে যে এত অসাধারণ সুন্দর করে, নিজের বলে বলছি না, কিন্তু সত্যিই করে। তো তখন আমার ওরটা দেখে ইচ্ছে করে আমি আরেকবার ছবিটা আঁকি, আরেকবার একটা নতুন কিছু করি। আর এগুলো করার কথা, এগুলো এটা গান লেখাও চ্যালেঞ্জিং, একটা কবিতা লেখাও চ্যালেঞ্জিং, কিন্তু ঈশ্বরই হোক প্রকৃতিই হোক কিছু মানুষকে তো কিছু ক্ষমতা দিয়েই দেন। আমাকে কেন, রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে পরে গৌরীপ্রসন্ন, এরা পুলকদা যারা গান লিখেছেন, সকলকেই ফরমায়েশি কাজ করতে হয়েছে। ডিরেক্টর যেরম বলেছেন সেরম সিচুয়েশনের জন্য সেরম কথা লিখতে হয়েছে, আমাকেও করতে হয়েছে, প্রচুর করেছে। কিন্তু মজা হচ্ছে যে বিভিন্ন যে জায়গা আছে, ছবি আঁকা, গান গাওয়া, কথা বলা, মানুষের সঙ্গে মেলামেশা করা, আমি তো দীর্ঘদিন মানে 68 সাল থেকে আর 2012 অবধি একদম টানা আমি নৈহাটি টু শিয়ালদা ডেলি প্যাসেঞ্জারি করেছি ট্রেনে, প্রচুর মানুষ, প্রচুর স্মৃতি।
1: এটা কি আমরা বলতে পারি যে পারপাসফুলি ছিল? কারণ ততদিনে আপনি তো চাকরি করছেনই, তার সঙ্গে আপনি কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত, আপনি চাইলেই কলকাতায় চলে আসতে পারতেন।
0: নিশ্চয়ই পারতাম, কিন্তু আমার ইচ্ছে করেনি। ওই যে ভাটপাড়ায় থেকে আমি বড় হয়েছি, আমার মা ছিলেন, কাকা ছিলেন, তাদের কাছেই বড় হয়েছি আমি, আমার পরিবারও ওখানে, আমার স্ত্রী, আমার মেয়ে ওখানকার স্কুলেই পড়েছে, তো মেয়ের বিয়ের পর মেয়ে এখানে এসছে। কিন্তু আমাকে তো চলে আসতে বাধ্য হলো অবজেক্টিভ কন্ডিশন, যে আমার শরীরটা খারাপ হয়ে গেল, তখন মেয়ে বলল যে অত দূরে থাকলে আমাদের পক্ষেও দেখভাল করা অসুবিধা, তুমি কাছাকাছি চলে এসো। তখন তো আমি ওখানকার সব কিছু পাট চুকিয়ে এখানে এসছি। কিন্তু আমি গতকালকেও গিয়েছিলাম, আমার পুরনো এক ছোটবেলার বন্ধুর মৃত্যু হয়েছে হঠাৎ করে, এই স্মরণসভায় গিয়েছিলাম, এবং পুরনো যে মাঠে আমি খেলেছি সেই মাঠেই স্মরণসভা হলো, এবং সেখানে সব বন্ধুরা এসছে, পরিচিত মুখ সব এসে, অনেককে চিনতে পারছি না, ছোটবেলায় দেখেছি এখন চুল পেকে গেছে, মুখ চোখ পাল্টে গেছে, কিন্তু বসে বসে আমি ভাবছিলাম যে মানুষের জীবন কীরকম অদ্ভুত। এই মাঠে আমি তখন শর্ট হাইট ছিলাম বলে আমার কাকা আমাকে মজা করে বেঁটে বলে ডাকত, আর এই মাঠেই আমার কাকা পাঠিয়ে দিয়েছিলেন জিমন্যাস্টিক্স শিখতে, এখানে একটা ব্যায়াম সমিতি ছিল, এবং আমি তখন রীতিমতো এখানে এসে জিমন্যাস্টিক্স করতাম। আমার জিমন্যাস্টিক্স জীবনের ওই প্রথম যে বন্ধু তারই স্মরণসভা ছিল। ওখান থেকে বাড়তে বাড়তে আস্তে আস্তে পরবর্তীকালে তো আর জিমন্যাস্টিক্স হয়নি, কিন্তু ওই খেলাধুলোর মধ্যে দিয়ে আমি একটু ধীরে ধীরে লম্বা হতে শুরু করলাম, শর্ট হাইট ছিলাম। তারপরে ওখানে যাওয়ার ফলে আমার, আমি আগে একটু ভীতু প্রকৃতির ছিলাম, ওখানে যিনি আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন মন্টুদা বলে, তার পাল্লায় পড়ে গঙ্গায় সাঁতার কাটা থেকে শুরু করে রাত্রিবেলা সাঁতার কেটে চড়ায় যাওয়া, এইসব দুঃসাহসিক কাজকর্ম করতে করতে আমার ভেতরে আস্তে আস্তে সাহস চলে এলো। এই যে একটা বিখ্যাত কথা আছে না, যে অবজেক্টিভ কন্ডিশন ডিসাইডস দ্য সাবজেক্টিভ, এই অবজেক্টিভ কন্ডিশনে পড়ে একজন সাধারণ নিরীহ মানুষ চোর বা ডাকাত হয়ে যায়, আর রত্নাকর বাল্মীকি হয়ে যায়। এই অবজেক্টিভ কন্ডিশনটা আমার ওই ডেলি প্যাসেঞ্জার জীবন, আমার ওই প্রত্যেক দিন সকাল 7:44 নয়াটি লোকাল ধরা, এবং হাজারো মানুষের সঙ্গে গল্প করতে করতে আসা, নানা রকম অভিজ্ঞতা মধ্যে আমি এত মানুষ দেখেছি, তাদের জীবনকে দেখেছি। শুধু আমার কবিতা লেখবার সময় আমায় বললেন, আপনি ভিড়ের মধ্যে বসে লেখেন কেন? আমরা তো ভিড়েই তো সারা জীবন কাটালাম, তাহলে অসুবিধা কি?
1: ওরাই তো আসে,
0: ওই ভিড়
1: লেখাই তো আসে,
0: ভিড়ই তো আসে।
1: তাই তো, আর একটা কবিতা শুনব।
0: এ পর্যন্ত পৃথিবীতে মেয়েদের নিয়ে অনেক কথাই বলা হয়েছে, তবু মেয়েদের কথাই বলি। মেয়েরা পৃথিবীর অর্ধেক আকাশ জুড়ে থাকে, তাই তাদের কথা বলতেই হয়। মেঘ জমলে, বৃষ্টি এলে, বন্যা হলে, সব অবকাশেই মেয়েদের কথা আগে মনে আসে। খিদে পেলে, ঘুম পেলে, আশ্রয় দরকার হলেও মেয়েদের কথাই মনে পড়ে প্রথমে। মেয়েরা যখন মেয়ে তখন তাকে কোলে নিয়ে বেড়াতে যাই, মেয়েরা যখন মা তখন তাকে প্রণাম করি, মেয়েরা যখন স্ত্রী তখন তাকে পাশে রাখি দুঃখে সুখে, আর মেয়েরা যখন প্রেমিকা তখন সে পৌষের রোদ মাখা নরম গান। যে মেয়েটা সবজি নিয়ে বাজারে বসে, যে মেয়েটা সেক্টর 5 বড় চাকরি করে, যে মেয়েটা কলেজের মনোযোগী ছাত্রী, আর যে মেয়েটা এবারই ওবারই টিউশন করে, আর যে মেয়েটা সন্ধ্যের আবছে অন্ধকারে মুখে রং মেখে নগরের নটি হয়ে টাকার খোঁজে বেরোয়, সব মেয়েদের চোখে মুখে একটা অদ্ভুত আলো লেগে থাকে। পুরুষরা সে আলো সবসময় দেখতে পায় না বা দেখতে চায় না, তাই পৃথিবীর অর্ধেক আকাশ এখনো মেঘাচ্ছন্ন। মেয়েদের যখন আমরা দুর্বল ভীতু বলি, তখন ভুলে যাই লক্ষ্মী সায়গাল, ঝাঁসির রানীদের কথা। মেয়েদের যখন আমরা স্বার্থপর ভাবি, তখন ভুলে যাই মাতঙ্গিনী হাজরা, মাদার টেরিসের কথা। মেয়েরা আসলে চোখের তারায় কি এক রহস্য ঝুলিয়ে

0: রাখে সেই রহস্য ভেদ করতে পারে না সবাই। কেউ কেউ পারে, যারা মেয়েদের ভালোবাসতে পারে মেয়ে বলে, এবং অবশ্যই পরিপূর্ণ এক মানুষ বলে।
1: আরেকটা,
0: যাই চলে, বেলা হলো, চলি রে। আমার এতগুলো বছরের সকাল দুপুর, আমার এতগুলো শীত বর্ষা, আমার এতগুলো রং বেরঙের জামা কাপড়, তোরা সব সাবধানে থাকিস, আমি চলি, বেলা হলো। গেরুয়া নদীর চঞ্চল ঢেউ, ক্লাস সেভেনের লাস্ট বেঞ্চে লুকিয়ে আচার, রাত জেগে ঠাকুর দেখা, নৌকো করে ব্যান্ডেলে যেতে গিয়ে ঝড় ওঠা, তোরা সব যে যার মতো ভালো থাকিস, আমি চলি, বেলা হলো। আমার ডানা ভাঙা গানগুলি, আমার অসমাপ্ত না হওয়া কবিতাগুলি, মোড়ের মাথায় চেনা রিক্সা, বৃষ্টির রাতের খিচুড়ি আর ডিম ভাজা, তোরা ভালো থাকিস, আমি চলি, বেলা হলো। তোদের কারো ঋণই শোধ করতে পারলাম না, সব বাকি থেকে গেল। দেখি যদি আবার ফিরে আসি, পরের বার আর মানুষ হব না। মানুষ হলে বড় ঋণ বাড়ে, মানুষ হলে বড় কষ্ট বাড়ে, মানুষ হলে তার চেয়ে পরের বার গাছ হব। আমার পাতায় ডালে পাখিদের ঘরবাড়ি হবে, আমার ছায়ায় মানুষ ক্লান্তি মুছবে, আমার চেনা গাছগাছালি, আমার অচেনা নক্ষত্র তারা, আমায় না চিনতে পারা মানুষজন, চলি গো, বেলা হলো। আমার হীরে মানিক রোদ্দুর, আমার দুধ সাদা জ্যোৎস্না, আমার মহালয়া, আমার বিজয়া দশমী, যাই গো, এবার চলি, বেলা হলো।
1: সত্যি মানুষ হয়ে জন্মালে অনেক ঋণ থেকে যায়, ঠিক যেমন আপনি আমাদেরকে ঋণী করে দিয়েছেন আপনার এত অজস্র কবিতা দিয়ে, যে কবিতাগুলি আমাদেরকে ভরিয়ে রেখেছে। বোন তো সায় দেয় না যে এক্ষুনি বন্ধ করতে হবে এই ঝাঁপি, কিন্তু কিছু করার নেই, সময়ের দিকে তাকিয়ে বন্ধ করতেই হয়। দু পর্ব জুড়ে আপনার সঙ্গে অনেক গল্প, অনেক কবিতার পরেও মনে হচ্ছে বাকি রয়ে গেল অনেকটা।
0: না, শরীরদার গান ধার করে বলি আজ তবে এইটুকু থাক,
1: বাকি কথা পরে হবে। তবে এটুকুই থাক, আর বাকি কথা নিয়ে আবারও যতদিন না আসছেন আপনি আমাদের আকাশবাণীতে, ততদিন ভালো থাকুন, আরো অনেক অনেক লেখায় ভরিয়ে দিন আমাদের।
0: তোমরাও ভালো থাকো, আর শ্রোতা বন্ধুরা যারা শুনলেন, কষ্ট করে আমাকে এতক্ষণ সহ্য করলেন, তাদেরকে অনেক প্রণাম, ভালো থাকুন, বাংলা ভাষার পক্ষে, বাংলা সাহিত্যের পক্ষে, সংস্কৃতির পক্ষে থাকুন, নমস্কার।
1: শুনলেন কবিকণ্ঠে অনুষ্ঠানে বিশিষ্ট কবি শুভ দাশগুপ্তের সাক্ষাৎকার, তার কণ্ঠে কবিতা। আজ এটুকুই, ভালো থাকুন সকলে, নমস্কার।

কবিকণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কবি শুভ দাশগুপ্তের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। কেরালার মন্দির নৃত্য, কথাকলি আর ভরতনাট্যমের পরিমণ্ডলে মানুষ থঙ্কমণি কুট্টি, স্বামী গুরু গোবিন্দন কুট্টির সঙ্গে সেই কবে এসেছিলেন এই শহরে, তারপর সময়ের সঙ্গে হয়ে গেলেন বাংলার মানুষ, শুরু করলেন শাস্ত্রীয় নৃত্যের পাঠশালা কলামণ্ডলম, যা ক্রমশ হয়ে উঠল ভারতনাট্যম শিক্ষার তীর্থক্ষেত্র। গুরু থঙ্কমণি কুট্টির আকাশবাণীর আমন্ত্রণে এসেছিলেন আমাদের স্টুডিওতে 2016 জানুয়ারি মাসে, সঙ্গে ছিল দুই সুযোগ্য পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। তাদের সঙ্গে গানে গল্পে আকাশবাণীর দেবাশিস বসু, ষোলো আনা বাঙালি।

0: ষোলো আনা বাঙালির আমরা আবার পেয়ে গেছি
1: আমাদের মাসিমা অর্থাৎ থাকুমণি কুট্টিজি, ডান পাশে রয়েছে আমাদের মোহন ভাই, আর এখানে সোমনাথ।
2: আচ্ছা মাসিমা,

0: মাঠে জিনিস আপনি ভরতনাট্যম করলেন, গুরুজি গুরু গোবিন্দন কুট্টি উনি কথাকালীন মানুষ, দুজন একসঙ্গে সংসার
1: বাঁধলেন, শাকুন্তলম করেছি আমি, শাকুন্তলম করেছি উনি, নভেম্বরে ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল,
0: মানে কথাকালী এন্ড ভরতনাট্যম দুটো মিক্স করে,
1: মিক্স করে না, মিক্স করি না, আমার পোর্শনটা আমি সবসময় অ্যাকর্ডিং দ্য ক্যারেক্টার, যদি একেবারে সফট অ্যান্ড লাসিও চাই তাহলে মোহিনীঅট্টম ইউজ করতাম, একেবারে একটু বোল্ড একটু বীরম অ্যান্ড লাস্যম একসঙ্গে তো ভরতনাট্যম ইউজ করতাম, আমি কথাকালি শিখিনি সেরকম ভাবে, উনি যা করছেন উনি তো ক্যারেক্টার অফ দ্য ম্যান, আমি ক্যারেক্টার অফ দ্য লেডি, তা হিসাবে তো এটা ভালো
0: ম্যাচ করতো,
1: ম্যাচ এটা বেঙ্গলে ওরা ভীষণ ভাবে নিত,
0: ভীষণ তখন আপনি
1: ভীষণ ভাবে নিত,
0: গুরুজি তো
1: ওটাই আমার একটা
0: আনন্দ হতো,
1: মানে সবাই ভালোবাসতো, আর আমি এবং খুব একটা ভালো ডান্সার, মানে অনেক কিছু আমরা শিখি একটা ডান্সারে, আমাকে যখন বলতোল আমার স্মার্টনেস এর এটার জন্য উনি ভালোবাসতেন, আমার মুখটা দেখেই বললেন টাঙ্গমণির নাক মুখ খুব একটা ভালো না নাচের জন্য, অত শার্প
0: উনি বলে, হ্যাঁ
1: কিন্তু নেবে না বলিনি, কিন্তু প্রথম ওর একটা কোচিং দেয় আমি যে অত সুন্দর না সেটা আমি মানে সো মেনি টাইম বুঝতে পেরেছি, ভালো তো নিজেই বলেছিলেন, তবে এখানে এসে বেশি বুঝলাম, আমি আর মিস্টার কুটি নাচ প্রোগ্রাম করলে অনেক লোকে এসে আমাকে, আমার তো বয়স ছোট, যারা মিস্টার কুটির বন্ধুরে এসে বলতো লেডি স্পেশালি, আর বলতো টাঙ্গমণি ইউ হ্যাভ টু মেক আপ ওয়েল বিকজ মিস্টার কুটি এত সুন্দর স্টেজে ওনার সঙ্গে দাঁড়াতে গেলে আর একটু মেকআপ করতে হবে, আমি বুঝতে পেরেছি সেটা এটা মেকআপে হবে না, এটা ঠাকুর যে মেকআপ করে দিয়েছে একেবারে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার আবার একটা কথা, আমি মেকআপ করতে ভালো লাগে না আমার,
0: সে তো দেখেই বোঝা যায়
1: আপনাকে, আমি মেকআপটা কখনো যে করি যে যাওয়া মানে
0: নাথিং আর্টিফিশিয়াল
1: নো,
0: স্টেজের জন্য যতটুকু দরকার
1: সেইটুকু, আর
2: এখানে একটা কথা বলা দরকার, স্টেজে খালি না জীবনেও কোনো আর্টিফিশিয়ালিটি নেই, তাতে যে কতবার আমরা ঝামেলায় পড়েছি তার কোনো সীমা পরিসীমা নেই,
0: আমরা আসবো। টাঙ্কমণি কথাটার মানে কি? টাঙ্কমণি কথাটার মানে কি?
1: টাঙ্কমণি মিজ গোল্ডেন বেল,
0: টাঙ্কমণি
1: টাঙ্কমণি মানে টাঙ্কম টাঙ্কম টাঙ্কম মানে গিনি গিনি, আর বেল মানে বেল, মানি মানি মানে বেল,
0: বেলটা
1: গিনি
2: ঘুঙুর,
0: ঘুঙুর ও আচ্ছা আচ্ছা গিনির ঘুঙুর,
1: হ্যাঁ ঘুঙুর হতে বেল হতে পারে, বেল
2: বা বাংলায় বলতে সোনামণি,
0: গিনিমণি গিনি সোনামণি, কি সুইট নাম তাই না? আচ্ছা তারপর এই যে ধরুন আপনাদের সারা জীবনটা নাচ নিয়ে, আপনি গুরুজি আপনার তিন ছেলে, কেমন লাগলো এই জার্নিটা?
1: সত্যি বলতে গেলে
0: অনেকগুলো বছর,
1: আমি আমার জন্ম সময়টা বোধহয় ভালো ছিল, ছোট্ট বাচ্চাদের মধ্যে আমার বলতে গেলে ওই 16 ইয়ার্স পর্যন্ত, 16 বলতে পারবো না, 12 বছর পর্যন্ত একটু এদিকে ওদিকে ছিল, মানে একটু প্রবলেম, আমি নানান রকম প্রবলেমে ছিল আমার পড়াশোনা, কিন্তু আফটার মাই ওয়েডিং আমার একেবারে স্টেডি লাইফ এসছে, মানে এত সুন্দর কলকাতায় আমি নেমেছি, আর মিস্টার কুটির যত লোক নিয়ারে বটে মানে 15 থেকে বেশি গার্ল্যান্ড এইসব নিয়ে বকে নিয়ে আমার রেডি আমাকে রিসিভ করার জন্য
2: হাওড়া স্টেশনে,
1: হাওড়া স্টেশন,
0: গুরুজি তার আগে থেকেই কলকাতায় থাকতেন,
1: হ্যাঁ উনি 4 বছর আগে ছিলেন, উনি সেটেল করেছেন, উনি ফাইনালি ডিসাইড করলেন বিয়ে করবে, তারপরে আমার কাছে গিয়েছিল।
0: আচ্ছা আপনি যে সবকিছু ছেড়ে চলে এলেন কলকাতায়, তাতে কোনো প্রথম প্রথম অসুবিধা হয়েছিল?
1: আমার মার বাড়িতে ঢুকতে দিত না, বাবার সঙ্গে থাকতেই আমার এই কানেকশনটা হলো, আমি ক্লাস 5 পর্যন্ত পড়তে পারলাম এখানে, তারপরে নাচে ঢুকলাম, তা ওই পিরিয়ডটা সাধারণ সাধারণ বলা যায় না, বাবার পলিটিক মিটিং এ সব গান করতাম,
0: তখন কি গান করতেন?
1: আমার দাদা পলিটিক গানটা আমার এখন একটু মনে নেই, কিন্তু বাবা পলিটিশিয়ান ছিল বলে আমি আমার দাদা ডিসাইড, আমাদের মনের পলিটিক্স মানে আমরা এগেনস্ট পলিটিক্স নেই, আর আর্টিস্ট পলিটিক্স হতে পারবে না, আমার একটা আর্টিস্ট হতে পারে না, আর্টিস্ট পলিটিক্সিয়ান হলে অসুবিধা,
0: দুটো ফুল টাইম ডিমান্ড করে
1: না, আমরা কোনো পলিটিক্স মানি না, মানুষ তো সবাই মানুষ,
0: সবাই তো মানুষের ভালোর জন্য করছে,
1: আমার একটা প্রোগ্রামে আমার মত করে করছে, আমার একটা প্রোগ্রামে সব রকম পলিটিশিয়ান ছিল আমার প্রোগ্রামে, ও তো ওরা বললো ওই তো বিশেষ কুটি ছাড়া কেউ পারবে না,

0: আমার ছেলেরা ইঞ্জিনিয়ার ডক্টর হলো না, তবু আমার সঙ্গে আছে,
1: মানে সব কাজ একসঙ্গে
0: একসঙ্গে করছে, কেউ বেশি করতে পারে কেউ। সুকুমার একদম ভালো গান করে, ওটাও আমার সুবিধে। ও সেক্রেটারি হিসাবে আছে, ও তো আমি নাট্যবাঙ্গম করতাম সবসময়, আমি এখন অত নিচে বসতে পারি না।
1: নাট্যবাঙ্গম ব্যাপারটা একটু বুঝিয়ে দিন।
0: নাট্যবাঙ্গম মানে যে বললাম তাক্কু ঝিক্কু, তাকে ঝিক্কু জানাবো যে বল বলি বল
1: আর কি শুনি,
0: যদি দিন তত ধিমি তাক তঝম তক ঝম তঝম তঝম তঝম তরম দিন তত ধিমি তাক তঝম তক ঝম তঝম তঝম তঝম তরম দিন তিনু তা ধিমি তক তত তক জনু ত জনু ত ধিম তক তত তক দিতাম ত্রিগুর্ধম তত্তি দিতা ত্রিগুর্ধম তত্তি দিতাম ত্রিগুর্ধম দ গে ট
1: শান্ত মানুষ, মানে যখন দেখতাম সামনে
0: উনি খুবই, কি বলে, উনি এত সুন্দর
1: দেখতে তো ভারী সুন্দর,
0: ইচ্ছাদের একটা রেসপেক্ট চাই। তারপরে আমাকে বিয়ে করেছেন ওই মৃণালিনী সারাবাঈ গ্রুপে, উনি ঘুরে এসেছেন, তো ওনার খুব ভালো সুনাম। উনি একটু কালামন্ডলে মেয়ে বালাতল নারায়ণ মেনের কাছ থেকে আমরা শুনেছি খুব ভালো স্টুডেন্ট, তাই আমার বাবা আমাকে বিয়ে করে দিয়েছিলেন, আর উনি এখানে সেটেল করে দিয়েছেন। ওনার পরে খুব ভালো রিপোর্ট পেয়েছে আমার বাবা, তা এখানে এসে একই ব্যাপারটা, উনি আমাকে, আমি যে জানি না, মানে বাড়িতে গেলে এর সঙ্গে তুমি একটা সিটি লাইফ জানো না, এটা করবে না, ওটা করবে না, এটা করবে না, নানান রকম আছে না একটা সিস্টেম, এটা সেটা বলে দিতেন। আর স্পেশালি আমার থেকে 12 বছর বড় হিসাবে, আর ওয়ার্ল্ড দেখেছেন, আমি তো অত ওয়ার্ল্ড দেখিনি, তো উনি বলে দিতেন আমার, ওটা আমি খুব অ্যাডমায়ার করতাম। আর উনি এত সুন্দর মেকআপ করলে বা করলে ভালো, চিন্তা করে কথা বলেন, এটা তখন মাঝে টাঝে আমার রাগ হতো, তারপরে আমি একের সময় মানে এটা করবেন এটা ভালো নাই, এসব বললে তো রাগবে না, আমরা তো মেয়েরা তো আফটার অল। আর তখন রাগ হতো, কিন্তু আমি ওই কথাটা নিয়ে কেন চিন্তা করতাম। একবার মজা করুন, আমার পাশে বাঙালিরা আছে, তো ওরে আমার সঙ্গে জিনিস নাগবানি যাবে সিনেমায় যাবে, তা আমি বলতাম আমার তো খুব ইচ্ছে, ওনাকে বলতাম উনি যাবে না সিনেমা, যাবে ওদের সঙ্গে যাবে না, দরকার নেই, বসে পড়ো কিছু একটা পড়ো, তখন রাগ হবে না আপনার,
1: খুব সহজ।
0: আমি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা যাই না।
1: গুরুজির সঙ্গে কখনো সিনেমায় গেছেন?
0: গুরুজির খুবই কম, খুব নাম করা, কালো মাটি না কি সব, মানে খুব না, অপুর সংসার, মানে ওই রকম সব,
1: অপুর সংসার,
0: হ্যাঁ এরকম কিছু,
1: মানে ক্লাসিক বই হলে দেখতে,
0: এরই নাম করা, এটা দেখেছি কিন্তু ছোটবেলায়, গোপী গায়েন বাঘাবাই, মানে এইরকম।
1: গুরুজি কি বাংলা বই দেখতেন?
0: বাংলা বইও দেখতেন, হ্যাঁ বাংলা বই তো, এখানে তখন মালায়ালাম তো আমরা দেখতে যেতাম না, বাংলা বইই দেখতাম, মালায়ালাম দেখতে যেতাম না।
1: মালায়ালাম তো মাঝে মাঝে এতে হতো না,
2: রোববার সকাল,
1: রোববার সকালটা বিশেষ হতো, লেক মার্কেটের দিকে
0: না, আমরা বরাবর শনি রবি ভীষণ বেশি থাকি, বেশি ভাগ, সেই জন্য তো কোনো সিনেমা টিনেমা ওইসব না।
1: আর এমনি যখন ধরুন বড় বড় ডান্সাররা আসছেন অন্য বিভাগে,
0: ওইসব দেখতে যাই, তখন পয়সার একটু প্রবলেম ছিল, দেখুন আমি যখন কলকাতায় এসেছি তো 1 কিলো মাছে রুই বেটকি তো মানে 1 টাকা ওইরকম।
1: আচ্ছা বাই দ্য ওয়ে, ধরুন আপনার ফুড হ্যাবিট,
0: হ্যাঁ
1: যখন আপনি কেরালাতে ছিলেন তখন অন্যরকম, এখানে সব আলাদা হলো?
0: আমার বাবার একটা নিয়ম ছিল, ফুডটা ভীষণ ভালো, মানে পোলট্রির মতই ছিল, মুরগি ছিল, ডেইলি ডিম চাই, মাংস চাই, মাছ চাই, ডেইলি মাছের বেলা
1: দুটো,
0: আর আমার হাজবেন্ডের বাড়িতে মাছ ঢুকবেই না।
1: ওরে বাবা, তাহলে কি হলো?
0: শির মিশ্র কুটির বাড়িতে ঢুকত না, ওদের মন্দিরের মতো ছোট মন্দির আছে, সেটা পুজো হতো, এ করতো, আমি ওই বাড়িতে আসলে ওরা পুণ্যাহাম দিত, পুণ্যাহাম মানে গঙ্গা বাটা।
1: আর যখন ওই ডোবেল এনে থাকলে বাচ্চাদের নিয়ে, তখন কি বাঙালি ফুড হ্যাবিট হলো?
0: বাঙালি ফুড, আমি তো মাছ খাই বলে মিশ্র কুটি ওটা কিনতে বলে, না আমি দেখুন আগে বড় বড় রুই বেটকিটি কিনতাম, 1959, চেষ্টা তো করবো, আমার চেষ্টার ভীষণ ইন্টারেস্ট, না জানলেও চেষ্টা করবো, মাছটা কিনে কটা মাছটা কিনে আমি ভাজা করি, ভাজা করলে ভীষণ তিতে। আমি মিশ্রকুটিকে বললাম দেখো বেঙ্গলি মাছটা সব তিতে,
1: মানে তুমি মানে ঠিক করে কাটা হয়নি বলে।
0: মাঝে রান্নার লোক আসে, আয়া আসে না কাজ করতে হতে, বললাম দেখো তোদের দেশে মাছ খাবে তুমি খাও, আমি তো যে উপবাস
1: তেতো পারবো না।
0: ও বললে না আপনি কাটবে না, আমি কেটে দেব, সবই খাওয়া ভালো।
1: তারপরে কাটা মাছে অসুবিধা হয় না?
0: কাটা মাছ খাই না, কাটা মাছটা আমি একদম খেতে পারি না তো, কিন্তু আমি খুব

0: প্রিয় আমার হিলসা আর চিংড়ি চেষ্টা করিনি খুব একটা, তবে আমি করতে পারবো, করতে পারি।
1: চিংড়ি মাছের মালাইকারি,
0: মালাইকারি জানি না সেটা, ওটা এরকম বৌমা এখন বলে, এখন আমি ওদিকে একদম পাত্তা দিই না, আগে আগে করে করে চেষ্টা করে দেখেছি, তো ভুলেও গেছি এখনটা।
1: আচ্ছা,
0: কিন্তু ভালোবাসে
1: আপনাদের যে এরকম একটা জীবন, এত কালারফুল, এত বর্ণম, লিখেছেন কখনো বই কিছু লিখেছেন?
0: আমাদের নাচের মেয়েদের জন্য লিখে অনেকবার ভাবি কিছু একটু লিখবো, প্রথম প্রথম লিখে রেখেছি কিছু কিছু টুকটো টুকটো, মানে দেবদাসী বলে একটা আমি লিখে রেখে দিয়েছিলাম, মানে কেমন করে দেবদাসী হবে আমার ইচ্ছেও আছে, সেটা বানিয়ে রেখেছি, একটা ডান্সড্রামা এমন করে করব ত্রিভাগ করে, সেটা আছে। যে বলতে গেলে কি জানেন, লাইফটা লেখা সেটা আলাদা, নাচে প্র্যাকটিক্যাল, আমাদের পুরো প্র্যাকটিক্যাল সবসময়, থিওরি আলাদা, সেইটা মানে লোকে অনেক লোকের দরকার। ওটা বসে বসে লিখবেন, আমার একটা স্বভাব আছে যে কাজ করব সেটা করতেই থাকবো, করে যাবো। মিস্টার কুটি সবসময় বলতে, তুই তো বাড়িতে থাকলেই বাইরে যাবে না, বাইরে গেলে ভিতরে আসবে, বইয়ের মতো, যে বই বাইরে যা আর ভিতরে আসে না বলে,
1: যার জন্য বলে বই আর বউ ছাড়তে নেই।
0: এইটা বলতেন উনি, আমার একটা স্বভাব আছে যে কাজ করবো ওটি করবো, খেতে তো ভুলে যাবো তখন, এটা আমার লাইফের জন্য একদম ভালো না, কিছু কিছু লিখে রেখেছি।
1: তার মানে কি আপনার ধরুন সংসারে থাকতে গেলে অনেক কিছুতে দেখতে হয়, তার ফিনান্সিয়াল সাইড আছে, বাচ্চাদের জন্য কি ডিসিশন নেব সেটা আপনি নিতেন না গুরুজি নিতেন ডিসিশন?
0: আমি ওটা তো, এখন গুরুজি অন্যরকম ছিলেন, উনি বেশি কিছু চাইতেন না, আমার সেটা না, আমার একটা আর্জি আছে, আমার সব চাই,
1: সব চাই বলতে
0: সব চাই মানে মানে ভালো করে থাকবো, যেমন ছাত্রীরা আসছে ভালো বাড়িতে, ওরা কেমন থাকছে আমার সেরকম থাকতে হবে, আর যারা পড়াশোনা করেছে ভালো ইয়ে করে দিয়েছে আমারও সেরকম চাই।
1: আচ্ছা,
0: মানে কোনটাই নেই, আমি বড় হবো, ভোগ করবো। আমি যেমন রবীন্দ্রনাথ ট্যাগোর হয়েছেন, এখানে আমার ওয়ার্কিং ফিল্ড হচ্ছে এখানটা বেঙ্গল, ট্যাগোর ওনার লাইফ হিস্ট্রি পড়ি, ওনার গানটা নিয়ে আমি কাজ করি, যেমন বালতোর নারায়ণ মানে মানুষের জন্য কিছু করেছে, এখানে এসছি ওটা আমি শিখেছি বালতলের খেলা মন্ডলমে, এখানে হচ্ছে আমার ওয়ার্কিং ফিল্ড, আমি তখন সেটাই মানে, আর অনেক লোকে আমার সবার স্যার বিবেকানন্দ নানান রকম করেছে ওর হেল্পে, আমার সোমনাথ ওকে অনেক হেল্প করে, ও অনেক হেল্প করে, তা আমি নানান রকম কাজ করতে পেরেছি, একলা তো অত পারবো না,
1: মানে
0: অত বই ঘাটতে আমার সময় নেই, বই তো খাটে, ও খাটে, এ খাটে, তো জিজ্ঞেস করবো এই মানেটা, আবার আমার ছাত্রছাত্রীরা তো অনেক পড়াশোনা করা আছে, তাদের কাছে জিজ্ঞেস করবো, কিন্তু কিছু কাজ করবো 24 hours কাজ করতে পেলে আমি খুব ভালো।
1: এই যে ধরুন সংসার চালাতে গেলে কাউকে তো কাউকে একটা ডিসিশন তো নিতে হয়, ডিসিশন কি আপনি নিতেন না গুরুজি নিতেন?
0: মিস্টার কুটি কখনো কোনো ডিসিশন নেবে না, এগিয়ে যেতে খুব একটা ইয়ে না, যে আছে ঠিক আছে, এতে অনেক তোমার একটা গামছা দরকার, তার বেশি দরকার কি আছে এই দুনিয়াতে,
1: শান্ত মানুষ সন্ন্যাসীর মতো,
0: এটা ওনাকে বলতে
2: আমার সত্যি কথা, আমি দেখি বাবার কিন্তু সত্যি কথা বলতে, ওই ওই একটা গামছা আর দুবেলার কোন রকম খাওয়ার, একটা 3x6 খাটের একটা কোণ পেলেই বাবা খুশি, বাবার আর কোনো ডিমান্ডই ছিল না।
1: কত কাজ করেছেন আপনারা, হাই হাই
0: বলতে আমরা এটা ঝগড়া করতাম এটা দিয়ে,
2: কিন্তু বাবা ওয়াজ ওয়ান সাইলেন্ট সাপোর্টার অফ মা, এবং সাংঘাতিক পিলারের মতো
1: সাপোর্ট,
2: অনেক সময় আমি আমার সঙ্গে মার লেগে গেছে কি মোহনের মার লেগে গেছে, বুঝতাম বাবা কোথায় একটা না মার পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে ছায়ার
1: মতো,
2: যার জন্য আমরা অনেক বাড়াবাড়ি করলেও আবার পিছিয়ে আসতে বাধ্য হতাম।
1: যারা শুনছেন তাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে কথা বলছি সোমনাথের সঙ্গে, সোমনাথ যেটা মোহন মানে ওর দাদা বললো যে মোহন ব্যাচেলার মানুষ, কনফার্ম কনফার্ম তো, কনফার্ম সোমনাথ ইতিমধ্যে দাদু হয়ে গেছে, তাহলে সোমনাথের কি বাল্যবিবাহ?
2: বাল্য না হলেও আমি 25 বছর বয়সে বিয়ে করেছি, 26 বাবা হয়েছি, আমার ছেলেও 25 বছর বয়সে বিয়ে করলো, 26 বাবা,
1: সেই ট্র্যাডিশন সমানে
2: মেইনটেইন করছে।
1: আচ্ছা সোমনাথ, যে আলোচনাটা আমরা শুরুর দিকে করছিলাম মাসিমার সঙ্গে, এই একটা পরিবারে জন্মানোর কতগুলো সুবিধা এবং অসুবিধের রয়ে গেছে, যেটা তুমি কথায় কথায় বলছিলে যে আমাদের কতগুলো রেস্ট্রিকশন নিজে থেকে তৈরি হয়ে গেছে, আমরা একটা লক্ষণের গুন্ডির মধ্যেই থেকেছি। তোমার ওই ছোটবেলাকার দিনগুলো কত পুরনো স্মৃতি তোমার রয়েছে?
2: আমার একদম ছোটবেলা মানে হচ্ছে 3 নম্বর ডোভার লেনের স্মৃতি, ভীষণ সুন্দর স্মৃতি, আমাদের ওপরে ন্যাড়া ছাদ।

0: ছিল, আমরা ওখান থেকে ঘুড়ি ওড়াতাম এবং আমরা গুলি খেলতাম এবং আমার সব
1: গুলি ডাঙ্গুলি দুই
0: ডাঙ্গুলি খেলেছি, হ্যাঁ ডাঙ্গুলি গুলি। তারপর মা উঠে এসে আমাদের সেই রাস্তায় এসে দুঘা লাগিয়ে
1: বাড়িতে নাচ শেখাবার লাঠি দিয়ে।
0: আর আমার সবকিছুর বড় গুরু ছিল আমার দাদা মোহন, মানে ওর সাহায্যেই সবকিছু শুরু,
1: অনুপ্রেরণা,
0: একদম অনুপ্রেরণা তো বটেই। কিন্তু পরে বোধ হয় আমি ওকে গুরুমারা বিদ্যায় ছাপিয়ে গেছিলাম, কারণ ঘুড়ি ওড়ানো ওর সঙ্গে, গুলি খেলাও ওর সঙ্গে।
1: কত ছোট বড়?
0: আমরা বোধ হয় তিন বছরের ডিফারেন্স। আর সবকিছু মানে ইনফ্যাক্ট মা বাবাকে বলে না বলে প্রথম সিনেমা দেখতে যাওয়া মোহনই ব্যবস্থা করে দিয়েছিল।
1: মানে সেটা কোন ধরনের বড়দের?
0: না না, সে সোনার কেল্লা। আমাদের বাড়িতে তো মানে মা বাবা তো খুব একটা এইসব এন্টারটেইনমেন্টে বিশ্বাসই করতেন না,
1: নাচটাই এন্টারটেইনমেন্ট,
0: নাচ আর পড়াশোনা করো। মানে আমি ক্রিকেট খেলা ভীষণ ভালোবাসতাম, আমি খেলা দেখছি, গাভাস্কার খেলছে, মা এসে বললো কি করছো সারাদিন ধরে এইটা দেখছো কেন, কারণ তুমি জানো কত বড় মহান লোক হ্যান ত্যান নামটা, উনি তো নাম করেছেন, উনি কাজ করছেন, তুমি তো আরো অনামের দিকে চলে যাচ্ছ এইসব কাজ করতে করতে, তোমায় তো আরো পড়াশোনা করবে না, কিছুই হবে না, গাভাস্কার আরো বড় হবে, তোমার কি হবে তাতে?
1: ওরা তো দিন কিনে নিয়ে
0: এক্স্যাক্টলি এইসব বলতো। যাই হোক, এই প্রবলেম ছিল, যার জন্য মনে আছে প্রুডেন্সিয়াল কাপ তো বাড়িতে দেখেছিলাম, কারণ যেবার ইন্ডিয়া জিতেছিল ভোরের বেলা, কিন্তু তারপরে রথম্যানস কাপটা জিতেছিল গাভাস্কারের ক্যাপ্টেনশিপে অস্ট্রেলিয়ায়, সেইখানে আমি বাড়িতে দেখিনি, কারণ জানি দেখতেই দেবে না, মা দুপুরে খেতে আসবে এসে সব বন্ধ করে দেবে, চুপচাপ পালিয়ে গেছিলাম বই নিয়ে, টিউশন আছে বলে।
1: আচ্ছা, স্কুল বলতে কোথায়? সাউথ পয়েন্ট?
0: সাউথ পয়েন্ট ইনিশিয়াল, তারপর আমাকে কেরালায় পাঠিয়ে দেওয়া হয়।
1: কেরালায় কত বছর?
0: কেরালায় আমি তখন ক্লাস থ্রিতে পড়ি, আই শুড বি কত, এইট অর নাইন।
1: ওটা কেন?
0: ওটা আমার তখন দিদিমা এবং মামা ওখানে ছিলেন, দাদু এখানে কলকাতায় ছিল সেই সময়, তারপর আমাকে ওখানে রাখা হয়েছিল, কারণ মামা প্রায় ট্যুরে যেতেন, মামা তো ডান্সার ছিলেন, তো দিদিমার কাছে কেউ নেই।
1: মামার বাড়ি বলতে মার মামা দু ভাই বোন? ওরা
0: না, তিন ভাই, ছোট মামা তখন কলকাতায় থাকে।
1: ছোট মামা কি করতেন?
0: ছোট মামা পরবর্তীকালে ত্রিভেন্দ্রমে ISRO ফ্যাক্টরি থেকে,
1: হ্যাঁ
0: ISRO থেকে অ্যাজ অ্যাকাউন্টেন্ট রিটায়ার
1: করেছেন। আচ্ছা আচ্ছা,
0: না একদমই না।
1: তারপরে কেরালাতে কতদিন?
0: কেরালায় আমি ছিলাম 6 মাস মতো ছিলাম।
2: না না, বাচ্চিটা আমি বলে দিচ্ছি, ওখানে গেছি, কেন পাঠিয়ে দিয়েছেন জানেন তো? আমার পাশে একটা বাঙালি বাড়ি ছিল, ওকে আমরা দেখতেই পেতাম না, ওরা নিয়ে
1: চলে যেত,
2: ওই বাড়িতে চলে যাবে,
1: ওদের বাড়িতে কোনো ছোট্ট মেয়ে
2: নেই, কেউ নেই, বড় মেয়ে, মেয়েটা কলেজে পড়তো। নিয়ে গিয়ে কি করতেন জানেন তো? মাছ, আমরা ডেইলি মাছ খাই না, তো ওকে ডেইলি মাছ খেতে, ও আমার বাড়িতে এসে কিচ্ছু খাবে না,
1: কিন্তু স্বাস্থ্য তো ভালোই হচ্ছিল।
2: না না, যাই হোক, কোনোটা খারাপ নেই, কিন্তু এত বেশি ওরা নিয়েছে, তারপরে ওকে নিয়েছে, ওদের খুব দুঃখ হয়েছে। আমরা ওই যে পাশের বাড়িতে ওনাকে মেজমা বলতাম, আর ওরা বলতো বাপি করেই ডাকতো,
3: মানে ওনাকে বাপি আর
0: বাপি মেজমার কাছে আমার আবদারটা, সত্যি কথা বলতে আমি জানি না কেরালা অন্য বাড়িতে কিরকম, বাঙালি বাড়িতে যেরকম মানে ছেলে মেয়ে আবদার টাবদার এইসব বাদামি গুলো করবার সুযোগ পায়, অন্তত আমাদের বাড়িতে ওসব অ্যালাউড ছিল না।
2: এটা 63 আমাদের কথা,
0: খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু বাদরামি করা সম্ভব না, যেমন বাপির কাছেই আমার যত আবদার, পুজোর সময় বাপি ওই জামাটা কিনে দিতে হবে, ওই জুতোটা চাই, সব বাপি,
1: মানে সব আবদার। যাই হোক,
2: মানে ওরা এত ভালো, ওরা আমার ছেলে হয়েছে শুধু, বাকিটা পুরো ওরা দায়িত্ব নিয়েছে, ও কেরালা আমি পাঠিয়ে দিয়েছি, এই এই কানেকশনটা একটু করতে হবে, খালি মাছ খাবে এটা পাঠিয়ে দিয়েছি, কি দেখুন, ওই মিস্টার বিশ্বাস বলি আমি, ওর বাপি যাকে বলে, মিস্টার বিশ্বাস যখন মাদ্রাসে কোন উনি বিজনেস ছিলেন, উনি চলে গেলেন, চলে গিয়ে উনি আসবার সময় আমার বাড়িতে নিজে গিয়ে ওকে নিয়ে এসেছে জানেন, ভাবতে পারছি না, কোনদিন এইরকম ভাবা যায়, আমাদেরকে না বলে ও নিজে ছেলে এসছে কাছে, আমরা কষ্ট করে দিয়েছি বাইরে মানে বাবার কাছে, ও চলে এসছে, এমন অবস্থা।
0: আমি তো কলকাতায় পৌঁছে গেলাম,
1: আচ্ছা তখন তো সাউথ পয়েন্ট
0: চলে গেল, না চলে গেল, আর সতীকান্ত গুরুটো খুব বিশেষভাবে পরিচিত ছিল, ওরা বললো না এটা খুব লজ্জার ব্যাপার, আমরা নিয়ে চলে গেছি, আর ওখানে দেয়া যাবে না। তা পাড়াতে একটা ছোট্ট স্কুল ছিল, ল্যামেটার্নাল স্কুল বলে, আমাকে ওখানেই ভর্তি করানো হলো। তা আমার তো তাতে কিছু এসে যেন কলকাতায় তো চলে এসছি, ব্যাস কলকাতায় এসে বেশ আমার আনন্দের জীবন যাপন শুরু। আর আমার তো বাংলার প্রতি ভালোবাসা সবসময় ছিল, তো ওইভাবেই
2: একেবারে বাঙালি ফুড খেয়ে বড় বলতে গেলে সোমু স্পেশালি।
1: সোমুটা তো স্পেশাল মানে ও তো স্পেশাল চাইল্ড,
2: এখনো এখনো আমাদের ফুড থেকে ও ভালোবাসে বাঙালি ফুডটা। ও বলবে চাপাতি হলে এই তরকারি চাই, এই সবজি চাই না, মাংস চাই না, কি হচ্ছে চাই, মাংস মাছ তো আছে দেখতে, মানে থাকলে ডেইলি থাকলে ওটি
0: না। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন বিয়ে করি, আমাকে আগেও কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল

0: যে আপনি বাঙালি কেন বিয়ে করলেন? কারণ দেখুন আমি এটা চিন্তাও করতে পারছি না যে আমি কেরালায় না কেরালায় গিয়ে মানে আমার জামাই আদর দিচ্ছে সাম্বার দিয়ে, এইটা আমার চিন্তা দিতে এটা হতে পারে
1: না। বাঙালি শুধু না, ও বাঙালি
2: খুঁতখুঁতে
1: খাদ্যরসিক, ও দোষ বার করবে যে বাঙালি ঠাকুরের রান্না খারাপ হলে সেটা মুখের উপর বলবে।
2: আর এমনি বউ তো বাঙালি,
0: বউ বাঙালি
2: ফার্স্ট ক্লাস। কি নাম ওর?
0: মধুমিতা।
2: মধুমিতা কি নাচ করে?
0: না মধুমিতা নাচে না, আমি বললাম না
3: নাচে
0: সীমানা মারাই।
2: মধুমিতার সঙ্গে যোগাযোগটা কি করে হলো?
0: মধুমিতা আমাদের স্কুলের এক বান্ধবী অরুণিমা বলে, ওর বাড়িতেই আলাপ, ও স্কুলের বান্ধবী ছিল, কলেজে মধুমিতা ওর সঙ্গে পড়তো। অরুণিমার বিয়ে হয়ে যাওয়ার আগে কিছু স্কুলের বন্ধু কিছু কলেজের বন্ধুকে মাসিমা নেমন্তন্ন করে জন্মদিন, সেখানে আমাদের প্রথম আলাপ। মধুমিতা সব থেকে ভালো লেগেছিল বলতে, খুব মার্জিত একটা ব্যাপার ছিল এবং ডিগনিফাইড এন্ড কালচার্ড, আর উদ্ধত ব্যাপারটা একদমই নেই। আরো একটা ভালো লেগেছিল, এটা একটা অদ্ভুত ঘটনা, খুব বেশি না আমার মা বাবা নিয়ে ইন্টারেস্ট দেখায়নি তখনকার দিনে, যার বাড়িতেই যাই তখন তো মা বাবার একটু নাম টাম হয়ে গেছে, ও তাই থাঙ্কমণি কুট্টি, ও উনি এখন কোথায় আছেন, বিদেশ গেছেন, এখন কোথায় আছেন, মিস্টার কুট্টি কি করছেন, মানে সবারই একটা মানে মা বাবা নিয়ে
2: একটা উৎসাহ
0: উৎসাহ বেশি প্রশ্ন। আর আমার না অদ্ভুতের কমপ্লেক্স ছিল কি, আমার কি কোনো অস্তিত্ব নেই, সবসময় মানে থাঙ্কমণি কুট্টি যেমন বন্ধুদের কোনো বাড়িতে আলাপ করাচ্ছে, এ হচ্ছে জানেন তো থাঙ্কমণি কুট্টি গোবিন্দ, হয়তো আমার নামটাই ইগনোর, থাঙ্কমণি গোবিন্দ কুট্টিকে ছেলে বলে শেষ করে দিল, মানে আমার ভীষণ রাগ হতো, কেন আমি কি, আমিও তো একটা হিউম্যান বিং, আমার তো একটা নিজস্ব আইডেন্টিটি, এটা ছিল না। ওই একটাই প্রথম দেখলাম, ওই মেয়েটা দেখলাম খুব একটা এদের নিয়ে কথা টথা বলছে না, জানতেও চায় না,
2: ভালো লাগলো,
0: এইটা আমার ভালো লাগলো। বাহ,
3: আমি 1984 থেকে 96 পর্যন্ত আমি বিদেশে এভরি ইয়ার যেতাম।
2: আচ্ছা আচ্ছা
3: আচ্ছা, ওখানে এই যে ওর বিয়ের আগের বছর আমি গেছি দেশে, তো আমার ওখানে আমার বন্ধু যে বাসন্তী চ্যাটার্জি, উনি মূর্তিঘাট সেন্টার কলামন্ডলম কলকাতা কোলাবরেটলি আমরা কিছু ক্লাসেস লন্ডনে, হ্যাঁ ওখানে ওনার একজন বন্ধু আসলেন মনিকা নামটা, উনি এসে আমার হাত দেখে বলল আপনার সব ঠিক আছে, একজন ছেলে যে বিয়ে হবে কাছে। আমি বলি আমার ছেলে গোল্ডেন চাচ্ছে, এত কোনো দোষ নেই, সব ভালো আছে, ওরা আবার বিয়ে করবে, আপনার সম্মতি ছাড়া বিয়ে হয়ে যাবে,
2: সম্মতি ছাড়া, এটা তো সাংঘাতিক ব্যাপার,
3: মানে
2: এটা বিদ্রোহ।
0: মা ভাবছে মোহন,
3: আমি অত অ্যাস্ট্রোলজিতে অত বিশ্বাস করি না, তাই আমি কি মানে কি করবে এটা, ঠিক আছে তবে আমি পরে এসেছি সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি, মা বলল তোমার আসবার জন্য আমি ওয়েট করছি, কি হচ্ছে সমুকে নিয়ে, ও ভীষণ নিয়ে ভালোবাসা চলছে, তখন আমাদের উপরে তলা নিচে তলা দুটো জায়গা ছিল, গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোর ডবল লেনে বাড়িটা, মানে উপরে তো আসছে না, ওরা সারাক্ষণ নিচে, ওখানে কে আসছে যাচ্ছে তো আমি জানতে পারছি না, তুমি হয়তো এখানে নেই, আমি কার কাছে এটা বলবো, মা সবাই, আমি যদি না থাকি ক্লাসে থাকি তো এদের সব স্বভাবটা মা আমাকে বলে দেবে,
2: মা বলতে মানে
3: আমার
0: মা
2: ও দিদিমা,
3: আমার মা আমার লাস্ট, উনি মরবার আগে 30 ইয়ার্স আমার সঙ্গে, বাবা মরবার পরে আমি নিয়ে এসেছিলাম,
0: দিদিমা জানতো না যে ওগুলো আমরা ইচ্ছে করে দেখাতাম, কারণ মার কাছে তো পৌঁছে দিল খবরটা, তখন তো এরকম স্মার্টলি যাওয়ার জায়গা ছিল না,
2: এটা কি মোহনের এ ছিল?
3: না না না,
0: ততক্ষণ আমি মানে গুরু আমাকে যা শিক্ষা দেওয়া দিয়ে ছেড়ে দিয়েছে, আমি তো ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে শিখে গেছি,
2: ওয়ারফিল্ডে ছেড়ে দিয়ে
0: ডিসকাশন রাখতাম, সব
3: সুটেবল না বলে ছেড়ে দিত, মানে কথাবার্তার বলে মানে তার সাথে মিলে
2: না, আপনি যে ফিরে এসে যে শুনে তো বজ্র গেল,
3: হ্যাঁ একেবারে, আমি আর কি বলবো, আমি একদম এগেইনস্ট হয়েছিলাম আমরা দুজনেই, ফাইনালি মিস্টার কুটি বলে ঠিক আছে ছেলেরা তো ওরাই যা ডিসাইড করবে, আমিও শুনেছি।
2: আপনি এগেইনস্ট ছিলেন কেন?
3: এগেইনস্ট
2: মানে না গেলেও চলতো,
3: না না বাঙালি ভাষা আমি জানলেও করলো, মানে আমার
2: যদি না মেলাতে পারে
3: পুরোপুরি কালচারটা একই তো নয় না।
0: মার খুব ইচ্ছে ছিল, মোহন তো বিয়ে করছে না প্রথম সময় করছে, তা মার এত বড় একটা লেজাসি ক্যারি করে নিয়ে যাবে, আমি যদি একটা মার পছন্দের মতো একটা মেয়ে ডান্সার বিয়ে করি, আর আমি তাতে একদম গড রাজি
3: না, আমি তখন সেই কিছু ভাবতে পারছি না, আমার ছেলে মানে এরকম করছে মানে সেটাই আমার, ওটাই নিতে পারিনি।
2: গুরুজি ঠিক ছিলেন,
0: বাবা
2: গুরুজি মধুমিতাকে পছন্দ
3: করতেন,
0: মা পছন্দ করতেন, মার সঙ্গে মানে খুব ভালো কনভারসেশন হয়েছিল বিয়ের আগে, ঠিক বিয়ের এক সপ্তাহ আগে, তখন দেখি দুই ভাই মা বাবা একদিকে আমি একা, তা লাস্টে মোহন
2: সাপোর্ট দেন,
0: মোহন ইউজুয়ালি সাপোর্টে থাকে, সেবার মা এমন অশান্তি শুরু করেছে, মোহনও দেখলাম বলে বসলো যে ছেড়ে দে না, মোহন কিন্তু এই জাতীয় কথা বলে না, অলওয়েজ না না ঠিক আছে হচ্ছে হোক, মোহনও বললো

0: এনে দে না, কি দরকার? বাবাও বললো না করলেই নয়, মানে এরকম যখন তখন আমি তখন মানে আমার আর ভালো লাগছে না, মানে এত আমি লাস্টের আগে মাকে গালি বললাম যে শোনো তোমার বউকে নিয়ে প্রবলেম তো, ও আমার বিয়ের পরে ওখানে থাকবে, আমি এখানে থাকবো, আই উইল ভিজিট হার।
1: আর ওইসব কিছু
0: এইসব শুনে মা বললো ওইসব নিয়ে বলার দরকার নেই তোমার, কারণ তো আমার প্রবলেম আমার ছেলেকে নিয়ে, সে আমার কথা শুনছে না, এটা আমার রাগ।
2: আচ্ছা
0: বউ আসবে, বউ তার পুরো সম্মান এনজয় করবে এখানে, যেরম যা পাওয়ার সব পাবে, আমার দুঃখ তুমি আমার ছেলে ভাই তুমি আমার কথা শোনোনি।
2: কিন্তু ফাইনালি পুরো উল্টে গেল
0: না, তারপর সবই ঠিক, মা তো প্রথমেই বলেছিল যে আমার বৌমাকে নিয়ে কোনো প্রবলেম, আর তারপর যেটা মজা হয়েছিল,
1: আমিও তো আমার মা বাবার ওইরকম মানুষকে ভালোবাসতে
2: শিখেছি।
0: আর মা লালিনী এত ব্যস্ত তো,
2: তারপর যখন তোমার সন্তান হলো ওর কি নাম দিলে?
0: সৌমিত।
2: সৌমিত, তারপর যখন ওই সৌমিত, ওর একটা ডাক নাম ছিল
0: বাবু,
2: বাবু যখন এলো তোমাদের পরিবারে, কুট্টি পরিবার, তখন ইকুয়েশনস গুলো আবার বদলাতে শুরু করলো।
1: হ্যাঁ,
0: মা যত রকম আবদার দেওয়া নাতিকে সব রকম দিতে, মা অনুচিত কাজ, পড়াশোনা করছে না, না না ঠিক আছে ঠিক আছে, আমাদের বেলা লাঠি নিয়ে ছুটে আসা, ওর বেলা সব ঠিক আছে।
2: মাসিমা কিছু বলবেন এই ব্যাপারে?
1: আস্তে আস্তে কি জানেন, আমার বাড়িতে যখন একবার এসে যায়, আমার বাঙালি না আমার দাসী না এ ও কোনো ব্যাপারটা না, আমার মেয়ে ছেলে হয়ে যায়,
2: সাগর এসে মিশলো
1: একদম, তার কোনো ডিফারেন্ট আমার কখনো হয়নি।

এতক্ষণ প্রখ্যাত ভরতনাট্যম শিল্পী আর শিক্ষাগুরু থাঙ্কবনি কুট্টির সঙ্গে কথোপকথনে ছিলেন আকাশবাণীর দেবাশিস বসু। সঙ্গে ছিলেন গুরুমার দুই সুযোগ্যা পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। ষোলো আনা বাঙালি আজ এই পর্যন্ত। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মনের মতো গান। সঙ্গে থাকব হৈমন্তী রায়।

ঘড়ি বলছে এখন মৈত্রীতে মনের মতো গান শোনার সময় হলো, আর আপনার মনের মতো গান শোনাতে হাজির আমি হৈমন্তী। কী নিয়ে আজকের মনের মতো গান জানতে ইচ্ছে করছে? তো বিষয়টি মুখে না বলে যদি গানে বলি কেমন হয়? আসলে মনের মতো গান অনুষ্ঠান মানেই তো গান, আর গান যদি বলে দেয় আজকের মনের মতো গানের বিষয়, তাহলে মন্দ নয়, তাই তো? তাহলে শুনেই দেখুন না মান্নাদের কণ্ঠের এই গান কি বলছে আপনাকে।

তাহলে নিশ্চয়ই বুঝতে পারা গেল বিষয়টি কি। এখনো বুঝতে পারেননি? কাহার পা নয়, আজ শুধু দাদরা। এই যে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে সন্ন্যাসী রাজা ছায়াছবির গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। এই গান বলে দিল আজকের মনের মতো গান অনুষ্ঠানে শুধুই দাদরার ছন্দে গানে গানে ভরে উঠবে পুরো অনুষ্ঠান। তা মনের মতো গান অনুষ্ঠান তো শুধুই গানের নয়, তাই না? গানের ফাঁকে ফাঁকে তো গল্পও চলে। যেমন ধরুন এই যে গানটা এখন শুনলেন, এই গানেরও একটা মজার গল্প আছে। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। গল্পটা বলি, একটু আগেই বললাম গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছেন গানের কথা। তো গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন তো এই গান, কিন্তু গানের কথায় উল্লেখ ছিল প্রখ্যাত তবলাবাদক রাধাকান্ত নন্দীর নামটি। কিন্তু ওই যে উল্টো পাল্টা মারছো চাঁটি, রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, তারপর আর কি। গানের কথায় ঘোর আপত্তি জানালেন রাধাকান্ত বাবু, কারণ তিনি বললেন তার বাজনায় তো কখনো কোনো ভুল কেউ শোনেনি। তাহলে উল্টো পাল্টা বাজানোর সঙ্গে তার নামটি জুড়ে দিলে চলবে কেন? তাহলে সমাধান হয়ে গেল, গৌরীপ্রসন্ন মজুমদার রাধাকান্ত বদলে করে দিলেন, আমরা সকলেই জানি, শশীকান্ত। ব্যাস, সমস্যা মিটল। আর এই গান, আহা, আর তার সঙ্গে রাধাকান্ত বাবুর হাতের সেই দাদরার বোধ।

মান্নাদের কণ্ঠ, সব মিলে মিশে আমরা পেয়ে গেলাম এক অত্যন্ত সুন্দর গান যা ভোলার নয়। রয়েছি মনের মতো গান অনুষ্ঠান। মনের মতো গান অনুষ্ঠান মানেই ওই যে গান। এবারেও শুনব দাদরার ছন্দে ভরা এক মন মাতানো গান, কণ্ঠে মোহাম্মদ রফি।

রফি সাহেবের কণ্ঠে এমন একটা সুন্দর গান শুনতে শুনতে খেয়াল করে দেখেছেন কি, আপনি কিন্তু বেশ মাথা নাড়ছিলেন বা অল্প অল্প দুলছিলেন। একটু খেয়াল করলে দেখবেন গান শোনার সময় আমরা অজান্তেই কেমন হাতে তালি দিই একটা নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর, অজান্তেই পায়ের আঙুলেই হোক বা হাতের তালুতেই হোক আমরা কিন্তু হালকা টোকা দিই। কিসের জন্য, এর কারণটি কি? সেটি হল ওই যে গানের ছন্দ। আমাদের শরীর তাল সবসময় চিনতে না পারলেও, তালের নামটি না জানলেও, আমাদের শরীর কিন্তু ওই তালের ছন্দটিকে একদম ঠিক চিনে।

এই মাত্র যে গানটি শুনলেন এবং আজকে যা যা গান শোনাবো তার ভেতরেও কিন্তু ওই একটি পরিচিত ছন্দ ছিল, সেটি হচ্ছে এক দুই তিন এক দুই তিন। এই ছয় মাত্রার চলনই হল দাদরা। তাহলে এই একই ছন্দে আবার আবার শুনে নেব আরও একটি অত্যন্ত জনপ্রিয় গান। কোন গান শুনেই দেখুন।

আশা ভোঁসলের কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেববর্মনের সুরের এই গান আহা বড় সুন্দর। আর মনের মতো গান মানেই তো এমন সব গান শোনার সুযোগ যা আমাদের মন ভরিয়ে দেয়, তাই না? আচ্ছা দেখুন, এই যে গান, গান মানেই তো সুর আর তাল। সুর আর তাল হলো সঙ্গীতের দুটো অবিচ্ছেদ্য অংশ, তাই না? কথাও রয়েছে নিশ্চয়ই, তবে ওই সুর আর তালের সঙ্গে সঙ্গতি রেখে কথা কথা চলতে থাকে। সুর সৃষ্টি করতে এবং সঙ্গীত পরিবেশনার সময় দুই ক্ষেত্রেই কিন্তু এই যে তাল, সেইটির দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। ওই যে যদি তাল ঠিক

না থাকে তাহলে কি বলা হয় বলুন তো? ধরুন কেউ গান গাইছেন কিন্তু তালটা ঠিক মিলছে না, তখন তাল ভুল হলেই তাকে আমরা বলি তালকানা। তালকানা কিংবা বেতালা, ওইটি তো গানে একদম চলবে না, তাই না? এই যে আশাজির কণ্ঠে এমন সুন্দর একটা গান শুনলাম, আর আজকের সব গানেই ওই একই তালের ছন্দ, তখন মনে হচ্ছে আশাজির পরে যদি লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান শোনা যায় যেখানে ওই একই তাল দাদরার ছন্দ, তাহলে লতা মঙ্গেশকরের কণ্ঠের কোন গান শোনানো যায়? সলিল চৌধুরীর কথায় ও সুরে একটি বিখ্যাত গান রয়েছে, তাহলে সেটি বন্ধুদের জন্য রইলো।

রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন মনের মতো গান। আজ এই যে দাদরা নিয়ে আলোচনা চলছে এবং দাদরার গান শুনছেন, আচ্ছা এই দাদরা তালের বোলটি কি জানা আছে তো? হ্যাঁ, অনেকেই নিশ্চয়ই জানেন, তবে

কেউ কেউ হয়তো জানেন না, কিন্তু দাদরার সেই সহজ বলটি যদি মুখে না বলি বরং গানে গানেই শুনি কেমন হয়? কোন গানে? একদম একদম ঠিক ধরেছেন, সেই বিখ্যাত গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। বোঝা গেল তো দাদরার ছন্দ কোন গানের বলে?

তাহলে জানা হয়ে গেল দাদরার বোল ধাধিনা নাতিনা, যেখানে আচ্ছা সোমটা কোথায়, ওই যে শুরুর ধা, শুরুর ধাতে সোম, আর ফাঁক ফাঁক ওই যে

নাতিনা, নাতিনার শুরুর নাতে ফাঁক, দাদরা নিয়ে আর কথা নয়, বরং আবার আবার গানে ফিরে যাই। এখন যে গানটি শোনাবো সেটি জীবন মরণ ছায়াছবির একটি অপূর্ব গান, অবশ্যই দাদরার ছন্দে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের, সুর দিয়েছেন অজয় দাস, আর গানটি গেয়েছেন কিশোর কুমার।

স্টুডিওর এপারে আমি আর ওপারে আপনি, আর আমাদের মধ্যে যে মৈত্রীর বন্ধন, সেই বন্ধন সুদৃঢ় করে চলেছে এই মনের মতো গান। এই বন্ধন অটুট, যা ভরে আছে সুন্দর সুন্দর গানে, যে গানের ছন্দে আজ শুধুই কি ওই যে দাদরা, গীতা দত্তের কণ্ঠের যে গান এখন শোনাব সেখানেও সেই একই ছন্দ, দাদরা।

পৃথিবী আমারে চায়, এই ছায়াছবির গান প্রণব রায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে। গানটি শুনতে শুনতে নিশ্চয়ই ভাবছেন, রাতের আকাশ এই সকালে? না না, সে তো আসতে ঢের দেরি। এখন চাঁদের দেখা মিলবে না ঠিকই, তবে এই গানের ভেতরে যে দাদরার দোলা আছে, ওই যে 1 2 3 1 2 3, সেটি নিশ্চয়ই অনুভব করেছেন। এই যে ছন্দের দোলা, তা কিন্তু সকাল সন্ধে মানে না, একই তাল, একই তাল, অথচ কত রকমের অনুভূতি, তাই না? এইসব গানের মধ্যে রয়েছে ছড়ানো। তাহলে আজকের মনের মতো গান মানেই কাহার বা নয়, দাদরা বাজাও এবারে আশা ভোঁসলে।

বাপ্পী লাহিড়ির সুরে বিভূতি মুখোপাধ্যায়ের কথায় দুজনে ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। আর অবশ্যই সেই গানের তালটি ছিল দাদরা। আচ্ছা, এই যে তাল, সেটি বাজানো হয় যে বাদ্যযন্ত্রে, আমরা সবাই জানি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবাই সবার আগে যে বাদ্যযন্ত্রটির নাম নেব সেটি তো অবশ্যই তবলা। এই তবলা বাদ্যযন্ত্রটিতে যে তালের নানান ঠেকা বাজানো হয় সে তো আমরা জানি, কিন্তু বলুন দেখি, তবলার তো দুটো অংশ থাকে, তাই না? আমরা দুটো অংশ দেখতে পাই তবলিয়ার কাছে, তা এই দুটো অংশের নাম কি? ডান হাতে বাজাবার জন্য যেটি থাকে তাকে বলে ডাহিনা বা ডায়া অথবা তবলা, আর বাঁ হাতের দিকে যেটি থাকে বাঁ হাতে বাজানোর অংশটা তাকে বলে বায়া বা ডুগি। এই যে ডুগি, সেটি প্রধানত তৈরি হয় মাটি বা কোনো একটা ধাতু দিয়ে, যেমন ধরুন ধাতু হিসেবে ব্যবহার করা যেতে পারে পিতল বা তামা বা কোনো শঙ্কর ধাতু, আর এর গঠনটা অনেকটা ওই হাঁড়ির মতো হয়, তাই না? এর আরও

নাম আছে, বলা হয় কুড়ি। তবলার তুলনায় ডুগি একটু খাটো, সাধারণত এটা 8-9 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর মুখটাও তবলার চেয়ে অনেকটা বড় হয়। আচ্ছা, তবলা, এই তবলা ছাড়া আর কোন কোন বাদ্যযন্ত্রের কথা আপনার মনে পড়ছে? ভাবুন, ভাবতে থাকুন আর শুনতে থাকুন দাদরা তালের আরও একটি গান। রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনলেন সলিল চৌধুরীর কথায় ও সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই বিখ্যাত গানটি। আচ্ছা, তখন যে বললাম ভাবতে, তবলা ছাড়া মনে পড়ল কিছু? আমার তো মনে পড়ে গেছে। তবে আমার যার কথা মনে পড়েছে, তার ওই তবলার মতো দুটো পার্ট নেই, দুটো অংশ নেই, তিনি একাই একশো। কে বলুন তো? তিনি হলেন পাখোয়াজ। এই যে পাখোয়াজ, এর দুটো পার্ট নেই ঠিকই, দুটো অংশ নেই ঠিকই ওইভাবে আলাদা আলাদা, কিন্তু এর রয়েছে দুটি মুখ। আর একটি মুখ অন্যটির তুলনায় একটু লক্ষ্য করলেই দেখবেন সামান্য বড়। এইবার পাখোয়াজকে যখন কোলের ওপরে নিয়ে কেউ বাজাবেন, তখন বাঁ হাতে ওই বড় মুখটি থাকে আর ডান হাতের দিকে ছোট মুখটি বাজানো হয়। মূলত শাস্ত্রীয় সঙ্গীতে এর ব্যবহার হলেও ধ্রুপদ বা ধ্রুপদাঙ্গের গানের সঙ্গে, ধ্রুপদাঙ্গের যেসব গান রয়েছে তার প্রায় সব তালেই এই যন্ত্রটি ব্যবহার করা হয় বাজানোর জন্য। কি শুধু বাদ্যযন্ত্রের কথা মনে করলেই হবে? দাদরা তালের আর আর কোন গান মনে পড়ছে বলুন দেখি। আমার কিন্তু মনে পড়ে গেছে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির একটি খুব জনপ্রিয় গান। আচ্ছা, ওই গানটি কিন্তু ছায়াছবিতে দুবার ব্যবহার করা হয়েছিল। একবার গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং লিপ দিয়েছিলেন তনুজা, আর ওই একই গান আবার গিয়েছিলেন মান্না দে আর লিপ দিয়েছিলেন উত্তম কুমার। আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই কোন গানের কথা বলছি, যা দাদরা তালে আপনি শুনবেন। কোনটি শোনাই বলুন দেখি। রইল মান্না দের কণ্ঠের গানটি বন্ধুদের জন্য।

পাখওয়াজের কথা বলছিলাম। আচ্ছা, পাখওয়াজের মতো আরও একটি বাদ্যযন্ত্র রয়েছে, দেখতে অনেকটা পাখওয়াজের মতো, কি মনে পড়েছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, দক্ষিণ ভারতের সেই বাদ্যযন্ত্র, তার কথাই বলছি, যার নাম মৃদঙ্গ। রয়েছি মনের মতো গানের অনুষ্ঠানে, আর আজ কোন তাল? ওই যে দাদরা, দাদরা তালের ওপর শুনছেন নানান সুন্দর সুন্দর গান। তাহলে ছয় মাত্রার এই তালের ওপর পরের কোন গানটি শোনাবো? বসন্ত বিলাপ ছায়াছবির একটি বিখ্যাত গান শোনাই আরতি মুখোপাধ্যায় ও সুজাতার কণ্ঠে। রইল বন্ধুদের জন্য সেই

শুরু করেছিলাম কাহার বা নয় দাদরা বাজাও এই গানটি দিয়ে। আর এখনো পর্যন্ত গানগুলো শুনতে শুনতে প্রত্যেকবার আমরা খেয়াল করলাম যে এই ছয় মাত্রার ছোট্ট তাল কত রকম অনুভূতিকে আপন করে নিতে পারে। কখনো এক গুণ তো কখনো ডাবল দাদরা, তার চলনে গানে গানে জমজমাট আজকের মনের মতো গান অনুষ্ঠান। আচ্ছা, মনের মতো গান অনুষ্ঠান কেমন লাগছে জানান আমাদের, আমরা তো অপেক্ষায়। আমাদের চিঠি পাঠান কিংবা মেল করুন বা ফেসবুক পেজে জানিয়ে দিন আপনার মতামত। চিঠি পাঠান এই ঠিকানায়, মনের মতো গান আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণীতে ভি নয় বি রয়েছে বানানে। আর সময় নেই, যাবার পালা, তবে ফিরে আসার অঙ্গীকার রইল। আর রইল আশা ভোঁসলের কণ্ঠে এই গান বন্ধুদের জন্য দাদরার ছন্দে।

মনের মতো গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সত্য শুভ সরকার।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি, শিল্পী সত্য শুভ সরকার। আকাশবাণী মৈত্রী, একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লোকগানের আসর। লোকগানের আসরে প্রথমেই শুনবেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1

এক মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব।

0: मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज़ और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज़ पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज़ पर किया जाएगा।
1: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
0: ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: माननীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম।

কম রয়েছে। দুই তিন দিন আগেই ডিআরডিও কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ, যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য চৌঠা জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন, আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের, ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983 এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি

অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল, গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ

ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে।

আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোন বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে, এই জন্য প্লাস্টিকের ঠিকমতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তাঁরও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত

ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লি থেকে পাটনা আর কুথমপল্লি থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লি ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোঙ প্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোঙপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

0: আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এইসব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে, আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান পেশার সন্ধানে। সঙ্গে থাকবেন কিংসুক ঘোষ।

বেশিরভাগই মানে আমরা সবাই ছোটবেলায় কার্টুন দেখতে প্রচণ্ড ভালোবাসতাম, মানে সেই স্কুল থেকে ফিরে খাওয়ার সময় কার্টুন দেখা হোক কি খেতে খেতে কার্টুন দেখা হোক বা পড়তে না চেয়ে কার্টুন দেখা হোক, যে কোনো সময় এই যে অ্যানিমেটেড যে ক্যারেক্টারগুলো সেটা অনেক সময় আমাদের ভারতবর্ষের অনেক ক্যারেক্টার হতে পারে, আবার অনেক সময় আমরা সবাই ছোটা ভীমের মতো ক্যারেক্টার বা নিঞ্জা হাতুড়ির মতো ক্যারেক্টার বা পাওয়ার রেঞ্জার্সের মতো যে পুরো সিরিজ, আমাদের সবাইয়েরই মোটামুটি ছোটোবেলা এটা নিয়েই কেটেছে। এবার বিষয়টা হচ্ছে যে একদম ছোটোবেলায় যখন আমরা এগুলো দেখতাম তখন তো মানে আমরা ভাবতাম না যে এর পিছনে কি হয় বা এগুলো যে অ্যানিমেটেড বা এগুলো যে তৈরি করা, এগুলো যে রিয়েল নয়, অনেক সময় কিন্তু আমরা এগুলো ভাবতামই না, মানে আমাদের কাছে এগুলোই সত্যি ছিল, আমাদের কাছে এগুলোই হয়তো ক্যারেক্টার ছিল এক একটা করে। কিন্তু আস্তে আস্তে আমরা যখন অনেকটা বড় হই, আমরা যখন আস্তে আস্তে এই টিভির পিছনের দুনিয়াটাকে চিনতে শিখি, জানতে শিখি, তখন আমরা বুঝতে পারি যে না, মানে এগুলো হয়তো অনেক সময় ক্যারেক্টার ছিল না, এগুলো হয়তো আসল কোনো মানুষ নয়, এগুলো পুরোটাই ক্রিয়েটেড এক একটা করে চরিত্র, সেটা অ্যানিমেশনের দ্বারা হতে পারে, সেটা সিজিআইয়ের দ্বারা হতে পারে এবং সেটা অন্যভাবে VFX-এর দ্বারা বানানো হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো রিয়েল নয়, এগুলোকে তৈরি করা হয়েছে, যার মধ্যে ডায়লগস দেওয়া হয়েছে, ইমোশনস দেওয়া হয়েছে এতটাই ভালোভাবে যাতে এটা মনে হয় যেন এগুলো রিয়েল। এই যে আমাদের পুরো ছোটোবেলাটা এই কার্টুন নিয়ে কেটেছে, শুধু ছোটোবেলা না, আমরা আস্তে আস্তে যখন বড় হয়েছি সেখানেও আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের এই যে অ্যানিমেশন নিয়ে বিষয়টা প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে, আমরা অনেক অ্যানিমে দেখি, আমরা আরও অ্যানিমের যে বিভিন্ন আর্ট ফর্ম রয়েছে যেটা গিবলি আর্ট ফর্ম হতে পারে বা অন্য আরও আর্ট ফর্ম হয়েছে সেগুলো আমরা দেখি। এই যে অ্যানিমেশন কিন্তু এখন সব জায়গায় ব্যবহার করা হয়, মানে সেটা পড়াশোনার অ্যাড থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, বই থেকে শুরু করে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা কোথাও না কোথাও চারিদিকে যেদিকেই তাকাই আমরা কোনো না কোনোভাবে দেখব যে অ্যানিমেশন জড়িয়ে রয়েছে। তাহলে আজকে এই পেশার সন্ধানে আমি যখন এতবার অ্যানিমেশন করছি, তাহলে খুব স্বাভাবিকভাবেই আজকে আমরা অ্যানিমেশন নিয়ে কথা বলবো, যে অ্যানিমেশন নিয়ে তুমি কেন পড়াশোনা করবে, মানে অ্যানিমেশন নিয়ে কি পড়াশোনা করার দরকার আছে নাকি ডিরেক্ট কাজ করা যায়, যদি পড়াশোনা করার দরকার থাকে তাহলে কীভাবে পড়াশোনা করা যাবে, কোথায় পড়াশোনা করা যাবে, পড়াশোনা করার পরে তোমরা কী কী জায়গায় কাজ করতে পারবে, কোন কোন রোলে কাজ করতে পারবে, এই সব বিভিন্ন জিনিস নিয়ে আজকে পুরো সময়টা তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের যৌবনের বন্ধু কিংসুক। কিন্তু একদম শুরুতেই তোমাদেরকে সব ইনফরমেশান একসঙ্গে না দিয়ে তোমাদেরকে একটা ছোট্ট মিষ্টি গান শুনিয়ে তারপরে ফিরে এসে তোমাদেরকে সব ইনফরমেশান দিচ্ছি, যে তোমরা যদি কোনোভাবে ভেবে থাকো যে আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করব বা অ্যানিমেশন নিয়ে আমি আমার কেরিয়ার তৈরি করব, তাহলে তোমরা কোন পথে এগোতে পারো। তাহলে তোমাদের সবার জন্য রইল মোহিনের ঘোড়াগুলির থেকে এই মিষ্টি গানটি, ফিরে আসছি গানের পর।

যখন কোনো কিছুই ভালো লাগে না, আবার অনেক সময় যখন আমাদের কোনো পার্টিকুলার জিনিস খুব ভালো লাগে, আমরা তখন সেটাই করতে চাই। তোমাদের সঙ্গে আমি রয়েছি, তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক। আর আজকের এই পেশা সন্ধান অনুষ্ঠানে কিন্তু আমরা কথা বলবো মেইনলি অ্যানিমেশন নিয়ে। তাহলে এই যে অ্যানিমেশন কি বা অ্যানিমেটেড ক্যারেক্টার কি, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এর মধ্যে কি কি আসে, মানে এই অ্যানিমেশনের মধ্যে কি শুধু আমরা যে ক্যারেক্টারগুলো দেখছি সেগুলোর মধ্যে কি কি পড়ছে। তার মধ্যে 2D অ্যানিমেশন আছে, 3D অ্যানিমেশন রয়েছে, ক্যারেক্টারের অ্যানিমেশন রয়েছে, মোশন গ্রাফিক্স রয়েছে, ভিজুয়াল এফেক্টস রয়েছে যেটাকে আমরা VFX বলি, CGI রয়েছে, সেটা ছাড়া গেম অ্যানিমেশন রয়েছে, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন রয়েছে, মেডিকেল অ্যানিমেশন রয়েছে, এবং তার সঙ্গে প্রোডাক্টেরও অ্যানিমেশন রয়েছে। মানে আমি যেটা দিয়ে তোমাদের শুরু করেছিলাম যে অ্যানিমেশন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কার্টুন নয়, এটা কিন্তু ফিল্ম, ওয়েব সিরিজ, অ্যাডভার্টাইজমেন্ট, গেমস, ভার্চুয়াল প্রোডাকশন, আর তার সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে আমরা AI এর যুগে জানি ইমার্সিভ এক্সপিরিয়েন্স, যেটা আমরা VR যে ইউজ করি, ভার্চুয়াল রিয়ালিটির যে গ্লাস ইউজ করতে পারি বা ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, মানে একটা জায়গার মধ্যে আমি নিজেকে ইনক্লুড করে ফেলছি, যেটা আগে আমরা গেমে করতাম সেখানে কিন্তু এখন আমরা নিজেরাও কিছু চশমা এবং কিছু হেডফোন বা এই সব জিনিসপত্রের সাহায্যে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। এবার তোমরা যদি পড়াশোনা করতে চাও অ্যানিমেশন নিয়ে, তাহলে এবার বলে রাখি যে তোমাদের কী কী পড়তে হবে, মানে এটা না খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমিও জানি যে এটা প্রচণ্ড একটা প্র্যাকটিক্যাল ফিল্ড, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডেও যদি আমরা প্র্যাকটিক্যালটা খুব ভালো করে জানি কিন্তু তার বেসিক্সগুলো জানি না, তাহলে কিন্তু অনেক সময় আমাদের কাজ করতে সমস্যা হতে পারে। যদিও এটা অনেকটা প্র্যাকটিক্যাল ফিল্ড, কিন্তু তার সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর পড়াশোনা জিনিস রয়েছে, মানে যদি তোমরা ব্যাচেলার্স ডিগ্রি করো সেখানে কিন্তু তোমাদের যে অ্যানিমেশনের যে বেসিক প্রিন্সিপালগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়তে হবে, তার সঙ্গে আঁকা মানে ড্রয়িং এবং স্কেচিং দুটোই যদি তুমি ঠিকঠাক করে জানো তোমাকে আরও ভালো করে শেখানো হবে, তার সঙ্গে ক্যারেক্টার ডিজাইন কী করে করতে হয়, স্টোরি বোর্ডিং কী করে করা হয়, 2D অ্যানিমেশন কী করে করতে হয়, 3D মডেলিং কী করে করতে হয়, টেক্সচারিং, রিগিং, লাইটিং, রেন্ডারিং, কম্পোজিং, ভিজুয়াল এফেক্টস, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং চলে আসে, সাউন্ড ডিজাইন চলে আসে, স্ক্রিপ্ট রাইটিং চলে আসে। আচ্ছা, গেম যদি তোমরা বানাতে চাও, মানে গেমের উপর তোমাদের যদি কোনোভাবে ইন্টারেস্ট থাকে, তাহলে সেই গেমের যে ডিজাইনের বেসিক্সগুলো থাকে সেটা ছাড়াও যেটা UI UX যে ফান্ডামেন্টাল আমরা আজকের দিনে জানি যে আমরা যাই ইউজ করি, আমরা সেটা ইন্টারনেটে ওয়েব পেজ থেকে কিনি, কোনো অ্যাপ ব্যবহার করি, সেখানে একটা UI UX থাকে, তো তোমরা কিন্তু এখানে ইউআই

ইউএক্স ডিজাইনারদের কাজও কিন্তু এখানে অ্যানিমেশনের মধ্যে থেকেই আসছে, এবং শেষে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন অ্যানিমেশন, মানে অ্যানিমেশনেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এখন ব্যবহার করছি। তো এটাও কিন্তু তোমাদের শেখানো হবে যে তোমরা কী করে এআই এর সাহায্যে তোমরা কাজগুলোকে অনেক সহজ করে নিতে পারো, মানে অনেক টেকনিক্যাল টার্ম, অনেক পড়াশোনা, কিন্তু বিষয়টা যেটা বলার, মানে যদি আমি ইন এ নাটশেল বলতে চাই, তাহলে হচ্ছে তোমরা যে এত কিছু পড়বে এটার একদম বেসিক হচ্ছে তোমাদের কিন্তু সব কিছুই জানতে হবে। মানে আমি শুধু আঁকতে পারি, হ্যাঁ আমি শুধু আঁকতে পারি, সেই জন্যে আমি অ্যানিমেট করতে চাই, ভেরি গুড, সেটা করতেই পারো, কিন্তু তোমরা যখন করতে ঢুকছো তারপরে কিন্তু তোমাকে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে, লাইটিং থেকে শুরু করে, ডিজাইন করা থেকে শুরু করে তোমাদের কিন্তু সবটাই শেখানো হবে। আর তোমরা যারা অ্যানিমেশন নিয়ে ইন্টারেস্টেড, তোমরা সবাই জানো যে এটা কিন্তু প্রচণ্ড সফটওয়্যার হেভি একটা সাবজেক্ট বা সফটওয়্যার হেভি একটা ফিল্ড, যেখানে তোমাদের কিন্তু প্রচুর সফটওয়্যার শিখতে হয়, মানে কিছু বেসিক সফটওয়্যার যেটা আমরা সবাই জানি, সেগুলো ছাড়াও কিন্তু আরও প্রচুর সফটওয়্যার রয়েছে, যার মধ্যে ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, আলাদা করে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার রয়েছে, তারপরে আমরা এখন আস্তে আস্তে যখন এআই আসার পর থেকে এমন অনেক সফটওয়্যার রয়েছে যার মধ্যে আমরা আরামসে যে কোনো আমাদের নিজেদের বাড়ির কমফর্টে বসে আমরা কিন্তু একটা আলাদা জায়গা তৈরি করে ফেলতে পারি, একটা ফিল্ড তৈরি করতে ফেলতে পারি। তো সেরকম অনেক সফটওয়্যার রয়েছে। এবার তোমার, তুমি শুধু ড্রয়িং করতে ভালোবাসো, ঠিক আছে আমি অ্যানিমেশন নিয়ে করবো, বা আমার কার্টুন ভালো লাগে আমি অ্যানিমেশন নিয়ে পড়বো, ভেরি গুড। তুমি যদি ক্রিয়েটিভ হও, তুমি যদি গল্প বলতে ভালোবাসো, তোমার যদি সিনেমা, গেম বা ভিজুয়াল মিডিয়াতে প্রচণ্ড ইন্টারেস্ট থাকে, আর অবশ্যই তোমার যদি পেশেন্স থাকে, এই ফিল্ডে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্স, কারণ তোমার পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট হবে, সেটা এডিটিংয়ের ক্ষেত্রেও হতে পারে, সেটা ড্রয়িং করার ক্ষেত্রেও হতে পারে, আবার সেটা ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রেও হতে পারে। এবার তোমরা কিন্তু যদি আমাদের দেশের মধ্যে পড়তে চাও, ভারতবর্ষের মধ্যে কিন্তু তোমাদের 10-12 আলাদা করে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার দরকার পড়ে না, যদি তুমি অ্যানিমেশন নিয়ে পড়তে চাও। তুমি যদি অ্যানিমেশন নিয়ে পড়তে চাও তাহলে তুমি নর্মাল যে কোনো বিষয় ক্লাস 10 বা 12 পর তুমি ব্যাচেলার্স ডিগ্রি করতে পারো, অনেক ইউনিভার্সিটি রয়েছে যার আন্ডারে তুমি ব্যাচেলার্স করতে পারো, আর অনেক জায়গা, অনেক প্রাইভেট কোর্সেস রয়েছে যেখানে তুমি চাইলেই কিন্তু ডিপ্লোমা করে নিতে পারো, যে আমি মানে পুরো বিষয় মানে 3 বছর প্লাস এখন 4-5 বছর আমি পড়াশোনা করব না, আমি চট করে কাজটা তাড়াতাড়ি করে শিখে নিয়ে আমি কাজ করব। তুমি যদি সেরকম করতে চাও তাহলে তোমার জন্য অবশ্যই ডিপ্লোমা রয়েছে, কিন্তু তুমি যদি একটু ভালো করে পুরোটা বেশি করে পড়াশোনা করে করতে চাও তাহলে কিন্তু সেখানে অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে, সেখানে প্রচুর ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে যারা ব্যাচেলার্স করায়। এবার তুমি ব্যাচেলার্স মানে যদি তুমি করতে চাও তাহলে অনেকগুলো ডিগ্রি আছে, মানে এটা নয় যে শুধু ব্যাচেলার অফ অ্যানিমেশন তো নয়, এর মধ্যে তোমরা অনেকগুলো ডিগ্রি করতে পারো, যেটা তোমাদের বেশি ইন্টারেস্ট করবে সেটা হচ্ছে বিএসসি ইন অ্যানিমেশন করা যায়, তুমি বিডেস অ্যানিমেশন করতে পারো, মানে ব্যাচেলার অফ ডিজাইন ইন অ্যানিমেশন, সেটা ছাড়া তো অবশ্যই ব্যাচেলার অফ অ্যানিমেশন তো নর্মাল যেটা সেটা রয়েছে, সেটা ছাড়াও তুমি বিএ ইন অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করতে পারো, বিএ বিএসসি ইন ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে পারো, ব্যাচেলার অফ ডিজাইন ইন গেম ডিজাইন করতে পারো, ব্যাচেলার অফ ডিজাইন ইন ডিজিটাল মিডিয়া নিয়েও পড়াশোনা করতে পারো। এর ডিউরেশন মোটামুটি 3 বছর থেকে 4 বছর হয়, এবং তারপরে যদি তোমার ইচ্ছা হয় যে না আমি ব্যাচেলার্স করে নিলাম, এরপর আমি পড়াশোনা কমপ্লিট করি, মানে আমি মাস্টার্সটা করে নিই তারপরে কাজ করব, কারণ আমি আরও অনেকটা ডিটেলসে শিখে যাব, তো সেখানে গিয়ে কিন্তু তুমি এমডেস ইন অ্যানিমেশন করতে পারো, এমএসসি ইন অ্যানিমেশন করতে পারো, এমএ ইন অ্যানিমেশন করতে পারো, এমএসসি ইন ভিএফএক্স করতে পারো, এমএফএ ইন অ্যানিমেশন করতে পারো, এমবিএ ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এইটাও করতে পারো, কিন্তু এই বিষয়টা মানে এই পার্টিকুলার ডিগ্রিটা যেটা এমবিএ ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটা কিন্তু বেশিরভাগ ম্যানেজেরিয়াল যে রোল বা ম্যানেজমেন্টের যে পোস্ট, সেই মানে এই পোস্টগুলোতে তোমরা ভবিষ্যতে বেশি কাজ করতে পারবে। এবারে তোমার মনে হতে পারে যে এটা তো এত প্র্যাকটিক্যাল ফিল্ড, তাহলে আমার এই 5-6 বছর পড়াশোনা করার কী দরকার? দরকারটা এইখানে, তুমি যদি অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর, অ্যাজ আ স্টুডিও হেড, অ্যাজ অ্যান অ্যানিমেশন সুপারভাইজার, আর্ট ডিরেক্টর, অ্যাকাডেমিক্স, রিসার্চ এবং টেকনিক্যাল ডিরেক্টর, মানে এই সব জায়গায় যদি তুমি কাজ করতে চাও, সেখানে কিন্তু তোমার মাস্টার্সটা যদি থাকে সেখানে কিন্তু তোমার অনেকটাই সুবিধে হয়ে যাবে কাজ করার ক্ষেত্রে। এবার তোমার মনে হলো যে আমি ভারতবর্ষে ব্যাচেলার্স করলাম, আমি এবার বাইরে থেকে গিয়ে পড়াশোনা করব, মানে বিদেশে গিয়ে পড়াশোনা করব, বা তোমার হয়তো মনে হলো যে না আমি ভারতবর্ষে পড়বই না, আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, তাহলে বেস্ট যে দেশগুলো যেখানে অ্যানিমেশন প্রচুর ডিমান্ড রয়েছে সেটা আমরা জাপান তো জানি, আমরা সবাই জানি জাপান, কিন্তু জাপানের ছাড়াও আরও অনেক দেশ রয়েছে, যেরকম ক্যানাডা রয়েছে, ইউনাইটেড স্টেটস রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইউকে রয়েছে, ফ্রান্স রয়েছে, এবং তার সঙ্গে
সাউথ কোরিয়াও আছে। এবার এই দেশগুলোতে তোমরা যদি যাও তাহলে সুবিধে হচ্ছে এটাই যে এই দেশগুলোতে গেমিং আর ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেক

বুম করছে, VFX এর ডিমান্ড প্রচুর, তার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট আর স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো সেগুলো সেখানে প্রচণ্ডভাবে গ্রো করছে, রিমোট তুমি কাজ করতে পারো, আর তার সঙ্গে কিন্তু তোমার ফ্রিল্যান্স করার জায়গা থাকে বিদেশি ক্লায়েন্টসের সাথে। কারণ তোমাকে যে এই রকম একটা মানে পড়াশোনা করে বা এরকম একটা ফিল্ডে তোমাকে যে জব করতেই হবে এটা কিন্তু কোনো ব্যাপার নয়, তুমি জব ছাড়াও তুমি যদি চাও তুমি নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো, এবং তার সঙ্গে একটা এখানে অন্ত্রপ্রেনারশিপের প্রচুর অপরচুনিটি রয়েছে, মানে নিজের কিছু করার। তুমি যদি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করো তারপরে অবশ্যই তুমি নিজস্ব অ্যানিমেশন স্টুডিও খুলতে পারো, VFX স্টুডিও খুলতে পারো, মোশন গ্রাফিক্স এজেন্সি চালাতে পারো, গেমিং স্টুডিও খুলতে পারো, তারপর একটা এক্সপ্লেনার ভিডিও কোম্পানি খুলতে পারো। এটার মানে হচ্ছে যে আমরা এখন যে প্রচুর ফ্রি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই অনেক জায়গায় খুব অ্যানিমেশনের সাহায্যে, 2D অ্যানিমেশন বা 3D অ্যানিমেশনের সাহায্যে অনেক কিছু খুব সুন্দর করে বোঝানো হয়। অনেক সিনেমা আমরা ধরো বুঝতে পারি না, সেই সিনেমার সহজ এক্সপ্লেনেশন করা হয়, সেটার পরে অনেক সায়েন্সের অনেক কিছু যেগুলো হয়তো এতদিন আমরা জাস্ট বইয়ের পাতায় পড়েছি বা আমাদের হয়তো আমাদের কাছে অত প্র্যাকটিক্যালি দেখার মতো সুযোগ ছিল না, সেটা ফিজিক্সেরও হতে পারে, সেটা কেমিস্ট্রির হতে পারে, তো সেইগুলোকেই অ্যানিমেশনের সাহায্যে এরকম অনেক কিছুকে অনেক সহজভাবে বুঝিয়ে এই ভিডিও বানিয়ে তো তুমি অ্যাজ আ এক্সপ্লেনার ভিডিও কোম্পানি তুমি নিজের চ্যানেল খুলতে পারো। এবং তার সঙ্গে অবশ্যই চলে আসে যে ইউটিউব অ্যানিমেশন চ্যানেল, কারণ আমরা সবাই জানি যে এই যে কার্টুন বা এই অ্যানিমেশন বাচ্চাদেরকে কতটা অ্যাট্রাক্ট করে, আর অবশ্যই একটা বিশাল বড় মার্কেট হচ্ছে এখানে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে যেটা ফ্রি স্ট্রিমিং প্ল্যাটফর্মে কিন্তু আমরা চ্যানেল বানিয়ে ভিডিওস আপলোড করতে পারি। সেটা ছাড়া তো অ্যাডভার্টাইজিং স্টুডিও রয়েছেই, সেটা ছাড়াও আমি যদি চাই তাহলে আমাদের আর্কিটেকচারাল যে ভিজুয়ালাইজেশন, মানে আজকে আমরা যখন রিয়েল এস্টেটে কিছু কিনতে যাই বা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ঘাঁটি আমরা দেখতে পাই একটা 3D মডেল যেটা মুভ করছে এবং তার ইন্টেরিয়ারে আমরা দেখতে পাচ্ছি কী হতে চলেছে বা কীরকম সেই প্রপার্টিটা দেখতে লাগবে, তো এইটাও কিন্তু অ্যানিমেশনের দ্বারাই পুরোটা তৈরি করা হয়, এই জায়গাতেও কিন্তু কাজ করতে পারি। এবং দ্য লাস্ট হচ্ছে প্রোডাক্ট অ্যানিমেশন এজেন্সি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখি সেটা কিন্তু শুধুমাত্র ছবি হয় না, মানে আমি একটা ছবি দেখছি সেই ছবির চারপাশে যে এলিমেন্টসগুলো রয়েছে বা সেই ছবিটা অনেক সময় আজকে আমরা এরকম অনেক যখন অনলাইনে শপিং করি আমরা দেখি যে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আমরা ইমার্সিভলি এক্সপিরিয়েন্স করতে পারি যে সেই মানে সেই প্রপার প্রোডাক্টটা কীরকম দেখতে লাগবে। সেটা আমি যদি চশমা কিনতে যাই আমি সেই চশমাটা পরলে কেমন লাগবে, এবং তার সঙ্গে যে আমি যদি একটা টিভি কিনি আমার জায়গায় টিভিটা কেমন লাগবে, এই সব কিছুর জন্যে কিন্তু তোমার অ্যানিমেশন অনেকটাই দায়ী এবং অ্যানিমেশন জড়িয়ে রয়েছে, এখানে কিন্তু তোমরা কাজ করতে পারো। এইবার যদি তুমি ধরো তুমি বুঝে গেলে যে আমি পড়াশোনা করবো, আমি এটা নিয়েই পড়ছি, চলো আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করবো, আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি আমি সরকারি জায়গার কথা বলি সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন রয়েছে, IITs রয়েছে, MITs রয়েছে, সেটা ছাড়াও কিন্তু আরও অনেক প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে যাদেরকে তোমার পড়াশোনা করানো হয়, এবং বাইরের দেশগুলোতে তোমাকে বলে দিলাম, সেখানে তোমরা একটু রিসার্চ করে যদি দেখো যে কোন কলেজগুলো সবচেয়ে বেশি রেটেড বা কোন কলেজে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়েছে বা কোন কলেজের অ্যালামনাই সবচেয়ে ভালো, সেই ওয়াইজ তুমি কিন্তু কলেজ চুজ করে নিতে পারো। এবার হচ্ছে যে তুমি কোন স্কিলগুলো তোমাকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, কারণ যেহেতু এটা একটা বেশিরভাগ প্র্যাকটিক্যাল ফিল্ড, অনেক স্কিলস দরকার যাতে তুমি এই কাজটা বেশি ভালোভাবে করতে পারো এবং আউটশাইন করতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যে কাজই করি না কেন আমাদেরকে কিছু একটু বেটার করতে হবে যাতে সবার থেকে আমাকে একটু বেশি ভালো দেখায় আমার কাজটা। তো সেখানে সবার প্রথমে অবশ্যই যেহেতু এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড সেহেতু ক্রিয়েটিভিটি, আমার ভেতরে কিন্তু ক্রিয়েটিভ একটা মাইন্ড থাকতে হবে, একটা ক্রিয়েটিভ সোল থাকতে হবে যে আমি নিজে কিছু একটা তৈরি করতে চাই, একটু আলাদা, সবার থেকে আলাদা, আমি নিজের মতো করে কিছু একটা তৈরি করব। সেটার পরে কিন্তু অবজারভেশন, মানে আমরা যেটাই দেখি সেটাকে না দেখে লক্ষ্য করতে হবে। তো আমরা তো অনেক সময় চারিদিকে সব কিছু সবসময় দেখছি, মানুষ দেখছি, আমাদের এনভায়রনমেন্ট দেখছি, আমরা কোনো একটা সিনেমা দেখছি, সেটাকে ভালো করে একটু নোটিস করে যদি আমরা দেখি তাহলে অনেক ছোট ছোট ডিটেলস কিন্তু আমাদের কাছে চলে আসবে যেটা আমার কাজকে অনেকটা সুবিধে করে দেবে, অনেকটা ভালো করে দেবে। তারপরে চলে আসি ড্রয়িংয়ের ফান্ডামেন্টালস, তো আমাকে অবশ্যই জানতে হবে, স্টোরি টেলিং আমাকে জানতে হবে যে আমি এঁকে কথা বলে বা শুধু ছবি তুলে বা ভিডিও বানিয়ে আমি একটা গল্প যেটা আমি সবাইকে বলতে চাই সেটা সবার কাছে পৌঁছলো কি না এবং কী করে পৌঁছচ্ছে, এই পুরো এই স্টোরি টেলিংটা কিন্তু আমাকে খুব ভালো করে জানতে হবে।
এরপরে

এটা সফটওয়্যার হেভি স্কিল আমি আগেই বলেছি, তাই থ্রি ডি সফটওয়্যারের স্কিলস কিন্তু আমাকে রাখতেই হবে, যে আমাকে সফটওয়্যারগুলো কিন্তু ভালো করে জানতে হবে, না হলে কিন্তু আমি অ্যাভারেজ হয়ে যাবে না। এই সফটওয়্যারগুলো যদি আমি জেনে যাই তাহলে কিন্তু আমার কাজগুলো এই অ্যাভারেজ থেকে অনেকটাই বেটার হয়ে যাবে, এবং তখন চান্সেস অফ জব প্লাস চান্সেস অফ ফ্রিলান্সিং বলো বা চান্সেস অফ নিজের কাজ করা বলো অনেকটাই বেশি হয়ে যায়। এরপরে যে স্কিলগুলো খুব বেশি দরকার সেটা হচ্ছে টিম ওয়ার্ক, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট আর পোর্টফোলিও ডেভেলপমেন্ট। পোর্টফোলিও ডেভেলপমেন্টের আগের যে তিনটে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকের দিনে জানি যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে একা কাজ করা প্রচণ্ড মানে সমস্যার এবং ম্যাক্সিমাম সময় হয় না, তো আমাদের কিন্তু অনেক মানুষকে নিয়ে কাজ করতে হয়। তো এই যে মানুষকে হ্যান্ডেল করা, মানুষের সঙ্গে কাজ করা এবং তাদের সঙ্গে ঠিক করে কমিউনিকেট করা, এটা কিন্তু প্রচণ্ডভাবে জরুরি। তো এই স্কিলগুলো কিন্তু আমাদের দরকার যদি আমি ফিল্ডে অনেকটা এগিয়ে যেতে চাই। এবং শেষে যেটা দরকার সেটা হচ্ছে পোর্টফোলিও, কারণ একদম শুরু থেকেই আমি বলে আসছি যে এই ফিল্ডটা কিন্তু অনেকটাই নিজের কাজের ওপরে, নিজের স্কিলের ওপরে। তো সেই জন্যে নিজের পোর্টফোলিওটা তৈরি করা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, যে আমি কী কী কাজ করেছি, আমি কীরকম কাজ করতে পারি, যে আমি কি শুধু টু ডি মডেল বানাতে পারি, যে না আমি টু ডি মডেলও বানাতে পারি, আমি থ্রি ডি মডেলও বানাতে পারি, তার সঙ্গে আমি VFX-এর কাজও পারি, CGI-এর কাজও পারি, এডিটও করতে পারি, লিখতেও পারি। তো এই সবটা মানে আমি কী কী করতে পারি এই সবটার আমার নিজের পোর্টফোলিওটা কিন্তু এর জন্যে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এবার মোটামুটি আমার মনে হয় আমি সবটাই কভার করে দিয়েছি, যে কীরকমভাবে তুমি পড়াশোনা করতে পারো, তুমি কেন পড়াশোনা করতে পারো। এবার যেটা ছোট্ট জিনিস যেটা একটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য হয়ে যায়, যে আমি এই প্রফেশনে গেলে কীরকম টাকা পয়সা আর্ন করতে পারবো, তার জন্য কিন্তু আমি একদম ফ্রেশার্স তুমি যদি কাজ করো তাহলে কিন্তু সেখানে তুমি 3-6 LPA তুমি স্টার্ট করতে পারো। তারপরে তোমার যখন 4-8 বছর মানে 4-5 বছর তোমার কাজ করা হয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু তুমি অবশ্যই 8-18 লাখ টাকা, এটা পুরোটাই একটা এস্টিমেট, এটা কোনো মানে 100% পারফেক্ট নাম্বার নয়, এর মধ্যে আর্ন করতে পারো। আর তুমি যদি অবশ্যই সিনিয়র আর্টিস্ট হয়ে যাও বা সিনিয়র জায়গায় চলে যাও, সেখানে কিন্তু তুমি চোখ বুজিয়ে 20-30 লাখ, 40 লাখ মানে কোনো আপার লিমিট নেই, তুমি যত ইচ্ছা আর্ন করতে পারো। আর ইন্টারন্যাশনাল স্টুডিওজ আর ফ্রিলান্সিং করলে তো দ্য পসিবিলিটিস আর এন্ডলেস, মানে প্রচুর পসিবিলিটিস রয়েছে এখানে আর্ন করার, কাজ করার। তো এই হচ্ছে মোটামুটি পুরো অ্যানিমেশন নিয়ে সব কিছু। এরপরেও যদি তোমাদের অ্যানিমেশনের কোনো কিছু নিয়ে ডাউট থাকে বা অন্য কোনো বিষয় নিয়ে তোমরা জানতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজ জোবানি কলকাতা, সেখানে একটা সুন্দর এই অ্যানিমেটেড একটা পোস্টার রয়েছে, যেটাও কিন্তু অবশ্যই AI এর হেল্প নিয়ে এই অ্যানিমেশনের বিষয়টা বানিয়ে আমি নিজে পোস্ট করেছি। তো সেখানে তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন বিষয় নিয়ে জানতে চাও বা অ্যানিমেশন নিয়ে যদি আরও বেশি কিছু জানতে চাও। আজকের জন্য তোমাদেরকে সবাইকে আমি বলি টাটা, যেতে যেতে তোমাদের জন্যে রইল চক্রবাণী দেবের কণ্ঠে এ একটা মিষ্টি গান। আজকের জন্য টাটা, তোমাদের সঙ্গে কথা হবে অন্য কোনো একদিন।

0: যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে এতক্ষণ শুনলেন, সঙ্গে ছিলেন কিংশুক ঘোষ। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যাত্রাপালা।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের যাত্রাভিনয় ছত্রপতি শিবাজি, নির্দেশনা দিবাকর পাত্র, রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, নিবেদন করছেন দিবাকর পাত্র ও সম্প্রদায়। যাত্রাভিনয় ছত্রপতি শিবাজি।

0: কুমার
1: নয় বলো বন্ধু, বলো শিববা, বলো ভাই।
0: ভাই, তুমি যখন আমাদের ভাই বলে সম্বোধন করলে তখন তোমার আদেশে আমরা জীবন দিতে প্রস্তুত।
1: কত সরল এরা। ওই তো ওই সে হিংস্র শাকদল এইদিকে আসছে। ওর নারো খাদক, এইবার তোর পশু জীবনের অবসান হোক। এই যে এক অপূর্ব দেবী মূর্তি, কে তুমি মা?
2: আমি তোমার পূর্ব পুরুষের আরাধ্যা দেবী ভবানী।
1: মা ভবানী?
2: হ্যাঁ পুত্র। শিববা, তোমার দেশ আজ বিপন্ন, মাতৃজাতি লাঞ্ছিতা।
1: হ্যাঁ মা।
2: সেই মাতৃজাতি অপমানকারী শাস্তি কি?
1: প্রাণদণ্ড।
2: পারবে তুমি তাদের সেই দণ্ড দিতে?
1: পারি মা, যদি শক্তি পাই।
2: আমি তোমার সেই শক্তি দেব। ধরো এই মহাস্ত্র। এই অস্ত্র তোমায় চিরদিন জয়যুক্ত করবে।
1: মা, মা, মা,

0: জানি। জনার্দন ঠাকুর, আপনি রামদাস প্রভুর আশ্রমে গিয়েছিলেন?
1: হ্যাঁ মা, মহারাষ্ট্রের এই বিপদের কথা তাকে আমি সব জানিয়েছি মা।
0: তিনি কি বললেন?
1: তিনি এই কথাই বললেন, ধর্মে মতি রেখে কর্মে অগ্রসর হলে কেউ গতিরোধ করতে পারবে না।

0: মা এখন আমি তবে আসি।
1: আসুন ব্রাহ্মণ।
2: মায়ে জিজাবাই কি জয়।
1: তানাজি,
2: মায়ে আমায় দেখেছেন?
1: তানাজি, চাকন গেল, পুনা গেল, তবু শিব্বা এখনো নীরব।
2: না মায়ে, শিব্বা পুনা উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করছেন।
1: সত্যই যদি শিব্বার মনে পুনা উদ্ধারের চেষ্টা থাকতো, তবে জিজাবাইয়ের সাধনার পবিত্র তীর্থক্ষেত্র পুনা প্রাসাদ জুড়ে মোগল শায়েস্তা খা বসে থাকতে পারত না।
2: শায়েস্তা খা একা নয় মাই, তার সঙ্গে এসেছেন যোধপুরাধিপতি মহারাজ যশবন্ত সিংহ।
1: হিন্দু কুলকলঙ্ক যশবন্ত সিংহ আর আওরঙ্গজেবের চাটুকার শায়েস্তা খাঁর ভয়ে তোমরা যদি এত ভীত, তবে অস্ত্রগুলো নদীর চালে ফেলে দিয়ে বানপ্রস্থে চলে যাও।
2: শত শত যশবন্ত সিংহ শায়েস্তা খাঁকে ভয় করি না মাই, ভয় করি শুধু মোগলদের ওই আগ্নেয় অস্ত্রগুলোকে।
1: দীর্ঘ ২০ বছর ধরে তোমরা তেমন অস্ত্র সংগ্রহ করতে পারলে না।
2: সেই অস্ত্র সংগ্রহ করবার জন্যই এই দীর্ঘ ২০ বছরে শিব্বা আহার নিদ্রা ত্যাগ করে রোদে জলে হিমে দাক্ষিণাত্যের পাহাড়ে পর্বতে অরণ্যে নদী তটে ছুটে বেড়াচ্ছে, পাহাড়িয়া মাওলাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে দ্বিধা বিভক্ত দাক্ষিণাত্য এক শক্তিশালী পার্বত্য রাজ্য গঠন করেছে মাই।
1: কিন্তু সাম্রাজ্যবাদী মোগলকে যদি দাক্ষিণাত্য থেকে তাড়াতে না পারো, তবে সেই রাজ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি এখনো বুঝতে পারছি না শিববার কি উদ্দেশ্য।
3: খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতে এক ধর্ম সংস্থাপনে তোমার পুত্রের আদর্শ মা।
1: শিববা,
3: অনুমতি দাও মা, আমি পুনাক্রমণ করি।
1: তুমি বোধহয় জানো না শায়েস্তা খাঁর সঙ্গে এবার দাক্ষিণাত্যে এসেছেন তোমারই স্বজাতি মহারাজা যশবন্ত সিংহ।
3: যশবন্ত সিংহের সঙ্গে আমি গোপনে সাক্ষাৎ করে এসেছি মা।
1: সুশিক্ষিত মোগল সৈন্যেরা পুনায় তোমরা প্রবেশ করবে কিভাবে?
4: বীর বরযাত্রী বেশে মা।
2: বরযাত্রী বেশে আমরা কতজন পুনায় প্রবেশ করতে পারবো বন্ধু?
3: ১০ জন বাদ্যকার, ৩০ জন অস্ত্রধারী।
1: মাত্র ৪০ জন সৈন্য নিয়ে তুমি পুনা আক্রমণ করবে?
3: মা, তোমার আশীর্বাদে মারাঠার ৪০ জন দুরন্ত ছেলে ৪০,০০০ মোগল ফৌজকে দিল্লির পথে ফিরিয়ে দেবে। আদেশ দাও মা, আমি যাই।
1: যাও পুত্র, ভারতের বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গ নিয়োজিত করো।
2: জয় মা ভবানী।
5: খুশবু

0: আসুন আসুন বসুন আমারই
1: তুমি এদের
2: দাবাচ্ছ
3: খা সাহেব দেখছি বেশ মজাই আছেন
0: আরে গলা জঙ্গল দেশে আর কিছু ভালো লাগে না
2: তাই একটু বাইজিয়ে
3: খা সাহেব এইভাবে পুনা প্রাসাদে আমোদ তোমাদের সময় নষ্ট না করে আমাদের মারাঠা দুর্গ আক্রমণ করাই উচিত আর সেই উদ্দেশ্যে আমরা দাক্ষিণাত্যে এসেছি
0: আমার মনে হয় আর শিবাজিকে না খেপিয়ে সন্ধির ছলে তাকে বন্দী করাই শ্রেয়
3: শিবাজি তো নির্বোধ নয় খা সাহেব এক কথায় আপনি তার হাতে শৃঙ্খল পড়িয়ে দেবেন
0: ভালো কথা আজ থেকে আপনার সমস্ত সৈন্যকে পুনার দুর্গদ্বারে প্রহরায় থাকতে হবে
3: না এখনই আমি আমার সমস্ত সৈন্য নিয়ে গোয়ায় ফিরে যাবো
0: মহারাজ এটা আমিরুল উমরা ও শায়েস্তা খাঁর আদেশ
3: আমিরুল উমরা ও শায়েস্তা খাঁর আদেশ আর বেতনভোগী গোলামদের জন্য যোধপুরাধিপতি মহারাজ যশবন্ত সিং এর জন্য
0: কিসের বাজনা
2: জনাব ও সেই হিন্দুদের সাধির বাজনা
0: ও রাত্রি তাহলে অনেক হয়েছে আচ্ছা আমি একটু বিশ্রাম কক্ষে যাচ্ছি
4: এই বিশ্রামই আপনার কাল হবে জনাব দুর্গদার ঠিকই থাকবে আমি এখন একটু আর মনান
5: চন্দ্ররাও সব প্রস্তুত
6: সব প্রস্তুত আমরা 40 জনই ভিতরে প্রবেশ করেছি
5: শিব্বা কোথায়
6: তিনি শায়েস্তা খাঁর শয়নকক্ষের দিকে গেছেন
5: আর মালোচি চশোচে
4: তার দুর্গের পিছন দিকে অপেক্ষা করছেন
5: তাহলে আর অপেক্ষা নয় একসঙ্গে আক্রমণ শুরু করো
4: আপনি কোথায় থাকবেন
5: আমি দুর্গের পিছন দিক থেকে আক্রমণ চালাবো বলো জয় মা ভবানী
7: জয় মা ভবানী
0: ও আগা জয় প্রাকাতে ডাকা কই কোথায় ডাকা
5: তোমার সম্মুখে
2: শয়তানের অবতার
8: শয়তানের সঙ্গে শয়তানি কাটবার জন্যই বিধাতা জগৎ

0: করেছেন।
1: ওই দেখুন মহারাজ, শায়েস্তাকা পালিয়ে যাচ্ছেন।
0: রঘুনাথ চন্দ্র রাও, ভেরি বাজে ঘোষণা করে দাও, শায়েস্তাকা পলায়িত, মোগল সৈন্য পরাজিত, আর মোগল অধিকৃত মাই জিজাবাইয়ের সাধনার পবিত্র তীর্থক্ষেত্র পুনাপ্রাসাদ আজ আমাদের অধিকারে।
1: জয়।

0: थे अपराधी मातुल शायस्ता खां না মহারাজ যশবন্ত সিং?
1: কি আমায় স্মরণ করেছেন?
0: হ্যাঁ হ্যাঁ মহারাজ, একই মহারাজ। আপনি আমার মুখের দিকে তাকিয়েছেন কেন?
1: আপনাকে আজ একটু বেশি চিন্তিত মনে হচ্ছে, তা জাহাপনার এই চিন্তার কারণ?
0: কারণ একমাত্র কারণ শিবাজি।
1: শিবাজি?
0: হ্যাঁ।
1: তা মহারাজ যশবন্ত সিংহ শিবাজিকে দমন করতে পারলেন না?
0: না মহারাজ, মুঘল সাম্রাজ্যের এই ঘনায়মান দুর্যোগের দিনে একমাত্র আপনি, হ্যাঁ আপনি ছাড়া আমার আর প্রকৃত ধরতি বন্ধু কেউ নেই মহারাজ। তাই শিবাজি দমনের ভার আমি এবারে আপনার হাতে অর্পণ করতে চাই।
1: যাপনা, আমি নিজে হিন্দু হয়ে হিন্দুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে ভারতের ইতিহাসে আমায় কলঙ্কিত হয়ে থাকতে হবে।
0: এই বুঝি মহারাজ জয় সিংহের রাজভক্তির নিদর্শন?
1: সম্রাট, রাজভক্তি কি আজ আমায় নূতন করে আপনার কাছ থেকে শিখতে হবে? আপনি আপনার পিতা সম্রাট শাহজাহানকে বন্দী করে দিল্লির সিংহাসন অধিকার করেছেন, আর আমি আমাদের রাজা আওরঙ্গজেবের জন্য দেশ ধর্ম জাতি ভুলে তার গোলাম হয়ে আছি।
0: তাই তো শিবাজি দমনে আপনাকে নিযুক্ত করে আপনার রাজভক্তিটা আর একবার যাচাই করতে চাই।
1: না সম্রাট, আপনার এই আদেশ পালন করতে আমি পারলাম না।
0: তাহলে কি বুঝবো, মহারাজ জয় সিংহ বিদ্রোহী?
1: সম্রাট, জয় সিংহ যদি বিদ্রোহী হতো তাহলে আজ এই ময়ূর সিংহাসনে ঔরঙ্গজেব না বসে শাহজাদা তারাই বসতে।
0: সাবধান মহারাজ।
1: রক্ত চক্ষুতে রাজপুত কোনদিন ভয় পায় না সম্রাট। ভাইদের সঙ্গে যুদ্ধে আপনি নিজেও তার পরিচয় পেয়েছেন। এই উজির শায়েস্তা খান সেনাপতি মির্জুমলাকে নিয়ে যদি আপনার এই বিশাল মোগল সাম্রাজ্যটা চলত, তাহলে সম্রাট স্বয়ং এই রাজপুত জয় সিংহের সাহায্য নিতেন না।
0: ঠিকই বলেছেন মহারাজ। মহারাজের এই সরল সত্যের আমি প্রশংসা করি। আচ্ছা, শিবাজি দমনের ভার আমি সম্পূর্ণ আপনার হাতে ছেড়ে দিলাম। আপনার যেরূপ অভিরুচি আপনি তার সাথে ঠিক সেই ব্যবহারই করবেন। আচ্ছা, আপনি আসুন মহারাজ।
1: সম্রাটের আদেশ শিরধার্য।
0: শিবাজির উপযুক্ত প্রতিদ্বন্দ্বী মহারাজ জয় সিংহ। যদি জয় সিংহ বিশ্বাসঘাতকতা করে, তার জন্য আমি প্রহরী নিযুক্ত করলাম দেলের খাঁকে। কিন্তু কি আশ্চর্য, দেলের খাঁ যদি শেষ পর্যন্ত বিদ্রোহী হয় তাহলে উপায়?
2: পিতা আমায় ডেকেছেন?
0: হ্যাঁ হ্যাঁ, শুনেছো বোধ হয় দক্ষিণ ভারতের সামান্য জায়গিরদারের পুত্র বিদ্রোহ ঘোষণা করেছে।
2: হ্যাঁ শুনেছি পিতা।
0: সেই বিদ্রোহী শিবাজিকে দমন করবার জন্য আমি তোমাকে দাক্ষিণাত্যে সুবেদার করে পাঠাতে চাই।
2: একা?
0: একা নও পুত্র, তোমার অধীনে অম্বরাধিপতি মহারাজ জয় সিংহ আর আফগান সেনাপতি দেলের খাঁকে আমি নিযুক্ত করেছি।
3: জয় সিংহ দিলের খাঁ এদের সঙ্গে আমাকে পাঠাবার উদ্দেশ্য?
0: আহা, জয় সিংহ কাফের, দেলের খাঁ পাঠান, এ দুটো শয়তানকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি আমার পুত্র, এ মসনাদের ভাবি অধীশ্বর, তাই তোমাকে আমি এই যুদ্ধের সর্বাধিনায়ক করে পাঠাতে চাই।
2: না পিতা, সিংহাসন আর বিন্দুমাত্র লোভ নেই, সিংহাসন আমি চাই না।
0: মাজিম, তাহলে তুমি দাক্ষিণাত্যে যাবে না?
2: যাবো পিতা, তবে সিংহাসন লোভে নয়, দাক্ষিণাত্যে একা যাবো বিদ্রোহী শিবাজিকে দমন করতে।
0: উত্তম, আমি সাগ্রহে তোমার বিজয় সংবাদের জন্য অপেক্ষা করব পুত্র।
2: পিতা, বিশেষ চোখে আপনি দুনিয়াটাকে বিষাক্ত দেখছেন, আর আমি আপনাকে দেখে দেবো পিতা যে বিশেষ সংসারও অমৃত আছে।
0: মাজিম, মাজিম, মাজিম কি সত্যি সরল, না এ তার কপটতা? যদি জয় সিংহ বিদ্রোহী হয়, দেলের খাঁ বিশ্বাসঘাতকতা করে, এ দুটো শয়তানকে আমি জীবনীতে কবর দেব। না না না, এ আমি কোথায় দাঁড়িয়ে কি বলছি দেখি এই চালে কি হয়।
4: শিববা,
0: মা

0: মায়ের সঙ্গে সন্ধি করাই কি তোমার স্থির সিদ্ধান্ত?
1: হ্যাঁ মা, অবশ্য মহারাজ জয়সিংহ যদি সম্মত হয়।
0: তুমি কি তার পায়ে ধরে সন্ধি প্রার্থনা করবে?
1: সন্ধি ছাড়া বর্তমানে আমার কোনো উপায় নেই মা। সম্মুখ যুদ্ধে যদি আমি মোগলকে বাধা দিতে যাই, তাহলে আমার শিশু মহারাষ্ট্র একদিনেই ধ্বংস হয়ে যাবে।
0: শিব্বা,
1: তুমি অনুমতি দাও মা, আমি যাই।
0: বেশ, তাই যাও।
2: আসুন আসুন মহারাজ আসুন। শিবাজির বিষয়ে আপনি যা ভালো মনে করবেন তাতে আমার সম্পূর্ণ সমর্থন পাবেন।
3: দেখো মাজিম, শিবাজির অসংখ্য দুর্গ আমরা জয় করেছি। মোগলের প্রচণ্ড আক্রমণে সে ভীত হয়ে বারবার সে সন্ধির প্রস্তাবও পাঠাচ্ছে। তাই আমার মনে হয় এ সময়ে সন্ধি করে যদি আমরা বিজাপুর আক্রমণ করি তাতে মোগল সাম্রাজ্যে মঙ্গলই হবে।
2: হ্যাঁ, শিবাজি যদি মোগলের প্রস্তাব স্বীকার করে তাহলে আপনি তার সঙ্গে সন্ধি করতে পারেন।
3: কিন্তু দিলীপ খাঁ যদি সন্ধির প্রস্তাবে সম্মত না হন?
2: মহারাজ, সম্রাটের ফারমান প্রাপ্ত দাক্ষিণাত্যের সুবেদার সুলতান মুয়াজিমের আদেশ, আপনি এই মুহূর্তে আপনার ইচ্ছামত শর্তে সন্ধি করার জন্য প্রস্তুত হন।
3: কিন্তু মাজিম, তাতে যদি আমার কোনো বিপদ হয়?
2: ভারতের শ্রেষ্ঠ বীর মহারাজ জয়সিংহের জন্য শাহজাদা মুয়াজিম তার জীবন দেবে, তবু তার গায়ে একটু কাঁটার আঁচড়ও লাগতে দেবে না।
3: ঔরঙ্গজেব, তুমি আর যাই হও তবু তুমি ভাগ্যবান, তাই এমন পুত্ররত্ন তুমি লাভ করেছ।
4: মহারাজের জয় হোক।
3: রাজা শিবাজি,
1: আপনি আমার পিতৃতুল্য, জীবনে যদি কোনো অন্যায় করে থাকি অপরাধী পুত্রকে আপনি শাস্তি দিন।
3: না না, শাস্তি নয়, শাস্তি নয় রাজা। তোমার স্থান আজ এই মোগল সেনাপতির পায়ের তলায় নয়, তোমার স্থান আজ ভারত বিজয়ী বীর এই জয়সিংহের পক্ষে।
1: মহারাজ, আপনি কেন দাক্ষিণাত্যে এসেছেন?
3: আমি এসেছি মোগল মারাঠায় সন্ধি স্থাপন করে হিন্দুর লুপ্ত গৌরব ফিরিয়ে আনতে।
4: মোগল মারাঠায় সন্ধি, সেই সন্ধির শর্ত মহারাষ্ট্রের স্বাধীনতা বিসর্জন।
3: না না রাজা, মারাঠা অধিকৃত মোগল দুর্গ ফিরিয়ে দিলেই দিল্লীশ্বর তোমায় মহারাষ্ট্রের রাজা বলে স্বীকার করবেন। তারপর বিজাপুর গোলকুণ্ডার যুদ্ধে মোগল সম্রাটকে তোমায় সাহায্য করতে হবে।
1: বিনিময়ে সম্রাট আমায় কি দেবেন?
3: সম্রাট তোমার বালক পুত্রকে 5000 মনসবদার পদে নিযুক্ত করবেন। তুমি এই শর্তে সন্ধি করতে প্রস্তুত?
4: মহারাজের আদেশ পালন করতেই রাজা শিবাজি সর্বদাই প্রস্তুত। কিন্তু মহারাজ, আজ আমি আমার জাতির আশা আকাঙ্ক্ষার সমাধি করে দিয়ে গেলাম, আমার সব স্বপ্ন হয়ে গেল।
3: না না, স্বপ্ন নয় রাজা। আজ আমার মাঝে মাঝে মনে হয় যে মোগলের গোলামি করে আজ আমি আমার জাতির দেশের কি সর্বনাশ না করেছি। শিবাজি, তুমি আজ হিন্দুর গৌরব, যুগ যুগ ধরে ভারতের প্রতিটি গৃহে একদিন তোমার মূর্তি পূজা হবে। ভারতবাসী একদিন সমস্বরে গাইবে, জয়তু শিবাজি, জয়তু শিবাজি।
5: বিজাপুরের রুদ্রমণ্ডল দুর্গ মারাঠার অধিকারে, দুর্গরক্ষক রহমাক্ষা ও পরলোকে। রহমাক্ষাকে আমি যে দুর্গ আক্রমণের সংবাদ দিয়েছিলাম, না সে কথা প্রকাশ হওয়ার আর কোন সম্ভাবনাই নেই।
6: চন্দ্ররাও, মহারাজ জয়সিংহকে দুর্গ জয় সংবাদ দিয়েছো?
5: দিয়েছি মহারাজ, তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন।
7: মহারাজ, দয়া অমরাধিপতি মহারাজ জয়সিংহ।
1: মহারাজ জয়সিংহ, আসুন আসুন মহারাজ।
3: রাজা শিবাজি, তুমি দিল্লীশ্বরের পক্ষে যোগ দিয়ে তার রাজ্য বিস্তারে সাহায্য করে যে কষ্ট তুমি স্বীকার করেছো, তার জন্য দিল্লীশ্বরের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
1: মহারাজের আশীর্বাদেই আমি জয়ী।
3: রাজা, এইবার তুমি দিল্লি যাবার আয়োজন করো।
1: আপনি আমার সঙ্গে দিল্লি যাবেন?
3: না রাজা, সমগ্র দাক্ষিণাত্য জয় না হওয়া পর্যন্ত আমার দিল্লি যাবার আদেশ নেই।
1: তাহলে সম্রাটের সঙ্গে কি আমার পরিচয় করিয়ে দেবে?
3: দিল্লিতে আমার প্রতিনিধি রূপে আমার পুত্র কুমার রামসিংহ আছে, আমি তাকে পত্র লিখে দেবো, সেই তোমাকে সম্রাটের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
1: আমার সঙ্গে কে যাবেন?
3: শাহজাদা মুয়াজিম আর আফগান সেনাপতি দিলীপ খাঁ।
1: সম্রাট যদি আমায় আয়ত্তে পেয়ে আমার সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেন,
3: তার জন্য দায়ী রইল এই রাজপুত শির। সম্রাট যদি প্রতিশ্রুতি দেবার পর তোমার সঙ্গে কোন অন্যায় অসৎ ব্যবহার করেন, তাহলে তোমার এই 40,000 মারাঠা সৈন্যের সঙ্গে আমার 100,000 রাজপুত তরবারি সূর্য কিরণে ঝলসে উঠে এই মোগল সাম্রাজ্যটাকে পুড়িয়ে ছাই করে দেবে।
1: মহারাজ একই চলে গেলেন। রঘুনাথ, তানাজিকে সংবাদ দাও।
8: তানাজি উপস্থিত মহারাজ।
1: আচ্ছা তানাজি, কাল রাত্রে কার কার অধীনে সৈন্য ছিল?
8: তুমি, আমি, নেতাজি, যশোজি, চন্দ্ররাও আর রঘুনাথ, এই 6 জনই ছিলাম কাল রাত্রের সেনাপতি। কিন্তু কেন মহারাজ?
1: রুদ্রমন্ডল দুর্গে সৈন্যদের নেতৃত্ব পাবো এই আশাতেই মাত্র আমি 1,000 সৈন্য নিয়ে দুর্গ আক্রমণ করেছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম যে দুর্গের সমস্ত সৈন্য সশস্ত্র ও জাগ্রত,
8: যার ফলে আমাদের 300 মারাঠা ভাইকে প্রাণ দিতে হয়েছে মহারাজ।
1: হ্যাঁ, আচ্ছা আমি দুর্গ আক্রমণ করবো এই সংবাদ তোমরা কখন জেনেছিলে?
9: রাত্রি 1:30।
1: রাত্রি 1:30 পর থেকে

0: আক্রমণ পর্যন্ত তোমরা যথাসময়ে একসঙ্গে উপস্থিত ছিলে?
1: না মহারাজ, একজন ছিল না।
0: কে সে?
1: রঘুনাথ।
0: রঘুনাথ
2: সত্য মহারাজ, কাল দুর্গ তোলে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল।
0: কারণ নীরব কেন বলো, তবে কি আমি বিশ্বাস করব যে কাল তুমি দুর্গরক্ষক রহমত খাঁকে দুর্গ আক্রমণের সংবাদ বলে দিয়েছিলে?
2: না না মহারাজ, আমি সম্পূর্ণ নির্দোষ।
0: তবে কেন তুমি দুর্গতলে যথাসময়ে উপস্থিত হওনি?
2: মহারাজ,
0: মিথ্যাবাদী কপট শয়তান।
2: মহারাজ চলো না, কপট তো বিশ্বাসঘাতকতা করা আমার বংশের নীতি নয়।
0: স্তব্ধ, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যে নিজের স্বার্থ সিদ্ধ করতে চায় তার একমাত্র শাস্তি প্রাণদণ্ড।
3: মহারাজ তুমি সুবিচারক, ন্যায় দণ্ডকারী। এই বালক বহুবার মহারাজের মঙ্গলের জন্য নিজের জীবন বিপন্ন
0: করেছে,
3: এভাবে হত্যা করো না। তোমার বাল্যবন্ধু তানাজির একমাত্র প্রার্থনা, এই বালককে তুমি ক্ষমা করো।
0: রঘুনাথ, আমার আবাল্য বন্ধু তানাজির অনুরোধে আমি তোমায় মুক্তি দিলাম, কিন্তু যে তরবারি আমি তোমার হাতে তুলে দিয়েছি আজ থেকে সেই তরবারি ধারণে তোমার কোন অধিকার থাকবে না।
2: মহারাজ,
0: চন্দ্ররাও কেড়ে নাও বিদ্রোহীর হাত থেকে স্বাধীন মহারাষ্ট্রের তরবারি।
4: নাও বন্ধু, তরবারি ফিরিয়ে দাও।
2: চন্দ্ররাও, শয়তানের চক্রান্তে আজ আমি বিদ্রোহী প্রমাণিত হয়েছি। যদি রাজপুত রক্তে আমার জন্ম হয়ে থাকে, তবে একদিন শিবাজিকে ওই তরবারি আমার হাতে তুলে দিতে হবে।
3: রঘুনাথ,
2: রঘুনাথের নাম আজ থেকে ভুলে যান সেনাপতি।
3: রঘুনাথ,
2: মহারাষ্ট্রের যদি আমি এতটুকু উপকার করতে পারি তবেই আমি ফিরে আসব, নতুবা এই আমার শেষ বিদায়।
3: রঘুনাথ
0: প্রভু, চন্দ্ররাও আমার দিল্লি যাবার আয়োজন করো।
4: যথাদেশ মহারাজ।
5: দিল্লি সরোবর, জগদীশ সরোবর, সাহিনশাহ হিন্দুস্থান, কাবুল কান্দাহার কো বাদশাহ গাজী মালিক আলমগীর।
6: মহারাজ যশবন্ত সিংহ
7: যাপনা,
6: কুমারাম সিংহ এখনো তার বারে আসেননি
7: না যাপনা,
6: সাহেজাদা মাসিয়াম
8: যাপনা,
5: রাজা শিবাজি হাজি।
0: কুমারাম সিংহ
9: মহারাজ,
0: এই মোগল দরবার।
9: হ্যাঁ মহারাজ, যাবো না, রাজা শিবাজি দরবারে এসেছেন।
6: এসো রাজা শিবাজি।
9: মহারাজ এবার সম্রাটের অধীনতা স্বীকার করুন।
0: অধীনতা স্বীকার করব কেন? আপনার পিতা মহারাজ জয় সিংহ আমাকে সম্রাটের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবার জন্য এখানে পাঠিয়েছেন।
6: কুমারাম সিংহ, শিবাজি রাজা বোধহয় মোগল দরবারের নিয়ম কানুন সম্বন্ধে সম্পূর্ণ ভাবে অবগত নন। দরবারের নিয়ম কানুন শিখিয়ে তারপর ওকে এখানে আনা উচিত ছিল।
9: মহারাজ সম্রাটের সামনে গিয়ে তাকে কুর্নিস করুন।
0: দেবী ভবানী, জননী জিজাবাই আর গুরু রামদাস ছাড়া শিবাজি জীবনে কখনো কারো কাছে মাথা নত করেনি।
9: মোগল দরবারে যখন এসেইছেন তখন দরবারের রীতিনীতি আপনাকে মানতেই হবে রাজা।
0: দরবারের নীতি মানতে গিয়ে আমাকে মনুষ্যত্ব বিসর্জন দিতে হবে?
9: উত্তেজিত না হয়ে দরবারের নীতি পালন করুন মহারাজ।
0: ভালো, এতদূর যখন এসেছি তখন মোগল সভ্যতার সবটুকু পরিচয় নিয়ে যাব। দেবী ভবানী, জননী জিজাবাই, গুরু রামদাস।
6: শিবাজি রাজার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি তাকে আমার 5000 মনসাবদার পদে নিযুক্ত করলাম।
0: আমি সম্রাটের 5000 মনসাবদার? আমার বালক পুত্রের সঙ্গে আমি সমান?
6: সিংহের সঙ্গে শৃগালের বন্ধুত্ব হয় না।
0: ও, কিন্তু এই প্রবল প্রতাপশালী সিংহকে একদিন বিজাপুর গোলকুন্ডা জয়ের সময় শৃগালের দ্বারে গিয়ে দাঁড়াতে হয়েছিল।
6: কুমারাম সিংহ, সামান্য একটা অসভ্য বন্য রাজার সঙ্গে বাক্য ব্যয় করে অর্থ এক ছাত্র সম্রাট শাহেনশাহ আলমগীর তার অমূল্য সময় নষ্ট করতে চান না।
0: এই সামান্য বন্য রাজা একদিন মোগল সম্রাটের বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল।
6: সাবধান শিবাজি,
0: ভয় দেখিয়ে শিবাজিকে বসানতে পারবেন না সম্রাট। বল্লকাল থেকে সে হসি হাতে অশ্বপৃষ্ঠে দক্ষিণাত্যের পাহাড়ি পর্বতে অরণ্যে নদী তটে ছুটে বেরিয়ে মা ভবানীর মহামূর্তি সাধনা করে 500 বছরের দলিত নিষ্পেষিত জাতিকে মুক্তির মহামন্ত্রে জাগিয়ে তুলে যে নিজের বাহুবলে একটা স্বাধীন সাম্রাজ্য গঠন করতে পারে, সে সম্রাটের ভ্রুকুটিতে ভয় পায় না।
6: উত্তম সভাসদগণ, মাননীয় অমরাহগণ, আমার মনে হয় শিবাজি রাজা মোগল দরবারের এই সমস্ত ঐশ্বর্য দেখে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অসুস্থ হয়ে পড়েছেন। অতএব আমাদের কর্তব্য তাকে বিশ্রামের অবকাশ দেওয়া। কুমারাম সিংহ, শিবাজিকে আবাস গৃহে

0: যান। হ্যাঁ, তিনি অসুস্থ, সুস্থ হলে আমি সংবাদ দিলে তবে তাকে দরবারে এনে হাজির করবেন। যান।
1: উত্তম সভাসদগণ, সম্রাট আমাকে দাক্ষিণাত্য থেকে আগ্রায় নিয়ে এসে নিজের আয়ত্তে পেয়ে আমার সঙ্গে যে ব্যবহার করলেন এর জন্য পৃথিবীর প্রত্যেকটি জাতি লজ্জিত হবেন। বন্ধুগণ, আমি এই প্রকাশ্য মোগল দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার মহারাষ্ট্রে ফিরে গিয়ে এমন একটা সমরণ হলো প্রচলিত করব যার লেলিহা নগরী শিখায় দিল্লির সৌধ শিখর পুড়ে ছয় হয়ে যাবে।
0: দিল্লির সৌধ শিখর পুড়বে না শিবাজি, দিল্লির ওই আবদ্ধ কারাগার। সভাসদগণ, মাননীয় অমরাহগণ, শিবাজি রাজা আজ আমাদের অতিথি নয়, শিবাজি রাজা আজ বন্দী। বন্দী? মাননীয় সভাসদগণ ও মাননীয় অমরাহগণ, আপনারা জানেন যে আমি এতদিন অখণ্ড হিন্দুস্থানের উপর দিয়ে আমার বিজয় রথ চালিয়ে এসেছি, কোথাও কখনো কোনো দিন আমি এতটুকু বাধা পাইনি। আজ বাধা পেয়েছি, পরাজিত হয়েছি, অপমানিত হয়েছি সামান্য একটা হীন পার্বত্য মুশির শিবাজির কাছে। এই অপমান আজ শুধু মোগল সম্রাট ঔরঙ্গজেবের নয়, এই অপমান আপনাদেরও অপমান, আর সেই জন্যই আমি শিবাজিকে বন্দী করতে বাধ্য হয়েছি। আমি জানি এ আমার অন্যায়, এ আমার অধর্ম, এ অবিচার, এ আমার ভীরুতা, কিন্তু আপনারা বিশ্বাস করুন যে এছাড়া মসনদের মর্যাদা রক্ষার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই।
2: জয় ভারত সম্রাট আলমগীরের জয়।

0: 나!
1: 믿다! 믿다!
0: 선바! 선바!
1: 믿다!
0: 아마 알았다데미 바바니고 마시! 바바니 부자할지노 아지 아마의 묵디니에 대세 필요제대 하베!
1: 아마데 서투 오늘로도 서브라도 앞에 묵디 내뱉납니다!
0: 선브라도에 너와 묵디함이 자이나 선바!
1: 나흘리 우빠에!
0: 선브라도 장은 아마데 성의 사회다니 그래세! 아마라우 데미 다 성의 사회다니 그래 전해자보!
2: 말하지!
0: 게! 손나시
2: 손나시 너의 라지보이뚜
0: 개놓게 왔지네
2: 개 사하지다 모하짐 낙지아떼 잡아라게 앞나 송에 내가 그려지드잖아 앞니 쉐퍼룬 딘 하트 딘
3: 안와리
1: 자랍
3: 약군 깨몬 하진 모하라지
1: 말은
3: 이니께
1: 라지보이뚜
3: 약군 깨몬 대칭 외동어사이
2: 나 말은아 라트 나아깔리 기추이 볼아잡이나 허이또 마라우 제테바리
3: 모하라지 시바지 যদি আপনি জীবিত থাকেন নিশ্চয়ই একদিন এখান থেকে মুক্তি পাবেন আর যদি কারাগারে আপনার শেষ নিঃশ্বাস পড়ে তাহলে তার পূর্বে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে যাবেন যেন এই সঠিক রাজত্ব ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়
4: ধূর্ত ঔরঙ্গজেব আমার শিব্বাকে হাতে পেয়ে বন্দি করলে আমার সম্ভা আমার শিব্বা আর কি মহারাষ্ট্রে ফিরে আসবে না
5: মায়ে সর্বনাশ হয়ে গেছে মায়ে
4: কি
5: সর্বনাশ হয়ে গেছে
4: কি হয়েছে
5: আমার স্বামী সরযুকে ভুলিয়ে নিয়ে গেছে
4: কোথায়
5: সিংহগড়ে
4: এত স্পর্ধা চন্দ্ররাওয়ের যে রায়গড় দুর্গ থেকে এক বালিকাকে নিয়ে গেছে মোগল অধিকৃত সিংহগড়ে

0: মেয়েকে 300 মারাটা সৈন্য বলি দিতে হয়েছে।
1: লক্ষ্মী ভাই,
0: তারই চক্রান্তি রঘুনাথ আজ নির্বাসিত।
1: লক্ষ্মী ভাই,
0: তারই চক্রান্তি মোগল আজ মহারাষ্ট্রকে আঘাত আনতে উদ্যত হয়েছে।
1: লক্ষ্মী ভাই,
0: আমি কি করলাম? আমার স্বামীর মৃত্যুবাণ আমি নিজেই রচনা করলাম। ভগবান, তুমি আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো ভগবান।
1: মা ভবানী, শিববার স্বাদের মহারাষ্ট্র কি ধ্বংস হয়ে যাবে? মা,
2: শিবাজি জীবিত থাকতেই মহারাষ্ট্র ধ্বংস হবে না মা।
1: শিববা, শিববা ফিরে এসেছিস?
2: হ্যাঁ মা, এই সন্ন্যাসীর সাহায্যেই আমি মোগল কারাগার থেকে মুক্তি লাভ করেছি।
3: শুধু তাই নয় মহারাজ, এই সন্ন্যাসী একা স্বর্ণিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে দিলীপ খার অগণিত পাঠান সৈন্য।
2: তানাজি,
3: আমি নিজের চোখে দেখেছি মহারাজ, এই সন্ন্যাসীর অপূর্ব রণকৌশল।
2: বলুন সন্ন্যাসী, কে আপনি? সন্ন্যাসীর বেশে বারে বারে নিজের জীবন বিপন্ন করে আমার জীবন রক্ষা করছেন
4: মহারাজ।
2: বলুন বলুন, আপনি আমাদের কে?
4: আমি
2: বলুন,
4: আমি শিবাজির দাসানুদাস।
3: বলুন,
4: রঘুনাথ।
2: রঘুনাথ?
4: হ্যাঁ মহারাজ, গুর্জরের পথে যেদিন আমি প্রথম শুনলাম যে মহারাজ শিবাজী মোগলের কারাগারে বন্দী, সেদিন থেকে সন্ন্যাসীর বেশে রাজবৈদ্য সেজে মহারাজকে মুক্ত করবার চেষ্টা করেছি। মহারাজ, আপনি আমায় একদিন অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, আমি সেই শিক্ষায় আপনাকে মুক্ত করতে পেরেছি মহারাজ। এবার আপনি আমায় বিদায় দিন।
2: সেদিন রাজা শিবাজী তোমায় নির্বাসন দিয়েছিল, আজ মানুষ শিবাজী তোমাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। এসো বীর, এসো স্বাধীন মহারাষ্ট্রের জাগ্রত সৈনিক, এসো এসো, তুমি তোমার অপরাধী রাজার বাহু।

0: ব্রাহ্মণ
1: মন্দিরে এসো মা, মায়ের পূজার সময় হয়েছে।
2: রাজ্যের সংবাদ কি মা?
0: চন্দ্ররাও বিদ্রোহী, শয়তান মুঘলের সাহায্যে মহারাষ্ট্রের সিংহাসন অধিকার করার আশায় রায়গড় থেকে এক বালিকাকে নিয়ে গেছে মুঘল সৈন্যদের উপহার দিতে। মায়ের আদেশ, এই মুহূর্তে সিংহগড় আক্রমণ করে। মনে রেখো তানাজি, সূর্যাস্তের পূর্বেই সিংহগড় আমার চাই।
3: মায়ের আদেশ পালন করতে এই মুহূর্তে ছুটে যাব সিংহগড়ে। দুর্গে প্রবেশ করে তো বদ্ধনি করলে মাই যেন আকাশের দিকে তাকিয়ে দেখেন যে সূর্যদেব অস্তা চলে যাবার আগেই তানাজি সিংহগড় জয় করেছে। জয় মাই জিজাভাই কি জয়।
4: শাহজাদা, আমি এক মারাঠা সেনানির বাগদত্তা। এই মহাপুরুষ তার বিপদের কথা শুনিয়ে রাতের অন্ধকারে আমাকে রায়গড় দুর্গ থেকে এখানে নিয়ে এসেছে।
5: চমৎকার চন্দ্রাও, চমৎকার।
2: জোরাবের চরণে ঠাঁই পাবার জন্যে গোলাম এই উপহার নিয়ে এসেছে।
5: আমি কি এই উপহার তোমার কাছে চেয়েছি দোস্ত?
3: আমি জানতে চাই শাহজাদা, এই মারাঠা বীরকে আশ্রয় দেবেন কিনা।
4: শাহজাদা, এক হিন্দু নারীর জীবন ব্যর্থ করে এই লম্পটকে আশ্রয় দিলে বিশাল মোগল সাম্রাজ্যের কোনো মঙ্গল হবে না।
5: সত্য কথা।
2: শাহজাদা মহান উদার, তাকেই সুন্দরী তরুণী উপহার দিয়ে বিনিময়ে আশ্রয় লাভই হবে আমার যোগ্য পুরস্কার।
5: পুরস্কার চন্দ্রাও, যে ঘরের মেয়েকে জোর করে ধরে নিয়ে এসে পরের হাতে তার ইজ্জত বিকিয়ে দেয় তার পুরস্কার বিশ্যুতি।
3: শাহজাদা
5: দিলের খা, নারী নির্যাতনী ফলে বিশাল সাম্রাজ্যে ভাঙ ধরেছে।
4: শাহজাদা
5: এসো বহিন।
3: চন্দ্ররাও। জনাব, শিবাজী সেনাপতি তানাজি সিংহগড় আক্রমণ করেছে। এই মুহূর্তে তুমি দ্রুতগামী অশ্বে সিংহগড় যাবে, মারাঠা সেনা দলে মিশে গোপনে তানাজিকে হত্যা করবে।
2: শিবাজীর দক্ষিণ হস্ত বীর বর তানাজি, এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
0: তানাজি, তানাজি, তানাজি, ও কি ভুল করেছি, কি ভুল করেছি! আমি রাজ্য ঐশ্বর্য কিছুই চাই না মা ভবানী, শুধু এই প্রার্থনা, আজ থেকে আমি যেন মা হয়ে বেঁচে থাকি, মা হয়ে।

0: হত্যার প্রতিশোধ নিতে হলে প্রথমে আঘাত করতে হবে ওই চন্দ্ররাওকে।
1: দেশদ্রোহী জাতিদ্রোহী শয়তান চন্দ্ররাওকে আশ্রয় দিয়ে মোগল আমার তানাজিকে কেড়ে নিয়েছে। রঘুনাথ, মোগল এখনো শিবাজীর উদ্ধমূর্তি দেখেনি, এইবার দেখবে, বুঝবে যে শিবাজী সামান্য মানুষ নয়। রঘুনাথ, মহারাষ্ট্র বাহিনীকে দলে দলে বিভক্ত করে দিকে দিকে জয় যাত্রার অভিযান করে দাও। বিজাপুর, গোলকুণ্ড, হায়দ্রাবাদ, কন্নড় ধ্বংস করে বিন্ধ্যাচল কুমারিকা পর্যন্ত প্রতিটি রাজ্য উড়িয়ে দাও। মহারাষ্ট্রের জাতীয় নিশান এই গৈরিক পতাকা।
2: শিবাজি, শিবাজি, শিবাজি, ও কি ভীষণ ষড়যন্ত্র! জয় সিং, মাজদিম আর শিবাজি। দেলের খান,
3: জনাব,
2: দাক্ষিণাত্যে গিয়ে তুমি সর্বপ্রথম মাজদিমকে বন্দী করবে।
3: জনাব, তিনি তো আপনার পুত্র।
2: তাই তো আমি তার অপরাধ মার্জনা করতে পারি না। দেলের পিতা সম্রাট শাহজাহান যদি পুত্র স্নেহে অন্ধ না হয়ে আমাকে কঠোর হস্তে শাসন করতেন, তাহলে বৃদ্ধ বয়সে তাকে কারাগারে পচে মরতে হতো না। দেলের, আমি সবার সব অপরাধ মার্জনা করতে পারি, কিন্তু পারি না শুধু মাজদিমের অপরাধ মার্জনা করতে। যাও, যেমন করে হোক তাকে বন্দি করবে।
3: তিনি যদি আমাকে বাধা দেন,
2: যদি বাধা দেন তুমি তুমি তাকে হত্যাই করবে। দেলের, শোনো শোনো, আমার আদেশ তুমি প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। আর শোনো, জয় সিংহকে বন্দি করবে। না না না, যদি পারো খুব গোপনে, খুব গোপনে জয় সিংহকে দুনিয়া থেকে সরিয়ে দিও।
4: জনাবের আদেশ, গোলামের কাছে খোদার মর্জি।
2: একে একে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেল কেন? হ্যাঁ, আমি আমি বৃদ্ধ পিতা শাহজাহানকে বন্দি করেছি, সহোদর ভাইদের আমি নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছি, কিন্তু না, তোমার অমর্যাদা আমি তো কোনোদিন করিনি কোরআন শরীফ। তবে তুমি আমার হাত থেকে পড়ে গেলে কেন কেন কেন?
5: যাবো না।
2: কি সংবাদ মহারাজ?
5: শিবাজি আবার সুরাট লুণ্ঠন করেছে।
2: মহারাজ যশবন্ত সিংহ
5: শুধু সুরাট লুণ্ঠন করেছে খানতানি জানাব, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, কন্নড় লুণ্ঠন করতে সে অভিযান করেছে। এই অভিযান যদি সে জয়যুক্ত হয় তাহলে মোগলকে দিল্লির সিংহাসন হারাতে হবে।
2: মহারাজ, আপনি একবার দাক্ষিণাত্যে গিয়ে আমার পক্ষ থেকে শিবাজিকে মহারাষ্ট্রের স্বাধীন রাজা বলে স্বীকার করবেন।
5: আপনার আদেশ শিরোদার।
2: যান, দেখতে তাওস, দেখতে তাওস। এবার এবার বোধহয় তোমাকে হারাতেই হবে। মহামতি বাবর ভারতে যে মোগল সাম্রাজ্য স্থাপন করেছিলেন, আমি আমি নিজের হাতে তার ধ্বংসের বীজ বপন করে গেলাম। কে ও? কি বৃদ্ধ পিতা শাহজাহানের দীর্ঘশ্বাস, দারার ছিন্ন শির, সুজার শত ছিন্ন মলিন বসন, মোরাদের রক্তাক্ত প্রবন্ধ। আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? না, কিসের অন্যায়, কিসের পাপ? আমি ইসলাম, আমি যে করেছি ইসলামের মর্যাদা রক্ষার জন্যই করেছি। ঔরঙ্গজেবের জীবনে প্রথম কথা ইসলাম, দ্বিতীয় কথা ইসলাম, আর শেষ কথা ইসলাম, ইসলাম।
6: চন্দ্ররাও, শাহজাদা মুয়াজ্জিন মৃত, মহারাজ জয়সিংহ মৃত প্রায়, এবার তোমার উন্নতির পথ পরিষ্কার।
7: আপনি আমাকে দিয়ে মহারাজ জয়সিংহকে বিষ পান করালেন, আমাকে দিয়ে এই মহা পাপ করলেন।
8: দেশ জাতি ভুলে যে বিজাতির গোলামি করতে আসে তার আবার পাপের ভয়।
9: জয় মহারাজ শিবাজির
6: জয়! দুর্গের মধ্যে শিবাজির জয়ধ্বনি, দস্যু শিবাজি দুর্গে প্রবেশ করলো কি করে?
7: দস্যু শিবাজি নয় খা সাহেব, দস্যু আপনার প্রভু ঔরঙ্গজেব। রঘুনাথ, এইবার এই দেশদ্রোহী জাতিদ্রোহী চন্দ্ররায়ের ইহলীলা শেষ করে
9: দাও। শিবাজি,
7: মহারাজ যশবন্ত সিংহ,
9: সম্রাট ঔরঙ্গজেব আপনাকে মহারাষ্ট্রের স্বাধীন রাজা বলে স্বীকার করেছেন।
6: আফগান সেনাপতি দেলির খা মহারাষ্ট্রের স্বাধীন রাজাকে অভিবাদন।

0: যাত্রাভিনয় ছত্রপতি শিবাজি এখানেই শেষ হল। রচনা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় দিবাকর পাত্র ও সম্প্রদায়। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন শিবাজি ছোট সুধাকর পাত্র, তানাজি ছোট অশোক, সম্ভাজি ও আনোয়ারি নিতাই অধিকারী, জনার্দন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, দিলীর খাঁ নিমাই ঘাটা, শায়েস্তা খাঁ বাবু ঘোষ, চন্দ্র রাও অশোক হাম্বির, রামসিংহ হীরালাল মুখোপাধ্যায়, যশবন্ত সিংহ অলোক দাস, রঘুনাথ সোনা গড়াং, মোয়াজিম ডাক্তার শম্ভুনারায়ণ সরকার, তানাজি বড় গৌতম মান্না, জয়সিংহ চরিত্রে কানাইলাল সাঁতরা, সরজু ও মা ভবানী চরিত্রে শুভশ্রী বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীবাই ঝর্ণা চক্রবর্তী, জিজাবাই বিজলী মুখোপাধ্যায়। নেপথ্য কণ্ঠসঙ্গীত দিলীপ চট্টোপাধ্যায় ও লক্ষ্মী জানা। নেপথ্যে বীরেন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মল্লিক, পৌশালী মান্না ও অমর পাত্র। আবহ সঙ্গীত প্রভাত পাইন, মলিন ওঝা, প্রদীপ দাস, শিশির হালদার, তপন মুখোপাধ্যায়, শঙ্কর মালিক ও শ্রীমন্ত মালিক। শিবাজী চরিত্রে রূপদান করলেন প্রভাকর পাত্র। নির্দেশনা ও ঔরঙ্গজেব চরিত্রে রূপদান করলেন দিবাকর পাত্র। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে প্রথমেই রইল নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে একটি গান।

0: না।
1: লোকগীতির অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা নিজেদের উৎসর্গ করেছেন। এবছর দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। দেশজুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পেশ করবে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র ওড়িশায় অতিপ্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে 136তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার দেশকে আত্মনির্ভর করেছে। এই প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
1: कुछ दिन पहले भारतीय नौसेना में आईएनएस महेंद्रगिरी शामिल किया गया। यह आधुनिक जंगी जहाज भारत में ही डिजाइन किया गया है, भारत में ही बना है। इसमें 75% से अधिक स्वदेशी सामग्री का उपयोग हुआ है। यह आत्मनिर्भर भारत की बढ़ती शक्ति का प्रतीक है। इसी महीने डीआरडीओ ने पिनाका लॉन्ग रेंज गाइडेड रॉकेट का भी सफल परीक्षण किया। इस सफलता के पीछे हमारे वैज्ञानिकों और इंजीनियरों का सामूहिक परिश्रम है।
0: রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন এবং গবেষণায় ভারত তার বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতায় এক নতুন দিগন্ত তৈরি করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের ব্রহ্মস এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ কার্গিল বিজয় দিবস। এই উপলক্ষে দেশের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: आज कारगिल विजय दिवस है। ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने माँ भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
0: 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের সিধি জেলায় 1500 পুকুর খননের কথা উল্লেখ করেন। দেশের বিভিন্ন প্রান্তে পুকুরগুলিকে ব্যবহারযোগ্য করে তোলার অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আমেদাবাদের ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এরও বেশি গাছ রোপণ করেছে। এই প্রচেষ্টা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছে।
1: मैं आप सभी से कहूंगा, हम सभी अपने जीवन के किसी विशेष अवसर को प्रकृति से जरूर जोड़ें, एक पेड़ माँ के नाम लगाएं। आज का लगाया एक छोटा सा पौधा आने वाली पीढ़ियों के लिए हरियाली, स्वच्छ हवा और सुंदर भविष्य की विरासत बन सकता है।
0: গুজরাটের গির অরণ্যে প্রায় 60 বছর পর ইন্ডিয়ান গ্রে হর্নবিল পাখির আবার খোঁজ মিলেছে। তাদের সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতিতে বলেন, প্লাস্টিক দূষণ গোটা বিশ্বের পরিবেশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক আবর্জনার সঠিক ব্যবহারের উপর তিনি জোর দেন। এ প্রসঙ্গে তিনি রিসাইকেল করা প্লাস্টিকের বেঞ্চের কথা উল্লেখ করেন।
1: हम सभी जानते हैं कि आज प्लास्टिक प्रदूषण पूरी दुनिया के पर्यावरण के लिए बड़ी चुनौती बना हुआ है। सिंगल यूज प्लास्टिक का कचरा कई वर्षों तक प्रकृति को नुकसान पहुंचाता रहता है, इसलिए प्लास्टिक का सही निस्तारण बहुत जरूरी है। इस प्रयास में स्थानीय इकाई के साथ ही जिला प्रशासन की महत्वपूर्ण भूमिका है। इससे स्थानीय स्तर पर रोजगार के अवसर भी पैदा हो रहे हैं।
0: বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন, তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত এক দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রধানমন্ত্রী অন্য আরেকটি প্রসঙ্গে মণিপুরের জ্যোতির পদার্থবিদ ডক্টর রোনাল্ড রেস্ট্রমের কথা উল্লেখ করেন। তিনি বিজ্ঞান ও সৃজনশীল দক্ষতার মাধ্যমে চমৎকার কাজ করে চলেছেন। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়ন শিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27শে জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: কাল 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যায়। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চো অর ইউয়াও কো বড়ে

0: সপনে দেখে প্রেরিত করতে থে।
1: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাই গভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। গ্লাসগোয় শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। এই গেমসে ভারতের ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা জানান। ইদানীকালে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, 1999 সালে এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে এলাকাগুলো পুনরুদ্ধার করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দেশের ঐক্য অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। বিদেশ মন্ত্রক কৃষ্ণসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী বা সেখানে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের ওই অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে কৃষ্ণসাগর ও তার সংলগ্ন সামুদ্রিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল নয়। এই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সহ বিভিন্ন ধরনের সংকটের মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে বাণিজ্যিক জাহাজের উপর এ ধরনের হামলার ঘটনা বেড়েছে এবং এর ফলে 5 জন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জম্মুর বেস ক্যাম্প থেকে প্রায় 4,500 জন তীর্থযাত্রী আজ অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উল্লেখ্য, জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে বড় ধরনের ভূমিধসের জেরে এই যাত্রা স্থগিত ছিল। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। 18 বছর বয়সী ভারতীয় প্রতিভাবান খেলোয়াড় অনাহত দ্বিতীয় বাছাই সালেমকে 11-3, 11-7, 11-9 গেমে পরাজিত করে সোনা জয় করেন। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী প্রথম ভারতীয় হিসেবে অনাহত সিংকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতিপ্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কন এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা নিজেদের উৎসর্গ করেছেন। দেশজুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান, সঙ্গে থাকব হৈমন্তী রায়।

শরীরের ঠিকানা আছে, কিন্তু মনের মন একটা ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দের ভেতরেই লুকিয়ে আমাদের সমস্ত অনুভূতি, আনন্দ, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা, আমাদের স্বপ্ন, যা কিছু হারিয়ে গেছে কিংবা স্মৃতিতে জমা আছে আর ফিরে পাওয়ার অপেক্ষায় আমরা, এই সব কিছুরই ঠিকানা ওই মন। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের বাংলা ব্যান্ডের গানে মন আর মন। মন, সে কখনো চঞ্চল, কখনো আবেগী, কখনো বড্ড অবুঝ, কিন্তু এই অবুঝ মনের সঙ্গেই মাঝে মধ্যে আমরা নিজেরা কিন্তু কথা বলি। যখন আমরা একা, তখন আমাদের মনের সঙ্গে আমাদের বেশ গল্প চলে। তেমনি মনের সঙ্গে কথা রইল চন্দ্রবিন্দুর সেই বিখ্যাত গানে, বন্ধুদের জন্য।

আমাদের সবচেয়ে ভালো চেনে আমাদের মনটি। আমরা কি চাই, কি আমাদের ভালো লাগে, কোথায় আমাদের বিরক্তি আসে, কোন জিনিসটা আমাদের অপছন্দ, সব আমরা অনেক সময় সামনের মানুষটাকে বলতে না পারলেও আমাদের মনের ভেতরে সেই সব কিছু কিন্তু রাখা আছে। আসলে মন আমাদের বন্ধুও বটে, আবার মনের অনেক জ্বালাও আছে জানেন। সে যদি অবুঝ হয় তখন ওই মন খারাপ, আর যেই মন খারাপ তখন সব কিছু খারাপ হয়ে যায়, তাই না? আমাদের যেমন শরীর খারাপ হয় তেমন আমাদের মন খারাপ হয়। আর এই মনকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, কারণ ওইটি ভালো থাকলে আমাদের সারা দিন বেশ আনন্দে কাটে, বেশ হাসি মাখা মুখ নিয়ে আমরা ঘুরে বেড়াই। তাহলে মনকে ভালো রাখতে হলে কি কি করতে হবে? অবশ্যই গান শুনতে হবে। আর আপনি যখন মৈত্রীতে গান পেতেছেন, শুনছেন বাংলা ব্যান্ডের গান, তখন মন নিয়ে আরেকটি গান রইল কায়া ব্যান্ড থেকে। দেখুন তো এই গান শুনে মন ভালো হয় কি না।

যেমন আমাদের হাসায় কাঁদায় ভাষায় আবার বাঁচার শক্তিটিও দেয় সেই মন, তাকে বুঝে ওঠা মোটেও সহজ নয়। তবে সেই মনের সঙ্গেই আজকের বাংলা ব্যান্ডের গানে এই ছোট্ট সুরের সফর, সেটি চলছে কিন্তু ঘড়ির কাঁটা বলছে না। মনের জানলাটি খোলা রাখুন, অসুবিধা নেই, তবে আমার যাওয়ার সময় হলো। বাংলা ব্যান্ডের গান এবার শেষ করার পালা, যেতে যেতে ওই যে মনের জানলা, সেই গানই থাকুক পারিজাত ব্যান্ডের গান বন্ধুদের জন্য।

বাংলা ব্যান্ডের গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:50। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, পশ্চিমবঙ্গ উপকূলীয়বর্তী অঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। সাধারণত মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বাতাসে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৮৫%। গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ০.০৯.৪ মিলিমিটার। পশ্চিমবঙ্গ উপকূলীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ এবং আগামীকাল সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে ৪৫-৫৫ কিলোমিটার বেগে এবং তার সঙ্গে সমুদ্র উত্তালও থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী ২৮ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এখন শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান থাকছে শ্রোতা বন্ধুদের জন্য। একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে আজ রসময়ী। স্টুডিও বাড়ি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস। উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল। ভারতীয় সময় বিকেল 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি। কেরালার মন্দির নৃত্য কথাকলি আর ভরতনাট্যমের শিল্পী থাঙ্কমণি কুট্টির সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবাশিস বসু, শুনবেন এর দ্বিতীয় পর্ব। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকব তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, আজ শুনবেন কৃষকের মনের স্বাস্থ্য, এই বিষয়টি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থসারথী রাউত। 6:50 আপনার স্বাস্থ্যতে শুনবেন কথিকা রক্তে সুগার ও হৃদরোগ, বলবেন ডক্টর মৈনাক মুখোপাধ্যায়। 7:00 নাটক সংশয়, রচনা বিমল কর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। 8:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা তর্জমা শুনবেন, শুনবেন এর 136তম পর্ব। 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, আজ শুনবেন ঋত্বিক ঘটকের গল্প পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা রিয়া ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন শরদ, পরিবেশনায় পণ্ডিত সুররঞ্জন। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম এখন থেকে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে আজ কি কি অনুষ্ঠান থাকছে তাদের জন্য।

আমার এবারও পান দুইবারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি অনুরোধের আসর। আর এখন থেকে স্টুডিওয় রয়েছি আমি তানিয়া বন্দ্যোপাধ্যায়। দেরি করব না, চলে যাব একেবারে গানে। আর আজকের প্রথম গানটির জন্য যিনি অনুরোধ করেছেন তিনি হলেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, রইল আপনার জন্য।

শুনছিলাম অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে তুহু মম মন প্রাণ হে। আর এর পরের অনুরোধটিও যিনি করেছেন তিনিও কিন্তু দমদম থেকেই, পবিত্র সাহা রুহি সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে নাচ ময়ূরে নাচরে। রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।

বাইরে মেঘবৃষ্টির খেলা আর তার সাথে নাচ ময়ূরীর নাচ রে, সত্যি অনুরোধের আসরটা আজ যেন অন্যরকম করে দিল। আর এর পরের জন্য যিনি গানের জন্য যিনি অনুরোধ করেছেন তিনি হলেন বিকাশ বাগ গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে। শুনতে চাইছেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এই গানটি, রইল আপনার জন্য।

আপাতত আমাদের কাছে ভাবনার কিছু নেই গান শোনানো ছাড়া আপনাদের কাছে আপনাদেরকে, তাই পরের গানটা যিনি অনুরোধ করেছেন বা যারা অনুরোধ করেছেন তারা হলেন শ্রীমন্ত নাথ, অমিতা নাথ এবং হেমা নাথ, দিকনগর পূর্ব বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে, নাম রেখেছি বনলতা। রইল আপনাদের জন্য।

শুনছেন অনুরোধের আসর, অনুরোধের আসরে। এবারে দেয়ানিয়া ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন গান মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে। যারা অনুরোধ করেছেন তারা হলেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। আপনাদের সকলের জন্য রইল দেয়ানিয়া ছায়াছবি থেকে এই গানটি।

অনুরোধের আসরে আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান আমরা শুনিয়ে থাকি প্রতিদিন ভারতীয় সময় ঠিক 3:35। আপনারা আপনাদের অনুরোধ পাঠাতে পারেন আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজ, যেখানে অনুরোধের আসরের কমেন্ট বক্সে, সেখানে আপনার পছন্দের গান বা আপনার অনুরোধের গান, শিল্পীর নাম, আপনারা যারা অনুরোধ করছেন তাদের নাম এবং কোথা থেকে অনুরোধ করছেন অবশ্যই লিখে জানাবেন। চলে যাব পরের গানে। পরের গানের জন্য অনুরোধ করেছেন যিনি, তিনি হলেন সত্যদর্শন দত্ত, গোলাহাট বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরের প্রায় শেষের দিকে আমরা এর পরের গানটি জন্য যিনি অনুরোধ করেছেন তিনি হলেন সাধন দাস ভৈরবটোলা লবণ ছোঁয়া মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরে আজ শেষ গানটি মুর্শিদাবাদেরই অনুরোধ, আবারও মুর্শিদাবাদ থেকে এসছে অনুরোধ। অনুরোধ করেছেন সবুজ বিশ্বাস, রাধানগর জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি।

আজকের অনুরোধের আসর এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে ছিলাম তানিয়া বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মহিলাদের আসর। আজ শুনবেন রসময়ী, উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল।

এই যে অরণ্যের জন্য হাহাকার, আমাগো প্রত্যেক দিনের জীবনে সাপ ফেলে যায়। কেন কন তো এই যে আমাগো জীবনে বড় দুর্ভিক্ষ, উপকূলের যে সমস্যা, ভূমিক্ষয়, কোনো একখান যদি বড় ঝড় আসে তখন একেবারে উথাল পাথাল আমাগো দেশ, আমাগো পৃথিবী। এই ইতিহাস, এই প্রত্যেক দিনের যে সমস্যা, না সত্যি সত্যি এগুলি তো ইতিহাস হয়ে যায়। কিন্তু আমাগো হাতেই কিন্তু আছে এই আবহাওয়াকে পরিবর্তনের জন্য পরিবেশ সংরক্ষণ। এখন এই যে অরণ্যের সঙ্গে আমাগো পরিবেশ সংরক্ষণের একখান যোগসূত্র আছে, এটা এত কথা কইছি একখান গানও শুনা ফেললাম, তার একটাই কারণ কি জানেন? আজকে কিন্তু একটা বিশেষ দিন, 26 জুলাই হইল গিয়া ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম, আন্তর্জাতিকভাবে।

0: আমাগো একখান কিন্তু হুমকি আছে। আমরা যদি ম্যানগ্রোভ মানে যে অরণ্য যেগুলো একবারে ঝোপ ঝাড় সবুজ আয়ন ঝাড়ে কই বিশেষ ধরনের যে গাছগাছালি এইগুলি যদি আমরা উপকূলবর্তী অঞ্চলকে যদি ছায়া দিতে না পারি তাহলে কি হইব যে আমাকে যে সমুদ্র সমুদ্রের ঢেউ যে উথাল পাথার সব থেকে জ্বর আসিয়া পড়ে তো সমুদ্রের ওপর, এই সমুদ্রের ওপর আইসা যখন এই যে অরণ্য যদি থাকে ম্যানগ্রোভ অরণ্য জারি কই আমাকে সকলে জানা তবু একখান বলতে আমাকে কিন্তু কিন্তু সচেতনতার দিবসে কিন্তু ভালোই লাগে। এই অরণ্য কিন্তু এই প্রতিহত করে এই ঝড় জল ভূমিক্ষয় এগুলি। এখন আজকের দিনটা তাই বিশেষ গুরুত্বপূর্ণ। এখন আমাগো আমি আমার পাশে অঙ্কিতা ও বৈশা বিশা এইটাই কইছিলাম যে এই সচেতনতা আমাগো একার নয় সকলের।
1: একদমই, আর শুধুমাত্র যে উপকূলবর্তী এলাকার ম্যানগ্রোভ যে বাঁচাতে হবে সেটা তো নিশ্চয়ই, এবং এই ম্যানগ্রোভ আমাদের মানে আমাদের আশপাশ থেকে অনেক হারিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু মানুষেরই জন্য। হ্যাঁ, যেটাকে আমরা বাদাবন বলছি। হ্যাঁ, তো এখন কিন্তু ওই যে ঝড়খালি বা সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু অনেক মহিলা, একদমই, এবং সেখানে কিন্তু অনেক মহিলারা নিজস্ব উদ্যোগে এবং অনেক এনজিও রয়েছে তারা কাজ করছেন, এবং সেই সমস্ত মহিলারা দিনের পর দিন কোনো রকম মানে পয়সা কড়ি ছাড়া তারা শুধুমাত্র নিজস্ব

0: ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না।
1: হওয়া শুরু হয়েছে
0: একদম,
1: আমাগো বিপর্যয়া পড়ছে, আমাগো জীবন বিপন্ন হইতাছে, কিন্তু আমাগো সচেতনতা যে উদ্যোগ নিয়া, এই যে তুমি কইলা কয়েকজন মহিলা মিলা এই যে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব নিছে, আমরাও তো পারি। আচ্ছা, পরিবেশবিদ আমাগোর সঙ্গে আছেন ডক্টর সর্বাণী মিত্র, উনি কি কন আমরা একটুখানি শুনি না।
0: ম্যানগ্রোভ নিয়ে উনি
1: একেরে আজকের দিনটাই তো সেইটা যেখানে আমাগো কিন্তু এইটাই আমাগো সকলের কাছে পৌঁছে দেওয়া কাম যে কি কইরা আমরা পরিবেশ রক্ষা করুম,
0: একটু শুনে নি তার কথা।
2: প্রতি বছর 26 জুলাই বিশ্বজুড়ে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণের আন্তর্জাতিক দিবস পালন করা হয়। 2015 সালে ইউনেস্কো এই দিবস ঘোষণা করে। 1998 সালের 26 জুলাই ইকুয়েডরে ম্যানগ্রোভ সংরক্ষণের কাজ করতে গিয়ে প্রাণ হারানো তরুণ পরিবেশ কর্মী হেহো ড্যানিয়েল ন্যানেটোর আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতেই এই দিনটি পালিত হয়। একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম মূল্যবান অথচ অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য বৈশ্বিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান জানায়। ম্যানগ্রোভ হল এক বিশেষ ধরনের বনভূমি যা উষ্ণ ও উপ উষ্ণ মণ্ডলীয় উপকূলের জোয়ার ভাটার অঞ্চলে, অর্থাৎ যেখানে স্থলভাগ ও সমুদ্রের মিলন ঘটে, সেখানে জন্মায় ও বিকশিত হয়। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে এই বনভূমির গাছপালা বিশেষ ধরনের শিকড় এবং লবণ সহিষ্ণু বৈশিষ্ট্য অর্জন করেছে, যা তাদের কঠিন উপকূলীয় পরিবেশে টিকে থাকতে সক্ষম করে। বর্তমানে ম্যানগ্রোভ স্থলজ ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সেতুবন্ধন হিসেবে কাজ করে, অসাধারণ জৈব বৈচিত্র্য রক্ষা করে এবং বিশ্বের কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহে সহায়তা করে। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের গুরুত্ব শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় ক্ষয় এবং সুনামির বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে, ফলে উপকূলীয় জনপদ ও অবকাঠামো সুরক্ষিত থাকে। পাশাপাশি ম্যানগ্রোভ পৃথিবীর অন্যতম কার্যকর ব্লু কার্বন বাস্তুতন্ত্র, যা স্থলভাগের অনেক বনাঞ্চলের তুলনায় প্রতি একক এলাকায় অধিক পরিমাণে কার্বন শোষণ ও সংরক্ষণ করতে সক্ষম, ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এটি অসংখ্য মাছ, চিংড়ি, কাঁকড়া, ঝিনুক এবং বিভিন্ন প্রজাতির পাখির প্রজনন ও বেড়ে ওঠার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, যা মৎস্য সম্পদ, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় অপরিহার্য। দ্রুত নগরায়ণ, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অপরিকল্পিত উপকূলীয় উন্নয়নের ফলে আজ ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব আরও বেড়ে গেছে। পৃথিবীর মোট উষ্ণমণ্ডলীয় বনভূমির 1% কম এলাকা জুড়ে বিস্তৃত হলেও ভূমি ভরাট, চিংড়ি চাষ, দূষণ এবং নির্বিচারে বন উজাড়ের কারণে ম্যানগ্রোভ দ্রুত বিলুপ্ত হচ্ছে। এর ফলে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, জলবায়ু সহনশীলতা কমছে এবং উপকূলীয় জনগোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগের প্রতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ম্যানগ্রোভ সমাজ ও অর্থনীতির জন্যও অসামান্য অবদান রাখে। এটি মৎস্য চাষ, মধু উৎপাদন, পরিবেশ ভিত্তিক পর্যটন, ইকোট্যুরিজম এবং বিভিন্ন বনজ সম্পদের মাধ্যমে মানুষের জন্য টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করে। একটি সুস্থ ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পানির গুণগত মান উন্নত করে, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করে এবং বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। তাই ম্যানগ্রোভ সংরক্ষণে কেবল পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি দারিদ্র হ্রাস, টেকসই উন্নয়ন এবং মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। বিশ্বব্যাপী ম্যানগ্রোভ সংরক্ষণ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত জলবায়ু পরিবর্তন মোকাবিলা SDG 13, পানির নিচের জৈব বৈচিত্র্য সংরক্ষণ SDG 14, স্থলজ জৈব বৈচিত্র্য রক্ষা SDG 15, দারিদ্র দূরীকরণ এসডিজি

0: 1 এবং এসডিজি 11 এই লক্ষ্যগুলি অর্জনে ম্যানগ্রোভের অবদান অপরিসীম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের অধিকারী ভারত সহ যেসব দেশের বিস্তীর্ণ ম্যানগ্রোভ সম্পদ রয়েছে তাদের এই অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিশেষ দায়িত্ব রয়েছে। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণের আন্তর্জাতিক দিবসে আসুন আমরা সকলে একযোগে অঙ্গীকার করি ক্ষয়প্রাপ্ত ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, বৈজ্ঞানিক গবেষণার প্রসার, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং টেকসই উপকূলীয় ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করি। ম্যানগ্রোভ সংরক্ষণ শুধুমাত্র গাছ রক্ষার বিষয় নয়, এটি জীব বৈচিত্র্য সংরক্ষণ, মানুষের জীবিকা সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সহনশীল, নিরাপদ, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার।
1: একজন পরিবেশবিদ যখন বলেন, ডক্টর সর্বাণী মিত্র যখন বলেন, আহ্বান জানান পৃথিবীব্যাপী মানুষের মধ্যে এই সচেতনতা, এবং এইটা তো শুধু বিপর্যয় মানে সারা পৃথিবীব্যাপী মানুষের
2: একদম সার্বিক একটা বিপর্যয়, আমরা মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। তো আরেকটা বিষয় জানো তো, আজকে কিন্তু ন্যাশনাল ট্রি ডে।
1: ওহো,
2: শুধুমাত্র ম্যানগ্রোভ নয়, আশেপাশের যে সমস্ত গাছ এবং অবশ্যই পুরনো গাছ, আমাদের একদম একদম
1: অশ্বত্থ এই যে শিমুল, এই যে গাছগুলি দেখো, আমাগো যেমন শহুরে জীবনে আমাগো যখন সত্যি সত্যি যাইতে যাইতে দেখি যে নানা প্রয়োজনে, ধরো সেতু হওয়ার প্রয়োজন আছে, রাস্তা বানানোর প্রয়োজন আছে, এইগুলি কাটা মনে হয় যেন জীবনটারে তার মানে একেবারে তারা স্যাক্রিফাইস করতেছে,
2: এবং
1: যন্ত্রণা,
2: অক্সিজেন তারা দিচ্ছে, তার বদলে কিন্তু একটা ছোট গাছ সেটা দিতে পারছে না।
1: আমরা লাগানো কাজে কিন্তু অতটা কিন্তু ব্যস্ত নই যতটা কাটানোর কাজে ব্যস্ত। এখন এটা যে এত সামগ্রিক এখন সমস্যা যে আমাগো জীবন যে আগামী দিনে বিপন্ন হব, এবং শুধু তাই নয়, আগামী প্রজন্মের জন্য যে পৃথিবী আমাগো দিয়ে যাওয়ার কথা, যে দায়িত্ব,
2: সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে অনেক, পৃথিবীব্যাপী উষ্ণতা বাড়ছে চরম হারে, এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, গাছকে বাঁচিয়ে আমাদের সভ্যতার উন্নতিটা দরকার। কারণ রবীন্দ্রনাথ সেই কবে বলে গেছে, দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর। হ্যাঁ, সেটা যে এখনো মানে এবং ভবিষ্যতের জন্য কতটা বাস্তব এবং কতটা সত্যি, ভয়ঙ্কর সত্যি।
1: তুমি ভয়ঙ্কর সত্যি কইলে আমি এখন শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো এখন আমাগো সব ফ্ল্যাট কালচার, নিজ বাড়ি কিন্তু নানা কারণে কিন্তু নিজেরা বেচা সব ফ্ল্যাট এরকম একটা করতেছে। এখন দেখবে এইটা কিন্তু একেবারে সহমত তুমি হবেই, কেন কি যদি তোমার সাদে এখন তো সরকারি তরফ থেকেই বলা হইতেছে যে যেখানে হোক এখন গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। এখন তোমার ওই ফ্ল্যাটের উপরে তুমি যদি গাছ লাগাও, বেশ সুন্দর কইরা সকালে ফুল তোলো, এটা এখন লেবু, এখন লঙ্কা, টমেটো, যাই করো না কেন, আমাকেও মনে হয় কি ভোরবেলা যখন ওই উপরে সাদে গিয়া এইগুলি ফুল তুলি, তখন মনে হয় কি ওখানে বসেই থাকি। তাহলে গ্রামে যাইতে হয়েছে, সেই গুলি তো আমাকে রোজ দিন সম্ভব না, কিন্তু ওইটুকু গাছের মধ্যে থাকি কেমন কি যে যতক্ষণ থাকি সময় বইয়া যায়, মনে হয় এই তুনে বেরোতে হইব কিংবা এখনই কামে লাগানোর জন্য সময় কিন্তু নাই, কিন্তু আমাকে মনের মধ্যে ওইটুকু সময় ওই আকাশের ছাদ, আকাশের উপর, আকাশের নিজে ছাদ এবং ছাদের মধ্যে ওই গাছপালা, ওই সবুজের মধ্যে কিন্তু আমাকে যে আনন্দ পাই, আমাকে স্ট্রেস, সারাদিনের যে স্ট্রেস, সবুজ এবং ওই অক্সিজেন, ওইটাই কিন্তু আমাকে বাঁচানোর কিন্তু একটা বড় হাতিয়ার। আমাগো সাথে কিন্তু আরেকজন আছেন এবং তিনিও বিশেষজ্ঞ,
2: পিয়ালি ভট্টাচার্য, হ্যাঁ তিনিও বলেছেন ম্যানগ্রোভ নিয়ে
1: আমরা শুনি। হ্যাঁ, তারপর একখান গান শুনি।
2: সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুস্মিতা বিশ্বাস, আমরা একটু শুনে নিই তিনি কি বলছেন।
3: আন্তর্জাতিক ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ দিবস। ম্যানগ্রোভ সংরক্ষণ বর্তমান সময়ে খুবই আলোচিত এবং জরুরি একটি বিষয়। উপকূলে প্রকৃতির ঢাল হিসেবে এই ম্যানগ্রোভ জঙ্গল বেড়ে ওঠে, কিন্তু এই জৈব বৈচিত্র্যকে আমাদের বর্তমান সময়

0: জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ ইত্যাদি নানা কারণে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, এবং তার প্রভাব শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশে নয়, মানুষের জীবনেও পড়েছে। এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন অতিথি ও সমাজসেবী পিয়ালি ভট্টাচার্য।
1: ম্যানগ্রোভ হলো লবণাক্ত জলে বেঁচে থাকা গাছের জঙ্গল, সুন্দরবন তার সবচেয়ে বড় উদাহরণ। এই গাছগুলোর শেকড় জলের নিচে জালের মতো ছড়ানো থাকে, আর এই শেকড়ই আমাদের তিনটে বড় উপকার করে। প্রথমত ঝড়ের ঢাল হিসেবে থাকে, সাইক্লোন, জলোচ্ছ্বাস। আসলে ম্যানগ্রোভ ঢেউয়ের গতি 70% পর্যন্ত কমিয়ে দেয়। 2009 আইলা বা 2020 আমফানের সময় সুন্দরবন কত মানুষের প্রাণ বাঁচিয়েছে সেটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত কার্বন ব্যাংক হিসেবে কাজ করে। এক হেক্টর ম্যানগ্রোভ জঙ্গল সাধারণ ক্রান্তীয় জঙ্গলের চেয়ে 4 গুণ বেশি কার্বন মাটিতে ধরে রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এরা নীরব যোদ্ধা। আর তৃতীয়ত স্থানীয় মানুষদের জীবিকার ভাণ্ডার, মাছ, কাঁকড়া, মধু, কাঠ, লক্ষ মানুষের রুটি রুজি জড়িয়ে আছে এই বনে। কিন্তু বর্তমানে আমরা কি করছি? চিংড়ি চাষ, শহর, পর্যটন আর দূষণের জন্য প্রতি বছর পৃথিবী থেকে প্রায় 1-2% ম্যানগ্রোভ হারিয়ে যাচ্ছে। প্লাস্টিক, তেল আর নদীর জল কমে যাওয়া সব মিলিয়ে ম্যানগ্রোভ আজ বিপন্ন। ম্যানগ্রোভ কাটা মানে নিজের ঢাল নিজে ভেঙে ফেলা। এর সমাধান হিসেবে আমরা কি করতে পারি দেখে নেওয়া যাক। প্রথমত সচেতনতা, স্কুলে পাড়ায় ম্যানগ্রোভের গুরুত্ব নিয়ে কথা বলা, বাচ্চাদের নিয়ে চারা লাগানো। দ্বিতীয় দায়িত্বশীলতা, সুন্দরবন বা অন্য উপকূলে ঘুরতে গিয়ে প্লাস্টিক ফেলব না, এটা আমাদের ঠিক করে ফেলতে হবে। স্থানীয় মানুষের তৈরি মধু, মাছ কিনে তাদের পাশে দাঁড়ানো। আর তৃতীয়ত সেটা হলো পুনরুদ্ধার, সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে গাছ লাগানো কর্মসূচিতে যোগ দেওয়া, কারণ একটা চারা মানে ভবিষ্যতের একটা বাড়ি, পাখির, মাছের আর আমাদের। ম্যানগ্রোভ আমাদের রক্ষা করে, বদলে আমরা কি দিই? আজকের দিনে আসুন শপথ নিই, গাছ কাটব না বরং লাগাব, দূষণ করব না বরং পরিষ্কার রাখব। কারণ ম্যানগ্রোভ বাঁচালে, ম্যানগ্রোভ বাঁচলে উপকূল বাঁচবে, উপকূল বাঁচলে আমরাও বাঁচব।
2: একেবারে ঠিক কইছেন, উপকূল বাঁচনের জন্য আমাদের সচেতনতা। এই সচেতনতা জানো, আজকে কিন্তু যারা বাবা মা এইখান থেকে কিন্তু পরে জেনারেশন তৈরি হব, তাদের মধ্যে যদি ও হ্যাঁ তুমি মনে করছো
3: আজকে কিন্তু প্যারেন্টস ডে, সেটাও একটা বিষয় যে বাবা মার কতটা দায়িত্ব থাকে আমাদের পরবর্তী যে যে সমাজটা আসছে বা পরবর্তী প্রজন্ম যে আসছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়ার, এটা কিন্তু একটা ভীষণ বড় দায়িত্ব।
2: একেরে ওই যে যেখানে গাছগাছালি আছে, ওই ছোট্ট কালে একখান গান শুনতাম না, একটা গুনগুন করতে ইচ্ছা করছে না, শুনাই ফেলি। এই জিনিসটা কিন্তু যদি ছোটদের মধ্যে একেবারে ছোট্ট কাল থেকে একেবারে গ্রথিত করা যায়, একেবারে পেনিট্রেট করা যায়, তাইলেই কিন্তু আগামী সুন্দর একখান সবুজ পৃথিবী আমাকে কিন্তু আসবো।

0: একখান সুন্দর সুন্দরবনে যাওয়া, এইখানে একটা পাখির গান, এইখানে একটা সবুজ আয়ন, সবুজ সবুজ গাছ, এই ছোট্ট কালটিকা যদি মানুষের মধ্যে মানে একেবারে ছোটদের মধ্যে একেবারে চিনিয়া দেওয়া যায় যে পরিবেশ তোমার জন্য কত সুন্দর, তাইলে কিন্তু আমাকে আজকের যে দিনটা যে নিয়ে করে এতক্ষণ কথাবার্তা এইগুলি কিন্তু সার্থক হবো।
1: হ্যাঁ, এবং
0: অরণ্যে যাবো।
1: হ্যাঁ নিশ্চয়ই, অরণ্যে তো সবাই যেতে চায়। আর আর পরিবেশ বাঁচানো মানে শুধুমাত্র গাছ নয়, গাছ বাঁচালে কিন্তু আমাদের যে মানে অরণ্য যে জীবন, পশু পাখি তারা কিন্তু বাঁচবে, এটা ভীষণ জরুরি। এবং আমাদের বাবা মার যে দায়িত্ব যে আমাদের পরবর্তী প্রজন্মকে একেবারে বুঝিয়ে দেওয়া এবং তাদের মনের মধ্যে এটা গেঁথে দেওয়া যে তোমাদের বাঁচতে হলে তার সঙ্গে পরিবেশকে ভালোবাসতে হবে, তাদের বাঁচতে,
0: তাদের বাঁচতে হবে। ওই যে জঙ্গল সাফারি, এই যে ছোট্ট কালথিকা, এই যে ধারণাটা আগে এত বড় আকারে ছিল না, এখন কিন্তু বাবা মারা অনেক সচেতন, তারা কিন্তু মাঝে মধ্যে ওই জঙ্গল সাফারি কিংবা ধর উত্তরবঙ্গ আর টানছে একেবারে বন অরণ্য
1: একদম। হ্যাঁ, আমরা গরমের ছুটির থেকে শুরু করে যে কোনো ছুটি পেলে একটু ঘুরে আসতে কার না মন চায়।
0: আমরা এখন আজকে অন্তত ঘুরে আসবোই।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, আজ শুনলেন রসময়ী। উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ভৌমিক এবং অঙ্কিতা পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারই, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি। আজ শুনবেন কেরালার মন্দির নৃত্য কথাকলি আর ভারতনাট্যমের পরিমণ্ডলে থাকা মানুষ থাঙ্কমণি কুট্টি স্বামী এবং গুরু গোবিন্দন কুট্টির সঙ্গে সেই কবে এসেছিলেন এই শহরে। তারপর সময়ের সঙ্গে হয়ে গেলেন বাংলার মানুষ, শুরু করলেন শাস্ত্রীয় নৃত্যের পাঠশালা কলামণ্ডলম, যা ক্রমশ হয়ে উঠল ভারতনাট্যম শিক্ষার তীর্থক্ষেত্র। গুরু থাঙ্কমণি কুট্টি আকাশবাণীর আমন্ত্রণে এসেছিলেন আমাদের স্টুডিওতে 2016 জানুয়ারি মাসে। সঙ্গে ছিলেন দুই সুযোগ্যা পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। তাদের সঙ্গে গানে গল্পে আকাশবাণীর দেবাশিস বসু। শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি।

0: ষোলো আনা বাঙালির ষোলো আনা বাঙালির আমরা আবার পেয়ে গেছি
1: আমাদের মাসিমা অর্থাৎ ফাঁকমনি কুট্টিজি, ডান পাশে রয়েছে আমাদের মোহন ভাই, আর এখানে সোমনাথ।
2: আচ্ছা মাসিমা, একটা জিনিস, আপনি ভরতনাট্যম করলেন, গুরুজি গুরু গোবিন্দন কুট্টি উনি কথাকালীন মানুষ, দুজনে একসঙ্গে সংসার
3: বাঁধলেন, শাকুন্তলম করেছি, আমি শাকুন্তলম করেছি, উনি নভেম্বরে ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল,
2: মানে কথাকালি এন্ড ভরতনাট্যম দুটো মিক্স করে,
3: মিক্স করে না, মিক্সই করি না, আমার পোর্শনটা আমি সবসময় অ্যাকর্ডিং দ্য ক্যারেক্টার, যদি একেবারে সফট অ্যান্ড লাসিও চাই তাহলে মোহিনীঅট্টম ইউজ করতাম, একেবারে একটু বোল্ড একটু বীরম অ্যান্ড লাসিয়াম একসঙ্গে তো ভরতনাট্যম ইউজ করতাম, আমি কথাকালি শিখিনি সেরকম ভাবে, উনি যা করছেন উনি তো ক্যারেক্টার অফ দ্য ম্যান, আমি ক্যারেক্টার অফ দ্য লেডি, তা হিসাবে তো এটা ভালো
2: ম্যাচ করতো,
3: ম্যাচ এটা বেঙ্গলে ওরা ভীষণ ভাবে নিত,
2: ভীষণ তখন আপনি
3: ভীষণ ভাবে নিত,
2: গুরুজি তো
3: ওটাই আমার একটা
2: আনন্দ হতো,
3: মানে সবাই ভালোবাসতো, আর আমি এবং খুব একটা ভালো ডান্সার, মানে অনেক কিছু আমরা শিখি একটা ডান্সারে, আমাকে যখন বলতোল আমার স্মার্টনেস এর এটার জন্য উনি ভালোবাসতেন, আমার মুখটা দেখেই বললেন তাঙ্গমণির নাক মুখ খুব একটা ভালো না নাচের জন্য, অত শার্প উনি বলে,
2: ভীষণ শার্প,
3: হ্যাঁ কিন্তু নেবে না বলিনি, কিন্তু প্রথম ওর একটা কোচিং দেয় আমি যে অত সুন্দর না সেটা আমি মানে সোমনি টাইম বুঝতে পেরেছি, ভালো তো নিজেই বলেছিলেন, তবে এখানে এসে বেশি বুঝলাম, আমি আর মিস্টার কুটির নাচ

0: প্রোগ্রাম করলে অনেক লোকে এসে আমাকে, আমার তো বয়স ছোট, যারা মিস্টার কুটির বন্ধুরা এসে বলতো, দ্য লেডি স্পেশালি, আর বলতো টাঙ্কামণি ইউ হ্যাভ টু মেক আপ ওয়েল বিকজ মিস্টার কুটি এত সুন্দর স্টেজে, ওনার সঙ্গে দাঁড়াতে গেলে আর একটু মেক আপ করতে হবে। আমি বুঝতে পেরেছি সেটা, এটা মেকআপে হবে না, এটা ঠাকুর যে মেকআপ করে দিয়েছে একেবারে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার আবার একটা কথা, আমি মেকআপ করতে ভালো লাগে না আমার,
1: তাতে যে কতবার আমরা ঝামেলায় পড়েছি তার কোন সীমা পরিসীমা নেই।
2: আমরা আসবো টাঙ্কামণি কথাটার মানে কি, টাঙ্কামণি কথাটার মানে কি,
0: টাঙ্কামণি মিজ গোল্ডেন
2: ব্যাগ, টাঙ্কামণি
0: টাঙ্কামণি মানে টাঙ্কম, টাঙ্কম টাঙ্কম মানে গিনি গিনি, আর বেল মানে বেল, মানি মানি মানে বেল,
2: বেলটা কি গিনি ঘুঙুর, ও আচ্ছা আচ্ছা গিনির ঘুঙুর,
0: হ্যাঁ ঘুঙুর হতে বেল হতে পারে, বেল
1: বা বাংলায় বলতে সোনামণি,
2: গিনিমণি, গিনি সোনামণি, কি সুইট নামটা না। আচ্ছা তারপর এই যে ধরুন আপনাদের সারা জীবনটা নাচ নিয়ে, আপনি গুরুজি আপনার তিন ছেলে, কেমন লাগলো এই জার্নিটা?
0: সত্যি বলতে গেলে আমি আমার জন্মের সময়টা বোধহয় ভালো ছিল, ছোট্ট বাচ্চাদের মধ্যে আমার বলতে গেলে ওই 16 ইয়ার্স পর্যন্ত, 16 বলতে পারবো না, 12 বছর পর্যন্ত একটু এদিকে ওদিকে ছিল, মানে একটু প্রবলেম, আমি নানান রকম প্রবলেমে ছিল আমার পড়াশোনা, কিন্তু আফটার মাই ওয়েডিং আমার একেবারে স্টাডি লাইফ এসছে, মানে এত সুন্দর কলকাতায় আমি নেমেছি, আর মিস্টার কুটির যত লোক নিয়ারে বটে মানে 15 থেকে বেশি গার্ল্যান্ড এইসব নিয়ে বকে নিয়ে আমার রেডি আমাকে রিসিভ করার জন্য
1: হাওড়া স্টেশনে,
0: হাওড়া স্টেশন।
2: গুরুজি তার আগে থেকে কলকাতায় থাকতেন?
0: হ্যাঁ, উনি 4 বছর আগে এসেছিলেন, উনি সেটেল করেছেন, উনি ফাইনালি ডিসাইড করলেন বিয়ে করবে, তারপরে আমার কাছে গেছিল।
2: আচ্ছা, আপনি যে সবকিছু ছেড়ে চলে এলেন কলকাতায়, তাতে কোনো প্রথম প্রথম অসুবিধা হয়েছিল?
0: আমার আমার মার বাড়িতে ঢুকতে দিত না আগে, তো বাবার সঙ্গে থাকতেই আমার এই কানেকশনটা হলো, আমি ক্লাস 5 পর্যন্ত পড়তে পারলাম এখানে, তারপরে নাচে ঢুকলাম। তা ওই পিরিয়ডটা সাধারণ, সাধারণ বলা যায় না, বাবার পলিটিক বা মিটিং এ সব গান করতাম।
2: তখন কি গান করতেন?
0: আমার দাদা পলিটিক গানটা আমার এখন একটু মনে নেই, কিন্তু বাবা পলিটিশিয়ান ছিল বলে আমি আমার দাদা ডিসাইড, আমাদের মনে পলিটিক্স মানে আমরা এগেনস্ট পলিটিক্স এ নেই, আর আর্টিস্ট পলিটিক্স হতে পারবে না, আমার একটা আর্টিস্ট হতে পারে না, আর্টিস্ট পলিটিশিয়ান হলে অসুবিধা,
2: দুটো ফুল টাইম ডিমান্ড করে
0: না, আমরা কোনো পলিটিক্স মানি না, মানুষ তো সবাই মানুষ,
2: সবাই তো মানুষের ভালোর জন্যই করছে,
0: আমার একটা প্রোগ্রামে, আমি আমার মতো করে করছি, আমার একটা প্রোগ্রামে সব রকম পলিটিশিয়ান ছিল আমার প্রোগ্রামে, ও তো ওরা বললো ওই তো বিশেষ কুটিছে না, আর কেউ পারবে না
1: এরকম, দুটো অ্যান্টি পার্টি একসঙ্গে চলে
0: এটা
1: বলেন কি বলা হয়নি আসবে।
2: আসলে দেখো প্রত্যেকই ভালো করতে চান তাই না, আর ওরাও তো বুঝতে পারেন কোন মানুষটা যে সিনসিয়ারলি ভালো করতে চাইছেন, অসুবিধা হয় না,
0: ওটাই ছিল।
2: আপনার কখনো মনে হয়েছিল যে ছেলেদের অন্য কিছু করাই, ইঞ্জিনিয়ার করাই,
0: ডাক্তার করাই? ওটাই ছিল ইচ্ছে, কিন্তু না,
2: ও আচ্ছা শুনি গল্পটা,
0: কেউ হলো না আমার সেটা, এখন দুঃখ বলছে না তার জন্য, ওরা বোধহয় আমার আছে, আমার আমার বন্ধুদের যারা তখন বিয়ে হচ্ছে তাদের অনেক ছেলেবেলেরা বা একজন দুজন হয়েছে, তারা সব বাইরে, বাবা মা একেবারে দুঃখেতে মরে যাচ্ছে। আমি তাই ভাবছি, একদিকে ভালো হয়ে আমার ছেলেরা ইঞ্জিনিয়ার ডক্টর হলো না, তবু আমার সঙ্গে আছে,
2: মানে সব কাজ একসঙ্গে,
0: আমি একসঙ্গে করছে, কেউ বেশি করতে পারে, কেউ সুকুমার একদম ভালো গান করে, ওটাও আমার সুবিধে, ও সেক্রেটারি হিসাবে আছে, ও তো আমি নাট্যাঙ্গম করতাম সব সময়, আমি এখন অত নিচে বসতে পারি না।
2: নাট্যাঙ্গম ব্যাপারটা একটু বুঝিয়ে দিন,
0: নাট্যাঙ্গম মানে যে বললাম তাক্কু ঝিক্কু, তাকে ঝিক্কু যেন ওই যে বল বলি বল,
2: আর কি শুনি,
0: যদি দিন তত ধিমি তাক্ক তজম তাক জম তজম তজম তজম তরম দিন তত ধিমি তাক্ক তজম তাক জম তজম তজম তজম তরম দিন তিনু তা ধিমি তাক্ক তত তাক জন্ন ত জন্ন ত দিম তাক্ক ত তাক দিত্তাম ত্রিগুরুম তত্তি দিত্তা ত্রিগুরুম তত্তি দিত্তাম ত্রিগুরুম দ গে ত দিদে তেই দিদে দিদে তেই দিদে দিদে দিত্তে।
2: আহা হা হা কি মিষ্টি।

0: নামেরই একটা বল,
1: বর্ণময় কালার, প্রচুর কালার।
2: যদি বলি আমরা এটাকে যদি বলি,
1: মাসিমা গুরুজির কথা একটু শুনি, গুরুজি কিভাবে সময় কাটাতেন, ওনার টেম্পারমেন্ট কিরকম ছিল, শান্ত মানুষ, মানে যখন দেখতাম সামনে
2: উনি খুবই, কি বলে, উনি এত সুন্দর
1: দেখতে তো ভারী সুন্দর
2: ছিলেন। ইচ্ছাদের একটা রেসপেক্ট চাই, তারপরে আমাকে বিয়ে করেছেন ওই মৃণালিনী সারা এই গ্রুপে, উনি ঘুরে এসেছেন, তো ওনার খুব ভালো সুনাম। উনি একটু কালামন্ডলে মেয়ে বালাতল নারায়ণ মেনের কাছ থেকে আমরা শুনেছি খুব ভালো স্টুডেন্ট, তাই আমার বাবা আমাকে বিয়ে করে দিয়েছিলেন আর উনি এখানে সেটেল করে দিয়েছেন। তারপরে খুব ভালো রিপোর্ট পেয়েছে আমার বাবা, তা এখানে এসে একই ব্যাপারটা, উনি আমাকে, আমি যে জানি না মানে বাড়িতে গেলে এর সঙ্গে তুমি সিটি লাইফ জানো না, এটা করবে না, ওটা করবে না, এটা করবে না, নানান রকম আছে না তো সিস্টেম, এটা সেটা বলে দিতেন। আর স্পেশালি আমার থেকে 12 বছর বড় হিসাবে আর ওয়ার্ল্ড দেখেছেন, আমি তো অত ওয়ার্ল্ড দেখিনি, তো উনি বলে দিতেন আমার, ওটা খুব আমি খুব অ্যাডমায়ার করতাম। আর উনি এত সুন্দর মেকআপ করলে বা করলে ভালো, চিন্তা করে কথা বলেন, এটা তখন মাঝে টাঝে আমার রাগ হতো, তারপরে আমি একের সময় মানে এটা করবে না, এটা ভালো না, এইসব বললে তো রাগ হয় না, আমরা তো মেয়েরা তো আফটার অল। আর তখন রাগ হতো, কিন্তু আমি ওই কথাটা নিয়ে কেন চিন্তা করতাম, একবার মজা করুন, আমার পাশে বাঙালিরা আছে তো, ওরা আমার সঙ্গে জিনিস নাগবানি যাবে সিনেমায় যাবে, তা আমি বলতাম আমার তো খুব ইচ্ছে, ওনাকে বলতাম, উনি যাবে না সিনেমা যাবে, ওদের সঙ্গে যাবে না, দরকার নেই, বসে পড়ো কিছু একটা পড়ো, তখন রাগ হবে না
1: আপনার, খুব স্বাভাবিক।
2: আমি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা যাই না,
1: গুরুজির সঙ্গে কখনো সিনেমায় গেছেন?
2: গুরুজির খুবই কম,
1: খুব
2: নাম করা, কালো মাটি না কি সব, মানে খুব না অপুর সংসার, মানে ওই রকম সব
1: অপুর সংসার,
2: হ্যাঁ এরকম কিছু,
1: মানে ক্লাসিক বই হলে দেখতে
2: এরই নাম করা, এটা দেখেছি কিন্তু ছোটবেলায়, গোবি গায়েন বাঘাবাই, মানে এইরকম।
1: গুরুজিকে বাংলা বই দেখতেন?
2: বাংলা বইও দেখতেন, হ্যাঁ বাংলা বই তো, এখানে তখন মালায়ালাম তো আমরা দেখতে যেতাম না, বাংলা বইও দেখতাম, মালায়ালাম দেখতে যেতাম না,
1: মালায়ালাম তো মাঝে মাঝে এতে হতো না,
3: রোববার সকাল,
1: রোববার সকালটা বিশেষ হতো, লেক মার্কেটের দিকে
2: না, আমরা বরাবর শনি রবি ভীষণ বেশি থাকি, বেশিরভাগ, সেই জন্য তো কোনো সিনেমা
1: সিনেমা দেখা হয় না। আর এমনি যখন ধরুন বড় বড় ডান্সাররা আসছেন অন্য বিভাগে
2: দেখতে যাই, তখন পয়সার একটু প্রবলেম ছিল, দেখুন আমি যখন কলকাতায় এসেছি তো 1 কিলো মাছে রুই বেটকি তো মানে 1 টাকা এরকম।
1: আচ্ছা বাই দ্য ওয়ে ধরুন আপনার ফুড হ্যাবিট,
2: হ্যাঁ
1: যখন আপনি কেরালাতে ছিলেন তখন অন্যরকম, এখানে এসে আবার আলাদা হলো?
2: আমার বাবার একটা নিয়ম ছিল, ফুডটা ভীষণ ভালো, মানে পোলট্রির মতই ছিল, মুরগি ছিল, ডেইলি ডিম চাই, মাংস চাই, মাছ চাই, ডেইলি মাছের বেলা
1: ফুড হ্যাবিট তো।
2: আর আমার হাজবেন্ডের বাড়িতে মাছ ডুববেই না।
1: ওরে বাবা, তাহলে কি হলো?
2: শির মিশ্র কুটির বাড়িতে ঢুকতো না, ওদের মন্দিরের মতো ছোট্ট মন্দির আছে, সেটা পুজো হতো, এ করতো, আমি ওই বাড়িতে আসলে ওরা পুণ্যাহাম দিত, পুণ্যাহ মানে গঙ্গা বাটার এর বাড়ি।
1: আর যখন ওই ডোবল এনে থাকলে বাচ্চাদের নিয়ে, তখন কি বাঙালি ফুড হ্যাবিট হলো?
2: বাঙালি ফুড, আমি তো মাছ খাই বলে মিশ্র কুটির ওটা কিনতে বলে, আমি দেখুন আগে বড় বড় রুই বাটি কিনতাম, চেষ্টা তো করবো, আমার চেষ্টার ভীষণ ইন্টারেস্ট, না জানলেও চেষ্টা করব, মাছটা কিনে কটা মাছটা কিনে আমি ভাজা করি, ভাজা করলে ভীষণ তিতে, আমি মিশ্র কুটিকে বললাম দেখো বেঙ্গলে মাছটা সব তিতে,
1: মানে তুমি মানে ঠিক করে কাটা হয়নি বলে,
2: মাঝে রান্নার লোক আসে আয়া আসে না কাজ করতে হতে, বললাম দেখো তোদের দেশে মাছ খাবে তুমি খাও, আমি তো যে উপবাস,
1: এতো পারবো না,
2: ও বললে না আপনি কাটবে না আমি কেটে দেবো, সবই খাওয়া ভালো।
1: তবে কাটা মাছে অসুবিধা হয় না?
2: কাটা মাছ খাই না, কাটা মাছটা আমি একদম খেতে পারি না তো, কিন্তু আমি খুব প্রিয় আমার হিলসা আর চিংড়ি, আমি রান্না অত করি না, সরষে বাটা দিয়ে, সরষে বাটা দিয়ে ভাতে, ভাতে
1: ভাপা,
2: ওটা আমার এখন তো আছে রাঁধুনি আছে,
1: নিজে করতে পারি,
2: নিজে অত চেষ্টা করিনি খুব একটা, তবে মানে করতে পারবো, করতে পারি,
1: চিংড়ি মাছের মালাইকারি,
2: মালাইকারি জানি না সেটা, ওটা এরকম বৌমা এখন বলে, এখন আমি ওদিকে একদম পাত্তা দিই না, আগে আগে করে করে চেষ্টা করে দেখেছি তো ভুলেও গেছি এখনটা,
1: আচ্ছা
2: কিন্তু ভালোবাসে।
1: আপনাদের যে এরকম একটা জীবন, এত কালারফুল, এত বর্ণম,
2: হ্যাঁ
1: লিখেছেন, কখনো বই কিছু লিখেছেন?
2: আমাদের নাচের মেয়েদের জন্য লিখে অনেকবার ভাবি কিছু একটু লিখবো, প্রথম প্রথম লিখে রেখেছি কিছু কিছু টুকটো টুকটো, মানে দেবদাসী বলে একটা আমি লিখে রেখে দিয়েছিলাম, মানে কেমন করে দেবদাসী হবে, আমার ইচ্ছেও আছে সেটা বানিয়ে

0: যে এটা ডান্সামা এমন করে করব ত্রিভাগ করে, সেটা আছে। যে বলতে গেলে কি জানেন, লাইফটা লেখা সেটা আলাদা, নাচে প্র্যাকটিক্যাল, মানে পুরো প্র্যাকটিক্যাল সবসময়, থিওরি আলাদা। সেইটা মানে লোকে, অনেক লোকের দরকার ওটা। বসে বসে লিখবেন, আমার একটা স্বভাব আছে যে কাজ করব সেটা করতেই থাকবো, করে যাবো। মিস্টার কুটি সবসময় বলতে, তুই তো বাড়িতে থাকলেই বাইরে যাবে না, বাইরে গেলে ভিতরে আসবে না, বইয়ের মতো, যে বই বাইরে যায় আর ভিতরে আসে না বলে।
1: যে জন্য বলে বই আর বউ ছাড়তে নেই,
0: এইটা বলতেন উনি। আমার একটু স্বভাব আছে যে কাজ করবো ওটি করবো, খেতে তো ভুলে যাবো তখন। এটা আমার লাইফের জন্য একদম ভালো না, কিছু কিছু লিখে রেখেছি।
1: তার মানে কি আপনার, ধরুন সংসারে থাকতে গেলে অনেক কিছু তো দেখতে হয়, তার ফিনান্সিয়াল সাইড আছে, বাচ্চাদের জন্য কি ডিসিশন নেব, সেটা আপনি নিতেন না গুরুজি নিতেন ডিসিশন?
0: আমি ওটা তো, এখন গুরুজি অন্যরকম ছিলেন, উনি বেশি কিছু চাইতেন না। আমার সেটা না, আমার একটা আর্জি আছে, আমার সব চাই,
1: সব চাই বলতে
0: সব চাই মানে মানে ভালো করে থাকবো। যেমন ছাত্রীরা আসছে ভালো বাড়ি থেকে, ওরা কেমন থাকছে আমার সেরকম থাকতে হবে। আর যারা পড়াশোনা করেছে ভালো এ করে দিয়েছে, আমারও সেরকম চাই।
1: আচ্ছা,
0: মানে কোনোটাই নিয়ে আমি বড় হবো,
2: ভোগ করবো, একদম
0: ভোগ করবো। আমি যেমন রবীন্দ্রনাথ ট্যাগোর হয়েছেন, এখানে আমার ওয়ার্কিং ফিল্ড হচ্ছে এখানটা বেঙ্গল, ট্যাগোর ওনার লাইফ হিস্ট্রি পড়ি, ওনার গানটা নিয়ে আমি কাজ করি। যেমন বালতোর নারায়ণ, মানে মানুষের জন্য কিছু করেছে, এখানে এসছি, ওটা আমি শিখেছি বালতলের খেলামন্ডলমে, এখানে হচ্ছে আমার ওয়ার্কিং ফিল্ড। আমি তখন সেটাই মানে, আর অনেক লোকে আমার সবার স্যার বিবেকানন্দ নানান রকম করেছে ওর হেল্পে, আমার সোমনাথ ওকে অনেক হেল্প করে,
1: ও
0: অনেক হেল্প করে। তা আমি নানান রকম কাজ করতে পেরেছি, একলা তো অত পারবো না,
1: মানে
0: অত বই ঘাটতে আমার সময় নেই, বই তো খাটে, ও খাটে, এ খাটে, তো জিজ্ঞেস করবো এই মানেটা। আবার আমার ছাত্রছাত্রীরা তো অনেক পড়াশোনা করা আছে, তাদের কাছে জিজ্ঞেস করবো, কিন্তু কিছু কাজ করবো 24 ঘন্টা কাজ করতে পেলে আমি খুব ভালো।
1: এই যে ধরুন সংসার চালাতে গেলে কাউকে না কাউকে একটা ডিসিশন তো নিতে হয়, ডিসিশন কি আপনি নিতেন না গুরুজি নিতেন?
0: মিস্টার কুটি কখনো কোনো ডিসিশন নেবে না, এগিয়ে যেতে খুব একটা ইয়ে না, যে আছে ঠিক আছে, এতে অনেক গামছা দরকার, তার বেশি দরকার কি আছে এই দুনিয়াতে,
1: শান্ত মানুষ সন্ন্যাসীর মতো।
0: এটা ওনাকে বলতাম,
2: আমার সত্যি কথা,
1: আমি দেখি
2: বাবার কিন্তু সত্যি কথা বলতে, ওই ওই একটা গামছা আর দুবেলার কোন রকম খাওয়ার, একটা 3x6 খাটের একটা কোণ পেলেই বাবা খুশি। বাবার আর কোনো ডিমান্ডই ছিল না।
1: কত কাজ করেছেন আপনারা, হায় হায়,
0: মানে বলতে আমরা এটা ঝগড়া করতাম এটা দিয়ে,
2: কিন্তু বাবা ওয়াজ এ সাইলেন্ট সাপোর্টার অফ মা, এবং সাংঘাতিক পিলারের মতো বুঝতাম বাবা কোথায় একটা না মার পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে ছায়ার মতো, যার জন্য আমরা অনেক বাড়াবাড়ি করলেও আবার পিছিয়ে আসতে বাধ্য হতাম।
1: যারা শুনছেন তাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে কথা বলছি সোমনাথের সঙ্গে। সোমনাথ যেটা মোহন, মানে ওর দাদা বলল যে মোহন ব্যাচেলার মানুষ, কনফার্ম, কনফার্ম তো,
3: হ্যাঁ
1: কনফার্ম ব্যাচেলার। সোমনাথ ইতিমধ্যে দাদু হয়ে গেছে, তাহলে সোমনাথের কি বাল্যবিবাহ?
2: বাল্য না হলেও আমি 25 বছর বয়সে বিয়ে করেছি, 26 বাবা হয়েছি, আমার ছেলেও 25 বছর বয়সে বিয়ে করলো, 26 বাবা,
1: সেই ট্র্যাডিশন সমানে
2: চলছে, মেইনটেইন করছে।
1: আচ্ছা সোমনাথ, যে আলোচনাটা আমরা শুরু থেকে করছিলাম মাসিমার সঙ্গে, এই একটা পরিবারে জন্মানোর কতগুলো সুবিধা এবং অসুবিধের রয়ে গেছে, যেটা তুমি কথায় কথায় বলছিলে যে আমাদের কতগুলো রেস্ট্রিকশন নিজে থেকে তৈরি হয়ে গেছে, আমরা একটা লক্ষণের গণ্ডির মধ্যেই থেকেছি। তোমার ওই ছোটবেলাকার দিনগুলো কত পুরনো স্মৃতি তোমার রয়েছে?
2: আমার একদম ছোটবেলা মানে হচ্ছে 3 নম্বর ডোবা লেনের স্মৃতি, ভীষণ সুন্দর স্মৃতি। আমাদের ওপরে ন্যাড়া ছাদ ছিল, আমরা ওখান থেকে ঘুড়ি ওড়াতাম এবং আমরা গুলি খেলতাম, এবং আমার সব
1: গুলি ডাঙ্গুলি দুই
2: ডাঙ্গুলি খেলেছি, হ্যাঁ ডাঙ্গুলি গুলি। তারপর মা উঠে এসে আমাদের সেই রাস্তায় এসে দুঘা
1: লাগিয়ে বাড়িতে নাচ শেখাবার লাঠি দিয়ে,
2: আর আমার সবকিছুর বড় গুরু ছিল আমার দাদা মোহন, মানে ওর সাহায্যেই সবকিছু শুরু,
1: অনুপ্রেরণা,
2: একদম অনুপ্রেরণা তো বটে। পরে বোধ হয় আমি ওকে গুরুমারা বিদ্যায় ছাপিয়ে গেছিলাম, কারণ ঘুড়ি ওড়ানো ওর সঙ্গে, গুলি খেলাও ওর সঙ্গে,
1: কত ছোট বড়
2: আমরা বোধ হয় 3 বছরের ডিফারেন্স, আর সবকিছু মানে ইনফ্যাক্ট মা বাবাকে বলে না বলে প্রথম সিনেমা দেখতে যাওয়া মোহনই ব্যবস্থা করে দিয়েছিল।
1: মানে সেটা কোন ধরনের বড়দের
2: বই? না সে সোনার কেল্লা।
1: ও তাহলে ঠিক,
2: কারণ আমাদের বাড়িতে তো মানে মা বাবা তো খুব একটা এইসব এন্টারটেনমেন্টে বিশ্বাসই করতেন না,
1: নাচটাই এন্টারটেইনমেন্ট,
2: নাচ আর পড়াশোনা করো, পড়াশোনা করো। মানে আমি ক্রিকেট খেলা ভীষণ ভালোবাসতাম, আমি খেলা দেখতাম।

0: গাভাস্কার খেলছে, মা এসে বললো কি করছো সারাদিন ধরে এইটা দেখছো কেন? কারণ তুমি জানো কত বড় মহান লোক হ্যান ত্যান নামটা, উনি তো নাম করেছেন, উনি কাজ করছেন, তুমি তো আরো অনামের দিকে চলে যাচ্ছ এই সব কাজ করতে করতে, তোমার তো আরো পড়াশোনা করবে না, কিছুই হবে না, গাভাস্কার আরো বড় হবে, তোমার কি হবে তাতে?
1: ঠিক কথা, ওরা তো দিন কিনে নিয়ে
0: যাচ্ছে। এক্স্যাক্টলি, এই সব বলতো, যা এই প্রবলেম ছিল, যার জন্য মনে আছে প্রুডেন্সিয়াল কাপ তো বাড়িতে দেখেছিলাম, কারণ যেবার ইন্ডিয়া জিতেছিল ভোরের বেলা, কিন্তু তারপরে রথম্যানস কাপটা জিতেছিল গাভাস্কারের ক্যাপ্টেনশিপে অস্ট্রেলিয়ায়, সেইখানে আমি বাড়িতে দেখিনি, কারণ জানি দেখতেই দেবে না, মা দুপুরে খেতে আসবে এসে সব বন্ধ করে দেবে, চুপচাপ পালিয়ে গেছিলাম বই নিয়ে টিউশন আছে বলে।
1: আচ্ছা, স্কুল বলতে কোথায়? সাউথ পয়েন্ট?
0: সাউথ পয়েন্ট ইনিশিয়াল, তারপর আমাকে কেরালায় পাঠিয়ে দেওয়া হয়।
1: কেরালায় কত বছর বয়স?
0: কেরালায় আমি তখন ক্লাস থ্রিতে পড়ি, আই শুড বি কত, এইট, এইট অর নাইন।
1: ওটা কেন?
0: ওটা আমার তখন দিদিমা এবং মামা ওখানে ছিলেন, দাদু এখানে কলকাতায় ছিল সেই সময়, তারপর আমাকে ওখানে রাখা হয়েছিল, কারণ মামা প্রায় ট্যুরে যেতেন, মামা তো ডান্সার ছিলেন, তো দিদিমার কাছে কেউ নেই।
1: মামার বাড়ি বলতে মার মামা দু ভাই বোন? ওরা
0: না, তিন ভাই, ছোট মামা তখন কলকাতায় থাকে।
1: ছোট মামা কি করতেন?
0: ছোট মামা পরবর্তীকালে ত্রিভেন্দ্রমে ISRO ফ্যাক্টরি থেকে, হ্যাঁ, ইসরো থেকে অ্যাজ অ্যাকাউন্টেন্ট রিটায়ার
1: করেছিলেন। নাচের দিকে?
0: না, একদমই না।
1: তারপরে কেরালাতে কতদিন?
0: কেরালায় আমি ছিলাম 6 মাস মতো ছিলাম।
2: না না, বাকিটা আমি বলে দিচ্ছি। ও ওখানে গেছি, কেন পাঠিয়ে দিয়েছেন জানেন তো? আমার পাশে একটা বাঙালি বাড়ি ছিল, ওকে আমরা দেখতেই পেতাম না, ওরা নিয়ে যায়
1: বাড়িতে, চলে যেত
2: ওই বাড়িতে, চলে যেত ওরা, ছাপটা মেনে যাবে।
1: ওদের বাড়িতে কোনো ছোট্ট মেয়ে
2: নেই? কেউ নেই, বড় মেয়ে, ওই যে মেয়েটা কলেজে পড়তো। নিয়ে গিয়ে কি করতেন জানেন তো? মাছ, আমরা ডেইলি মাছ খাই না, তো ওকে ডেইলি মাছ খেতে, ও আমার বাড়িতে এসে কিচ্ছু খাবে না।
1: কিন্তু স্বাস্থ্য তো ভালোই হচ্ছিল।
2: না না, যাই হোক, কোনোটা খারাপ নেই, কিন্তু এত বেশি ওরা নিয়েছে, তারপরে ওকে নিয়েছে, ওদের খুব দুঃখ হয়েছে। আমরা ওই যে পাশের বাড়িতে ওনাকে মেজমা বলতাম, আর ওরা বলতো বাপি করেই ডাকতো,
3: মানে ওনাকে বাপি আর
0: বাপি মেজমার কাছে আমার আবদারটা, সত্যি কথা বলতে আমি জানি না কেরালা অন্য বাড়িতে কিরকম, বাঙালি বাড়িতে যেরকম মানে ছেলে মেয়ে আবদার টাবদার এইসব বান্ধবী গুলো করবার সুযোগ পায়, অন্তত আমাদের বাড়িতে ওসব অ্যালাউড ছিল না।
2: আমাদের
0: খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু বান্ধবী করা সম্ভব না, যেমন বাপির কাছেই আমার যত আবদার, পুজোর সময় বাপি ওই জামাটা কিনে দিতে হবে, ওই জুতোটা চাই, সব বাপি,
1: মানে সব আবদার।
2: মানে ওরা এত ভালো, ওরা আমার ছেলে হয়েছে শুধু, বাকিটা পুরো ওরা দায়িত্ব নিয়েছে। ও কেরালা আমি পাঠিয়ে দিয়েছি, এই এই কানেকশনটা একটু করতে হবে, খালি মাছ খাবে এটা পাঠিয়ে দিয়েছি কি দেখুন, ওই মিস্টার বিশ্বাস বলি আমি, ওর বাপি যাকে বলে মিস্টার বিশ্বাস, যখন মাদ্রাসে কোনো উনি বিজনেস ছিলেন, উনি চলে গেলেন, চলে গিয়ে উনি আসবার সময় আমার বাড়িতে নিজে গিয়ে ওকে নিয়ে এসেছে জানেন, ভাবতে পারছি না, কোনদিন এইরকম ভাবা যায়? আমাদেরকে না বলে ও নিজে ছেলে এসছে কাছে, আমরা কষ্ট করে দিয়েছি বাইরে, মানে বাবার কাছে ও চলে এসছে, এমন অবস্থা।
0: আমি তো কলকাতায় পৌঁছে গেলাম।
1: আচ্ছা, তখন তো সাউথ পয়েন্ট
0: আমাকে ওখানে ভর্তি করানো হলো, তা আমার তো তাতে কিছু আসে না, কলকাতা তো চলে এসছি, ব্যাস কলকাতায় এসে বেশ আমার আনন্দের জীবন যাপন শুরু। আর আমার তো বাংলার প্রতি ভালোবাসা সবসময় ছিল, তো ওইভাবেই
2: একেবারে বাঙালি ফুড খেয়ে বড় বলতে গেলে, সোমু স্পেশালি,
1: সোমুটা তো স্পেশাল মানে, ও তো স্পেশাল চাইল্ড,
2: এখনো এখনো আমাদের ফুডটা কেউ ভালোবাসে, বাঙালি ফুডটা। ও বলবে চাপাতি হলে এই তরকারি চাই, এই সবজি চাই না, মাংস চাই না, কি হচ্ছে চাই, মাংস মাছ তো আছে দেখতে, মানে থাকলে ডেইলি থাকলে ওটি
0: না। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যখন বিয়ে করি, আমাকে আগেও কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে আপনি বাঙালি কেন বিয়ে করলেন, কারণ দেখুন আমি এটা চিন্তাও করতে পারছি না যে আমি কেরালায় না, কেরালায় গিয়ে মানে আমার জামাই আদর দিচ্ছে সাম্বার দিয়ে, এইটা আমার চিন্তা দিতে এটা হতে পারে না।
3: মানে বাঙালি শুধু না, ও বাঙালি
1: খুঁতখুঁতে
3: খাদ্য রসিক, ও দোষ বার করবে যে বাঙালি ঠাকুরের রান্না খারাপ হলে সেটা মুখের উপর বলবে।
1: আর এমনি বউ তো বাঙালি,
0: বউ বাঙালি
1: ফার্স্ট ক্লাস। কি নাম ওর?
0: মধুমিতা।
1: মধুমিতা কি নাচ করে?
0: না, মধুমিতা নাচে না, আমি বললাম না
2: নাচে,
0: সে মানে মারাই
2: নিচ্ছে।
1: মধুমিতার সঙ্গে যোগাযোগটা কি করে হলো?
0: মধুমিতা আমাদের স্কুলের এক বান্ধবী অরুণিমা বলে, ওর বাড়িতেই আলাপ, ও স্কুলের বান্ধবী ছিল, কলেজে মধুমিতা ওর সঙ্গে পড়তো। অরুণিমার বিয়ে হয়ে যাওয়ার আগে কিছু স্কুলের বন্ধু কিছু কলেজের বন্ধুকে মাসিমা নেমন্তন্ন করে জন্মদিন, সেখানে আমাদের প্রথম আলাপ।
1: আচ্ছা আচ্ছা
0: সেখান থেকে আলাপটা বাড়ে।
1: মধুমিতা কোন গুণটা তোমার বেশি ভালো লেগেছিল?

0: সুমিতা সব থেকে ভালো লেগেছিল বলতে খুব মার্জিত একটা ব্যাপার ছিল এবং ডিগনিফাইড অ্যান্ড কালচার্ড
1: কালচার
0: আর ব্যাপারটা একদমই নেই। আরো একটা ভালো লেগেছিল, এটা একটা অদ্ভুত ঘটনা, খুব বেশি না আমার মা বাবা নিয়ে ইন্টারেস্ট দেখায়নি তখনকার দিনে, যার বাড়িতেই যাই তখন তো মা বাবার একটু নাম টাম হয়ে গেছে, ও তাই থাঙ্কমণি কুট্টি, ও উনি এখন কোথায় আছেন, বিদেশ গেছেন, এখন কোথায় আছেন, মিস্টার কুট্টি কি করছেন, সবারই একটা মানে মা বাবা নিয়ে
1: একটা উৎসাহ
0: উৎসাহ বেশি প্রশ্ন। আর আমার না অদ্ভুতের কমপ্লেক্স ছিল কি আমার কি কোনো অস্তিত্ব নেই, সবসময় মানে থাঙ্কমণি কুট্টি যেমন বন্ধুদের কোনো বাড়িতে আলাপ করাচ্ছে, এ হচ্ছে জানেন তো থাঙ্কমণি কুট্টি গোবিন্দ, হয়তো আমার নামটাই ইগনোর, থাঙ্কমণি গোবিন্দ কুট্টিকে ছেলে বলে শেষ করে দিল, মানে আমার ভীষণ রাগ হতো, কেন আমি কি, আমিও তো একটা হিউম্যান বিং, আমার তো একটা নিজস্ব আইডেন্টিটি, এটা ছিল না। ওই একটাই প্রথম দেখলাম, ওই মেয়েটা দেখলাম খুব একটা এদের নিয়ে কথা টথা বলছে না, জানতেও চায় না,
1: ভালো লাগলো,
0: এইটা ভালো লাগলো। বাহ,
2: আমি 1984 থেকে 96 পর্যন্ত আমি বিদেশে এভরি ইয়ার যেতাম।
1: আচ্ছা আচ্ছা
2: আচ্ছা, ওখানে এই যে ওর বিয়ের আগের বছর আমি গেছি দেশে, তো আমার ওখানে আমার বন্ধু যে বাসন্তী চ্যাটার্জি, উনি মূর্তিঘাট সেন্টার কলামন্ডলম কলকাতা কোলাবরেটলি আমরা কিছু ক্লাসেস জানি, হ্যাঁ ওখানে ওনার একজন বন্ধু আসলেন মনিকা নামটা, উনি এসে আমার হাত দেখে বলল আপনার সব ঠিক আছে, একজন ছেলে যে বিয়ে হবে কাছে, আমি বলি আমার ছেলে গোল্ডেন চাচ্ছে, এত কোনো দোষ নেই, সব ভালো আছে, ওরা আবার বিয়ে করবে, আপনার সম্মতি ছাড়া বিয়ে হয়ে যাবে,
1: সম্মতি ছাড়া, এটা তো সাংঘাতিক ব্যাপার,
2: মানে
1: বিদ্রোহ।
0: হ্যাঁ ভাবছি মোহন,
2: আমি বলছি আমি অত অ্যাস্ট্রোলজিতে অত বিশ্বাস করি না, তাই আমি কি মানে কি করবে এটা, ঠিক আছে তবে আমি পরে এসেছি সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করছি, মা বললো তোমার আসবার জন্য আমি ওয়েট করছি, কি হচ্ছে সমুকে নিয়ে, ও ভীষণ নিয়ে ভালোবাসা চলছে, তখন আমাদের উপরে তলা নিচে তলা দুটো জায়গা ছিল, গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোর ডবল লেনে বাড়িটা, মানে উপরে তো আসছে না ওরা সারাক্ষণ নিচে, ওখানে কে আসছে যাচ্ছে তো আমি জানতে পারছি না, তুমি হয়তো এখানে নেই, আমি কার কাছে এটা বলবো, মা সবাই আমি যদি না থাকি ক্লাসে থাকি তো এদের সব স্বভাবটা মা আমাকে বলে দেবে,
1: মা বলতে মানে
0: আমার মা
2: দিদিমা
0: মোহনের
3: ছিল,
0: ততক্ষণ আমি মানে গুরু আমাকে যা শিক্ষা দেওয়া দিয়ে ছেড়ে দিয়েছে, ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে শিখে গেছি,
2: আমি আর কি বলবো, আমি একদম এগেনস্ট ছিলাম আমরা দুজনই, ফাইনালি মিস্টার কুটি বলে ঠিক আছে ছেলেরা তো ওরাই যা ডিসাইড করবে, আমিও শুনেছি।
1: আপনি এগেনস্ট ছিলেন কেন?
2: এগেনস্ট না, বাঙালি ভাষা আমি জানলেও করলো মানে আমার
1: যদি না মেলাতে পারে
2: পুরোপুরি কালচারটা একই তো নয় না।
0: মার খুব ইচ্ছে ছিল, মোহন তো বিয়ে করছে না প্রথম সময় করছে, তা মার এত বড় একটা লেজাসি ক্যারি করে নিয়ে যাবে, আমি যদি একটা মার পছন্দের মতো একটা মেয়ে ডান্সার বিয়ে করি আর আমি তাতে একদম গডরাজ
2: না, আমি তখন সে কিছু ভাবতে পারছি না, আমার ছেলে মানে এরকম করছে মানে সেটাই আমার ওটাই নিতে পারিনি।
1: গুরুজি ঠিক ছিলেন
0: বাবা,
1: গুরুজি মধুমি থেকে পছন্দ করতেন,
0: মা পছন্দ করতেন, মার সঙ্গে মানে খুব ভালো কনভারসেশন হয়েছিল বিয়ের আগে, ঠিক বিয়ের এক সপ্তাহ আগে, তখন দেখি দুই ভাই মা বাবা একদিকে আমি একা, তা লাস্টে মোহন
1: সাপোর্ট দেয়,
0: মোহন ইউজুয়ালি সাপোর্টে থাকে, সেবার মা এমন অশান্তি শুরু করেছে, মোহনও দেখলাম বলে বসলো যে ছেড়ে দে না, মোহন কিন্তু এই জাতীয় কথা বলে অলওয়েজ, না না ঠিক আছে হচ্ছে হোক, মোহনও বললো ছেড়ে দে না কি দরকার, বাবাও বললো না করলেই নয়, মানে এরকম যখন তখন তখন মানে আমার আর ভালো লাগছে না, মানে আমি লাস্টের আগে মাকে গালি বললাম যে শোনো তোমার বউকে নিয়ে প্রবলেম তো, ও আমার বিয়ের পরে ওখানে থাকবে আমি এখানে থাকবো, আই উইল ভিজিট হার,
2: আর ওই সব কিছু
0: এই সব শুনে মা বললো ওই সব নিয়ে বলার দরকার নেই তোমার, কারণ তো আমার প্রবলেম আমার ছেলেকে নিয়ে, সে আমার কথা শুনছে না এটা আমার রাগ।
1: আচ্ছা
0: বউ আসবে, বউ তার পুরো সম্মান এনজয় করবে এখানে, যেরম যা পাওয়ার সব পাবে, আমার দুঃখ তুমি আমার ছেলে হয়ে তুমি আমার কথা শোনোনি,
1: কিন্তু ফাইনালি পুরো উল্টে গেল
0: না, তারপর সবই ঠিক। মা তো প্রথমেই বলেছিল যে আমার বৌমাকে নিয়ে কোনো প্রবলেম, আর তারপর যেটা মজা হয়েছিল,
2: আমিও তো আমার মা বাবার ওইরকম মানুষকে ভালোবাসতে শিখেছি
1: ন্যাচারালি,
0: আর মা যে এত ব্যস্ত। তো
1: তারপর যখন তোমার সন্তান হলো, ওর কি নাম দিলে?
0: সৌমিত।
1: সৌমিত, তারপর যখন ওই সৌমিত, ওর একটা ডাকনাম ছিল
0: বাবু।
1: বাবু যখন এলো তোমাদের পরিবারে,

0: একটি পরিবার, তখন ইকুয়েশনস গুলো আবার বদলাতে শুরু করলো।
1: হ্যাঁ,
2: কিছুটা তো হয়,
1: মা যত রকম আবদার দেওয়া নাতিকে সব রকম দিতে, মা অনুচিত কাজ পড়াশোনা করছে না, না না ঠিক আছে ঠিক আছে, আমাদের বেলা লাঠি নিয়ে ছুটে আসা, ওর বেলা সব ঠিক আছে।
0: মাসিমা কিছু বলবেন এই ব্যাপারে?
3: আস্তে আস্তে কি জানেন, আমার বাড়িতে যখন একবার এসে যায়, আমার বাঙালি না আমার দাসি না এ ও কোনো ব্যাপারটা না, আমার মেয়ে ছেলে হয়ে যায়,
0: সাগরে এসে মিশলো
3: একদম, তার কোনো ডিফারেন্ট আমার কখনো হয়নি।

এতক্ষণ প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী আর শিক্ষাগুরু থাঙ্কামণি কুট্টির সঙ্গে কথোপকথনে ছিলেন আকাশবাণীর দেবাশিস বসু। সঙ্গে ছিলেন গুরুমার দুই সুযোগ্যা পুত্র সোমনাথ গোবিন্দন কুট্টি আর মোহন গোবিন্দন কুট্টি। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। ষোলো আনা বাঙালি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

আমাদের শ্রাবণের বৃষ্টি আর সঙ্গে গরম কফির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। সত্যি বলতে শ্রাবণের কালো মেঘের সঙ্গে কিন্তু ভেসে আসে অনেক স্মৃতি, সঙ্গে সাথ দেয় প্রকৃতিও। কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বা অজানা মন খারাপ, এই সমস্ত কিছুই জড়িয়ে ধরে আমাদের এই শ্রাবণে। আজকের আজ সন্ধ্যায় তাই শুরু হোক শ্রাবণের গান দিয়ে। আর আজকে গান গল্পে আড্ডায় থাকবো আপনাদের বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়।

বিশেষ করে পরিখায় থাকা সৈন্যদের জন্য এটি ছিল দারুণ কাজের। এই ঘড়ির কাঁটায় আর নম্বরে রেডিয়াম মেশানো আর রং লাগানো থাকত। এই কাজটির জন্য কাজে লাগানো হয়েছিল এক দল যুক্তরাষ্ট্রীয় তরুণীদের, যারা যুক্তরাষ্ট্রের নানা জায়গায় নানা কারখানায় ঘড়ির কারখানায় এই কাজ করত। সেই কাজ তখনকার দিনে ছিল বেশ সম্মানজনক এবং বেতনও ছিল অনেকটা বেশি। রেডিয়াম তখন বাজারে এক বিস্ময়কর এবং আধুনিক পদার্থ রূপেই পরিচিত। তবে এই রেডিয়াম ব্যবহারের ক্ষতিকর দিকটা কিন্তু কোম্পানি জানায়নি কাউকেই, বিশেষ করে যারা কাজ করছে। বরং কারখানা থেকে বের হওয়ার পর যখন সেই সমস্ত তরুণীদের পোশাকে এবং চুলে লেগে থাকত রেডিয়াম, অন্ধকারে জলজল করত। রেডিয়ামের কারণে এই অন্ধকারে জলজল করা তরুণীদের দেখে তাদের নাম দেওয়া হয়েছিল ঘোস্ট গার্লস। এর সাথে আরও একটা বিষয় ঘটেছিল, ছোট ছোট নম্বর, যে নম্বরগুলো ঘড়ির ডায়ালে লেখা থাকে আর কি, এই নম্বরে নিখুঁত আকারে আঁকার জন্য তুলি ব্যবহার করা হতো, আর তুলিকে ঠিক করে পয়েন্টিং করার জন্য তাদের লিপ পয়েন্টিং করতে হতো। প্রতিবার তুলি ঠোঁটে ছোঁয়াবার সময় শরীরে প্রবেশ করত এই বিষাক্ত রেডিয়াম। ধীরে ধীরে ঘটল কি, বেশ এক দু বছর পর থেকে এই তেজস্ক্রিয় পদার্থটি তাদের হাড় এবং দাঁতের ক্ষতি করতে শুরু করল। কয়েক বছর পর এটা এতটাই ভয়াবহ রূপ ধারণ করল যে মেয়েদের মাড়ি পচে যেতে থাকল, তাদের দাঁত পড়ে যেতে থাকল এবং হাড় ভঙ্গুর হতে লাগল ক্রমাগত। এই ভয়ঙ্কর রোগের নাম দেওয়া হল রেডিয়াম জং। প্রথম দিকে কোম্পানিরা এই অসুখটি বা এই সমস্যাটির দায় এড়িয়ে যেতে লাগল, কিন্তু তখন মহিলারা আন্দোলন শুরু করল যে তারা সুস্থ থাকা বা কর্মক্ষেত্রে থাকার সময় যাতে কোনোভাবে ক্ষতি না হয় সেটা দেখা কিন্তু কোম্পানি বা যারা কাজ দিচ্ছেন তাদের দায়িত্ব। পরে অনেক পরে এই লড়াই স্বীকৃতি পায় এবং পরবর্তীতে এই পরিপ্রেক্ষিতে তৈরি হয় শ্রমিকদের জন্য স্বাস্থ্য এবং নিরাপত্তা আইন।

প্রশ্নগুলো সত্যি সহজ আর উত্তর আমরাও জানি, কিন্তু অনেক উত্তর জানার পরেও স্থান কাল পাত্র ভেদে সেই সমস্ত উত্তর আমরা দিতে পারি না। কিন্তু যে সমস্ত মানুষ শেষমেশ প্রতিবাদ করে, উত্তর চায়, উত্তর দেয়, একটা জায়গায় গিয়ে কখনো কখনো সেই মানুষগুলো কিন্তু জিতে যায়। আজকে রাত সন্ধ্যায় চলছে, আমরা কথা বলছি, গান শুনছি আর আড্ডা দিচ্ছি। এবারে বলি যে এবারে অন্যরকম একটা গল্প। বনভূমি কেটে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির বদলে যদি গাছের মতো উঁচু কাঠামোর মাথায় সৌর প্যানেল লাগানো যায়, হ্যাঁ এমনই একটা ভাবনা ভেবেছে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। তাদের নতুন গবেষণায় উঠে এসেছে এরকমই ধারণা, যা একই সঙ্গে করবে বিদ্যুৎ উৎপাদন এবং বন সংরক্ষণ। দূর থেকে দেখলে মনে হবে যেন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে বিশাল ধাতব গাছ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সোলার প্ল্যান্ট বা সৌর গাছ। লক্ষ্য একটাই, বন কেটে মাটির উপর বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির বদলে গাছের মতো উঁচু কাঠামোর মাথায় সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। এতে হবে কি, নিচে যে প্রাকৃতিক বনাঞ্চল আছে তারা কিন্তু অক্ষত থাকবে। এই গবেষণার পিছনে অন্যতম কারণ হল দক্ষিণ কোরিয়ার প্রায় 63% জমি পাহাড় এবং বনাঞ্চলে ঢাকা, আর যেটুকু সমতল জমি রয়েছে তা ভীষণই কম এবং তার দামও অনেক বেশি। ফলে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে হয়তো কাটতে হতে পারে বিপুল বনাঞ্চল। বিজ্ঞানীরা যে নকশা করেছেন তাতে দেখা যাচ্ছে যে লম্বা ইস্পাতের স্তম্ভের ওপরে গাছের কাণ্ডের মতো আকার করে তার মধ্যে ডালপালার মতো ছড়িয়ে দিচ্ছেন একাধিক বাহু, এবং প্রতিটা বাহুতেই থাকছে একটা করে সৌর প্যানেল। এর ফলে হচ্ছে কি, সূর্যের আলো ওপরের প্যানেলে পৌঁছচ্ছে, আবার অন্যদিকে নিজের বনভূমিতেও পর্যাপ্ত পরিমাণে আলো পাচ্ছে, ফলে বাস্তুতন্ত্র থাকছে স্বাভাবিক।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
3: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

কথা বলতে বলতে আজ সন্ধ্যায় গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আর এবারে বলবো শ্রোতা বন্ধুদের তিন ভারতীয় কিশোর কিশোরীর কথা। আব্যানা মেহতা, আয়ানা আগরওয়াল এবং ভিভান মাত্র 16 বছর বয়সে পরিবেশ বিজ্ঞানে এনেছে এক অভাবনীয় সমাধান, যার নাম দিয়েছে তারা প্লাস্টিক। এই তিনজন ছাত্রছাত্রী ভারতের কিছু গ্রামীণ এলাকায় ভ্রমণে যান এবং লক্ষ্য করেন যে সাধারণ মানুষ সেখানে দীর্ঘ সময় ধরে বড় পাত্রে জল জমিয়ে রেখে খায়, যেহেতু নানা জায়গাতেই ভারতবর্ষে জলের সমস্যা। কিন্তু সেই জল দীর্ঘ সময় ধরে পরিশোধন করা যায় না বা সম্ভব হয় না, সেই থেকেই একটা কোনো আধুনিক ব্যবস্থাও তাদের কাছে নেই। অথচ সেই জলে মিশে থাকে ভয়ঙ্কর মাইক্রোপ্লাস্টিক, যা কিনা খালি চোখে দেখা যায় না। এই মাইক্রোপ্লাস্টিক সাধারণত 5 মিলিমিটারের থেকেও ছোট, কিন্তু এই দূষিত জল পান করলে শরীরে হতে পারে নানা রকম সমস্যা, যেমন হরমোনের ভারসাম্যহীনতা, শরীরে প্রদাহ, এমনকি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতির মতো ভয়াবহ সমস্ত ঝুঁকি। এই সমস্যা সমাধান করতে গিয়েই সেই তিন কিশোর কিশোরী যেটা সমাধান করেছেন, যে তেঁতুলের বীজের মধ্যে রয়েছে এক প্রাকৃতিক গুণ, যেই গুণের সন্ধান থেকে তারা তৈরি করেছে যে এই তেঁতুলের বীজকে আমরা সচরাচর যেটা ফেলে দিই, সেই বীজটাকে পাউডার করে তা যদি জলে মিশানো যায়, তা কি করতে পারে জলে থাকা অতি সূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিককে এক জায়গায় জমাট করে দেয় এবং খুব সহজেই সেই মাইক্রোপ্লাস্টিক জল থেকে আলাদা করা যায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পদ্ধতির জন্য দরকার নেই কোনো বিদ্যুতের, আর দরকার নেই কোনো রকম ক্ষতিকারক রাসায়নিকেরও। ভারতের অত্যন্ত যেগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে, সেই সমস্ত জায়গায় যেখানে বিশুদ্ধ পানীয় পাওয়া যায় না, সেখানে পৌঁছবার জন্য এই অভিনব পদ্ধতি কিন্তু ভবিষ্যতে একটা দিশা দেখাবে। এখন রইল শ্রীকান্ত।

সত্যি একটা ভালো পৃথিবী বা একটা সুস্থ পৃথিবীর চাবি কিন্তু আমার আপনার হাতেই রয়েছে, দরকার শুধু একটু সচেতনতা। কারণ এই যে পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা নানা রকমের যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যে সমস্ত কথা বা তথ্য চারিদিক থেকে উঠে আসছে, এটা কিন্তু একটা গভীর উদ্বেগ। আর এই গভীর উদ্বেগের অধ্যায় যুক্ত হলো আরও একটি ঘটনা। সাম্প্রতিককালে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা বিশ্বের প্রথম দেশ যা হয়ে পড়ল সম্পূর্ণ বরফ শূন্য। একটা সময় আন্দিজ পর্বতমালার অংশ হিসেবে এই দেশটি একাধিক হিমবাহের অধিকারী ছিল, বিশেষ করে সিয়েরা নেভাদা দে মেরিদা অঞ্চলের হিমবাহ ছিল সে দেশের গর্ব। এই হিমবাহ বিলুপ্তি কিন্তু মানবজাতির জন্য এক ভয়ঙ্কর সংকেত। জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা আর নয়, সেটা হয়ে উঠেছে এখন বর্তমানের বাস্তবতা। গোটা বিশ্ব যদি একসঙ্গে সচেতন না হয় না, তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। তবে এটুকু বলা যেতে পারে, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু একদিন না একদিন আলোর দিশা পাবই।

কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আর আজকের অনুষ্ঠানটি কিন্তু একটা শুরু করেছিলাম শ্রাবণের গান দিয়ে, আর শেষও করব কিন্তু শ্রাবণেরই গান দিয়ে। এতক্ষণ সকলে আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়।

মৈত্রী ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ 26 জুলাই রবিবার, আমি সৌম্য রয়েছি আপনাদের সকলের সঙ্গে। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে থাকছে প্রথমেই এক নজরে স্পোর্টস হেডলাইন্স, তার সঙ্গে থাকছে আতশ মাছের তলায় ডুরান্ট কাপ নিয়ে কথা হবে, সঙ্গে ভারত পাকিস্তান সাব জুনিয়র হকি টুর্নামেন্ট, তার সঙ্গে থাকছে আজকের দিন ও জন্মদিন, সঙ্গে এই সপ্তাহের খেলোয়াড় সাহল আব্দুল সামাদ এবং পি ভি সিন্ধু, তার সঙ্গে থাকছে কমনওয়েলথ গেমস নিয়ে কথা এবং তার সঙ্গে খেলার বিভিন্ন খবরাখবর।

প্রথমেই কান পাতলে এক নজরে, এক নজরে কমনওয়েলথ গেমসের কথা বলতেই হয়। কমনওয়েলথ গেমসে ভারতীয়দের অংশগ্রহণ খুবই উল্লেখযোগ্য। কমনওয়েলথ গেমসে শেষ ষোলোয় ভারতীয় বক্সার সচিন সিওয়াচ, লন বলে টানা তৃতীয়বার জয় পেলেন রূপা পিঙ্কিরা। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতল ভারত এবং সিরিজও জিতে নিয়েছে শ্রেয়াসদের টিম। আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে, সেখানে ভারত ব্যাট করছে টস জিতে। 18 ওভারে 4 উইকেটে 172 এই মুহূর্তের স্কোর ডুরান্ড কাপের। আর প্রথম ম্যাচে প্রথম ডার্বিতে মোহনবাগান 1-0 হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে সাদা বলে বাংলার হয়ে খেলতে নামবেন মোহাম্মদ সামি। কলকাতায় কি খেলতে পারে ব্রাজিল, এই নিয়ে জল্পনা কল্পনা শুরু। অন্যদিকে চিলির ক্লাবে বিশ্বকাপের চমক গোলরক্ষক ভজিনা। 21 বছর পরে যুব বিশ্ব স্কোয়াশের ফাইনালে ভারত। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজ 67 ওভারে 3 উইকেটে 194 রান করেছে। আতশ কাঁচের তলায় কথা হবে ডুরান্ড কাপ নিয়ে। 2026 সালের ডুরান্ড কাপ শুরু হয়েছে 25 জুলাই, যেখানে উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হয়েছিল। এবং সেখানে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্টস 1-0 হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। এই প্রতিযোগিতায় মোট 24টি দল অংশ নিচ্ছে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 23 অগস্ট। তার মানে বোঝাই যাচ্ছে 25 জুলাই থেকে 23 অগস্ট, প্রায় 1 মাস ধরে চলবে এই ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচের কথা আগেই বলেছি, 25 জুলাই হয়ে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই 24টি দল আইএসএল, আই লিগ,

সশস্ত্র বাহিনী, শ্রীলঙ্কার ক্লাব সব নিয়ে। এবং এই প্রায় এক মাস ধরে খেলা চলবে কলকাতার রাঁচি, শিলং, গুয়াহাটি, ইম্ফলে। কোয়ার্টার ফাইনাল হবে 16 এবং 17 অগস্ট, সেমিফাইনাল 19 অগস্ট হবে কলকাতায় এবং 20 অগস্ট হবে শিলংয়ে। ফাইনাল 23 অগস্ট হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতায়। আর ডুরান্ট কাপ নিয়ে বলছি যখন, তাহলে প্রথম ম্যাচের কথা বলতেই হয়। 135তম ডুরান্ট কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতায় প্রথম ডার্বিতে এবছরে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসিকে। ম্যাচের 52 মিনিটে জয়সূচক একটিমাত্র গোল করেন সাহাল আব্দুল সামাদ। এই রোমাঞ্চকর ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড তাদের আক্রমণাত্মক এবং গোছানো ফুটবলের সুবাদে মরশুমের প্রথম ডার্বি ছিনিয়ে নেয় গতকাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সল্টলেক স্টেডিয়ামে, যখন একদম চরম উত্তেজনা। সেই সময় কিন্তু প্রথমার্ধের খেলা টান টান হলেও বেশ কিছু জায়গায় কিন্তু অসঙ্গতি, ছন্দপতন সব কিছুই দেখা গেছে। কিন্তু দ্বিতীয়ার্ধের ম্যাচের 52 মিনিটে অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসোর তৈরি করা যে আক্রমণ, সেখান থেকে বল পেয়ে নিখুঁত ট্যাপ ইনে গোল করেন সাহাল আব্দুল সামাদ। এখানে কিন্তু দলগত পারফরমেন্সটাই বেশি গুরুত্ব পায়। পুরো ম্যাচে মোহনবাগানের মাঝমাঠ দখল ছিল কিন্তু নিজেদের, এবং দুরন্ত ফর্মে আমরা দেখলাম রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপা, দলের রক্ষণ এবং আক্রমণ দুটোর মধ্যেই কিন্তু একটা দারুণ ভারসাম্য করে গেছে। ইস্ট বেঙ্গলের লড়াইটা কিছুটা অগোছালো ছিল। লাল হলুদ ফুটবলাররা বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু মোহনবাগানের জমাট রক্ষণ ভেঙে গোলের দেখা পাওয়া যায়নি। যুবভারতীদের ডার্বিতে দুই দলই বিদেশিহীন প্রথম একাদশ সাজিয়ে নিয়েছিল দুই নতুন কোচ। মোহনবাগানের প্যানাজিওটিস এবং ইস্ট বেঙ্গলের আন্তোনিও হাভাসের কাছে প্রস্তুতির খুব একটা সময় তেমন ছিল না। ম্যাচে কিন্তু সেটা বোঝা যাচ্ছিল, দুই দলের খেলাতেই সেটা ছাপ ছিল স্পষ্ট। সব থেকে যেটা দেখে মনে হচ্ছিল, কিছুদিন আগেই যেহেতু আমরা বিশ্বকাপ দেখেছি, তারপরে এই খেলা দেখতে গিয়ে যেটা বারবার মনে হচ্ছিল যে ফিটনেস, তালমিলের অভাব, কোথাও যেন একটা অদ্ভুতভাবে ছন্দপতন ঘটাচ্ছিল। বল পজিশন বা গোলমুখী আক্রমণ, সেটাই কিন্তু মোহনবাগান এগিয়েছিল। তবে বিপজ্জনক পরিস্থিতি কোনো দলেরই কাছে তৈরি হয়নি। যে গোল করার একটা দারুণ সুযোগ, হ্যাঁ, সেরকম খুব একটা তৈরি হয়নি। আর গোল করার লোকের অভাব, মানে প্লেয়ারের অভাব কিন্তু দুদলেরই ছিল। তবু প্রথমার্ধের কথা বলতে গেলে, আমরা খেলা দেখেছি চোখ বন্ধ করে, খেলার কথা মনেও পড়ছে বলতে বলতে, বিতর্কের কিন্তু কম ছিল না। 24 মিনিটের কথা নিশ্চয়ই মনে আছে, 24 মিনিট এরম সময়, 24 মিনিট কিছু সেকেন্ড, তখন কিন্তু ইস্ট বেঙ্গল বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন মোহনবাগানের সাহাল। তার জোরালো শট কিন্তু লাল হলুদের জিকসন সিংয়ের হাতে লাগে। সাহাল কিন্তু আবেদন জানালেও রেফারি কিন্তু কর্ণপাত করেনি, হ্যান্ডবলের একটা অ্যাপিল ছিল। তবে গোটা ম্যাচে অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি দলের কাছ থেকেই। রাহুল ভেকে, অনিরুদ্ধর কথা বললাম, লিস্টনের কথা বললাম, এদের তো দারুণ ফুটবল উপহার দিয়েছে। এমনকি অধিনায়ক সুভাষিস বোস, মনবীর সিং, কিয়ান, সাহাল, অভিষেক সিং, আপুইয়া, মেহতাব, এদের প্রত্যেকের মানে নিজ নিজ ফুটবলের বেস্টটা তারা দিয়েছে। পাশাপাশি অনবদ্য গোলকিপিং, এবং তার কথা বলতেই হলে বিশালের কথা বলতেই হয়। এবং ডার্বি জিতে কিন্তু কোচ বলেছেন, আমি ছেলেদের খেলায় তৃপ্ত। প্রসঙ্গত, দলের দায়িত্ব নিয়েই প্রথম ম্যাচ ডার্বি জয়। তবে তার কাছে অবশ্য সব ম্যাচই ডার্বি, সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। গোটা ম্যাচে ওপেন ফুটবল খেললেন এবং সব শেষে কিছুটা ডিফেন্স। ডার্বি জিতে মোহনবাগান কোচ প্যানাজিওটিস তিনি বলেছেন যে, প্রথমেই ছেলেদের শুভেচ্ছা জানাতে চাই, ওরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে গোটা ম্যাচে, পরিকল্পনা মাফিক খেলেছে আমাদের দল। অবশ্যই দলকে অবশ্যই শুভেচ্ছা জানাতেই হয়, আর এবার আতশকাঁচের তলায় রাখতেই হয় ভারত এবং জিম্বাবুয়েকে। ভারত জিম্বাবুয়ের যে 3টি T20 সিরিজ, তার মধ্যে দ্বিতীয়টি তারা ইন্ডিয়া জিতেছে, জিতে সিরিজ নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছে। আজকে তৃতীয় T20 চলছে এই মুহূর্তে, ভারতের স্কোর 19 ওভারে 4 উইকেটে 179। কিন্তু আমরা একটুখানি বরঞ্চ টাইম মেশিন করে ফিরে যাই গতকাল।
এবং প্রথম ব্যাটিং করতে

নেমে বিরাট স্কোর একদম তুলে দেয় জিম্বাবুয়ের কাছে, 20 ওভারে 5 উইকেটে 219 রান। এটা কিন্তু জিম্বাবুয়ের কাছে একটা বড় চাপ তৈরি হয়। প্রথম টি টোয়েন্টিতে 7 উইকেটে জেতার পর এই ম্যাচটি জিতলে সিরিজ যে ঝুলিতে যাবে সেটা নিশ্চিত ছিলেন ভারতীয়রা, এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে প্রথম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। সেখানে কিন্তু সেই সুযোগই নিয়েছিল জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা, এবং প্রথম ব্যাটিং করতে নেমে বিরাট স্কোর তুলে দেয় জিম্বাবুয়ের হাতে ভারত, নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 219। এবং বোর্ড মানে এইটা কিন্তু ভারতীয় দলের একটা বড় স্কোর, অর্ধশতরান হাঁকিয়েছেন ঈশান কিষাণ এবং তিলক বার্মা। ভালো শুরু করলেও বড় রান কিন্তু পেলেন না অধিনায়ক শ্রেয়াস, কিন্তু এবার বাকি কাজটা করেছিল ভারতীয় বোলাররা। আগের ম্যাচে অভিষেক হয়েছিল অশোক শর্মার, দ্বিতীয় টি টোয়েন্টি এই ফরম্যাটে ডেবিউ হয় জস ঠাকুরের। এই ম্যাচেও কিন্তু বৈভব সূর্যবংশী বা অভিষেক শর্মাই নেমেছিলেন ওপেনিংয়ে। অভিষেক আরও একবার কিন্তু তার যে পারফরমেন্স সেটা ধরে রাখতে পারলেন না, ফ্লপ হলেন, মাত্র 8 রানে আউট হয়ে যান। বৈভব আগের ম্যাচে 17 রান করেছিলেন, কিন্তু এই ম্যাচে 9 বলে 20 রান করেছেন, মন্দের ভালো। 3টি বাউন্ডারি, 1টি ছক্কা হাঁকিয়েছেন এই ম্যাচে। শ্রেয়াস আয়ারকে নিয়ে এরপর খেলার হাল ধরেন ঈশান কিষাণ, দুরন্ত ইনিংস খেলে সে, 44 বলে 81 রানের একদম ঝোড়ো ইনিংস, এবং এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটার মানে দারুণ জুটি। নিজের ইনিংসে 9টি বাউন্ডারি এবং 2টো ছক্কা হাঁকান শ্রেয়াস, 20 বলে 25 রানে আউট হয়ে যান। লোয়ার অর্ডারে তিলক বর্মার কথা বলতেই হয়, 29 বলে 60 রানের ঝোড়ো ইনিংস। নিজের ইনিংসের মধ্যে কিন্তু 5টা বাউন্ডারি 3টা ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। রিঙ্কু সিং, শিবম দুবে যথাক্রমে 12 এবং 6 রান করেন। অন্যদিকে জিম্বাবুয়ের বোলারদের মধ্যে একমাত্র ক্যাপ্টেন সিকান্দার রাজাই কোনো উইকেট পাননি, বাকি যে 5 জন বোলার তারা প্রত্যেকেই রান খরচ করেছেন বটে, কিন্তু শেষ 3 ওভারে তারা উইকেটও পেয়েছে এবং শেষ 3 ওভারে রান হয়েছে 47। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে 2টো টি-টোয়েন্টি সিরিজ হারের পর এই সিরিজ জেতা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, না হলে সিরিজ হারের যে হ্যাট্রিক সেটা কিন্তু হয়ে যেত ভারতের। কয়েক মাস আগে কিন্তু ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তবে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন হওয়ার পর থেকে সিরিজ সেভাবে হাতে আসছিল না। আগামী দিনের জন্য ভারতীয় টিমের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা।

এবার কথা হবে FIH ইউথ হকি চ্যাম্পিয়নশিপ নিয়ে। কিছুদিন আগেই হকিতে পাকিস্তানকে 7 গোলের মালা পুড়িয়েছিল ভারত। নিয়ম ভেঙে বেশি খেলোয়াড় নামিয়ে নিজের পায়ে কুড়ুল মেরেছিল পাক দল। নিয়ম ভাঙার খেসারতও দিতে হয়েছিল পাকিস্তানকে বেশি খেলোয়াড় নিয়ে নামার জন্য। ভুল করায় শাস্তি পেল পাকিস্তান হকি দল, কিন্তু সেখানে সেই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানকে 7 গোলের মালা পুড়িয়েছিল ভারত। আর এবার মাস্কটে অনুষ্ঠিত FIH ইউথ হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2026-এর স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 ব্যবধানে হারিয়ে সাব জুনিয়র পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে। রমিত পাল 5 মিনিটে, অধিনায়ক কেতন কুশবাহা 12 মিনিটে, শাহরুখ আলী 13 মিনিটে গোল করে ভারতকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট এনে দেয়। এই জয়ের মাধ্যমে ভারতীয় পুরুষ হকি দল একটি দারুণ দাপুটে অপরাজিত অভিযানের সমাপ্তি ঘটাল। এর আগে অবশ্য এলিট পুল তালিকায় শীর্ষেই ছিল দল। ভারতীয় এই জয়কে আমরা অবশ্যই আনন্দের সঙ্গে উদযাপন করতেই পারি এবং হকি টিমের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য।

26 জুলাই আজকের দিন ও জন্মদিন। তাহলে টাইম মেশিন করে আজকের দিনে পৌঁছে যাই 1931 সাল, ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জ। অরি কেসকোসে ফ্রেড পেরিকে 6-4, 1-4, 1-6, 9-7, 6-3

সেটে পরাজিত করে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ফ্রান্সকে 3-2 ব্যবধানে জয় এনে দেয় এবং টানা পঞ্চম শিরোপা এনে দেয়। সেই বছরেই থাকি 1931-এ এলপিজিএ ওয়েস্টার্ন ওপেন নারী গলফ, সেখানে কিন্তু জুন বেবি মিসেস মেলভিন জোনসকে 3-2 ব্যবধানে পরাজিত করে গলফের একমাত্র মেজর শিরোপা জয় করেন। তারপরে চলুন টাইম মেশিনে করে আরও 50 বছর এগিয়ে যাই, 1981 সাল। 1981 সালের ইউএস ওপেন নারী গলফ, সেখানে প্যাট ব্র্যাডলি চূড়ান্ত রাউন্ডে 66 করে রানার আপ বেথ ড্যানিয়েলের চেয়ে 1 এগিয়ে থেকে জয়লাভ করেন। এটি ছিল ব্র্যাডলির 6 মেজর শিরোপার মধ্যে দ্বিতীয়টি। আবার কিছুটা এগিয়ে যাই 2020 সালে, সাম্পদোরিয়ার বিরুদ্ধে 2-0 ব্যবধানে জয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ফেদেরিকো বর্নার্দেসির গোলের সুবাদে ইতালীয় ফুটবলের পরাশক্তি জুভেন্টাস টানা 9বারের মতো সেরিয়া শিরোপা জয় করে। তার ঠিক 1 পর 2021 সালের টোকিও অলিম্পিকে নেদারল্যান্ডসের আর্নো কামিঙ্গা এবং ইতালির নিকোলো মার্টিনেনগিকে পরাজিত করে ব্রিটিশ বেস্ট স্ট্রোক সাঁতারু অ্যাডাম পিটি সফলভাবে 100 ইভেন্টে শিরোপা ধরে রাখেন। আজকের দিনে অনেক ঘটনা ঘটেছিল, সেরমভাবেই আজকের দিনে কোনো না কোনো প্লেয়ারের শুভ জন্মদিন। আজকের দিনেই গুলাব রাই রামচন্দ্র, ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার, তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনে তার কথা বলতেই হয়। 33 টেস্ট ম্যাচ খেলেছেন, 2 শতক, 41 উইকেট নিয়েছেন, সেরা বোলিং ফিগার 49 রানে 6 উইকেট। সিন্ধ, বোম্বে এবং রাজস্থানের হয়ে খেলেছেন। পাকিস্তানের করাচিতে তার জন্ম হয়েছিল। যদিও রামচন্দ্র আমাদের মধ্যে নেই, 2003 সালে তাকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে তার শুভ জন্মদিন, তাই তার শুভ জন্মদিনে তাকে স্মরণ করতেই হয়। এই সপ্তাহের খেলোয়াড়। বিশ্বকাপ শেষ, এবার ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন। সেটা শুরু হল চিরপরিচিত কলকাতার ডার্বি দিয়ে, আর ফিরল সেই মোহনবাগানের দাপট। মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। ডুরান্ট কাপের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান জিতল 1-0। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহনবাগানকে এগিয়ে দেয় সাহল আব্দুল সামাদ। সাহল আব্দুল সামাদ এই সপ্তাহের খেলোয়াড়। সাহাল মোহনবাগান ক্লাবের হয়ে ডার্বি ম্যাচে জয়সূচক গোলটি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কেরল ব্লাস্টার্স থেকে মোহনবাগানে যোগ দেন। নিজের দুর্দান্ত এবং সৃষ্টিশীল খেলায় সকলের মন জয় করেছেন সাহাল। কিন্তু ডার্বিতে আসার কিন্তু যে পথ এবং খেলার যে পথ, সেটাও বেশ একটা দারুণ যাত্রা। কেরল ব্লাস্টার্স থেকে 5 বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টসে আসেন, ডার্বিতে সাফল্য পান। ডার্বি ম্যাচে তার দারুণ গোল মোহনবাগানকে জয়ের স্বাদ এনে দিয়েছে, তার কৃতিত্ব স্বীকার করতেই হয়। তিনি নিজের এই জয় এবং পারফরমেন্স তার স্ত্রীকে উৎসর্গ করেছে। সপ্তাহের খেলোয়াড় হিসেবে তার নামে উঠে আসে সাহাল আব্দুল সামাদ। সাহালের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।

এই সপ্তাহের আরও এক খেলোয়াড় যার কথা বললেই সেই ভারতীয় শাটলারের কথাই মনে পড়ে যায়। দীর্ঘদিন ধরে সাফল্যের মুখ দেখেননি অলিম্পিক্সে পদকজয়ী ভারতের অন্যতম শাটলার পিভি সিন্ধু। অবশেষে তিনি জিতে ভারতের ব্যাডমিন্টনে নতুন ইতিহাস লিখে ফেললেন। গত সপ্তাহে পিভি সিন্ধু জাপানের আখানে ইয়ামাগুচিকে 21-17 সেটে হারিয়ে প্রথম ভারতীয় শাটলার হিসেবে ঐতিহাসিক জাপান ওপেন ব্যাডমিন্টনের খেতাব জয় করেছেন। বাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব তার এই জয়কে আনন্দের সঙ্গে স্বীকার করেছে এবং অবশ্যই ভারতীয় হিসেবে তার এই জয় এক অন্যরকম পাওয়া। টুর্নামেন্টের প্রধান সাফল্য যদি মুহূর্ত ধরি তাহলে ফাইনাল ম্যাচে কিন্তু

বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জাপানের তারকা আকানে ইয়ামাগুচিকে সরাসরি সেটে পরাজিত করেছেন পি ভি সিন্ধু। এবং এই যে পি ভি সিন্ধু ট্রফির যে খরা বা রেকর্ডের খরা, সেটা কিন্তু আস্তে আস্তে কাটছে। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা এই যে শিরোপার একটা খরা বা তার পারফরমেন্সের খরা, তার জন্যই কিন্তু BWF সুপার 750 এবং প্রথম জাপান ওপেন খেতাব অর্জন একটা বড় মাইলস্টোন, চমকপ্রদ তার এই পথ চলা। ফাইনালে ওঠার পরে তিনি চীনের শক্তিশালী প্রতিযোগী এবং অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউকে ইউফে এবং হান ইউকেকে পরাস্ত করেছিলেন। এই জয়ের মাধ্যমে ইতিহাসও গড়েছেন পি ভি সিন্ধু। জাপান ওপেনে শিরোপাজয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হলেন তিনি। গত কয়েক বছর সিন্ধুর জন্য মোটেও সহজ ছিল না পথটা। একের পর এক চোট, নতুন প্রজন্মের ব্যাডমিন্টন তারকাদের উত্থান, ধারাবাহিকভাবে ছন্দপতন তাকে কিন্তু বারবার পিছিয়ে দিচ্ছিল। অনেক সময় এরম হয়েছে নিজের পারফরমেন্স নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে বাধ্য হয়েছেন তিনি নিজেই। চলতি বছরের শুরুতে ইন্ডিয়া ওপেন থেকে 64 রাউন্ডেই বিদায় নেওয়ার পর সিন্ধু বলেছিলেন, ব্যাডমিন্টনের খেলা বদলে গেছে, এখন র্যালি অনেক দীর্ঘ হয়, ম্যাচ 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলতে পারে, প্রতিটা র্যালিরই জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। তবে সেই সব কঠিন সময় পেরিয়ে জাপান ওপেনের ফাইনালে দেখা গেল পুরনো পারফরমেন্সে, পুরনো রূপে পি ভি সিন্ধুকে। শুরু থেকেই আক্রমণাত্মক ধরন দিয়ে ইয়ামাগুচিকে চাপে রাখেন তিনি। প্রথম গেমে 2টি খেলোয়াড়ের মধ্যে দীর্ঘ র্যালি এবং দারুণ একটা লড়াই শেষে শেষ মুহূর্তের কিন্তু গতি বাড়িয়ে দেয় পি ভি সিন্ধু, এবং তার ফলাফল কিন্তু আমরা দেখেছি। যখন 12-10 হচ্ছে, 14-13, 14-11 এইরকম জায়গায় হচ্ছে, 15 অবধি, তখনও কিন্তু মানে বেশ লড়াইটা কঠিন মনে হচ্ছিল, কিন্তু তারপর কিন্তু আস্তে আস্তে পি ভি সিন্ধুর শেষের স্ট্রোকগুলো দেখে মনে হচ্ছিল একদম দারুণ স্ট্রোক, মানে সেই স্ট্রোককে আটকানোটা খুব মুশকিল। আর যখন এই ব্যবধানটা বাড়িয়ে নিয়েছিল তখনই কিন্তু জয়ের আশা তৈরি হয়ে গেছিল। পি ভি সিন্ধুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা মৈত্রী ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে।

এবার কথা হবে কমনওয়েলথ গেমস নিয়ে। কমনওয়েলথ গেমসে 60 কেজি বিভাগে শেষ ষোলোয় উঠলেন সচিন। পাশাপাশি মেয়েদের লন বলে জলে জয়ের ধারা ধরে রাখলেন আগেই বলেছি রূপা রানী তীরখে এবং পিঙ্কি সিংহর জুটি। তবে সাঁতারের 400 মিটারের ফাইনালে উঠতে পারলেন না শশী কুমার এবং আর্য নেহরা। সচিন এদিন 4-1 বিভাগে হারান কানাডার কেওমা আল আহমাদিয়াকে। প্রথম রাউন্ডে তিনি বাউট নিয়ন্ত্রণে রাখলেও এরপরে কানাডার বক্সার কিন্তু পাল্টা লড়াই করেন। প্রাক্তন যুব বিশ্ব চ্যাম্পিয়ন সচিন ততক্ষণে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, ফলে সেখান থেকে শেষ ষোলোর উঠতে তার সমস্যা হয়নি। কোয়ার্টার ফাইনালে উঠতে তাকে এবার লড়তে হবে ইংল্যান্ডের উইলিয়াম হিউইটের বিরুদ্ধে। মেয়েদের লনবলে রূপা এবং পিঙ্কি জুটি টানা তৃতীয় ম্যাচ জিতলেন। এদিন তাদের লড়াই ছিল টোঙ্গার বিরুদ্ধে। টাইব্রেকারে জিতে তারা সেমিফাইনালে ওঠার আশা ধরে রেখেছেন। তাদের গ্রুপে ইংল্যান্ডেও 3টি ম্যাচ খেলে 3টি জিতেছেন, তবে ভারতীয় জুটির চেয়ে 1 সেট বেশি জেতায় ইংল্যান্ড জুটি এই গ্রুপে এখন শীর্ষে রয়েছে। তবে লন বলে পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে কিন্তু হেরে গিয়েছে পুতুল সনওয়াল। এদিকে কমনওয়েলথ গেমসে প্রথম লড়াইয়ে নামার আগেই তার পদক নিশ্চিত করেছেন আমাদেরই আরও এক তারকা খেলোয়াড়। ওয়াক ওভার পেয়ে গেছেন তিনি, সরাসরি নামবেন সেমিফাইনালে, ফলে তার ব্রোঞ্জ নিশ্চিত। কথা হচ্ছে কার কথা? আসামের তারকা বক্সার লাভলিনা। লাভলিনার কথা, টোকিও অলিম্পিকের পদকজয়ীর এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে কোনো পদক নেই। তিনি বলেছেন, হয়তো এটা আমার কঠিন পরিশ্রমের আশীর্বাদ। প্যারিস অলিম্পিকের পরে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং তিনি বুঝতে পারছেন যে খেলা চালিয়ে যেতেই হবে, খেলা ছাড়লে চলবে না এবং পদক জয়টাও শুরু করতেই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে লাভলিনার সঙ্গে সোনার পদকের জন্য লড়াই হতে পারে

যুব বিশ্ব স্কোয়াশের ফাইনালে আনাহাত। শেষবার 2005 সালে কৃতিত্ব দেখেছিলেন জ্যোৎস্না চিনাপ্পা। 21 বছর পরে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের আনাহাত সিংহ, এবং আনাহাত সেমিফাইনালে হারান মিশরের বর্ব সামেকে 11-3, 8-11, 11-4, 11-6 ফলে। বিশ্বের 20 নম্বরে থাকা আনাহাত গত বছর ব্রোঞ্জ জয় করেছিলেন, আর এক ধাপ এগোলেই তার সামনে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের হাতছানি। খুব খুশি, কয়েক মাস আগে ব্রিটিশ জুনিয়র ওপেনে ওর বিরুদ্ধে খেলেছিলাম, জানতাম আমাকে দারুণ খেলতেই হবে, বললেন আনাহাত। ফাইনালে তার প্রতিপক্ষ মিশরের দ্বিতীয় বাছাই রুকায়া সালেম। কলকাতায় কি খেলবেন ব্রাজিল, এটা কিন্তু জল্পনা কল্পনা রয়েছে। লিওনেল মেসি, তার যে দেখা পাওয়া, তার আশা, সেখানে নিয়ে যে মেসিকে ঘিরে ম্যাসাকার অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেক জল্পনার তৈরি হচ্ছে। সেই মেসিকে না দেখতে পাওয়া ক্ষোভ বিক্ষোভ, সেটাই কি প্রলেপ লাগানোর জন্য আসতে পারে ব্রাজিল? সব ঠিকঠাক থাকলে পুজোর আগে পুরো ব্রাজিল দলকে খেলতে দেখা যেতে পারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় ফুটবল সংস্থা যৌথভাবে কলকাতায় এই ক্রীড়ার আসর বসাতে চলেছে। সব ঠিকঠাক থাকলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের প্রথম পর্বে এই আসর বসতে পারে। সূত্রের খবর সেরকমই, ইতিমধ্যে এই বিষয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথাবার্তায় গিয়েছে, দুপক্ষের সম্মতির ভিত্তিতে বিষয়টি একপ্রস্থ চূড়ান্ত হয়েছে, তবে এখনও পুরোটা নিশ্চিত নয়। আমরা আশাবাদী যে ব্রাজিল কলকাতায় আসবে টিম নিয়ে, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন সেজে উঠবে অন্য মোড়কে, অন্য চামকে। খেলার বিভিন্ন খবরাখবর। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড ক্রিকেট খেলতে ব্যস্ত ভারতের একাধিক মহিলা ক্রিকেটার গতকাল লিডসের বিরুদ্ধে জেমিমার ইনিংস জেতায় সাউদার্ন ব্রেভকে। 34 বলে 42 রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার পান জেমিমা। লিডসের হয়ে এদিন খেলছিলেন দীপ্তি শর্মা, 15 বলে 23 রান করেন লিডসের হয়ে, কিন্তু বিপক্ষে তাঁর ভারতীয় দলের সতীর্থের দাপটে হারতে হয় তাকে। আজ ম্যানচেস্টারে খেলতে নামবেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ। অন্যদিকে এশিয়া গেমসে এবার জাপানের আইচি নাগুয়ায়, তাই এখন থেকেই অ্যাথলেটদের জাপানি খাওয়ার দেওয়া ব্যাঙ্গালোর স্পোর্টস অথরিটি বা সাইয়ের ক্যাম্পাসে শুরু হয়ে গেছে। জাপানের খাদ্যাভ্যাসের সঙ্গে এখন থেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন অ্যাথলেটরা, যাতে সে দেশে গিয়ে খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা গেছে অন্য দেশে খেলতে যাওয়ার সেখানকার খাওয়ার খেয়ে অনেক সময় দুর্বল হয়ে পড়েন, শরীর খারাপ হয়, সেই জায়গাটা কোনো সমস্যা যাতে না হয় তাই আগে থেকেই এই বন্দোবস্ত। অন্যদিকে দারুণ একটা চমক, দারুণ একটা ব্যবস্থা, ভারতীয় দলের ড্রেসিং রুমে এবার থেকে দেওয়া হবে বিশেষ পুরস্কার, যা চালু করলেন অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। এবার থেকে ক্রিকেটারদের অবদানকে শুধুমাত্র রান বা উইকেটের নিরিখে বিচার করা হবে না, পাশাপাশি মনোভাব, শৃঙ্খলা, পরিশ্রম, দলের প্রতি দায়বদ্ধতা সব দেখা হবে। আর সেই কারণেই চালু হয়েছে বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড। প্রথম ম্যাচ শেষে এই পুরস্কার পান তিলক বর্মা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হয়েছে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে, তবে বৃষ্টির জন্য তার কিছুটা খেলায় ব্যাহত হয়। পরবর্তীকালে দ্বিতীয় দিনের খেলা আজ হয়েছে, সেখানকার স্কোরও বলেছি, কিন্তু এই খেলা ঘিরে কিন্তু অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ বহু খেলোয়াড়েরই বহু সমস্যা রয়েছে খেলা নিয়ে, খেলার জায়গা নিয়ে, নিশ্চয়তা নিয়ে, নিরাপত্তা নিয়ে। তাহলে ক্রীড়াঙ্গনের সময় বলছে সমুকে আজকের মতো বিদায় নিতেই হবে, আবারও ফিরে আসব খুব তাড়াতাড়ি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন ক্রীড়াঙ্গনকে।

এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

0: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু পার্থসারথি রাউত। আমরা প্রায়ই কৃষকের ফসল উৎপাদন, বাজার দর কিংবা নতুন প্রযুক্তি নিয়ে কথা বলি, কিন্তু যে মানুষটি সারা বছর কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন, তার মনের খবর কি আমরা রাখি? ফসলের ক্ষতি, অনিশ্চিত আবহাওয়া, ঋণের চাপ, বাজারের ওঠানামা, এসবের মাঝেও একজন কৃষক কিভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন, কিভাবে চাপ সামলাবেন এবং কখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি, এই সমস্ত বিষয়ে আজ আমাদের আলোচনা। আমরা চলে এসেছি মুর্শিদাবাদের লালবাগে, কথা বলবো বিশিষ্ট মনোবিদ দেবলীনা মুখোপাধ্যায়ের সঙ্গে। লালবাগ সাব ডিভিশন হাসপাতালে উনি কর্মরত। দেবলীনা ম্যাডাম, আপনাকে আকাশবাণী কলকাতায় স্বাগত।
1: নমস্কার
0: ম্যাডাম। আমাদের অনুষ্ঠানের আজকের শিরোনাম কৃষকের মনের স্বাস্থ্য। আপনি তো মনোবিদ, মন নিয়েই কাজ করা আপনার প্রফেশন, একটু যদি আমাদেরকে বলেন যে আমরা তো মনের স্বাস্থ্যের কথা শুনেছি, তো আলাদা করে কি কৃষকের মনের স্বাস্থ্য বলে কিছু হয়, একটু যদি বিস্তারিত বলেন।
1: প্রথমত স্বাস্থ্য সংস্থা, আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার একটা সংজ্ঞা রয়েছে হেলথ সংক্রান্ত। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফর্মিটি। এখানে স্বাস্থ্য বলতে কমপ্লিট মানসিক, শারীরিক এবং সামাজিক যে ভালো থাকা, সমন্বয় জ্ঞাপন করা, সেটাকে বোঝানো হচ্ছে। এর মধ্যে এই তিনটে পর্যায়কে যদি আমরা ধরে নিই, তাহলে কোনোটা যদি খারাপ থাকে, কোনো একটি বিষয় যদি আমাদের আপসেট করার মতো হয় কোনো একটি অ্যাসপেক্ট, তাহলে মানসিকভাবে আমরা প্রভাবিত হব, এটা ধরে নেওয়া যায়। এখন কৃষকের মানসিক স্বাস্থ্য বলতে আলাদা করে একটি প্রফেশনে জড়িত মানুষদের কথা বলা হচ্ছে। আমরা এখানে অকুপেশনাল মেন্টাল হেলথটাকে অনেক বেশি অ্যাসপেক্ট করছি। তো আমাদের মনোবিজ্ঞানের দৃষ্টিতে কৃষকের মানসিক স্বাস্থ্যটা অনেক বেশি তার বাজার সংক্রান্ত উঠা পড়ার সঙ্গে জড়িত। ফলে ওই যে স্বাস্থ্য সংস্থার যে ডেফিনেশন WHO-র, সেই ডেফিনেশনটাকে ভাগ করে দিলে দাঁড়াবে যে সে ফিজিক্যালি কেমন আছে, তার কর্মক্ষমতা কেমন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, তার যে পর্যাপ্ত বা পরিণত ফসল ফলছে তার একেবারে তার রিটার্নটা কেমন আসছে, এটা একটা বিষয়। এবং সামাজিক ভাবে সে নিজেকে কতটা আয়ত্তে রাখতে পারছে, অতটা কতটা নিজেকে সুরক্ষিত রাখতে পারছেন, একদম এই পর্যায়টা একেবারেই ডেফিনেশন ওরিয়েন্টেড। কিন্তু অকুপেশনাল দিক থেকে অনেক বেশি ডিস্টিংক্ট, আলাদা, সকলের সঙ্গে যায় না।
0: বুঝতে পারলাম। আচ্ছা, এক্ষেত্রে যে এই যে আমরা কৃষক বন্ধুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কি এই বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে আপনার মনে হয়?
1: অনেক বেশি রেলিভেন্ট টপিক, পাবলিক মেন্টাল হেলথ এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক বলা যেতে পারে। কারণ আগে একটা সময় পর্যন্ত আমরা ধরে নিতাম যে যারা ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ, অর্থাৎ কৃষক যারা, তারা অনেক বেশি কায়িক শ্রম করছে, তাদের ক্ষেত্রে বোধ হয় মানসিক সমস্যার অতটা ঘনিয়ে ওঠার জায়গা নেই। কিন্তু এখন WHO-র হিসেব বলছে যে প্রতি 8 জনের মধ্যে একজন কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত, এবং প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ প্রতি বছর সুইসাইড করছেন। সেক্ষেত্রে NCRB, যেটা আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, তার ডেটা বলছে প্রত্যেক বছর 10,000-এরও বেশি কৃষক বা কৃষি শ্রমিক আত্মহত্যা করছেন। ফলে মানসিক ভাবে যে এই যে টপিকটা আজকে নির্বাচন করা হয়েছে, মানসিক স্বাস্থ্য কৃষকদের, সেটা অনেক বেশি রেলিভেন্ট। কারণ এই পেশায় আগে যে

0: ভাবা হতো যে বোধহয় একটা নিশ্চিন্তের পেশা, কারণ আমাদের তো খাদ্যের অভাব আসবে বা খাদ্যের অপ্রয়োজনীয়তা আসবে এরকম কখনো আমরা ভাবতেই পারি না, ফলে একটা নিশ্চিন্ত পেশা। সেই পেশার সংকটটা কিন্তু প্রতিফলিত হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে।
1: ম্যাডাম, এই যে আমরা দেখছি যে এখন বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়া একটা অনিশ্চিত, কখন বৃষ্টি বেশি হচ্ছে, কখন বৃষ্টি কম হচ্ছে, কখন উষ্ণতা বেড়ে যাচ্ছে, গরমকালে গরম পড়ছে না, মানে এই যে একটা দোলাচল বৃত্তি, এক্ষেত্রে ফসলের ক্ষতি, তারপরে প্রত্যেকটা কৃষক বন্ধুরা ঋণ নিয়ে তারা ফসল ফলায়, চাষ করে, যখন এই ঋণ শোধ করতে পারে না, ফসল ভালো হয় না, এক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কি তখন আরো বেশি করে ভেঙে পড়ে বলে আপনার মনে হয়?
0: অবশ্যই জলবায়ু সংকট তো এভিডেন্ট একটা প্রবলেম এই মুহূর্তে। এখন যে ফসলটা আগে ধরা হতো যে নির্দিষ্ট সময়ের ফসল, সেটাকে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে আরো আরো বেশি করে তার ফলন সম্ভব হচ্ছে, কিন্তু যে মুহূর্তে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই মুহূর্তে তার প্রয়োজনীয় শর্তগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে আমরা হয়তো বহু ফসলই একটা কৃষি সমাজ ব্যবস্থার ভিতরে এতদিন বসবাস করার জায়গাটা দেখতে পাচ্ছিলাম, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে তার যে উদ্বৃত্ত হওয়ার জায়গা সেটাও তো অনেক বেশি সংকুচিত হচ্ছে। ফলে কৃষি যে ভিত্তিটা, যে অকুপেশন, তার যে মূল জায়গা, যে ফসল যদি না হয় তাহলে তার বিক্রি বা হবে কি করে, আর বিক্রি না হলে পরে দেনা বা ঋণ সংকট থেকে কৃষক কি করে বেরোবেন। এখন খুব সাধারণ ভাষায় বললে আর্থিক অনিশ্চয়তা রয়েছে এখানে, আর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলছি যে আর্থিক অনিশ্চয়তা অনেক বেশি মানসিক দ্বন্দ্বের জন্ম দেয়। আমরা যদি দেখি, আমরা যদি NCRB ডেটাটাকে নিই, 10,000 পার ইয়ার 10,000-এর বেশি কৃষক বা কৃষি শ্রমিক আত্মহত্যা করছেন, সেক্ষেত্রে তো এটা একটা অন্যতম বড় কারণ যে ঋণগ্রস্ত হয়ে তারা বা ঋণ শোধ করতে পারবেন না সেই ভয়ে তারা অনেক বেশি নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন। ভীষণ ভাবে জলবায়ু সংকটের ক্ষেত্রে প্রভাবিত করছে, কারণ পরবর্তীতে ফসলটি আদৌ থাকছে কিনা, সুস্থ স্বাভাবিকভাবে ফসলের কোনো ক্ষতি হচ্ছে কিনা তার তো কোনো নির্ধারণ করার মতো অবস্থা কৃষকের হাতে থাকছে না। ফলে অনেক বেশি পরিমাণে অনিশ্চয়তা, এবং এ তো নির্ধারিত ভাবেই বলতে পারি যে যেখানে অনিশ্চয়তা সেখানে মানসিক দ্বন্দ্ব এবং সংকট রয়েছে।
1: ঠিকই, দেখুন একজন কৃষক বন্ধু সর্বাগ্রে সে একজন মানুষ, এবার মানুষ মানে তার মনন আছে, সত্তা আছে, তাহলে তার মানসিক চাপও আছে, তাহলে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে একজন কৃষক বন্ধু তথা সর্বাগ্রে একজন মানুষ মানসিক চাপে আছেন?
0: ছোট করে যদি বলি যে আমরা সারাদিনের দৈনন্দিন জীবনযাপনটাকে দেখবো আগে। দৈনন্দিন জীবনযাপনের মধ্যে প্রথমে আসে পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা। যদি সেটা না হয়, কম হচ্ছে ঘুম বা বেশি হচ্ছে, অবশ্যই সেটা একটা কোয়েশ্চেনেবল জায়গা। দ্বিতীয় জায়গায় দেখবো খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে। আমরা বলি যদি অতিরিক্ত খাওয়া দাওয়া কমে যায় সেটা যেমন একটা চোখে পড়ার মতো লক্ষণ, তার পাশাপাশি যদি অতিরিক্ত বেড়ে যায় সেটাও একটা লক্ষণ। আমরা সবসময় এক্সট্রিমটাকে নিচ্ছি। এর পরবর্তীতে যদি দেখা যায় যে একটা খিটখিটে মেজাজ থাকছে, মানুষটি হয়তো অতটা খিটখিটে নন কিন্তু দেখা যাচ্ছে যে তিনি অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে মাথায় রাখবো যে যদি 3টে স্পেসিফিক সিমটমস, আরো সিমটমস রয়েছে কিন্তু আমরা বলছি যে যদি 3টে স্পেসিফিক সিমটমস 15 দিন বা তার বেশি ধরে, সময় ধরে কোনো মানুষের মধ্যে আমরা দেখছি, কোনো কৃষকের মধ্যে আমরা অবজার্ভ করছি বা বাড়ির লোকেরা দেখছেন, সেক্ষেত্রে একটু কনসার্ন হতে হবে যে একটু সমস্যা হচ্ছে বোধহয়। এর পাশাপাশি ইন্টারেস্ট লুজ করা, যে কাজে আগ্রহ আছে, হয়তো তিনি সকালবেলায় বেরিয়ে যান, নিজের আগ্রহে বেরিয়ে যান কাজ দেখার জন্য বা কাজ করার জন্য, কিন্তু এখন যেন বেশি বেশি বাড়িতে বসে থাকছেন বা ইচ্ছে করছে না যে, কিংবা একটু সামাজিক ভাবে তার একটু বন্ধু বান্ধব রয়েছে বা সেখানে যাতায়াত করার একটা ইচ্ছে, সেটা যেন একটা অনীহা দেখা যাচ্ছে, কিংবা অতিরিক্ত চিন্তার ফলে কোনো কোনো কাজ বারবার করছেন, অর্থাৎ হয়তো স্নান করেছেন, ভুলে গিয়েছেন স্নান করেছেন, আবারও স্নান করতে গেলেন। আমি খুব ছোট ছোট এক্সাম্পল দিয়ে যদি বলি যে যে কাজটা খুব সাধারণ স্বাভাবিক, একবার চা খেয়েছেন ভুলে গিয়েছেন আবার চা খেতে চাইছেন, এই রকম যদি কোনো বিষয়ে একটু একটু স্বাভাবিকের থেকে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা মিনিমাম 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে একইভাবে, তাহলে ডেফিনেটলি আমরা একটু সতর্ক হব।
1: খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোকপাত করলেন। আমরা কথা বলছি কৃষকের মনের স্বাস্থ্য নিয়ে। আমাদের সঙ্গে আছেন লালবাগ সাব ডিভিশন হাসপাতালের মনোবিদ দেবলীনা মুখোপাধ্যায়। উনি একটি বিষয়ে আলোকপাত করলেন যে আমরা যদি

0: দেখি যে কোনো মানুষ বা কোনো কৃষক বন্ধু 2 সপ্তাহের বেশি সময় ধরে তার কোনো কাজে আগ্রহ কমছে, অথবা মেজাজে কোনো পরিবর্তন আসছে, কিংবা কোনো কাজ পুনরায় তিনি একই কাজ করতে চাইছেন বা করে চলেছেন, এরকম কিছু লক্ষণ থাকলে তাহলে আমরা বুঝবো যে তার মানসিক অসুস্থতা তৈরি হয়েছে, তাই তো ম্যাডাম?
1: আমরা ধরবো যে কোনো একটা সমস্যা হচ্ছে,
0: বেশ
1: অসুস্থতার স্ক্রিনিং অন্তত করাবো।
0: বেশ,
1: ঠিক,
0: এই মতো অবস্থায় একজন কৃষক পরিবারের সদস্য কিভাবে সেই কৃষক বন্ধুর পাশে দাঁড়াতে পারেন?
1: দেখুন, প্রাইমারি কেয়ার গিভারটা অবশ্যই আমরা ফ্যামিলি থেকে পাবো, তার কারণ লক্ষ্য করা, এই যে তারতম্য গুলো আসছে, এগুলো খুব কাছের মানুষ ছাড়া লক্ষ্য করার মতো এই মুহূর্তে আমাদের কাছে কোনো সেট আপ নেই। সত্যি কথা বলতে, উন্নত দেশও আমরা সেভাবে এক্সপেক্ট করি যে আগে প্রাইমারি কেয়ারটা আমরা বাড়ির থেকে পাবো। বাড়ির মানুষ যখন লক্ষ্য করছেন যে না, নিয়মিত যে তিনি তার রুটিন ওয়ার্কটা সেটা করছেন না, খুব সাধারণ রুটিন ওয়ার্ক, যেমন চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, চুল আঁচড়ানো, স্বাভাবিক রুটিনের কাজগুলো যেন তিনি করছেন না, ন্যাচারালি এখানে একটা কনসার্ন শো করার জায়গা আছে। এখন আমরা চেষ্টা করি যে বাড়ির লোকেরাই যেন তাদেরকে একটুখানি মনে করিয়ে দেন যে তুমি কিন্তু এটা করছো না, বা তোমার খাওয়াটা ঠিক হচ্ছে না, ঘুম হচ্ছে না, এটা যেন তারা প্রথমেই একটু বলেন বা চেষ্টা করে। এখন দেখা গেল যে প্রাইমারি কেয়ার গিভারের কথা সেভাবে খুব একটা উন্নতি হলো না, তখন আমরা বলি যে আশেপাশের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যদি নিয়ে যাওয়া যায়। এখন অনেক বেশি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় সরকারের তরফ থেকে, DMHP যে প্রোগ্রাম আছে, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, বা বিভিন্ন ব্লকের বা সাবডিভিশনের আন্ডারেও মেন্টাল হেলথ এর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রতি মাসে বা প্রতি 15 দিন অন্তরই প্রায় করা হয়। সেক্ষেত্রে যদি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায়, খুব স্বাভাবিক ভাবেই একটু সাধারণ কিছু মেডিকেশন বা কাউন্সেলিং নিলে পরে এই ছোটখাটো সমস্যাগুলো কিন্তু অনেক বড় আকার নিতে পারে না। এখন ধরা যাক যে একজন মানুষ দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যাগুলোতে জর্জরিত, তার প্রাইমারি কেয়ার গিভারও বুঝতে পারলেন না, সেটা প্রায় 6 মাস 7 মাস হয়ে গিয়েছে মানুষটির এই ধরনের আপস অ্যান্ড ডাউন চলছে, মুডের তারতম্য চলছে, বা একইভাবে ঘুমের সমস্যা চলছে, বা খাওয়ার সমস্যা চলছে, বা মেজাজ খিটখিটে থাকছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আরেকটু আপার ক্লাসের, অর্থাৎ কোনো বড় হাসপাতালে বা সাবডিভিশনাল হাসপাতাল, বা যদি কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল থাকে সেখানে নিয়ে গিয়ে আমরা যদি চিকিৎসা করানোর সুযোগ দিতে পারি, তাহলে নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে আসা খুব সোজা, এটুকু বলতে পারি।
0: ম্যাডাম, আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, এই যে ধরুন আমরা যদি গ্রামীণ পরিবেশের দিকে নজর দিই, তাহলে দেখব যে একজন কৃষক পরিবার সে যখন গ্রামে চাষ করে, শুধু তিনি থাকেন না, তার আশেপাশে অনেক কৃষক পরিবার একসঙ্গে তারা চাষ করে, সেক্ষেত্রে একাকিত্বে ভোগার সমস্যাটা অনেকটাই কম থাকে। কিন্তু বর্তমান প্রজন্মে বা বর্তমান দিনে যেহেতু মোবাইলের ব্যবহার, মানে ডিজিটাল গ্যাজেটের ব্যবহার এখন অনেক বেড়ে যাওয়ার ফলে, যে সময়টা কৃষক তার ফসল উৎপাদনের জন্য সময়সীমা থেকে সময় বাঁচিয়ে গল্প গুজব করা, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এই জায়গাটা একটু হলেও কমছে, এক্ষেত্রে কি একাকিত্ব তার মনে প্রভাব ফেলতে পারে তার মনের অসুস্থতার জন্য?
1: একটা বিষয় হচ্ছে, আপনি একদম খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বললেন যে আজকাল আমরা স্মার্টফোন বিহেভিয়ার যে ইউজ করা, সেই বিহেভিয়ারটাকে একটা অ্যাডিক্টিভ বিহেভিয়ার বলছি, এবং কম বেশি বেশিরভাগ মানুষই আজকাল এই ধরনের অ্যাডিকশনে একটু নিয়োজিত রয়েছেন। আমরা যদি একাকিত্বকে এভাবে ধরি যে একাকিত্ব মানে কি, আশেপাশে প্রচুর লোক আছে এবং আমি একা আছি, সেটা ঠিক একাকিত্ব নয়। একাকিত্ব হলো আমার ভেতরে কিছু নিঃশব্দ কথা আছে যেগুলো আমি বলার মতো মানুষ খুঁজে পাচ্ছি না, বা আমার মনে হচ্ছে যে এগুলো হয়তো বলার মতো নয়, না বললেও চলে, বা কেউ হয়তো আমার কথা শুনে বুঝবে না, হাসবে, এইগুলোকে আমরা অনেকটা বেশি সিনসিয়ারলি একাকিত্বের টার্মে ফেলছি। ধরা যাক যে সামাজিক বিচ্ছিন্নতা একটা কারণ, কিন্তু যেটা আপনি রেফারেন্স দিলেন যে না, আশেপাশে তো অনেক মানুষ থাকছে, কিন্তু সামাজিক বিচ্ছিন্নতা কিরকম হয়, আমি হয়তো বিশেষ একটি ফসল ফলাচ্ছি এবং আমার পাশাপাশি একটি স্মার্টফোন আছে, বা পাশাপাশি আমার নিজস্ব অন্য কোনো ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের কথা আমি কি কাউকে বলতে পারছি, তাহলে একটা বিচ্ছিন্নতা আসছে যদি আমি বলতে না পারি। এখন একটা রিসার্চে দেখছি যে একাকিত্ব যদি আমাদের বেশি হয়ে যায়, একাকিত্বটা কিন্তু আশেপাশের মানুষ বেশি আছে কিনা তার দ্বারা নির্ধারিত হয় না, বরং আমি কতটা কমফোর্টেবল আমার কথাবার্তা বলতে সেটাতে অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো একাকিত্ব যদি বেশি হচ্ছে, তাহলে বিষণ্ণতা বা উদ্বেগ যেটাকে আমরা বলছি, তার ঝুঁকি

0: অনেক বেশি বাড়ছে, এবং এই দুটোই আমাদের দুটো ক্লিনিক্যাল ইলনেস, একটা ডিপ্রেশন একটা অ্যাংজাইটির মূল বিষয় বলতে পারি। এক্ষেত্রে সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব, ডেটা বলছে যে 26 থেকে 32% পর্যন্ত মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। মৃত্যুটা ঠিক ওই একা থাকতে থাকতে মরে যাচ্ছি এরকমটা নয়, একা থাকতে থাকতে একটা সময় মনে হচ্ছে আমি আর নিজের থেকে কি করব, তখন একটা নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা আসছে, একটা আত্মহত্যার চিন্তার একটা স্রোত আসছে। তো বারবারই বলা হচ্ছে যে যখনই কোনো মানুষ একাকিত্ব ফিল করছে, উইচ ইজ আইসোলেশন, সেটা ভীষণ ভাবে মানসিক স্বাস্থ্যের পক্ষে হানিকারক, সেটা ইমিডিয়েটলি তার নিরসন করা দরকার।
1: ম্যাডাম, এক্ষেত্রে এই যে আত্মহনন বা আত্মহত্যার কথা বললেন আপনি, তো এই বিষয়টা চিন্তার আগে একজন মানুষের মনে কি কোনো সংকেত দেখা দেয়? সে কি নিজে কিছু সংকেত বুঝতে পারে যে আমার সত্যি সত্যি আর বেঁচে থেকে কোনো লাভ নেই? মানে এই ধরনের কোনো সংকেত কি সে আগে থেকে পায়?
0: হ্যাঁ, আমরা এটা ধরে নিতে পারি যে যদি কোনো ইম্পালসিভ ডিসিশন না হয়, অর্থাৎ আত্মহত্যা অনেক রকমের হয়, সেগুলোর কোনো ক্লারিফিকেশনে না গিয়ে যদি বলি যে ইম্পালসিভ অর্থাৎ রেগে গিয়ে বা ইমোশনাল হয়ে যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে পরে আমরা বুঝতে পারি বা আমাদের কাছে সাইন অ্যান্ড সিমটমস ধরা দিতে থাকে সেই মানুষটি। দেখুন, WHO-র হিসেবে আমি বললাম যে প্রতি বছর 7 লক্ষেরও বেশি মানুষ সুইসাইড করছেন, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কিন্তু একটা মানে শেষ হয়ে গিয়েছে, আমার কিছু নেই, আমার দ্বারা আর হবে না কিছু, এইরকম কিছু বক্তব্য বা কিছু সংকেত তারা দিতে থাকে। সব ক্ষেত্রে যেটা বলেন যে আমার আর বেঁচে থেকে লাভ নেই, এতটা ড্রাস্টিক কথা সব ক্ষেত্রে শুরুতে বলে না, শুরুতে হয়তো বলে যে আমার দ্বারা হলো না, আমার দ্বারা এটা হচ্ছে না, বা আমি পারছি না, আমার দ্বারা কিছুই হবে না, এই যে হতাশাটা, এটা কিন্তু প্রথম থেকে বেরোতে থাকে, কথার মাধ্যমে হোক বা একটু তার সাথে বসে তার আচরণ দেখলেও বোঝা যাবে যে নতুন করে যেন কিছু শুরু করার ইচ্ছেটা তার থাকছে না।
1: এক্ষেত্রে যদি দেখা যায় ম্যাডাম, ধরুন কেউ অনেক বেশি কথা বলে, সে হয়তো তার মনের ভাবটা কিছুটা হলেও প্রকাশ করতে পারলো, কিন্তু যে হয়তো একটু কম কথা বলে, একটু বেশি লাজুক, তার মনের মধ্যে এই দ্বন্দ্বটা চলছে, সে ব্যাপারটাকে বোঝাতে পারলো না, প্রকাশ করতে পারলো না, তাহলে তার পরিবারের যারা সদস্য আছেন তারা কিভাবে বুঝবেন যে তাদের বাড়ির লোকটি বা বাচ্চাটি এরকম একটা মানসিক দ্বন্দ্বে বা সমস্যার মধ্যে ভুগছে? ধরুন এক্ষেত্রে আরো একটা যদি সংযোজন করি আমি, যে কোন একটি কৃষক পরিবারে তাদের সন্তান সন্ততিরা তারা দেখছে যে বাবা ফসল ফলিয়ে হয়তো পর্যাপ্ত পরিমাণে উপার্জন করতে পারছে না, ঋণ শোধ দিতে পারছে না, ভবিষ্যতে তারা যদি ভালো কিছু পড়াশোনা করে না করতে পারে তাহলে হয়তো সেই চাষবাসের মধ্যেই যেতে হবে, সেক্ষেত্রে চাষবাস থেকে কতটা লাভবান তারা হতে পারবে সেই নিয়ে যে একটা দীর্ঘদিনের মানসিক উদ্বেগ, এই ব্যাপারগুলোও কি প্রভাব পড়ে?
0: হ্যাঁ, একদম প্রভাব পড়ে। আমরা যদি দুটো জেনারেশনকে দেখি, যে বাবা ফসল ফলিয়ে উপার্জন করতে পারছেন না, তিনি একটি জেনারেশন, তার এক ধরনের উদ্বেগ থাকবে যে আমি সঠিকভাবে নিজের ফ্যামিলি চালাতে পারছি না, পরিবারের যেটুকু প্রয়োজন সেটুকু কি দিতে পারছি না। এবং এটা যদি দেখি যে তার অফস্প্রিং এর মধ্যে, তার সন্ততির মধ্যে বা সন্তানের মধ্যে ব্যাপারটা কিভাবে আসছে, যে তাহলে আমার পেশা কি হবে, আমি যে পরবর্তীকালে এই পেশাতেই আসবো, দুটোর অ্যাসপেক্ট আলাদা। একটা অ্যাসপেক্ট হচ্ছে আমি ব্যর্থ হচ্ছি, প্রথম অ্যাসপেক্ট। দ্বিতীয় অ্যাসপেক্টটা হচ্ছে আমি যদি ব্যর্থ হই, এই যে দ্বিতীয় অ্যাসপেক্ট, এই দ্বিতীয় অ্যাসপেক্টটা তুলনামূলকভাবে কম ক্ষতিকারক, কারণ সেখানে একটা যদি আছে, সিদ্ধান্ত হয়নি এখনো, আমি এখনো বড় হইনি বা আমি এখনো পেশায় প্রবেশ করিনি, ফলে আমি যে খুব বেশি ধাক্কা খেয়েছি তাও নয়, ফলে এই যে যদি আমি ব্যর্থ হই, এর থেকে ফিরিয়ে আনাটা অনেক বেশি সোজা। এটা আমরা বুঝতে পারবো, আমরা বারবারই এটা দেখতে পাবো, হয়তো কম কথা বলে বাচ্চাটি, কিন্তু আমরা দেখতে পাবো তার আচরণের মধ্যে তার একটু অমনোযোগিতা আসতে পারে, বা তার একটুখানি মনে হতে পারে যে আমি কি করব, পড়াশোনা করে হয়তো কিছু হবে না, এই যে কি করব, কিছু তো হবে না যদি না পারি। এটা যখনই আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের মধ্যে বা কৃষক পরিবারে, তখনই আমরা সতর্ক হতে পারি যে আচ্ছা, এবার একটা প্রাইমারি সিমটমস দেখা যাচ্ছে, আমরা এখান থেকে বাচ্চাটাকে, যে সন্তানটি রয়েছে, তাকে বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু ওভারঅল যে ফার্স্ট জেনারেশনের কথা বলছি, কৃষক নিজে তার যদি উপার্জন সঠিক মাত্রায় তার পরিবার প্রতিপালনের মতো করে না হচ্ছে, সেটা যদি তিনি বলছেন যে আমি তো ব্যর্থ হলাম, আমার দ্বারা তো হচ্ছে না, ঋণ শোধ করতে পারছি না, এটা কিন্তু একটু ডিফিকাল্ট লেভেল। এক্ষেত্রে কিন্তু আমরা খুব লুসিডলি দেখবো না ব্যাপারটাকে, আমরা দেখবো যে না, এবার তাহলে তার ট্রিটমেন্টটা দরকার। বাচ্চাটির ক্ষেত্রে আমরা তাকে বুঝিয়ে বুঝিয়ে কিছুটা নিজেরাই আয়ত্তে আনতে পারি, কিন্তু যখন একজন উপার্জনকারী ব্যক্তির মনে বিষয়টি আসে

0: তখন তার সিদ্ধান্তহীনতার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে তার ওয়ার্কলোডটাকে আমরা পুশ করতে পারবো না, তার ওয়ার্কলোডটা কমিয়ে দিতে পারবো না, বলতে পারবো না যে না ঠিক আছে তুমি উপার্জন না করলেও চলে যাবে, দেনা শোধ না করলেও চলে যাবে। তাহলে এটা একটু ডিফারেন্ট
1: দুটো বিষয়টা দুটো দিকের।
0: একদম।
1: ঠিক এই মুহূর্তে একজন মনোবিদ হিসেবে আপনি যে সমস্ত মানুষজন আজকের এই অনুষ্ঠানটি শুনছেন, আমাদের দুই বাংলার বিভিন্ন প্রান্তের লক্ষাধিক কৃষক বন্ধু যারা রয়েছেন তারা শুনছেন আজকের এই অনুষ্ঠান, তো এরকম যদি সমস্যায় তারা ভোগেন তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্য তাদের দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন দরকার, কি কি অভ্যেস গড়ে তোলা দরকার আপনার কাছে জানতে চাইবো।
0: আমাদের ফার্স্ট এড এর তিনটে মূলনীতি আছে, এক হচ্ছে লুক অর্থাৎ দেখো, লিসেন অর্থাৎ শোনো, এবং লিঙ্ক অর্থাৎ দুটোকে যুক্ত করো। আমরা যখন কোনো মানুষকে আমাদের আশেপাশে সাধারণ ব্যক্তি হিসেবে দেখছি, আমরা সাধারণ ব্যক্তি, আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের খুব একটা আইডিয়া নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির মধ্যে পরিবর্তন হচ্ছে, মুডের বা মেজাজের তারতম্য দেখতে পাচ্ছি। তার খুব ভালো লাগতো আগে গান শুনতে, সে গান শুনছে না, এখন আর ভালো লাগছে না গান শুনতে। তার খুব ভালো লাগতো সপ্তাহে একদিন নিজে হাতে রান্না করতে, সে আর করছে না, শুধুমাত্র যেটুকু কাজ করণীয় তার বাইরে আর সে কিছু করছে না। খুব ভালো লাগতো বন্ধুদের সাথে সাঁতার কাটতে যেতে, যাচ্ছে না। দ্যাট ইজ আ কোয়েশ্চেন। আমরা তাকে না বলতে পারি, তাকে যদি সরাসরি প্রশ্ন করতে পারি যে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, অনেক সময় এটা হয় যে যেহেতু একটা স্টিগমাটাইজড এরিয়া, মানুষ বলে না, বলতে পারেন না। আর যারা ইন্ট্রোভার্ট, কম কথা বলেন, তারা তো আরোই বলতে পারেন না। আমরা তাকে না বলতে পারি, তার কেয়ার গিভার, তার বাড়ির লোককে বলবো যে একটু সতর্ক হও। আমরা যদি নিজেরাই বাড়ির লোক হই, যে আমি দেখছি যে ওনা এরকম মাঝে মধ্যেই তো গান শুনতে ভালোবাসে কিন্তু শুনছে না, একটু যেন মনে হচ্ছে মন মরা হয়ে আছে, তো আমরা বারবারই বলছি আগে দেখতে, তারপরে শুনতে, তারপরে বিপক্ষে জুড়ে সে মানুষটাকে একটা কেয়ার গিভিং অ্যাসপেক্ট দিতে। এবং সব থেকে বড় কথা হচ্ছে অনুভূতিটাকে স্বীকৃতি দেওয়া। ধরুন কেউ বললো যে দেখো আমি পাট ফলাতে চেয়েছিলাম, কিন্তু আমার তো কোনো আইডিয়া নেই, আমি সেই কারণে ধান চাষ করছি। এখন আমরা যদি এক্সাম্পলটাকে এভাবে নিই যে অনেকে হয়তো শুনে হাসলেন, তুমি কি করে পাট ফলাবি, তোর তো কোনো আইডিয়া নেই বা তোর তো কোনো ক্যাপিটাল নেই, মূলধন নেই। এই হাসিটা হয়তো, এই যে ব্যঙ্গটা, সেই মানুষটি তার যদি মুডের তারতম্য হচ্ছে, মেজাজের তারতম্য হচ্ছে, সে কিন্তু সুস্থ স্বাভাবিক ভাবে নিচ্ছে না ব্যাপারটাকে। তার মনে হচ্ছে আমাকে ব্যঙ্গ করলো, আমাকে ক্রিটিসাইজ করলো, এটা আমরা করবো না। যখন দেখছি মানুষের আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন ডেফিনেটলি আমরা তাকে ব্যঙ্গ করা থেকে বিরত থাকবো, না হলে সমস্যা আছে। আরেকটা বিষয়, যতক্ষণ আমরা পারছি নিজেরা সামলাতে, দেখছি যে চেঞ্জ হচ্ছে না, এরপরে আমরা কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেবো, এরপরে ফেলে রাখবো না ব্যাপারটাকে।
1: ঠিক এটাই আমার জানার ছিল যে কখন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমাদের যাওয়া উচিত।
0: মোটামুটি আমরা ওটুকুই কভার করলাম যে কতটা সময় পর্যন্ত আমরা দেখবো, কতক্ষণ পর্যন্ত আমরা বলছি, বেশ 7 দিন 10 দিন বলা হলো, কিন্তু কিছুতেই চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ মানুষটি পরিবর্তন করতে পারছেন না, তখন কিন্তু আমরা বিশেষজ্ঞের কাছে নিয়ে আসবো,
1: যেতে
0: কারণ
1: হবে,
0: তিনি পারছেন না চেঞ্জ করতে।
1: ঠিক। ম্যাডাম, সরকারি বা বেসরকারি পর্যায়ে কি কোনো ধরনের মানসিক স্বাস্থ্য পরিষেবা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে?
0: হ্যাঁ, এই মুহূর্তে আমাদের 36টা ডিস্ট্রিক্টের মধ্যে, আমাদের বেসিক্যালি পুরো ভারতবর্ষে 20টি ল্যাঙ্গুয়েজে এই মুহূর্তে ইন্ডিয়া গভর্নমেন্টের একটি ফ্রি হেল্পলাইন নাম্বার রয়েছে, 24x7 সেটা খোলা। নাম্বারটা হলো 14416, 144 16। এখানে আপনারা যে কোনো সময়, যে কোনো সময় ফোন করে পরিষেবা নিতে পারেন। 20টা ভারতীয় ভাষায় এটা রয়েছে, এবং 36টা স্টেটের মধ্যে আমাদের যে ইউটিস এন্ড স্টেটস রয়েছে, 36টা স্টেটের মধ্যে এই সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। প্রতিদিন প্রায় আমরা 1050-এর ওপরে কল পাচ্ছি, এখনো পর্যন্ত এটা চালু হওয়ার পর থেকে প্রায় 24 লাখের ওপরে কল হয়ে গিয়েছে। এবং অ্যাজ সুন অ্যাজ দ্য পার্সন ইজ কলিং, যদি কোনো কারণে মনে হচ্ছে যে ব্যক্তির ইমিডিয়েট হেল্পের দরকার, তাহলে সেক্ষেত্রে কেয়ার গিভার কে ইনভলভ করে কাছাকাছি যে হাসপাতাল আছে, সেখানে তার যাতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেটাও এখান থেকে অবজার্ভ করা হয়, লক্ষ্য রাখা হয়। এটাকে টেলিমানাস বলছি আমরা, কনফিডেন্সিয়াল রাখা হয় তার পরিচয়, যে ব্যক্তি কন্ট্যাক্ট করছে, এবং 24 ঘন্টা সারাদিন, 7 দিন সারা বছর এটা খোলা থাকে, ফ্রি হেল্পলাইন নাম্বার।
1: বেশ, ম্যাডাম, আমাদের এই কৃষি ক্ষেত্রে একটা বিপুল মাতৃশক্তি, তারা নিজেদের সন্তানের মতো করে কৃষি সম্পদ

0: পালান। তো এক্ষেত্রে এই যে মহিলা কৃষক, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কি আলাদা করে ভাবার কোনো প্রয়োজনীয়তা আছে, আপনি কি মনে করেন?
1: আমরা মহিলা কৃষক হিসেবে যদি না ভেবে এভাবে ভাবি, অকুপেশনাল পার্ট থেকে দেখি, পুরুষ এবং মহিলাদের মানসিক গঠন আলাদা। কারণ পুরুষরা বরাবরই একটা স্টিগমাটাইজড এরিয়াতে অভ্যস্ত হয়ে বড় হন যে আমাদেরকে ইনকাম করতে হবে, বাইরেকে সামলাতে হবে। মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে ঘরটা আগে সামলাতে হবে, পরবর্তীতে তুমি বাইরে গিয়ে যদি কাজ করছো সেটা আলাদা ব্যাপার। এক্ষেত্রে যেটা হয়, মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে মহিলাদের প্রকাশ ক্ষমতাটা পুরুষদের থেকে বেশি, আবেগ প্রকাশের ক্ষমতা। ফলে আমরা একটা সময় ধরে নিতাম মহিলাদের হয়তো মানসিক স্বাস্থ্য খুব একটা ডিস্টার্ব হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে ঘরে বাইরের চাপটা, এটা অনেক বেশি তাদের মধ্যে সোমাটাইজেশন দিচ্ছে বা তৈরি করছে বিভিন্ন রকমের ফিজিক্যাল এলিমেন্ট দিচ্ছে, যেগুলোর আসলে কোনো উৎস খুঁজে পাওয়া যায় না। এটা এখন অনেক বেশি এভিডেন্ট যে আমাদের দেশে মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা কমপ্লেন করেন মাথা ব্যথা করছে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, উইচ ইজ এভিডেন্ট যে এই যে ঘরে বাইরের চাপটা, সেটা অনেক ক্ষেত্রে তাদের ইমোশনাল বার্ডেন হয়ে যাচ্ছে।
0: একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, আপনার কাছে 1 মিনিটে জানতে চাইবো যে একজন হতাশ হয়ে পড়েছেন এমন একজন কৃষক বন্ধু, যার মনে হচ্ছে যে জীবনে বোধহয় আর কোনো কিছুই হবে না, এমত অবস্থায় তাকে আপনি আবার তার নতুন জীবনে ফেরার জন্য, স্বাভাবিক জীবনে ফেরার জন্য কি বার্তা দেবেন?
1: আপনি একা নন, আমরা আপনার পাশে আছি।
0: বেশ, খুব সুন্দর। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটি বিষয় খুব স্পষ্ট ভাবে বুঝতে পারলাম, শুধু জমির যত্ন নিলেই হবে না, নিজের মনের যত্ন নেওয়া সমান জরুরি। মানসিক চাপ, উদ্বেগ কিংবা হতাশা লুকিয়ে রাখার বিষয় নয়, সময় এসেছে সময় মতো পরিবার, বন্ধু বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিজের জীবনের সাথে সাথে মনকেও নতুন পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট মনোবিদ দেবলীনা মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি খুব সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কিভাবে তারা তাদের মনের স্বাস্থ্য বজায় রাখতে কি কি করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদেরই বন্ধু পার্থসারথি রাউত। সুস্থ মনই হচ্ছে কিন্তু সুস্থ জীবনের ভিত্তি, আর সুস্থ কৃষকই সমৃদ্ধ কৃষির শক্তি। আজকে এখানেই শেষ করছি, আবার কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: অনুপম ঘটকের খুব নাম ডাক ছিল শিক্ষক হিসেবে। সন্ধ্যা মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শচীন গুপ্ত তার কাছে শিখতে আসতেন, তবে চট করে তিনি রাজি হন না গুরু হতে। আলপনা বন্দ্যোপাধ্যায় একদিন না খবর দিয়েই হাজির তার কাছে, যা হবার হবে এই ভেবে। তিনি বললেন, বলো কি? গান শিখতে ভয় ভয় বললেন আলপনা বন্দ্যোপাধ্যায়। গান শুনে যাচাই করে ভর্তি নিলেন ছাত্রীকে। শিক্ষার্থীও নিরাশ করেননি গুরুকে, জনপ্রিয় হলেন ছাত্রী। আজকের হারানো দিনের গানে সাজানো এমনই গল্প গানে আর আড্ডায় উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে।
2: পায়ের তলায় সর্ষে,

0: বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন রক্তের সুগার ও হৃদরোগ। এই বিষয়ে বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়।
3: আমরা জানি যে সুগার বা ডায়াবেটিসের রোগীর সংখ্যা প্রত্যেক দিন বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। কিছু কিছু শহরের সমীক্ষায় দেখা গেছে যে 50 বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে প্রায় প্রত্যেক 10 জনের মধ্যে 6 থেকে 7 জনের আজকাল সুগার বা ডায়াবেটিস মেলিটাস নামক রোগ বর্তমান। সুগার হৃদরোগের সম্ভাবনা প্রায় 70% বাড়িয়ে দেয়। যাদের সুগারের সাথে প্রেসারের সমস্যা আছে বা যারা সুগার থাকা সত্ত্বেও ধূমপান করেন, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা আরও বহুলাংশে বেড়ে যায়। কিন্তু যারা সঠিকভাবে সুগার নিয়ন্ত্রিত রাখেন বা যাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকে এবং সমস্ত রকমের নেশা থেকে দূরে থাকেন, তারা কিন্তু অনেকাংশেই আর একজন সুস্থ স্বাভাবিক মানুষের সময় একই সময়কাল ধরে জীবিত থাকতে পারেন। তাই সুগার থাকলেও আমরা যদি একটু সতর্ক থাকি, আমাদের হৃদরোগ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। সুগারের রোগীর সুগার কন্ট্রোল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা যেমন খাওয়া দাওয়া কন্ট্রোলের মাধ্যমে হবে, তেমন নিয়মিত শরীরচর্চা, হাঁটা এবং তার সাথে নিয়মিত সুগার পরীক্ষা করা এবং তার সাথে সঠিক সময় ডাক্তারবাবুর কাছে যাওয়া, ঠিকঠাক ওষুধগুলো নিয়মিত সেবন করা, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখার অত্যন্ত দরকার আছে। সুগার নিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শুধুমাত্র খালি পেটে বা ভরা পেটে বা ফাস্টিং সুগার বা পোস্ট প্যারেন্ডিয়াল সুগার, যেটা খাওয়া দাওয়ার পরে PPBS বলা হয়, সেই রিপোর্ট দেখেই আমরা সন্তুষ্ট হই। তা কিন্তু হলে হবে না। গড় সুগার বা অ্যাভারেজ সুগার, যেটা HbA1c বলে একটি রক্তের পরীক্ষা হয় যার মাধ্যমে জানা যায়, যেটা শেষ 3 থেকে 4 মাসের আমাদের রক্তে গড় শর্করার মাত্রা প্রকাশ করে, সেই বিশেষ পরীক্ষাটিও কিন্তু 3 থেকে 4 মাস অন্তর করার প্রয়োজন আছে এবং তা 7% বা 7-এর নিচে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুগার যেমন হার্ট ফেলিওরের সম্ভাবনা বাড়ায়, সেরকম তার সাথে সুগার হার্টের ধমনির ব্লকের সম্ভাবনা বাড়ায়। সুগার হার্টের সরু সরু ছোট ছোট ধমনির ব্লকের মাধ্যমে হার্টের সমস্যা তৈরি করার সম্ভাবনা রাখে, যাকে মাইক্রোভাস্কুলার ডিজিজ বলা হয়। এমনকি সুগার থেকে নানান রকমের হার্টের নার্ভের সমস্যা তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল সুগারের রোগীর রক্তে কোলেস্টেরলের ব্লাড রিপোর্টের মাত্রা আপাতভাবে নর্মাল বা স্বাভাবিক থাকলেও এদের এই কোলেস্টেরলের অণুগুলোর ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্মগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের হয়। এনাদের কোলেস্টেরলের LDL মলিকিউলস, যেগুলো মূল আমাদের হার্টের ধমনিতে ব্লক তৈরি করে, তারা হয় খুব ক্ষুদ্রাকার এবং খুব চ্যাটচ্যাটে বা আঠালো মতন এবং খুব ঘন। এর ফলে এরা ধমনির মধ্যে, ধমনির দেওয়ালে তাড়াতাড়ি গেঁথে গিয়ে ব্লক তৈরি করার সম্ভাবনা রাখে। তাই সুগারের রোগীর এখনকার গাইডলাইন অনুযায়ী যেই মুহূর্তে সুগার ধরা পড়ে তখন থেকে তাদেরকে কোলেস্টেরলের হাই ডোজে ওষুধ দেওয়া হয়। তাদের ব্লাড রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও এই ওষুধের প্রয়োজনীয়তাটা কিন্তু থাকে, কারণ কোলেস্টেরলের ওষুধ শুধুমাত্র রক্তে কোলেস্টেরলের মাত্রা যে কমায় তাই না, তারা কিছু বিশেষ ক্ষমতার মাধ্যমে এই ব্লক তৈরি হওয়ার সম্ভাবনাকেও অনেকাংশে কমিয়ে দেয়। তাই সুগারের রোগীর সুগারের খেয়াল রাখা, সুগারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত একটি নির্দিষ্ট মাত্রায় কোলেস্টেরলের ওষুধ কিন্তু সারা জীবন খেয়ে যাওয়ার অত্যন্ত

0: প্রয়োজন আছে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রক্তের সুগার ও হৃদরোগ, বললেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দেব যে আজকে আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে এরপর থেকে কী কী অনুষ্ঠান থাকছে। একটু পরেই সন্ধ্যে 7টায় শুনবেন নাটক সংশয়, রচনা বিমল কর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা তর্জমা, শুনবেন এর 136তম পর্ব। 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 গ্রন্থ পরিচয়, ঋত্বিক ঘটকের গল্প পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনায় রিয়া ঘোষ। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন শরৎ, পরিবেশনায় পণ্ডিত সুররঞ্জন। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12টায়।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নাটক সংশয়।
2: আকাশবাণী কলকাতা আজকের নাটক সংশয়, কাহিনী বিমল কর, বেতার রূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য, নাট্যানুষ্ঠান সংশয়।
3: প্রিয় সহকর্মীবৃন্দ, একটা চেয়ার বহুদিন ধরে দখল করেছিলাম, আজ খালি করে দিয়ে যাচ্ছি। তা এই দখল করা আর খালি করে দেওয়া, এই এইটের মধ্যেই এককালে যুবক ছিলুম, আমি বৃদ্ধ হলুম। চিন্তারও কত পরিবর্তন হল, দেখবার দৃষ্টিরও কত বদল হয়ে গেল। এখন এখন যাবার পালা। মাঝখানে এই ছোট্ট একটা দ্বীপ, যেটা রিটায়ার্ড লাইফ, তারপর ছুটি, অফুরন্ত ছুটি। কিছু কিন্তু কিসের থেকে ছুটি? কাজের থেকে? না, আমাকে দিয়ে আর কাজ চলে না বলে ছুটি। হ্যাঁ, বৃদ্ধ হলে, কর্মক্ষমতা কমে গেলে মানুষকে দিয়ে জগৎ সংসারের তো কোনো উপকারই নেই। তো 35 বছর আপিস কাচারির ছোট্ট গণ্ডির মধ্যে হাঁসফাঁস করেছি, এইবার বিরাট আকাশের সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলতে হবে। কাজের মধ্যে একদিন ছুটি পেলে বাঁচতাম, এখন ছুটিটাই সমস্যা হয়ে দাঁড়াবে। তা আপনাদের ভালোবাসা, সহানুভূতি এসব না পেলে এ কাজে সামান্যতম যোগ্যতার পরিচয় দেওয়ারও আমার সাধ্য হতো না। বন্ধুগণ, আপনাদের এই সুধাকান্ত ও অত্যন্ত সাধারণ মানুষ, মনে করে রাখবার মতো জিনিস এর মধ্যে কিছুই ছিল না। তবে কিন্তু মানুষ তো আমি, একজন নগণ্য কর্মী হিসেবেও কি আপনাদের মনে ঠাঁই পেতে পারি না? যদি পারি, তা সেইটুকুতেই আমার জীবনটা ভরে উঠবে।
4: হ্যাঁ গো, কত লোক হয়েছিল?
3: তা মন্দ কি,
4: অনেক অফিস শুদ্ধ।
3: হ্যাঁ, তা একরকম সব সেকশনের লোকই ছিল।
4: তোমাদের সব বড় কর্তারা এসেছিলেন?
3: দেখলাম তো, হ্যাঁ, অনেককেই।
4: কি বললেন সব?
3: কি আর বলবেন, এমনি সব কথা। শরীরটা ফিট রেখো, এখন কিছুদিন বেরিয়ে এসো, তারপর টাকা পয়সা তুলে বাড়িটায় হাত দাও, আবার এবার একটু ধম্মকম্মে মন দাও।
4: তোমায় সকলেই খুব ভালোবাসত।
3: কি জানি হবে, অনেকদিন চাকরি করলুম, সব সেকশনই ছিল, হয়তো তাই জানাশোনা হয়েছিল সকলের সঙ্গে।
4: শুধু জানাশোনা নয় গো, এমনি মুখ চেনাচেনি থাকলে কি তোমায় এত বড় ফেয়ারওয়েলটা দিত? সবাই তোমায় ভালোবাসত, খাতির করত। তোমার মেয়ের কথা শুনেছ?
3: কি কথা?
4: তার তো ইচ্ছে আমরা শীতটা তাদের কাছে গিয়ে থাকি।
3: তার মানে ওই বারণপুরে?
4: অসুবিধে কিচ্ছু নেই, বড় জায়গা, ঘরদোর ছেড়ে দিতে পারবে। আর তাছাড়া শীতের সময়টা ভালো, জল বাতাস তোমার শরীরে।
3: জামাইয়ের বাড়িতে গিয়ে থাকা আমার পোষাবে না, 2-4 দিন হলে অন্য কথা ছিল।
4: তুমি একেবারেই না বলছো, একটু রাজি হলে ভালোই করতে।
3: তাই নাকি? কেন বলো তো?
4: তুমি একেবারে না বললে বিনুর মনে খুব লাগবে।
3: ও কেন, মনে লাগার কি আছে?
4: তোমার মেয়ের মনে কোথায় লাগে তা কি তুমি জানো না? বিনুকে তুমি না বললে মেয়ে মুখে কিচ্ছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে গুমরবে। জানো পেটে না ধরলে কি হয়? নিজের হাতে এত বড়টি করে তুলেছি আমি, জানি ওর ধাত। আমি বলি কি, কদিন গিয়ে থাকবে চলো, মেয়েও খুশি হবে, আর তাছাড়া বাপু বুড়ো হয়েছো, নাতনাতনির ওপর একটু

0: নাম থাকবে না?
1: দেখি, আরে মিনু তো কদিন এখন এখানে আছে।
0: আছে আর কোথায়, পরশুই চলে যাবে। তোমার জন্যই ছুটতে ছুটতে এসেছিল, ছেলেটাকে রেখে এসেছে, সেটা তো আবার একটা দুঃসু।
1: আচ্ছা আচ্ছা, ওই বিনুর সঙ্গে কথা বলবো খন।
0: তাই বলে
1: ফেয়ারওয়েলের জিনিস টিনিসগুলো গুছিয়ে রাখো।
0: রাখছি, ভালো করে দেখাই হয়নি এতক্ষণ। একলা হাতে সব দিক দেখা, বিনুটা আবার আর সিনেমায় গেছে।
1: খোকাও গেছে নাকি?
0: হ্যাঁ, খোকাই তো নিয়ে গেল।
1: বিনুতে আর খোকাতে খুব ভাব না?
0: ওমা হবে না, বলো কি, ছোট ভাই।
1: হ্যাঁ তাই, সেই বিনু ছোট কাকিমার বঞ্জির মেয়ে, বিধবা বঞ্জি, রুগ্ন, হাসপাতালে যাবার আগে বাচ্চা বিনুকে রেখে গেল আমাদের কাছে, আর সেই হাসপাতালে যাওয়াই শেষ, আর ফিরে এলো না। তোমার ছেলে মেয়ে ছিল না বিনুকে পেয়ে তুমি মেজে গেলে, তারও অনেক দিন পরে তো খোকা জন্মালো, নিজেদের সন্তান। কিন্তু বিনুকে আমরা কখনো অনাদর করিনি, ওকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত পাত্রে দিয়েছি। খোকার সঙ্গে বিনুর এই যে সম্পর্কটা, এইটা আমি খুব তৃপ্তি পাই গো।
0: তা তো পাবি, খোকা ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা চাকরি বাকরিতে ঢুকলে এবার একটা বিয়ে থা দিয়ে দাও। কর্তব্য বলতে তো ওই একটাই বাকি আছে।
1: দবো দবো দবো, ব্যস্ত হচ্ছ কেন? রিটায়ার করেছি বলে কি তুমি ধরে নিয়েছো এখনই আমি একবার বিছানা নিয়ে নিয়েছি?
0: কি কথা যে কি অর্থ করো?
1: অর্থ কি আর করতে হয় শুনু, তো সত্যি কথা, দূরে স্টেশন কাছে এসে গেছে বুঝলে। জর্দার হাতটা মুখে দিলে তো
0: গন্ধটা ভালো না?
1: তা নিশ্চয়, নেশার জিনিস, তা অপবাদ আর কেন দেবো বলো।
0: ও আমার একারই বুঝি নেশা?
1: না তা নয়, আমারও আছে, তবে ওই সিগারেট।
0: সিগারেটটা এবার কমাও বাপু, বয়স হয়েছে, আর কখন কি হয় আমার বড় ভয় করে।
1: কিসের ভয় করে? করোনারি ক্যান্সার। পান খেলেও ক্যান্সার হয় জানো তো?
0: হ্যাঁ জানি। দেখো এই জিনিসটা তুমি বেশ দিয়েছো।
1: কোনটা? ও ঘড়ি।
0: বেশ দামি হবে না?
1: হ্যাঁ তা তো হবে, বাইরের জিনিস খুঁজে পেতে জোগাড় করেছে, আজকাল এসব আর এখানে পাওয়া যাবে কোথায়?
0: চমৎকার দেখতে না গো, সবচেয়ে সুন্দর ওই একরত্তি পাখিটা, কিরকম সবুজ লালে মিশানো রং, আবার দেখো ঠোঁটের ডগায় এক বিন্দু পুঁতি।
2: কি গো মা?
0: ঘড়ি রে, তোর বাবা পেয়েছে।
2: ফেয়ারওয়েলে?
0: হ্যাঁ, সব ভালো ভালো জিনিস দিয়েছে।
3: দেখি দেখি দেখি, ইলেকট্রিক শেভার, সিগারেটের পাইপ, শাল, বিদায় অভিনন্দন পত্র।
1: ওরে খোকা, ওই শেভারটা তুই নিস।
3: কেন, দুজনেরই তো চলবে। ওহ, বহুদিনের শখ ছিল।
0: এই এই অভিনন্দন পত্রটা পড় না রে, সবাই শুনি।
3: শুনবে?
0: হ্যাঁ।
3: আচ্ছা দাও। হে দ্বিজোত্তম, হে কর্মবীর, হে খ্যাতিমান, আজিকার এই বিদায় লগ্নটি স্মৃতিপটে চিরজাগরুক থাকুক। আজ অশ্রুসিক্ত নয়নে স্মরণ করা যাওক তোমার সততা, দৃঢ়তা, সহৃদয় চিত্ততা ও মহৎ প্রাণের কথা। যে কর্মকুশলতার দৃষ্টান্ত পশ্চাতে রাখিয়া যাইলে তাহাই হোক আমাদের পাথেও। কোনো মানে হয়?
0: কেন, বেশ তো লিখেছে, ওরকমই ফুলিয়ে ফাপিয়ে লিখতে হয়। কেন, উনি কি অযোগ্য?
3: না না, অযোগ্য হবে কেন, হাফিস টাফিসে এসব ব্যাপারে কতগুলো বাঁধা ধরা গত থাকে।
0: তা সে যাই হোক, দিয়েছে তো বাপু, লোক দেখানো হলেও সম্মান তো করেছে, 35 বছর ধরে কাজ করলেন, এটুকু তো পাও না।
1: 35 বছর, সামান্য কেরানি হয়ে ঢুকেছিলাম, ফ্যামিলির কথা ভাবিনি, দিন রাত্রির খেটেছি সেখানে, তাই এত দূর উঠেছিলাম, সুনামও পেয়েছি যথেষ্ট। অফিসে একদল তো আমার একবারে অ্যাডমায়ারার হয়ে গিয়েছিল।
3: রাত হয়েছি, মা খেতে দাও।
1: দাও, ওদের খেতে দাও, ঘুরে এলো।
0: দিচ্ছি, তুমিও চলে এসো, একসঙ্গে খেতে খেতে গল্প করা যাবে।
2: বাবা, আমি কিন্তু এবার যাবার সময় তোমাদের বার্নপুরে নিয়ে যাব, তোমার কোনো কথাই আমি শুনবো না, আর তাছাড়া এই শীতের সময় ওখানকার আবহাওয়া তোমার শরীরের পক্ষেও স্যুট করবে।
1: হ্যাঁ, বহুদিন বাইরে টাইরে যাওয়া হয়নি, তোর কথা শুনে খুব ইচ্ছে করছে যেতে, কিন্তু।
2: আবার কিন্তু কেন?
1: আরে এই তো একটু অবসর হলো, একটু জমি।

0: নিয়ে বসি, বাড়িটা তো অনেকদিন সারানো হয়নি, মিস্ত্রি লাগাতে হবে, তারপর ওই বাকি কটা দিন তো বাড়িতে আইডলি কাটালেও চলবে না, এখনো কর্মক্ষমতা রয়েছে খানিকটা, টাকাগুলো কিভাবে ইনভেস্ট করা যায় তাও ভাবতে হবে।
1: ব্যবসা করবে?
0: হ্যাঁ, আমি তো বেকার মানুষ, ওরকম একটা কিছু তো করতে হবে। তাছাড়া তুইও রয়েছিস, অবসর সময় আমায় সাহায্য করতে পারবি। তাছাড়া ছাদে একটা ঘর তুলতে হবে, প্ল্যান স্যাংশন করাই আছে, এই বেলা সেটা করে নেওয়া যাক, তা এতেও ধরো কন্যা হাজার চারেক টাকা, তারপর গড়গড়া অম্বুরি তামাক এনে দিবি, হ্যাঁ, ফুরফুরে হাওয়ায় বসে খেতে খেতে দিব্যি আরামে দিনগুলো কাটাতে হবে।
2: কত রকম বলছো, একবার বলছো ব্যবসা করবে, আবার বলছো আরামে শুয়ে বসে দিন কাটাবে।
0: এই প্ল্যান ছকছি, প্ল্যান ছকছি, কোন রকমই যেন লাইফটা বোরিং না হয়ে যায়। এখানে যখন একঘেয়ে লাগবে তোদের ওখানে কিছুদিন কাটিয়ে আসব, দাদু ভাইকে আদর টাদর করবো, বেড়াতে নিয়ে যাব, অবশ্যই এখানকার বৌমা ওইসব উড়নচণ্ডে ব্যাপার তখন সহ্য করবে কিনা বলা যায় না।
2: এখানকার বৌমা মানে?
0: তা খোকার বিয়ে দেবো না?
2: ও তাই বলো।
3: ওই রে, সব গেলি কোথায় খোকা? অভিনু
2: যাচ্ছি মা। খোকা চল, বাবা চলো।
0: হ্যাঁ চল যাই।
2: জলদি আর যেন তুমি অন্যরকম দেখাচ্ছে একটু।
0: কিরকম?
2: ঠিক বুঝতে পারছি না ভালো, বুড়ো বুড়ো যেন, তোমার এত চুল পেকে ধপধপে হয়ে গেছে, এবাকু আমার আগে কখনো চোখে পড়েনি।
0: এতদিন তাহলে তুমি আমায় অন্য চোখে দেখতে বলো।
2: ভালো চোখেই দেখেছি গো, নিন্দে করতে পারবে না।
0: না না, নিন্দে আর করছি কোথায়, প্রশংসাই তো করছি।
2: কিন্তু বেশ
0: কি গো,
2: এই বয়সে যা মানায়, তোমার ধপধপে চুল দেখে আজ বেশ চোখ জুড়িয়ে যাচ্ছে।
0: আমারও বেশ লাগছে, তোমার আধখানা মাথা বেশ সাদা।
2: হাতে রেখে বলছো কেন গো, আমারও সবটা প্রায় সাদা হয়ে এলো।
0: কই, আমার তো সেরকম চোখে পড়ছে না।
2: তোমাতে আমাতে কত তফাত জানো?
0: অনেক,
2: প্রায় 10।
0: এই তবে এক যুগ।
2: আমার বিয়ে হয়েছিল পুরোপুরি 20-তে, আর তোমার তখন 30।
0: গোপ রাখতুম তখন, বেশ মনে আছে?
2: রাখতে দিয়েছিলাম নাকি আমি?
0: দাওনি, কিন্তু আমিও তোমায় একটা জিনিস রাখতে দিইনি।
2: একটা কেন গো কর্তা, কিছুই আর রাখতে দাওনি।
0: তুমি চাইলেই দিতুম।
2: দিতে? সেই মানুষই তুমি।
0: এই দেখো, এই দেখো, শেষ রাস্তায় এসে বদনাম করছো, শুনো। বেশ, তা এখনো পথ পেরিয়ে পালিয়ে যায়নি, বলো কি চাও?
2: বর দিচ্ছ নাকি?
0: তোমার এই বয়সে আবার কি বর দেওয়া যায়, নাকি আমি যেটা দিতে পারি?
2: তবু বরই দাও।
0: বেশ, বরই তোমায় দেবো, বলো।
2: আমি যেন আগে যাই।
0: কোথায়?
2: যেখানে সবাই যায়।
0: ও জিনিসটা যে আমার দেবার নয়, শোনো, ও ভগবানের হাত থেকেও চুরি করা যায় না, কিন্তু আমি তোমার চেয়ে 10 বছরের বড়, আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে, আমারই তো আগে যাওয়ার কথা।
2: না, তোমার ছেলে আছে, এখনো পুরো মানুষ হয়নি।
0: তো ছেলে তো তোমারও, তুমিই তাকে মানুষ করো।
2: ওকে আমার ক্ষমতা, আমি কতটুকু পারবো?
0: যতটুকু ক্ষমতার মধ্যে ততটুকুই করবে। আর এই বাতিটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি আসছি।

সহকর্মীবৃন্দ, শুনুন, আমি যে মানুষটি আপনাদের এই মালা টালা নিলুম, অনেক দামি দামি জিনিসপত্র যাকে আপনারা দিলেন আর যাকে আপনারা ওই কর্মযোগী সৎ উদার টুদার আরো কত কি সব বললেন, সেই মানুষটি আর আমি এক নই। আমি কোন রকম যোগী টোগি নই, সৎ উদার হৃদয়বান ন্যায়নিষ্ঠ এসব কিছুই নই।

0: এই জিনিসপত্তর এসবের কোনো মূল্য নেই, সব বোগাস।
1: সুদাদা?
0: কে? ও, তারাবাবু।
1: হ্যাঁ দাদা। আচ্ছা, নিজের সম্পর্কে সব কি বললেন আপনি?
0: হ্যাঁ,
1: 35 বছর ধরে গড়ে তোলা সুনাম।
0: কিন্তু আত্ম সুনামে আমার প্রয়োজন নেই তারাপদ। এতদিন আপিসে ছিলাম, সুনাম নইলে তো এত দূরে উঠতে পারতাম না। কিন্তু এখন সেটা শুধু একটা গপ্প। ওই যে গপ্পটা মৃত্যুর দিকে গড়িয়ে গড়িয়ে চলেছে।
1: আপনি ভীষণ আপসেট হয়ে পড়েছেন। আচ্ছা, কিসের অভাব আপনার? মেয়ের বিয়ে দেওয়া নেই, ছেলেটাও মানুষ হয়ে এলো বলে, আর বৌদিও তো জানি খুব ভালো। এখন শেষ জীবনটা কোথায় ফুর্তির মেজাজে থাকবেন?
0: তা জানো কি জানো তারাপদ, ফুর্তির মেজাজে থাকতে বলছো, কিন্তু ফুর্তির বয়সটা তো আর নেই। শেষ জীবনে আর এ আত্মবঞ্চনা ভালো লাগে না, বুঝলে তারাপদ? কিছু অপরাধ আমিও করেছি।
1: কেন এমন করে বলছেন সুধাতা? দেখুন, অফিসে থাকতে গেলে একটু আদ্র অসৎ হতেই হয়।
0: হ্যাঁ হ্যাঁ, সেই জন্যেই তো আমি এত কষ্ট পাই তারাপদ। আমি আমি তো এইরকম এইরকম হতে চাইনি। এই স্টেরিওটাইপ না হলেও তো আমি পারতাম।
1: কিন্তু কি লাভ নিজেকে এমন করে চিনি?
0: কিছু নয়, কিছু নয়, শুধু কনফেশন, স্বীকারোক্তি। জানো, জেনে নাও তোমরা আমার স্বরূপটা কি, তারপর ইচ্ছে হলে আমাকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করো, নতুবা ফেলে দাও। আমার আমার সেই যে অন্তিম ভাগ্যফল তোমাদের কাছে কি হবে, ওই সেই দিকে আমি খুব ভয়ে ভয়ে তাকিয়ে আছি তারপদ।
1: কিন্তু কি অপরাধ আমি তো কিছুই দেখতে পাই না সুধাদা।
0: তুমি পারবে না। আচ্ছা, মলিনাকে চেনো তো? হ্যাঁ, ওই যে এস্টাবলিশমেন্ট ক্লার্ক
1: মলিনা সান্যাল।
0: হ্যাঁ, এ প্রথম যখন এসেছিল ওই 19-20 বছর বয়স, ময়লা রং, কিন্তু কেমন একটা প্রখর ভাব ছিল। শশীকান্ত হাজরা নামে ওই অ্যাকাউন্টসের একটি ছেলের সঙ্গে ওকে প্রায় দেখতাম। ছেলেটি কমার্স গ্রাজুয়েট, স্বাস্থ্যবান, স্মার্ট, বিনয়ী, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষা দেবার চেষ্টায় ছিল, সবই আমি জানতাম। কিন্তু আমারই সেকশনের এমন একটি মেয়ে, এই সেকশনাল ইনচার্জকে এমন করে উপেক্ষা করবে, এটা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। সুতরাং আসামে ট্রান্সফার করে দেওয়া হলো ওই শশীকান্তকে। হ্যাঁ, কিন্তু কেউ জানতে পারল না যে আমি কাজ করেছি। জানা সম্ভব ছিল না। তারপর ওরা পরস্পরকে পায়নি। দুটো দুটো জীবন আমারই আমারই আমার খেয়ালের বসে একেবারে নষ্ট হয়ে গেল। এ অপরাধ আমার কোনোদিন যাবে না তারাপদ। কি চুপ করে আছো যে তারাপদ? আমার সঙ্গে কথা বলবে না তারাপদ? তারাপদ,
2: প্লিজ অ্যাপ্লাই ফর ইওর সেফটি এন্ড সিকিউরিটি।
1: আমি প্রমথেশ।
0: ও ও, প্রমথেশ, তুমি কি চাও?
1: আপনার সেফটি সিকিউরিটি প্রয়োজন থাকলে বলবেন।
0: হ্যাঁ, সে কি?
1: আজকে পৃথিবীতে এই দুটি জিনিসের বড় অভাব। অফিসের রেকর্ড রুমে ঢুকে আত্মহত্যা করেছিল। কেন জানেন? ওই দুটি জিনিসের অভাব বোধ করে।
0: কিন্তু কিন্তু প্রমথেশ, কেন এ অভাব বোধ কেন এলো তোমার মনে?
1: জানি না, আমি জানি না সুধাতা। বুক ভরে ভালোবাসা নিয়ে কাঙাল হয়ে ফিরেছি। সবাই আঘাত করেছে। একবার ভেবেছি আঘাত করবার শক্তি তো আমার মধ্যেও রয়েছে। আমিও তো এমন কিছু যীশুখ্রিস্ট নই। কিন্তু সেখানেও সেখানেও আমি যে ভয়াবহভাবে একা এই জগতে বাঁচতে বাঁচতে ভেতরে ভেতরে আমি আমি ঝাঁঝরা হয়ে যাচ্ছিলাম সুধাদা।
0: এত এত কষ্ট তোমার
1: সুধাদা? জগতে বাঁচতে গেলে সৎ মানুষদের যতটুকু পরিমাণ অসৎ হওয়া আবশ্যিক ততটুকু অসৎ হওয়াও আমি বরদাস্ত করতে পারতাম না। তাছাড়া প্রতি মুহূর্তে এই অসুস্থ পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করে চলা আমার আমার হাতে সইত না।

0: প্রমথেশ, তুমি তুমি তো মেজরিটি দলে নও, তুমি তুমি আনকমন প্রমথেশ।
1: তাই তো, তাই তো আমার চিহ্ন রইল না কোথাও। দৃষ্টান্ত থাকলেই বিপদ।
0: কিন্তু প্রমথেশ, তুমি জানো আমিও যে সব সব দিক থেকে পরিপূর্ণ সৎ হতেই চেয়েছিল।
1: জাননি, তাহলে কাজ গুছনের জন্য শেষ জির মতো ধূর্ত প্রকৃতির লোকের ফাঁদে পা দিতেন না। ওরে কার সাজিতে নতুন বাড়িটা আধা খরচে তৈরি হয়ে যেত না, জমিটাও আধা দামে কিনতে পারতেন না। সুধাটা জীবনে প্রতিষ্ঠার জন্য আরো একটু লড়তে হতো। 35 বছরের মধ্যে নিলেন 15টা বছর শেষ জির উপকার করতেই তো ব্যস্ত ছিলেন। নেমকারামের বিনিময় পেলেন খ্যাতির মালা, চোখের জল, স্বপ্ন শক্তি। তাছাড়া প্র্যাকটিক্যালি আপনার কন্ট্রিবিউশন কি? নীল
0: নীল
1: নয় তো কি? হ্যাঁ হ্যাঁ, বিনুকে বাঁচিয়েছেন, জীবনে প্রতিষ্ঠিত করেছেন, এটাকে একটা সলিড কন্ট্রিবিউশন বলা যেতে পারে। নইলে শত শত লোকের অনেকেই অফিসে চাকরি করে, চাকরি করলেই বিয়ে করতে শখ হয়, আর বিয়ে করলেই ছেলে পুলে। সুতরাং কিছু দায়িত্ব এসে পড়ে তো কমন ফ্যাক্ট।
0: হ্যাঁ হ্যাঁ,
1: অফিসের ইতিহাস তাই সুধাদা। বস হিসেবে অনেকের প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন, অনেককে অফিসের মতো বেআইনি কাজ করাতে অ্যালাউ করেছেন। এরিয়ার জমে যাওয়া কিংবা সামান্য খুঁটিনাটি ব্যাপারে খিটিমিটি করেননি এবং এসবের মূল্যে নাম পেয়েছেন। নাম পেয়েছেন কি না? সুধাকান্ত দা দেবতুল্য মানুষ।
2: দেবতুল্য? কিন্তু ওই বিশেষণে আপনার নিজেরই ভেতরটা গলিয়ে ওঠে না?
1: আসলে ভালো মন্দির কোনো দাম নেই সুধাদা। নিজের প্রিন্সিপাল আঁকড়ে ধরে থাকলে বাইরের ঝাপটটা বুঝতে পারতেন।
0: প্রমথেশ, এই পৃথিবীতে বাঁচতে গেলে কম্প্রোমাইজ করতে হয়। কোনো একটা কম্প্রোমাইজ না করলে বাঁচা যায় না। কম্প্রোমাইজ না করলে কি আমি বাঁচতে পারতাম প্রমথেশ?
1: দ্বিজেন সামন্তকে মনে পড়ে সুধাদা?
0: হ্যাঁ,
1: অগস্ট রেভলিউশনের সঙ্গে জড়িত থাকায় যুদ্ধের মাঝামাঝি এক বর্ষার দিনে অফিসে পুলিশ এসে গ্রেপ্তার করেছিল।
2: ওই হচ্ছে কন্ট্রিবিউশন।
1: স্বার্থ, সুনাম সব বিসর্জন দিয়ে জীবন নিয়ে বীর দর্পে দাঁড়ানো সততা একে বলে।
0: সততা? হ্যাঁ হ্যাঁ, সততা। কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো না প্রমথেশ, প্রমথেশ তুমি।
1: আমরা আমরা সরে গেলাম সুধাদা।
2: কিন্তু প্রাণ নিয়ে যারা টিকে রইল তাদের দ্বারা,
1: তাদের দ্বারা জগৎ সংসারের বিন্দু মাত্র উপকার হবে না।
2: এখনো পর্যন্ত যে কজন লড়ছে তারাই ভরসা,
1: তারাও বাঁচবে না, তারাও বাঁচবে না।
2: মৃত্যু, মৃত্যু যে তাদের নিত্য ধাওয়া করে চলেছে।
0: শোনো শোনো, শোনো নি, ভয় পেও না, ভয় পেও না, আমি সুধা।
3: তুমি এসো, শেষ পর্যন্ত ঠিক করলুম আমরা কেউ কারুর আগে যাব না, দুজনেই এক সঙ্গে যাব।
0: কোথায়?
3: সেই যেখানে সবাই যায়।
0: ও বেশ বেশ, শোনো তবে আমার হাত ধরো। এ কি আঁচলে পুঁটুলি করে এসব কি বেঁধেছ?
3: তোমার ফেয়ারওয়েলের পাওনা গো কর্তা। ইস, তোমায় ভালোবেসে ওরা কত কে দিয়েছে
0: দেখি দেখি দেখি। কই, কিছুই তো নেই এতে। শুনো শুনো, হাসছো কেন? শুনো হাসছো কেন? তুমি কোথায় যাচ্ছ? শোনো শোনো,
3: কি গো কি হলো?
0: হ্যাঁ না, ঘুম আসছিল না।
3: প্রথম দিনেই রে?
0: কি,
3: কিছু না, চাকরি ছেড়ে সবাই বাপু একদিন ফিরে আসে, তোমার দেখছি প্রথম দিনেই ঘুম গেল। নাও শোবে চলো, শরীর খারাপ করবে
0: না, আজ থাক।

0: হ্যাঁ, শোবার দিন তখন পড়েই রইল। কটা বাজলো বলো তো
1: দেখি। ওগো, তোমার সেই পাখিটা তো
0: কি থেমে গেছে? কোথাও কোন গন্ডগোল হচ্ছে বুঝলে, সেরে নিলে হবে কি জানি। শোনো একটা কথা তোমাকে বলবো।
1: কিসের কথা গো?
0: এই আচ্ছা, ধরো আমি যদি আগে যাই, না শোনো শোনো, যদি আমি আগে যাই, আচ্ছা তুমি আমায় কি দেবে?
1: ভোরবেলা এইসব কথা
0: না, শোনো না শোনো, আমার বড় জানতে ইচ্ছে করে। শোনো, কেমন করে বাঁচলাম এখন এই সেই শেষ ফেয়ারওয়েলটায়? কে কি দেবে বলো তো, আমার বড় জানতে ইচ্ছে করে তখন আমায় কে কি দেবে।
2: এতক্ষণ শুনছিলেন নাটক সংশয়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে, ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

অনুপম ঘটকের খুব নাম ডাক ছিল শিক্ষক হিসেবে। সন্ধ্যা মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শচীন গুপ্ত তার কাছে শিখতে আসেন, তবে চট করে তিনি রাজি হন না গুরু হতে। আলপনা বন্দ্যোপাধ্যায় একদিন না খবর দিয়েই হাজির তার কাছে, যা হবার হবে এই ভেবে। তিনি বললেন, বলো কি গান শিখতে? ভয়ে ভয়ে বললেন আলপনা বন্দ্যোপাধ্যায়। গান শুনে যাচাই করে ভর্তি নিলেন ছাত্রীকে। শিক্ষার্থীও নিরাশ করেননি গুরুকে, জনপ্রিয় হলেন ছাত্রী। আজকের হারানো দিনের গান সাজানো এমনই সব গল্প গানে আর আড্ডায়। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তি ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আজ জানান, উন্নয়ন প্রক্রিয়া থেকে যারা বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এদিকে প্রশ্ন ফাঁস রুখতে লোকসভা

0: লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশ মাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, এই দিন হমে গর্ব সে ভর দেতা হ্যাঁ, এই দিন হমে আপনে বীর জওয়ানোকে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়াঁ, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকোকে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। এ প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলেও জানান। চৌঠা জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে।
1: ক্যাচ দ্য রেন কা সন্দেশ বহুত সিধা হ্যায়, জব বারিশ গিরে পানি কো ভহি সহেজিয়ে, ইসলিয়ে 4 জুলাই সে দেশভর মে এক বিশেষ অভিযান ভি চলায়া জা রাহা হ্যায়। ইসকে তহত বারিশ কে পানি কে সঞ্চয়ন, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানে জল স্রোতো কে পুনর্জীবন আর বৃক্ষারোপণ কো নয়ি গতি দি জা রহি। মুঝে বহুত খুশি হ্যায় কি গাঁও হো ইয়া শহর, পঞ্চায়েতে হো ইয়া সামাজিক সংস্থায়, হর জগহ লোগোনে বড় চড়কর ভাগিদারি কি হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আহমেদাবাদের ভাড়ু এলাকায় এক ঘণ্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এর বেশি গাছ রোপণ করেছেন। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন, তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত এক দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তাঁর ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবা শক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী 7ই অগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযানে বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সাংস্কৃতিক চেতনায় সম্মিলিত অংশগ্রহণ সবসময় শক্তির উৎস হিসেবে কাজ করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি 2026-এ অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। আলোচনায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এদেশের বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে গান গাইতে গাইতে একসঙ্গে কাজ করে আসছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রথা ঐক্যকে সুদৃঢ় করে এবং সম্মিলিত প্রচেষ্টাকে আরও আনন্দদায়ক ও চাপমুক্ত করে তোলে। তিনি আজ বলেন, যারা আগে উন্নয়নের প্রক্রিয়া থেকে বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দিতে এবং ক্ষমতায়ন করতে সরকার সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একক ভ্রমণের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাই ভারত উদ্যোগের মাধ্যমে অনেক অংশগ্রহণকারী ব্যক্তিগতভাবে পর্যটন যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত একটি পরিবারের মতো হয়ে ফিরেছেন।
1: मैं देश के सब लोगों से आग्रह करता हूँ, टूरिज्म पर जाए तो ये हमारा जिम्मा है कि हमारा टोटल जो खर्च है बजट यात्रा का या प्रवास का या टूर का ट्रैवल का पूरा खर्चा घर से निकले तब तक उसका कम से कम 5% पैसा स्थानिक लोगों से कुछ न कुछ खरीद के लाना चाहिए ताकि वहाँ के लोगों को भी रोजगार मिले और उनकी पहचान हिंदुस्तान के कोने कोने तक पहुँचे और इसलिए खरीद जरूर करना चाहिए।
0: 1999 সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সাফল্য সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার সেই সব এলাকা পুনরুদ্ধার করেছিল যেগুলিতে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারীদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লাদাখে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধের 27তম কার্গিল বিজয় দিবস উদযাপনের নেতৃত্ব দেন এবং 1999 সালে কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য, গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষামন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছেন, পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের কাজ হবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উপায় বাতলানো।
1: হামারি পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হো, হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপযোগ হো, ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেকানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার টাস্কফোর্স বানানে কা নির্ণয় কিয়া হ্যায়, জো এক্সামিনেশন রিফর্ম কি তরফ ফোকাস করেগা আর জলদ সে জলদ আনে বালি পরীক্ষাও কি বিশ্বসনীয়তা কো সুনিশ্চিত করনে কা কাম ইসকে রিপোর্ট কে আধার পর কর দিয়া জায়েগা।
0: দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। হারারেতে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 193 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 15 ওভারে 4 উইকেটে 122 রান করেছে। এর আগে ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 192 রান করে। বৈভব সূর্যবংশী 49 বলে 81 রান এবং ঈশান কিষাণ 26 বলে 29 রান করেন। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স 2টি উইকেট নেন। কমনওয়েলথ গেমসে আজ গ্লাসগোতে পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের ঋষিকান্ত সিং চানাম্বাম রৌপ্য পদক পেয়েছেন। ঋষিকান্ত স্ন্যাচ বিভাগে 121 কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়েন। পরে মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান সেই রেকর্ডের সমান পারফরমেন্স করেন। মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান মোট 273 কেজি ওজন তুলে এই কমনওয়েলথ গেমসের রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, এক পেয়ের মা কে নাম অভিযানে দেশ জুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি শ্রীরূপা মুখোপাধ্যায়। আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমেই যে আধুনিক গান শুনে নেব সেটি কোন শিল্পীর কণ্ঠে? শুভঙ্কর ভাস্করের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্জে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে

0: 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য 4 জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত।

যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983-তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি।
এতে

বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুবশক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয় আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো

এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় এক ঘণ্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিকমতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন। তাঁরা স্থানীয় মাটি

দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলব যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ব বোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তাঁরও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিকড়ের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে, তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লী থেকে পাটনা আর কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লী ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে

বিক্রি 6 গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ, এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে, এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল, সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন, ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান, এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি, এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেব বর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ

0: প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে প্রথমে বাংলা ব্যান্ড দোহারের কণ্ঠে এই গানটি।

যারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা তাদের কাছে বোধহয় জীবন সংসার সমস্তটাই কৃষ্ণময়। আর সেই কৃষ্ণময়তা নিয়ে আজকের কথায় গানে আমরা সেই কালা চাঁদের গান শুনছি, পরের গানে কানাভদ্র।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর, বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
1: পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে সরকার আগামীকাল লোকসভায় অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবে।
0: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
1: বিকশিত ভারত গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ শুধু উন্নত ভারতের চালিকা শক্তি নয়, তারাই এই উন্নয়নের সর্বাধিক সুফলভোগী হতে চলেছে, বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে বললেন প্রধানমন্ত্রী।
0: আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে অমর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
1: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তুমুল সংঘর্ষ। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 2 সাধারণ নাগরিকের মৃত্যু। ইউক্রেনের পাল্টা হামলায় রুশ নিয়ন্ত্রণে

0: টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে কাজ করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা এমন হতে হবে যা হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং সর্বোচ্চ মাত্রায় প্রযুক্তি নির্ভর। এই টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন গোয়েন্দা ব্যুরো আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইআইটি মাদ্রাজের পরিচালক অধিকর্তা ভি কামাকুটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইনি বিধান অন্তর্ভুক্ত করে একটি নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।
1: विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
2: সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 বা অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবে। এই বিলটির উদ্দেশ্য হল 2024 সালের পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স অ্যাক্টের সংশোধন করা। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এটি সংসদে উত্থাপন করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় জালিয়াতির ক্ষেত্রে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি খসড়া বিলের অনুমোদন দিয়েছে।
0: প্রহ্লাদ যোশী আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর গতকাল তাঁকে এই পদে নিযুক্ত করা হয়। এর পাশাপাশি তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বও পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর শ্রী যোশী শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রী যোশী এই দায়িত্ব অর্পণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অত্যন্ত বৃহৎ এবং গুরুত্বপূর্ণ এই মন্ত্রকের কাজকর্ম, নীতি ও বর্তমান উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হতে তিনি এই পর্যালোচনা বৈঠক করছেন। নতুন প্রকল্পগুলি বাস্তবায়নের আগে শিক্ষামন্ত্রকের পুরো কাজকর্ম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়াটাই তার প্রাথমিক অগ্রাধিকার।
3: आज सुबह चार्ज लिया हूँ, पूरा डिटेल्स हमको देखना है, निर्णय लेना है, इस सब के बारे में इन्फॉर्मेशन लेने का और पूरा मिनिस्ट्री समझने का कोशिश मैंने किया हूँ। मुझे विषय नया है और सीनियर ऑफिसर्स पे मैंने डिटेल में बातचीत करने का कोशिश किया हूँ। ये बहुत बड़ी डिपार्टमेंट है, इसलिए पूरा समझ के मैं आपके साथ बात करूँगा।
2: বিকশিত ভারত গঠনে দেশের যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ শুধু উন্নত ভারতের চালিকা শক্তি নয়, তারাই এই উন্নয়নের সর্বাধিক সুফলভোগী হতে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সমস্যার সমাধান খুঁজতে এবং দেশ গঠনের কাজে যখন যুব সমাজের শক্তিকে কাজে লাগানো হয়, তখন দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে ওঠে। তরুণ প্রজন্ম যখন দেশের তৃণমূল স্তরের বাস্তবতার সঙ্গে পরিচিত হয়, তখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে ভারতের অগ্রযাত্রা আরও শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের উদ্দেশ্য হল দেশের সীমান্তবর্তী গ্রামগুলি সম্পর্কে যুব সমাজকে জানানো, বোঝানো এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা। তিনি জানান, এই কর্মসূচিতে বিপুল সাড়া মিলেছে। প্রায় 3 লক্ষ যুবক যুবতী প্রতিযোগিতার অংশ নেন, যাদের মধ্যে 400 জনেরও বেশি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত গ্রামই বিকশিত ভারতের ভিত্তি, আর সেই লক্ষ্য পূরণে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্যেও সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা সবসময় অটুট দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, সীমান্তবর্তী গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করার সরকার নীতির ফলে এই এলাকাগুলিতে দ্রুত উন্নয়ন ঘটছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো বহু গ্রামে রাস্তা, বিদ্যুৎ এবং নলবাহিত পানীয় জলের সুবিধা পৌঁছেছে।
4: আমারে সীমান্তবর্তী গ্রামো মে বিকাশ কি আকাঙ্ক্ষা অর দেশভক্তি কি ভাবনা, ইয়ে হাম বরাবর।

0: ऐतिहासिक जीत है। हमारी टीम ने 270 रनों के बड़े अंतर से यह मुकाबला जीता, लेकिन बात सिर्फ इतनी सी नहीं है। लॉर्ड्स के लंबे इतिहास में यह महिलाओं की टीम का पहला टेस्ट मैच 1983 में इसी मैदान पर भारत ने अपना पहला क्रिकेट विश्व कप जीता था। अब हमारी नारी शक्ति ने यहाँ देश का नाम रोशन किया है।
1: আগামীকাল 27 জুলাই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এই সপ্তাহেই গুরু পূর্ণিমা উপলক্ষে দেশের সব শিক্ষক ও গুরুজনকে সশ্রদ্ধ প্রণাম জানান তিনি।
0: 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যায়। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চোঁ অর যুবাওঁ কো বড়ে সপনে দেখনে কে লিয়ে প্রেরিত করতে থে। সংযোগ সে ইসি হফতে হম গুরু পূর্ণিমা কা পাবন পর্ব মনায়েঙ্গে। হামারে মাতা পিতা হামারে পহলে গুরু হোতে হ্যায়, স্কুল কে শিক্ষক হমে অক্ষর জ্ঞান দেতে হ্যায়। গুরু পূর্ণিমা এসে সবই গুরু কে প্রতি কৃতজ্ঞতা জতানে কা অবসর হ্যায়।
2: কয়েক সপ্তাহ পরেই আসছে 15ই আগস্ট, দেশের 80তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গত কয়েক বছরের মতো এবারও হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
0: 15 আগস্ট হর ভারতীয় কে লিয়ে গর্ব কা দিন হ্যায়, যে উন অসংখ্য বীরোঁ কো ইয়াদ করনে কা দিন হ্যায়, জিনহোনে ভারত মাতা কি স্বতন্ত্রতা কে লিয়ে আপনা সব কুছ সমর্পিত কর দিয়া। উনকে ত্যাগ অর তপস্যা কি ওজহ সে আজ হামারে হাত মে তিরঙ্গা হ্যায়। ইস তিরঙ্গা মে হামারে সংবিধান কে আদর্শ হ্যায়। সাথিও, পিছলে কুছ বর্ষোঁ মে হর ঘর তিরঙ্গা অভিযান নে পুরে দেশ কো এক অদ্ভুত ভাবনা সে জোড়া হ্যায়। হর ঘর হর গলি মে তিরঙ্গে কা উৎসব দিখাই দেতা হ্যায়। इस वर्ष भी हमें हर घर तिरंगा अभियान को पूरे उत्साह के साथ आगे बढ़ाना है, अपने घर पर पूरे सम्मान के साथ तिरंगा फहराना है।
1: কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামীকাল থেকে প্রথম পরিষেবা শুরু হচ্ছে সকাল 6টায়। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10টা 3 মিনিটে, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে রাত 10টা 18 মিনিটে, দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10টা 36 মিনিটে পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার দুটি লাইনেই প্রথম পরিষেবা শুরু হবে সকাল 9টায়, শেষ ট্রেন পাওয়া যাবে রাত 10:30। এবার বিদেশের খবর।
2: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাতভোর সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ ভোরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের ফলে অন্তত 2 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত আরও 3 জন। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনে ক্রেমলিন সমর্থিত কর্তৃপক্ষ দাবি করেছে হরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় 4 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
1: হরমুজ প্রণালীতে আজ একটি সামুদ্রিক মাইনের ধাক্কায় এক তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। জাহাজটি ইরানি কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া নৌ চলাচল পথ বা শিপিং রুট থেকে কিছুটা সরে গিয়েছিল বলে জানা গেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে এই ঘটনা যথেষ্ট আশঙ্কার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
2: ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা সেদেশের ওডেসা বন্দরে গতকাল এমভি অ্যাগন র্যাগনার নামের একটি কার্গো জাহাজে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দূতাবাস জানায় জাহাজটিতে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে 2 জন নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেলেও বাকি 2 জনের খোঁজ পাওয়া যায়নি। দূতাবাস আরও জানিয়েছে বর্তমানে সেখানে উদ্ধারকাজ চলছে এবং তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে।
1: পাকিস্তানে বৃষ্টিজনিত কারণে আরও 11 জনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে 97তে পৌঁছেছে। সবচেয়ে বিপর্যস্ত পাঞ্জাব প্রদেশ, সেখানে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। দক্ষিণ সিন্ধে প্রাণ হারিয়েছেন 2 জন। গত 1 মাসে বর্ষণজনিত কারণে সেদেশে 297 জন আহত হয়েছেন।
2: চীনের গুয়াংদং এলাকায় আছড়ে পড়েছে টাইফুন নৌল। হড়পাবানে গানসু প্রদেশে 10 জনের মৃত্যু হয়েছে। গুয়াংদং অঞ্চলে উড়ান ও রেল পরিষেবা ব্যাহত।
1: ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে ভয়াবহ দাবানলের কারণে গতরাতে প্রায় 55,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে ওই অঞ্চলে মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল 2,20,000-এ। দাবানল ক্রমশ ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত শহর বোর্দোর দিকে এগিয়ে আসছে বলে খবর। দাবানলের কারণে ফ্রান্সের প্রতিবেশী দেশ স্পেনের

0: উপকূলের কিছু এলাকার বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়েছে সেদেশের প্রশাসন।
1: ইউনেস্কো আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্মৃতি বিজড়িত ফ্রান্সের ডিডে সৈকত, গ্রিসের অলিম্পাস পর্বত, জাপানের প্রাচীন রাজধানী আসুকা ও ফুজুয়ারা এবং পরিযায়ী প্রাণীদের বিচরণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত দক্ষিণ সুদানের বোমাবাদিংগিলো অঞ্চলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত ইউনেস্কো কমিটির এক বৈঠকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনার পর এই স্থানগুলিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
0: এবার খেলার খবর। স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে এই শিরোপা জয়ের ইতিহাস করেছেন।
1: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাব জুনিয়র পুরুষ দল FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়ারা এবং শাহরুখ আলী।
0: পশ্চিমবঙ্গের 22 বছর বয়সী জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। দুটি ভল্ট মিলিয়ে মোট 13.025 স্কোর করে শীর্ষ 8 ফাইনালিস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন প্রতিষ্ঠা। এবার দৃষ্টিকোণ। রজনীকান্ত সেনের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।
2: বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। পরাধীন ভারতে স্বাধীনতার চেতনা জাগ্রত করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বাংলার পঞ্চকবির অন্যতম রজনীকান্তের স্বাধীনতার সুখ এই কবিতা শিশুদের মুখে মুখে আজও ফেরে। সেদিন ছিল 7 আগস্ট 1905। বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার টাউন হলে বিরাট প্রতিবাদ সভা। রাজশাহীর কবি রজনীকান্ত রাতারাতি পরিচিতি পেয়ে গেলেন জাতীয় কবি হিসাবে তাঁরই রচিত একটি গান গেয়ে।

ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেন লিখেছেন, এক রবিবার রাজশাহী লাইব্রেরিতে কিসের যেন সভা ছিল, রজনীও ওই সভায় আমন্ত্রিত। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র বলিলেন, রজনী এটি গান বাঁধিয়া লও না, সভা শুরুর মাত্র এক ঘন্টা বাকি আছে। রজনী একখানি চেয়ার টানিয়া অল্প কিছুক্ষণের জন্য চুপ করিয়া বসিয়া তারপর কাগজ টানিয়া লইয়া এটি গান লিখিয়া ফেলিল। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলকানির নেতৃত্বে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
1: পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে সরকার আগামীকাল লোকসভায় অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবে।
0: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
1: বিকশিত ভারত গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ শুধু উন্নত ভারতের চালিকা শক্তিই নয়, তারাই এই উন্নয়নের সর্বাধিক সুফল ভোগী হতে চলেছে। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে বললেন প্রধানমন্ত্রী।
0: আজ কারগিল বিজয় দিবস উপলক্ষে অমর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
1: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তুমুল সংঘর্ষ। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 2 সাধারণ নাগরিকের মৃত্যু। ইউক্রেনের পাল্টা হামলায় রুশ নিয়ন্ত্রণে থাকা হাল্লিফকা শহরে 4 সাধারণ নাগরিকের মৃত্যু।
0: হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের ধাক্কায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ।
1: ভারতের অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন গ্রন্থ পরিচয়।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ ঋত্বিক খটকের গল্প, পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়।

রোখা মেজাজ, ঠোকা কপাল, আপোষহীন এক সংগ্রামী জীবন, দেশভাগের যন্ত্রণা তার শিরায় শিরায়, বেঁচে থাকা আর বেঁচে ওঠার নিরন্তর দ্বন্দ্ব আমরা বারে বারে অনুভব করি তার চেতনায়। বামপন্থী প্রতিবাদী মনোভাব প্রকাশিত হয়ে পড়ে তার সৃষ্টির পরতে পরতে, খুব বেশি করে তার সিনেমায়। তিনি কে? অস্থির সময়ের অস্থির কণ্ঠস্বর ঋত্বিক ঘটক। কিন্তু সিনেমা দিয়েই তো তার শুরু নয়। দেশভাগ, উদ্বাস্তু জীবনের যন্ত্রণা, শ্রেণী সংগ্রাম এবং মানুষের প্রতিবাদী সত্তা প্রথম ফুটে উঠেছিল তার লেখা গল্পের মাধ্যমেই। তাই ঋত্বিক ঘটকের গল্প এই গ্রন্থই আজ আমাদের আলোচ্য। কিন্তু সরাসরি গ্রন্থের পরিচয় দেওয়ার আগে ঋত্বিক ঘটকের ভাবনার পরম্পরা কিছুটা বুঝে না নিলে বোধহয় এই আলোচনা সম্পূর্ণ হয় না। ১৯৪৩-এর দুর্ভিক্ষ এবং ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের বহু মানুষ কলকাতায় আশ্রয় নেয় এবং সেই সময়েই ঋত্বিক ঘটকের পরিবারও কলকাতায় চলে আসে। কিন্তু কলকাতার সঙ্গে ঋত্বিক ঘটকের যোগাযোগ তার অনেক আগে থেকেই। তার স্কুল জীবন কেটেছিল কলকাতায় দাদা মনীষ ঘটকের কাছে। এদিকে দাদা মনীষ ঘটক সক্রিয়ভাবে জড়িত ছিলেন তেভাগা আন্দোলনের সঙ্গে। তার কন্যা বিখ্যাত লেখিকা ও সমাজবিজ্ঞানী মহাশ্বেতা দেবী আর মেজদা সুধীশ ঘটকের মাধ্যমে তার চলচ্চিত্র জগতের সংস্পর্শে আসা। এই রকম এক পরিবার থেকে উঠে আসা ব্যক্তিত্ব হলেন ঋত্বিক ঘটক। তাই দুই বাংলার বিভাজন, বিক্ষুব্ধ বাংলার চিত্র, প্রেম, সামাজিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, তার গল্পের ভিত্তি হয়েছে খুব

স্বাভাবিকভাবেই, কিন্তু সেই সব কিছুই উঠে এসেছে স্মৃতিচারণা হিসেবে, ভাবনার পথ ধরে পিছু হেঁটে। ১৯৪৭ সালে গল্পভারতী পত্রিকায় তাঁর লেখা প্রথম গল্প ছাপা হয়। পরবর্তীকালে দেশ, অগ্রণী ইত্যাদি পত্রিকাতেও ছাপা হতে থাকে তাঁর গল্প। আর ১৯৪৭ সাল থেকেই নিজের সম্পাদনায় অভিধারা পত্রিকা প্রকাশ করতে শুরু করেন ঋত্বিক। গল্পভারতীতে প্রকাশিত তাঁর লেখা প্রথম গল্প পড়েই নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় তাঁকে একজন শক্তিমান নবীন লেখক বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু গল্প লিখতে লিখতে একসময় ঋত্বিক ঘটকের মনে হয় গল্প হল ইনঅ্যাডিকোয়েট, কিন্তু চলচ্চিত্রে মানুষের মনস্তত্ত্ব ও সমাজকে আরও গভীর ও সরাসরিভাবে নাড়া দেওয়া সম্ভব। এই উপলব্ধি থেকেই তিনি গল্প লেখার চেয়ে নাটক ও সিনেমার দিকে ঝুঁকে পড়েন। ঋত্বিক ঘটক গল্প লিখেছিলেন মূলত কম বয়সেই। গ্রন্থ পরিচয় অনুষ্ঠানের এই পর্বে আমাদের চেষ্টা সেই দিকটাতেই একটু আলো ফেলার। তার গল্পগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলোও প্রায় দুষ্প্রাপ্যই বলা যায়। তাই তাঁর লেখা গল্প সংখ্যায় খুব কম না হলেও বেশিরভাগ গল্পই হয়তো হারিয়ে গেছে চিরকালের মতো। কিন্তু তবুও ঋত্বিক ঘটকের গল্প নামের একটি বই আমরা বর্তমানে পাই। বাঁধাই করা বইটি মাত্র ১২৬ পৃষ্ঠার হলেও বইটিতে গাছটি, অয়নান্ত, আকাশগঙ্গার স্রোত ধরে, এজাহার, শিখা, এক্সট্যাসি, রূপকথা, রাজা, পরশপাথর, ভূস্বর্গ অচঞ্চল, স্ফটিক পাত্র, চোখ, কমরেড, সড়ক, প্রেম, ঝঙ্কার এবং মার, এই ১৭টি গল্প সংকলিত রয়েছে। ১৩৯৪ বঙ্গাব্দের ২১শে শ্রাবণ লেখা এই বইটির ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক গোপাল হালদার জানিয়েছেন, নানা পত্রপত্রিকা থেকে যারা এই গল্পগুলি উদ্ধার করেছেন তাঁরা নিশ্চয়ই ধন্যবাদ ভাজন। আমাদের শিল্পীদের, লেখকদের অনেক দানই আমাদের শিথিলতায় নষ্ট হয়ে যায়। এই সংকলকদের প্রয়াস দেখে মনে হল এরূপ সুন্দর ছাপা কাগজে তা সংরক্ষণ করার চেষ্টা বাঙালির পক্ষেও একটা ভরসার কথা, যা নষ্ট হতে আমরা দেব না। আর প্রকাশন প্রসঙ্গে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে পল্লব কুমার বন্দ্যোপাধ্যায়, সুরমা ঘটক ও ঋতবান ঘটকের সম্মিলিত বয়ানের কিছুটা নির্বাচিত অংশ তুলে ধরা যাক। যে বিপন্ন জৈবিক সংকট থেকে তাঁর চলচ্চিত্র নির্মাণ সেই সাম্য আদর্শের একই মাটিতে ছোট গল্পগুলোর শিকড়। জীবনের ভাঁজে ভাঁজে দেখা ছবির আত্মমগ্ন অনুভূতি ক্রমশ গল্প হয়ে উঠেছে। তাই গল্পকার ঋত্বিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত জরুরি। ঋত্বিক ঘটকের গল্প বইটিতে সাহিত্য সংসদের বানানবিধি অনুসরণ করা হয়েছে বলে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে জানানো হয়েছে। ঋত্বিক ঘটকের লেখা গল্প সম্পর্কে আরও বেশ কিছু তথ্য এখান থেকে পাঠক পাবেন এবং বইটি প্রকাশের ক্ষেত্রে যাদের সহযোগিতা তাঁরা পেয়েছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে প্রকাশন প্রসঙ্গে। আগেই উল্লেখ করা হয়েছে যে ঋত্বিক ঘটকের গল্প বইটিতে মোট ১৭টি গল্প স্থান পেয়েছে। এর মধ্যে কয়েকটি গল্প সাধু ভাষায় লেখা, আবার কয়েকটি গল্প চলিত ভাষাতেও লেখা। তবে প্রতিটি গল্পের ভাষাই সহজ, সুঠাম, শক্তিশালী, যা পাঠককে গল্পের গভীরে নিয়ে যায়, অনুভূতিতে মজিয়ে দেয়। গল্পের বর্ণনায় যেখানে প্রতীক ও রূপকের ব্যবহার হয়েছে সেগুলিও গল্পগুলিকে অনেকখানি অর্থবহ করে তোলে আলাদা মাত্রায়। প্রতিটি গল্পেই ঋত্বিক ঘটক যেন নিজের জীবনের ফেলে আসা স্মৃতিকে, অনুভূতিকে সহমর্মিতার সুতোয় পরতে পরতে বুনে দিয়েছেন। কাঁচা বয়সে লেখা এসব গল্পের বাঁধনই খানিকটা দুর্বল মনে হলেও অনুভূতির আবেদন বুঝতে অসুবিধে হয় না পাঠকের। এই বইতে সংকলিত প্রায় সবকটি গল্পকেই আকারে ও প্রকৃতিতে ছোট গল্পই বলা চলে। একমাত্র দ্বিতীয় গল্প অয়নান্তর আকার কিছুটা বড়। তার রচনার ও মানসিকতার সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দিতে গল্পটি সম্পর্কে সংক্ষেপে কিছু কথায় আসা যাক। অয়নান্ত গল্পটি প্রকাশিত হয়েছিল ঋত্বিক ঘটকের নিজের সম্পাদিত অভিধারা পত্রিকায় প্রথম বছরের অর্থাৎ ১৩৫৪ বঙ্গাব্দের আশ্বিন তথা তৃতীয় সংখ্যায়। গল্পটি উত্তম পুরুষের জবানিতে কথিত এবং কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত। অয়নান্ত গল্পটি পদ্মা তীরবর্তী এক মফস্বল শহরের ১৯-২০ বছরের এক কলেজ পড়ুয়া ছাত্রের জীবন জিজ্ঞাসার স্রোতে দোদুল্যমান। এ গল্পে রবীন্দ্রনাথের জীবন দেবতার উল্লেখ যেমন হয়েছে, তেমনি আবার কিটসের কবিতার প্রসঙ্গ

গুটেনে ঋত্বিক লিখেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এক বৃষ্টিস্নাত দুপুরে প্রকৃতি ও বাস্তবের অন্তরালে অন্য কোনো এক বাস্তবতার সন্ধানে ডুব দিয়েছেন এই গল্পের উত্তম পুরুষ, বলা ভালো ঋত্বিক নিজেই। গল্পটি থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করা যাক। এখন তিন মাসের জন্য বলিয়া যাইব, পরে দরকার হইলে ওখানেই থাকিয়া যাইব, সঙ্গে লইতেছি অজস্র পুস্তক, খালি পড়িব আর ভাবিব। এই আপাত দৃষ্ট জগৎ, তাহার রহস্য, এই প্রকৃতির বিভিন্ন রহস্য, এই বিরাট প্রশ্নের উত্তর আমার চাই। সঙ্গে লইব শরদ, সর্ব ঋতুর বিভিন্ন রূপগুলি গ্রাম্য আবহাওয়ায় শরৎকোলে বসিয়া দেখিব, আর কঠিন ইস্পাতের তারে লাগাইব সেই ঋতুর আবাহনের মূর্ছনা। সাধু ভাষায় লেখা এই গল্পের আমি শহর ছেড়ে, কলেজ ছেড়ে, বন্ধুদের ছেড়ে চলে যাই গ্রামের বাড়িতে। বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের কল্পনা তাকে কষ্ট দেয়, স্মৃতি হয় তার পিছুটানের সারথি, তবুও সে যায় আত্মজিজ্ঞাসার উত্তরের সন্ধানে। আর তখন সে সঙ্গে নেয় শুধু বই আর শরদ, অর্থাৎ সেই যাত্রায় তার সঙ্গী হয় কেবল সাহিত্য আর শিল্প। পরবর্তীকালে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি ঋত্বিক ঘটকের যে ঝোঁক তৈরি হয় তার শিকড় খুঁজে পাওয়া যায় এই গল্পে। পরশপাথর গল্পে আরও বেশি করে তার শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি সম্পৃক্ততার কথা ফুটে ওঠে। 1354 বঙ্গাব্দেই গল্প ভারতীতে প্রকাশিত চলিত ভাষায় লেখা আকাশগঙ্গার স্রোত ধরে গল্পটি পড়ে আবার পাঠকের মনে হয় লেখক প্রয়োজনে রোম্যান্টিক আবেশকে ভেঙেও ফেলতে পারেন। তিনি তখন হয়ে যেতে পারেন তৃতীয় ব্যক্তি, যিনি শুধুই কথক, তাই সেখানে তিনি কিছুটা নিরাসক্ত ও উদাসীন। খুব ছোট ছোট করে আরও কয়েকটি গল্পের পরিচয় দেওয়া যাক। দেশ পত্রিকায় প্রকাশিত এজাহার গল্পের নামকরণেই গল্পটির মর্মার্থ লুকিয়ে আছে। এই গল্প কিছুটা প্রেমের হলেও তার পরিণতি খুবই করুণ। বাঙালি মধ্যবিত্ত মেয়েদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার ছবি ফুটে ওঠে এ গল্পে। এজাহার অর্থাৎ এফআইআর, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ভবেশ রঞ্জন বাগচি হাজতে বসে দারোগাবাবুর কাছে জবানবন্দি দেয় যে সে তার আত্মীয় জয়াকে গলা টিপে হত্যা করেছে। জীবন যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে গিয়ে তার ভালোবাসার পাত্রী জয়াকে খুন করেছে ভবেশ। কিন্তু হত্যা করে কি মুক্তি দেওয়া সম্ভব? এই কি ভালোবাসার যথার্থ নমুনা? পাঠকের মনে এই প্রশ্নের রেশ রেখেই শেষ হয় এই ছোট গল্প। কমিউনিস্ট মনোভাবাপন্ন ঋত্বিক ঘটকের কমরেড গল্পের শুরুতেই পাওয়া যায় এক বস্তির বর্ণনা। ঝাব্বু থাকে সেই বস্তিতে, সে কমরেড গল্পের কথকের বন্ধু। এই গল্পটি তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের এক অন্ধকার দিককে তুলে ধরেছে, যেখানে দেখানো হয়েছে আদর্শ কিভাবে ধীরে ধীরে ব্যক্তিস্বার্থের কাছে পরাজিত হয়েছিল। নবপর্যায়ের অগ্রণী পত্রিকায় প্রকাশিত স্ফটিকপাত্র গল্পে দিল্লির রাস্তায় এবং নতুন সাহিত্য পত্রিকায় প্রকাশিত সড়ক গল্পে কলকাতার পটভূমিকায় ভিন্ন ভিন্নভাবে ফুটে উঠেছে উদ্বাস্তু জীবনের যন্ত্রণার কথা। গল্প ভারতীতে প্রকাশিত ভূস্বর্গ অচঞ্চল গল্পে আছে কাশ্মীর সমস্যার কথা। কিন্তু খুব সংক্ষেপেও গ্রন্থ পরিচয় অনুষ্ঠানের এইটুকু পরিসরে ঋত্বিক ঘটকের গল্প গ্রন্থের সবকটি গল্প সম্পর্কে শোনানো সম্ভব নয়। তবে এটুকু বলাই যায় যে আমরা তো জানি যে ঋত্বিক ঘটকের সৃষ্টিতে বরাবরই প্যাশনের তীব্রতা লক্ষ্য করা যায়, আর সেই প্যাশন যেমন রোমান্টিকতার আবেগের, তেমনি হয়তো বিপরীতভাবে অসহায় ক্রোধেরও। তাই তাঁর গল্পগুলিতে অনেক সময় এক্সট্রিম পর্যায়ে লক্ষ্য করা যায়। সব ক্ষেত্রেই হয়তো বাস্তবে নয়, কিন্তু ভাবনায় তো বটেই। সহানুভূতিশীল ঋত্বিক ঘটক আসলে তাঁর লেখা গল্পগুলির মধ্যে দিয়ে মানুষের কথাই বলতে চেয়েছেন। একই সঙ্গে এই গল্পগুলিতে তাঁর ব্যক্তিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার ছাপও সুস্পষ্ট। ছোট গল্পকেও তিনি নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশের সরাসরি মাধ্যম হিসেবেই ব্যবহার করেছিলেন। তাই দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দারিদ্র, প্রেমের করুণ পরিণতি, রাজনৈতিক দোলাচলতা আর সমাজের নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার এত বাস্তব চিত্র আঁকতে পেরেছেন। পাঠকের বুঝতে অসুবিধে হয় না নিজের ব্যক্তিজীবনের ক্ষতের নানা স্মৃতিকেই তিনি রোমন্থন করেছেন গল্পগুলির প্রতিটি ভাঁজে ভাঁজে। তাই তাঁর স্মৃতি কেবল দেশভাগের যন্ত্রণাতেই সীমাবদ্ধ থাকেনি। এই স্মৃতি তাকে যেমন ফেলে আসা শৈশবে টেনে নিয়ে গেছে, যৌবনের প্রেয়সের কথাও তেমন ভাবিয়েছে, ভাবিয়েছে মানুষের আদর্শচ্যুতির কথাও। যে আপোষের ঘেরাটোপকে তিনি আজীবন মানতে পারেননি,
তার ভিত্তিভূমি।

তৈরি হয়েছিল অল্প বয়সে এই গল্পগুলি লেখার সময়কাল থেকেই। তবে দেশভাগ যে ঋত্বিককে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল তা শিল্পমনস্ক মানুষ মাত্রই বুঝতে পারেন, তাই প্রচ্ছদ শিল্পী হিরণ মিত্রও সেটিকেই মূর্ত করতে চেয়েছেন বলে আমাদের মনে হয়। এই বইয়ের প্রচ্ছদের ওপরে কালো ও নীল অংশ যেন সেই বিভীষিকা ও শূন্যতাকেই বোঝায়। নিচের হলুদ সাদা রঙের তিনটে অবিন্যস্ত তুলির আঁচড়ে লাল রঙের ছিটে, যেন রক্ত ঝরছে। সে রক্ত শরীরের না হয়ে মনেরও হতে পারে। তবে পুরো ছবিটাই খুবই বিমূর্ত। অভিজ্ঞ প্রচ্ছদ শিল্পী হয়তো ছোট গল্পের চরিত্রকে মাথায় রেখেই পাঠকের মনে হওয়ার উপরেও অনেকটাই ছেড়ে রেখেছেন।

গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ ঋত্বিক ঘটকের গল্প। পরিচয় করালেন শ্রাবণী মুখোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষার সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তিবিদ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় একটি কড়া আইন আনতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিলের শহীদদের স্মরণ করে আজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয় তবে তা কেবল পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। হরমুজ প্রণালীতে আজ সামুদ্রিক মাইন বিস্ফোরণে একটি তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়ে যাওয়ায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফের জটিলতার সৃষ্টি হয়েছে। হারারেতে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 35 রানে হারিয়ে সিরিজ জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্কফোর্সে থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমানাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল ও লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃতলাল মিনাও এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলে

0: করেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথা উল্লেখ করেন।
1: आज का भारत अपने वीरों को सिर्फ याद ही नहीं करता बल्कि नई पीढ़ी तक उनकी गाथा भी पहुंचाता है। इसी भावना से इस वर्ष एक विशेष शौर्य विजय यात्रा निकाली गई। 14 जुलाई को दिल्ली के नेशनल वॉर मेमोरियल से शुरू हुई यह मोटरसाइकिल यात्रा द्रास के करगिल वॉर मेमोरियल तक पहुंचेगी। इसका संदेश वन राइड वन नेशन वन सैल्यूट। यह यात्रा हमें याद दिलाती है कि राष्ट्र के लिए दिया गया बलिदान कभी भुलाया नहीं जा सकता।
0: প্রধানমন্ত্রী বৃষ্টির জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বৃষ্টির জল সঞ্চয়ে দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবাশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: 27 জুলাই को भारत रत्न डॉक्टर एपीजे अब्दुल कलाम जी की पुण्यतिथि है। डॉक्टर कलाम के व्यक्तित्व में कई प्रेरक रूप थे, लेकिन उनके हृदय के सबसे करीब एक शिक्षक की भूमिका थी। वे बच्चों और युवाओं को बड़े सपने देखने के लिए प्रेरित करते थे। संयोग से इसी हफ्ते हम गुरु पूर्णिमा का पावन पर्व मनाएंगे। हमारे माता पिता हमारे पहले गुरु होते हैं। स्कूल के शिक्षक हमें अक्षर ज्ञान देते हैं। गुरु पूर्णिमा ऐसे सभी गुरुओं के प्रति कृतज्ञता जताने का अवसर है।
0: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। 1999 সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার সেই সব এলাকা পুনরুদ্ধার করেছিল যেগুলিতে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। শ্রী সিং দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো অপপ্রয়াস দৃঢ়তার সঙ্গে দমন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে অপারেশন সিন্দুরের সময় ঠিক এই কাজই করেছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সাফল্যই প্রমাণ করে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে এমন কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে যা তাদের কল্পনারও অতীত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীতে আজ একটি সমুদ্র মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। অভিযোগ, জাহাজ

0: ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে সৃষ্ট আঞ্চলিক অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি পরিবহন পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। ইউনেস্কো আজ ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি ডে অবতরণ সৈকত, গ্রিসের মাউন্ট অলিম্পাস, জাপানের প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিওয়ারা এবং দক্ষিণ সুদানের বোমাবাদিংগিলো পরিযায়ী প্রাণীদের বিচরণের ক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো কমিটির বৈঠকে এই স্বীকৃতিগুলি অনুমোদিত হয়। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস ও স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে আজ শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
1: আমরা আরো আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস পূর্বাহ্নে জানাতে পারি। আমাদের মাছ সমুদ্রে চলে যাওয়া মৎস্যযান এবং মৎস্যজীবীদেরকে স্থলভাগে সঠিক সময় ফিরিয়ে আনতে পারি। আধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থা, তার মধ্য দিয়ে ওয়্যারলেস এবং অন্যান্য ভাবে যাতে কানেকশন থাকে তার ব্যবস্থা করা, মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব।
0: রাজ্যে সরকারি দপ্তরগুলিতে মোবাইল ভিত্তিক জিও ফেন্সড বায়োমেট্রিক ব্যবস্থা চালু হচ্ছে। এই ব্যবস্থায় কর্মীরা অফিস চত্বরে থাকলে মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। নিরাপত্তা বেষ্টনী পার করে অফিসে ঢুকে বায়োমেট্রিক মেশিন পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় লেগে যায়, সেই সমস্যা নিরসনে এই উদ্যোগ। হারারেতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব 3টি এবং যশ ঠাকুর 2টি উইকেট নেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 192 রান সংগ্রহ করে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে আজ মহিলাদের ভারোত্তোলনে 48 কেজি বিভাগে সোনা জিতে নজির গড়েছেন মীরাবাই চানু। তিনি স্ন্যাচ পর্যায়ে প্রথমে 85 কেজি ভার উত্তোলন করে রেকর্ড তৈরি করেন, পরে 105 কেজি তোলেন এবং সর্বশেষে 190 কেজি তুলে গেম শেষ করেন। অন্যদিকে গ্লাসগোতে পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের ঋষিকান্ত সিং চানাম্বাম রৌপ্য পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তিবিদ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় একটি কড়া আইন আনতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। আগামীকাল 6:20 মিনিটে শুনবেন আবার বাংলা সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। আকাশবাণী মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলে দিই। কালকে কি আছে, কি কি শুনবেন আপনারা, সে সম্পর্কে একটু বলে রাখি। কালকে 27/7/2026 সোমবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:56 আর ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, শ্রী অরবিন্দ্রের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে শুনবেন সেতার শিল্পী স্বপন কুমার ঘোষ, রাগ বিভাস এবং পরবর্তীতে আলাহিয়া বিলাবাল। 6:30 এই মহাজীবন সুধীন্দ্রনাথ দত্তের জীবন কথা, 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 6:55 কৃষক বন্ধুদের জন্য।

বীজ শোধন এবং তার উপকারিতা বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকে হিমাচল প্রদেশের কুর্ফি, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 অতিথিতে শুনবেন অনুপম রায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ ললিত এবং তবলায় তাকে সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ড। 10:30 রামধনু, প্রথমে শুনবেন ভজন তাপসী বসু এবং পরবর্তীকালে রজনীকান্তের গান সায়নী মল্লিকের কণ্ঠে। 11:00 সংগ্রহশালা থেকে 11:15 নজরুল গীতি, শিল্পী শ্রীদন্তী দাশগুপ্ত। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুপ্রীতি যাদব। 12:30 লোকসঙ্গীত একটায় বেতার নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:30 আর দুপুর 3:35। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, ছবিঘর। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনিন্দিতা মল্লিক, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় পল্লবী সানহা এবং ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, রূপলী পর্দায় গ্রাম বাংলা পর্ব 2। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শম্পা পাল। 6:50 আপনার স্বাস্থ্য, বাড়িতে শরীরচর্চার অভ্যাস বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত। 7:00 বেতার নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ যোগ তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ চন্দ্রকোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন কুমুদ রঞ্জন সাঁতরা। রাগ চন্দ্রকোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। কিছুক্ষণের মধ্যে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আজকের শিরোনাম, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে সরকার আগামীকাল লোকসভায় অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিকশিত ভারত গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ শুধু উন্নত ভারতের চালিকা শক্তিই নয়, তারাই এই উন্নয়নের সর্বাধিক সুফলভোগী হতে চলেছে, বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে বললেন প্রধানমন্ত্রী। আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে অমর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে কাজ করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে আগামী পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দেশের পরীক্ষা ব্যবস্থা এমন হতে হবে যা হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং সর্বোচ্চ মাত্রায় প্রযুক্তি নির্ভর। এই টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন গোয়েন্দা ব্যুরো আইবির প্রাক্তন অধিকর্তা তপন টেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইনি বিধান অন্তর্ভুক্ত করে একটি নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।
1: विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम

0: के रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
1: সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 বা অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবে। এই বিলটির উদ্দেশ্য হল 2024 সালের পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্টের সংশোধন করা। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এটি সংসদে উত্থাপন করবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর গতকাল তাঁকে এই পদে নিযুক্ত করা হয়। নতুন প্রকল্পগুলি বাস্তবায়নের আগে শিক্ষামন্ত্রকের পুরো কাজকর্ম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়াটাই তাঁর প্রাথমিক অগ্রাধিকার বলে শ্রী প্রহ্লাদ যোশী মন্তব্য করেছেন।
2: আজ সুবায় চার্জ লিয়া হুম পুরা ডিটেলস হমকো দেখনা হ্যায় নির্ণয় লেনা হ্যায় ইস সব কে বারে মে ইনফরমেশন লেনে কা অর পুরা মিনিস্ট্রি সমঝনে কা কোশিশ মেনে কিয়া হুম মুঝে বিষয় নয়া হ্যায় অর সিনিয়র অফিসার্স পে মেনে ডিটেল মে বাতচিত করনে কা কোশিশ কিয়া হুম বহুত বড়ি ডিপার্টমেন্ট হ্যায় ইসলিয়ে পুরা সমঝ কে মে আপকে সাথ বাত করুন।
1: বিকশিত ভারত গঠনে দেশের যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ শুধু উন্নত ভারতের চালিকা শক্তি নয়, তারাই এই উন্নয়নের সর্বাধিক সুফলভোগী হতে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত গ্রামই বিকশিত ভারতের ভিত্তি, আর সেই লক্ষ্য পূরণে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা প্রতিকূলতার মধ্যেও সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা সবসময় অটুট দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, সীমান্তবর্তী গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করার সরকারি নীতির ফলে এই এলাকাগুলির দ্রুত উন্নয়ন ঘটছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো বহু গ্রামে রাস্তা, বিদ্যুৎ এবং নলবাহিত পানীয় জলের সুবিধা পৌঁছেছে।
3: আমারে সীমাবর্তী গ্রামো মে বিকাশ কি আকাঙ্ক্ষা আর দেশভক্তি কি ভাবনা ये हम बराबर बराबर और कभी तो लगता है कि उनके लिए खुद से ज्यादा देश होता है। देश पहले बाकी सारी सुविधाएं बाद में, ये हमको सीमावर्ती गांवों में खास अनुभव आती है। और इसलिए उद्देश्य ये था कि देश के अलग अलग जिलों के युवा हिमाचल, उत्तराखंड और लद्दाख के गांवों की यात्रा करें।
1: सुनछेन उपमहादेशेर खबर।

0: কার্গিল বিজয় দিবস উপলক্ষে অমর শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরক্ষিত সক্ষম আত্মনির্ভর ভারত গঠনের জন্য তাদের সংকল্প দৃঢ় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বে প্রধানমন্ত্রী আজ কার্গিল বিজয় দিবসে বীর শহীদ ও সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানান।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, এ দিন হমে গর্ব সে ভর দেতা হ্যাঁ, এ দিন হমে আপনে বীর জওয়ানো কে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকো কে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা উৎপাদন, প্রতিরক্ষা রপ্তানি, বন্ধু দেশগুলির সঙ্গে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সব ক্ষেত্রেই ভারত নতুন উচ্চতা স্পর্শ করছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ওপর বিশ্বের আস্থা বাড়ছে।
1: আজ রক্ষা উৎপাদন হো, রক্ষা নির্যাত হো, ইয়া মিত্র দেশো কে সাথ রাজনৈতিক সহযোগ, ভারত লগাতার নই উঁচাইয়ো কি ওর বড় রহা হ্যায়। ইস মহিনে কি শুরুয়াত মে মে ইন্ডোনেশিয়া মে থা, জহাঁ ব্রহ্মোস ওর অস্ত্র মিসাইলো কে লিয়ে এক বড়া সমঝোতা হুয়া হ্যায়। দুনিয়া কা ভরোসা ভারত কে রক্ষা উপকরণো ওর তকনিক পর বড় রহা হ্যায়। আইয়ে ইস কার্গিল বিজয় দিবস পর হম আপনে অমর শহীদো কো নমন করে ওর এক সুরক্ষিত, সক্ষম ওর আত্মনির্ভর ভারত কে নির্মাণ কা আপনা সংকল্প আর মজবুত করে।
0: বৃষ্টির জল সংরক্ষণের অভিযানকে জন আন্দোলনে পরিণত করার আহ্বান আবারও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য 4 জুলাই থেকে দেশ জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরনো জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণে নতুন গতির সঞ্চার হচ্ছে।
1: ক্যাচ দ্য রেন কা সন্দেশ বহু সিধা হ্যায়, জব বারিশ গিরে পানি কো ভাই সহজিয়ে, ইসলিয়ে 4 জুলাই সে দেশভর মে এক বিশেষ অভিযান ভি চলাযা যা রহা হ্যায়। ইসকে তহত বারিশ কে পানি কে সঞ্চয়ন, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানে জল স্রোতো কে পুনর্জীবন আর বৃক্ষারোপণ কো নই গতি দি যা রহি। মুঝে বহুত খুশি হ্যায় কি গাঁও হো ইয়া শহর, পঞ্চায়েতে হো ইয়া সামাজিক সংস্থায়, হর জগহ লোগো নে বড় চড় কর ভাগিদারি।

0: কি? হ্যাঁ,
1: গত কয়েক বছরে খাদি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খাদির বিক্রির অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আগামী উৎসবের মরশুমে খাদির কোন দ্রব্য কিনতে দেশবাসীর কাছে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
0: হম সবই জানতে হ্যাঁ কি খাদি মহাত্মা গান্ধী কো বহুত প্রিয় থি। বিতে কুছ বর্ষো মে খাদি কাফি লোকপ্রিয় হুই হ্যায়। পিছলে 12 বর্ষো মে ইসকি বিক্রি 6 গুণা বড়ি হ্যায়। বিক্রি কা ইয়হ আঁকড়া আব 8,000 করোড় রুপিয়ে কে করিব পৌঁছ চুকা হ্যায়। মেরা আপ সবি সে আগ্রহ হ্যায় কি আনে ওয়ালে ত্যোহার মে খাদি কা কোই না কোই, হ্যান্ডলুম কা কোই না কোই, হ্যান্ডিক্রাফ্ট কা কোই না কোই প্রোডাক্ট জরুর খরিদে।
1: আগামীকাল 27 জুলাই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এই সপ্তাহেই গুরু পূর্ণিমা উপলক্ষে দেশের সব শিক্ষক ও গুরুজনকে সশ্রদ্ধ প্রণাম জানান তিনি।
0: 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যায়। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চো অর যুবাও কো বড়ে সপনে দেখনে কে লিয়ে প্রেরিত করতে থে। সংযোগ সে ইসি হফতে হম গুরু পূর্ণিমা কা পাবন পর্ব মনায়েঙ্গে। হামারে মাতা পিতা হামারে পহলে গুরু হোতে হ্যায়, স্কুল কে শিক্ষক হমে অক্ষর জ্ঞান দেতে হ্যায়। গুরু পূর্ণিমা এসে সবই গুরু কে প্রতি কৃতজ্ঞতা জতানে কা অবসর হ্যায়।
1: কয়েক সপ্তাহ পরেই আসছে 15ই আগস্ট, দেশের 80তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গত কয়েক বছরের মতো এবারও হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
0: 15 আগস্ট হর ভারতীয় কে লিয়ে গর্ব কা দিন, উন অসংখ্য বীরো কো ইয়াদ করনে কা দিন হ্যায় জিনোনে ভারত মাতা কি স্বতন্ত্রতা কে লিয়ে আপনা সব কুছ সমর্পিত কর দিয়া। উনকে ত্যাগ অর তপস্যা কি ওজহ সে আজ হামারে হাত মে তিরঙ্গা হ্যায়। ইস তিরঙ্গে মে হামারে সংবিধান কে আদর্শ হ্যায়। সাথিও পিছলে কুছ বর্ষো মে হর ঘর তিরঙ্গা অভিযান নে পুরে দেশ কো এক অদ্ভুত ভাবনা সে জোড়া হ্যায়। হর ঘর হর গলি মে তিরঙ্গে কা উৎসব দিখাই দেতা হ্যায়। ইস বর্ষ ভি হমে হর ঘর তিরঙ্গা অভিযান কো পুরে উৎসাহ কে সাথ আগে বড়ানা হ্যায়, আপনে ঘর পর পুরে সম্মান কে সাথ তিরঙ্গা ফহরানা হ্যায়।
1: কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামীকাল থেকে প্রথম পরিষেবা শুরু হচ্ছে সকাল 6টায়। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ পরিষেবা রাত 10:03, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ ট্রেন পাওয়া যাবে 10:18, দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। অন্যদিকে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা রাত 10:30 এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান শেষ ট্রেন 10:36 পাওয়া যাবে। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার দুটি লাইনেই প্রথম পরিষেবা শুরু হবে সকাল 9টায়, শেষ ট্রেন পাওয়া যাবে রাত 10:30। পাকিস্তানে বৃষ্টিজনিত কারণে আরও 11 জনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে 97তে পৌঁছেছে। সবচেয়ে বিপর্যস্ত পাঞ্জাব প্রদেশ, সেখানে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। দক্ষিণ সিন্ধে প্রাণ হারিয়েছেন 2 জন। গত এক মাসে বর্ষণজনিত কারণে সেদেশে 297 জন আহত হয়েছেন। চীনের গুয়াংদং এলাকায় আছড়ে পড়েছে টাইফুন নৌল। হরপাবানে গানসু প্রদেশে 10 জনের মৃত্যু হয়েছে। গুয়াংদং অঞ্চলে উড়ান ও রেল পরিষেবা ব্যাহত। ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে এই শিরোপা জয়ের ইতিহাস করেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাব জুনিয়র পুরুষ দল FIH ইউথ হকি 5 এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রোমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়াহা এবং শাহরুখ আলী। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারত। এর আগে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সাব জুনিয়র মহিলা দল রুপো জেতে 2-4 গোলে পরাজিত হয় ভারত। পশ্চিমবঙ্গের 22 বছর বয়সী জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন। দুটি ভল্ট মিলিয়ে মোট 13.025 স্কোর করে শীর্ষ 8 ফাইনালিস্টের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন প্রতিষ্ঠা। অল অ্যারাউন্ড প্রতিযোগিতাতে প্রতিষ্ঠা ও ঈশিতা ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। মহিলাদের দলগত ইভেন্টে ভারত 123 পয়েন্ট নিয়ে 9ম স্থান অধিকার করেছে। সোনা জয় করেছে অস্ট্রেলিয়া। কানাডা রুপো এবং ইংল্যান্ড ব্রোঞ্জ পদক ক্লাব করে। সাবডিভিশন 3 নিজেদের 4টি রোটেশন শেষ করার পর ভারতীয় দল 5ম স্থানে থাকলেও পরবর্তী সাবডিভিশনগুলির খেলা শেষ হওয়ার পর তারা 9ম স্থানে নেমে যায়।

শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে সরকার আগামীকাল লোকসভায় অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিকশিত ভারত গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ শুধু উন্নত ভারতের চালিকা শক্তি নয়, তারাই এই উন্নয়নের সর্বাধিক সুফলভোগী হতে চলেছে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে বললেন প্রধানমন্ত্রী। আজ কারগিল বিজয় দিবস উপলক্ষে অমর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। হারানো দিনের গানের বিষয় আজকে গান গল্প গান। আসলে এই গান গল্প গান নিয়ে অনেকগুলো অনুষ্ঠান করেছি, কিন্তু বারে বারে এই গান গল্প গান নিয়ে অনুষ্ঠান করতে এত ভালো লাগে, তার একটাই কারণ, বিভিন্ন রকম গল্প এবং গল্পের সন্ধানে আমরা বেরিয়ে পড়ি, তার জন্য প্রচুর রিসার্চ করি, প্রচুর পড়াশোনা করি, এবং তাতে আমরাও জানি সেই হারানো দিনের সময়কে, স্বর্ণযুগের সময়কে, এবং অনেক নতুন নতুন গান খুঁজে পাই। তাই জন্য অনেক সময় এই গান গল্প গানের আমি যতগুলো সেগমেন্ট করি তার মধ্যে, বা বিষয়ভিত্তিক অনুষ্ঠান করি না কেন, কোথাও গিয়ে এই গান গল্প গানের সেগমেন্ট আমার বড় প্রিয়। আজকেও তেমন গান গল্প গানে অনেক গল্প এনেছি, এবং যে গল্পগুলো বিভিন্ন মানুষের লেখায় ইন্টারভিউতে উঠে এসেছে সেই রকম গল্প, এবং অল্পশ্রুত কিছু গান অবশ্যই আপনারা অনেক গান শুনেছেন, আমরা শুনিনি, আমাদের জেনারেশন শোনেনি, কিংবা আপনারা শুনলেও এখন কম শোনা যায়, সেরকম কিছু গান নিয়ে সাজানো আজকে হারানো দিনের গান। সঙ্গে রয়েছে শ্রীরূপা, প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং দুর্গা দুর্গতি নাশিনী এই সিনেমা থেকে কাদের কম্পোজিশন বলে দিই, লেখায় মানে গীতিকার শ্যামলেন্দ্র রায় এবং সুরকার আনন্দ মুখোপাধ্যায়। শ্যামলেন্দু রায়ের লেখায় আনন্দ মুখোপাধ্যায়ের সুরে এই গান দুর্গা দুর্গশী নাশিনী থেকে।

0: সালটা 1963, 21 জুন। মনোজ বসুর কাহিনী নির্ভর পলাতক সিনেমাটি মুক্তি পায়। ছবির পরিচালক গোষ্ঠী যাত্রিকের অন্যতম কাণ্ডারী ছিলেন তরুণ মজুমদার, এবং এই কাজের জন্য তিনি বম্বে গিয়েছিলেন। সেখানে সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যাকিউট পন্ডলাইসিস ধরা পড়েছিল, এবং সেখানে হেমন্ত মুখোপাধ্যায় ভর্তি ছিলেন একটি নার্সিংহোমে। এই সময় হেমন্ত মুখোপাধ্যায় কাছে তরুণ মজুমদার কিন্তু মুকুল দত্তকে নিয়ে গিয়েছিলেন, এবং মুকুল দত্ত হেমন্ত মুখোপাধ্যায়কে যখন তরুণ মজুমদারের সঙ্গে দেখতে গেলেন, তখন তিনি বর্ণনা দিচ্ছেন, এত লম্বা মানুষটি টান টান হয়ে শুয়ে আছে, পায়ে এবং কোমরে ট্রাকশন, ভারী ভারী ওজনের লোহার চাকতি। তার মধ্যেই তিনি দেখে ফেললেন গানটি এবং গুনগুন করে সুরও গেয়ে ফেললেন, আহা কৃষ্ণ কালো আধার কালো আমিও তো কালো সখী। এবং পরবর্তীকালে আমরা দেখেছি এই সিনেমার গান কিভাবে হিট হয়েছে। তার মানে সেই সময়ে যিনি অসুস্থ, হেমন্ত মুখোপাধ্যায় অসুস্থ, সেই সময়েও তিনি কিন্তু গানকে ভোলেননি। আসলে যে যে কাজটি করে তার মন জুড়ে বোধহয় সবসময় সেটাই থাকে। এরকম ছোট ছোট ঘটনা দিয়ে সাজানো আজকের হারানো দিনের গান। আসলে এই যে ছবি, এই যে গানগুলো হয়ে ওঠে, গানের সময় কি পরিস্থিতি ছিল আমরা অনেকেই জানি না। সব গানের তো খুঁজে পাওয়া সম্ভব নয়, যেগুলো পাওয়া যায় স্মৃতির মাধ্যমে সেগুলো আমরা নিয়ে আসি এবং সেই গান সেই গল্প শোনানোর চেষ্টা করি। তবে পলাতক সিনেমার গান আপনারা প্রচুর শুনেছেন, তাই জন্য আরও একটা গান শুনিয়ে দিই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, যেটা একটু কম শোনা যায় কিন্তু প্রচণ্ড জনপ্রিয়। শুনে নিই সেই গান।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

একজন মানুষ তখনই খ্যাতির শিখরে পৌঁছান এবং তখনও বিনয়ী তখনই থাকেন যখন তার মধ্যে কোথাও গিয়ে মনুষ্যত্ববোধের পূর্ণতাও আসে। সেরকমই তার কথা বলছিলাম, তিনি বম্বের হসপিটালে ভর্তি ছিলেন, ট্রাকশন নিচ্ছেন, সেই বছরই দেশপ্রিয় পার্কের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে তার গান গাইতে যাওয়ার কথা ছিল। মূলত প্রত্যেক বছরই দেশপ্রিয় পার্কের এই ধর্মীয় প্রতিষ্ঠানটিতে তিনি বিনা পারিশ্রমিকে গান গাইতেন। তো এবছর কেন, মানে সেই বছর যিনি, সেই বছর হেমন্ত মুখোপাধ্যায় যে বছর প্রচণ্ড অসুস্থ, তিনি বম্বে থেকে ফিরলেন এবং দোলের দিন গান গাইতে গেলেন। তার পা ভেঙে গিয়েছে কোমর পর্যন্ত, প্লাস্টার, স্ট্রেচারে করে এসেছেন, কিন্তু সন্ধ্যার সময় তিনি কিন্তু মঞ্চে উঠে গান গিয়েছিলেন, শুধু কথার খেলাপ করবেন না বলে। আসলে শুধু বড় শিল্পী হলেও হয় না, একজন শিল্পী যখন বড় মাপের মানুষ হয়ে যান, সেই মনুষ্যত্ব বোধের ভেতর, সেই দর্শনের ভেতর, সেই বিনয়ের ভেতর কোথাও গিয়ে তার শিল্পী সত্তাটাই বারবার জেগে ওঠে। আর সেই শিল্পী সত্তা নিয়েই আমরা তার প্রতি মুগ্ধ হই, যেমন তার গান শুনে মুগ্ধ হই। পরের গানেও আবারও তিনি

0: না।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বললে আরেকজনের কথা আসে, হ্যাঁ গৌরী প্রসন্ন মজুমদার, এবং তবে তার কথা বলতে চাইছি না, আমি আরও একজন গায়কের কথা বলতে চাইছি, তিনি হলেন মান্না দে। আজকে খুব একটা যে একদম বিস্তৃত বা অল্পশ্রুত শিল্পীদের নিয়ে কথা বলবো সেটা নয়, হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে এবং তার পরবর্তীকালে শ্রোতা শিল্পীদের নিয়ে কথা বলবো, কিন্তু ছোট ছোট এমন ঘটনা খুঁজে পেয়েছি যেগুলো কিন্তু আরও একবার নতুন করে তাতে জানতে চিনতে এবং তাদের মতো করে জীবনটা যদি আমরা চালাতে পারি সেই শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। সালটা 1993, পয়লা মে। মান্নাদের সঙ্গীত জীবনে 50 বছরের অনুষ্ঠান হচ্ছে এবং তিনি সেদিনকে 74 বছর সম্পূর্ণ করে 75-এ পড়বেন, এইরকম একটা অনুষ্ঠান। সেখানে দ্বিজেন মুখোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা, পুলক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, মাধুরী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, অজয় চক্রবর্তী, সুমন চট্টোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, এদের নাম জানা যায়, এনারা উপস্থিত ছিলেন, আরও অনেকে উপস্থিত ছিলেন। এবং কিছুক্ষণের মধ্যে তো প্রেক্ষাগৃহ অবশ্যই পূর্ণ হয়ে গেছিলো, প্রচুর লাইন পড়েছিল টিকিটের জন্য মারামারি, বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো তিনি সেই সময়টা ওই 75 বছরে সম্পূর্ণ 3.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গিয়েছিলেন এবং শেষে বলেছিলেন যে গান শেষ করব, আমি আজও যার গান গাইতে ভয় পাই, আমার কাকার গান, সেই গান দিয়ে অনুষ্ঠান শেষ করব বলে গাইলেন, স্বপ্নও যদি মধুর এমন হোক না সে মিছে কল্পনা, এই গানটি বিখ্যাত গান। এবং সেই 3.5 ঘন্টা দাঁড়িয়ে গাইছেন 75 বছরের এক তরুণ, হ্যাঁ তরুণই বলবো, কারণ শুধুমাত্র আমরা তো কি জানি যে শুধু তো দাঁড়িয়ে নয়, একটা গান গাইতে কি অসম্ভব পরিমাণে পরিশ্রম হয় সেটা যদি আমরা সামনাসামনি কোনো কনসার্ট দেখি তাহলেই বুঝতে পারবো, সেই অমানসিক পরিশ্রম একমাত্র ভালোবাসা থেকেই উঠে আসে। সেখানে বোধহয় সেই টাকা রোজগার বা আমি গায়ক হব এই সমস্ত সত্তা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যদি প্রকৃত শিল্পী আমরা কথা বলি তাহলে সেই হেমন্ত, মান্না, তাই জন্যই কি তাদের স্বর্ণযুগ বলা হতো, সব তারা বোধহয় একসাথে নেমে এসেছে, তাই না? তার কথা বললাম, অবশ্যই তার কণ্ঠে গান শুনে নেব, জনপ্রিয় অবশ্যই প্রত্যেকটি গান, তবে একটু কম বাজানো হয়, একটু কম শোনা যায়।

0: জিটি রোড সিনেমা থেকে এই গানটি সকলের জন্য। সত্যি এই রকম গান যেগুলো মনে হয় যে মান্না দে মানেই চোখ বুঝলে যে গানগুলো উঠে আসে, কোথাও কি এই গানগুলো একটু হারিয়ে যায়, কিন্তু বারে বারে আমরা অবশ্যই সেগুলো ফিরিয়ে আনবো আপনার জন্য এবং নিজের জন্য। কোথাও গিয়ে মনে হয় যে আবার নতুন করে শুনছি এই গানে, আবার নতুন করে তার গায়কী কি আবিষ্কার করছি। আসলে সুধীন দাশগুপ্ত চিনেছিলেন এই জহরটিকে, তিনি মান্না দে। হ্যাঁ, তাকে যদি আবিষ্কার তিনি না করতেন এবং অগ্রগামী পরিচালিত ডাক হরকরা সিনেমাতে যদি আমি মান্নাদের কথা বলি, আমরা মান্নাদেরকে না পেতাম, তাহলে ওই যে সুপার ডুপার হিট বেশ কিছু গান এবং অল্পশ্রুত কিন্তু ভীষণভাবে জনপ্রিয় এবং আমাদের মনের কাছাকাছি কিছু গান আমরা বোধহয় মিস করে যেতাম, আমাদের দুর্ভাগ্য হতো। কিন্তু সেই দুর্ভাগ্য হয়নি, আমরা পেয়েছি মান্নাদেরকে এবং তার গল্পে আছি, আবারও অন্য কারোর গল্পে যাব। তবে তার আগে তার কণ্ঠে পরপর দুটো গান শুনে নেব।
1: লাথি খেয়ে আর কতদিন মরবি তোরা, একবার রুখে দাঁড়া।

জন্মভূমি সিনেমা থেকে আমরা এই গানটি শুনছিলাম, আমেরিকা লন্ডন, এবং গীতিকার ও সুরকার অনল চট্টোপাধ্যায়। আমরা যখন অল্পশ্রুত যে গান শুনি এবং সেখান থেকে যখন সিনেমারও খোঁজ পাই, তখন মনে হয় যে হ্যাঁ, গিয়ে দেখি তো সেই সিনেমা, সেই গান কোথাও গিয়ে, কত সুন্দর সুন্দর সিনেমা যেগুলো দেখা হয় না সেগুলোও দেখা হয়ে যায়, তাই না? এবং এই যে দেখা, এই যে গান, একটা সিনেমা বোনা, একটা গান বোনা বা এবং গান গাওয়া, এর পথে কত কিছু বাধা সম্মুখীন করে একটা সিনেমা বানানো হয় বা একজন গান গান কিংবা তার গানের জীবন শুরু করেন। এবং এই জীবনটা শুরু করাও খুব সহজ নয়, যে কোনো জীবন, যে কোনো প্রফেশনই অবশ্যই সেখানে হাজারো একটা বাধা আছে। যেমন একজন বিখ্যাত গায়কের কথা যদি আমি বলি, যে তিনিও বাধা পেয়েছিলেন, তিনিও রিজেক্ট হয়েছিলেন, এবং তার গলার জন্য তাকে বলা হয়েছিল যে তার গলা রেকর্ডেরই উপযুক্ত নয়। ওরিয়েন্টাল মিউজিক ভ্যারাইটি স্টোরে তিনি কিন্তু রিজেক্ট হয়েছিলেন। এবং অভিনেতা ও গায়ক কুন্দনলাল সেহগাল তাকে অডিশন থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। সেই অডিশন থেকে বাদ পড়ে তিনি ভেঙে পড়ে যাননি, তারপরেও বহু অডিশন দিয়েছেন এবং রিজেক্ট হয়েছেন, তবে শেষ মেশ তার ভাগ্যে শিখে ছিঁড়েছিল। ভাগ্যে শিখে ছিঁড়েছিল, না হলে তাকে আমরা পেতাম কি করে? যার কথা বলছি শুনলে অবাক হয়ে যাবেন, ধনঞ্জয় ভট্টাচার্য, তাকেও রিজেকশনের মুখে পড়তে হয়, তাকে বলা হয় তার গলা

রেকর্ডেরই উপযুক্ত নয়। আর সেই তিনি নিজেকে এমন জায়গায় তুলে ধরেছিলেন তার থেকে অসাধারণ অসাধারণ অন্য রকমের গান আমরা পেয়েছি। শুনিনি তাকে যখন রিজেক্ট করা হয়েছিল, সেই তিনি, তার এই কণ্ঠ, তার এই গান, কেউ কেউ বলেছিল চলবে না, তার রেকর্ডের উপযুক্ত নয়। সেই গলা আজকে আমাদের মাতিয়ে দিয়েছে, মাতিয়ে রাখছে, ভবিষ্যতেও মাতিয়ে রাখবেন। ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

এই মানুষটিকেও রিজেকশন ফেস করতে হয়েছিল। সত্যি এই মানুষটিকেও বলা হয়েছিল যে তিনি রেকর্ডের উপযুক্তই নন। তাহলে আমরা তো কোন ছাড়। আসলে কিছু কিছু সময় এসে মনে হয় যে সত্যি আজকে একদম তাড়া নেই, আজকে আমরা প্রাণ ভরে গান শুনব এবং যে গানগুলো একটু কম শোনা যায়, ভীষণ পরিমাণে সবসময় বাজে না, সেই গানগুলো শুনবো এবং সেই গানগুলোর ভেতর একটা কোথাও গিয়ে শান্তি আছে, কোথাও গিয়ে মনে হয় যে বৃক্ষতলে গিয়ে বসি, চুপ করে প্রতিটি পংক্তি শুনি, শব্দ শুনি এবং সেখান থেকে শিখি। পরবর্তীকালে সেই গান যদি আবার শুনতে পাই তাহলে মনে হয় বাহ, এটা তো আমি শুনেছি, এটা তো আমি বাজিয়েছি, এটা তো আমার গান, আমার নিজের শোনা গান। তবে সময় এমন এমন আমাদের চোখ রাঙায়, এমন এমন কথা বলে সময় যে সে তো কারোর জন্য অপেক্ষা করে না। তাই হারানো দিনের গানের এমন একটা সময় এসে পৌঁছেছি যে কালকের কি

গান আছে, কালকে হারানো দিনের গানের বিষয় কি আছে সেটা অবশ্যই বলে নেব। কারণ ওই যে সময়ের মধ্যে সময়ের গতে আমরা বাঁধা, কোথাও গিয়ে আজকে নিয়ে যেতে হয় কালকের মধ্যে দিয়ে, সেখানেই বোধহয় হারানো দিনেরও সার্থকতা। কালকে কি আছে শুনে নি। আমার আধার ঘরের প্রদীপ, গানটি মনে পড়ে? অদ্ভুত এক সুর গায়কিতে স্থায়ী থেকে অন্তরায় গিয়ে আবার স্থায়ীতে ফিরে আসতে মোখরার আসল স্কেল ধরে রাখা কিন্তু শক্ত হয়ে যায়। শুনতে খুব সহজ হলেও এমনই সুরের চলন যে ঠিক যেখান থেকে শুরু সেখানে ফিরে আসাটা কঠিন, বা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই গানটি সেখানে গিয়ে আমরা একটা বাঁকে উপস্থিত হই যেখানে মাধবী রাতের যে টান সেই গান যত সহজে সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছেন তার সুরও কি ততটাই সহজ? এত সব কথার উত্তর দেবার দায় হারানো দিনের গানের নেই, তার কাজ শুধু আরও একবার ফিরিয়ে আনা সেই সব সুরেলা মুহূর্তকে। আগামীকাল রাতের অনুষ্ঠানে সে স্মরণ করবে এই সুরের স্রষ্টাকে, তিনি সুরকার রবীন চট্টোপাধ্যায়। হিন্দি বাংলা মিলিয়ে প্রায় 100 ছবিতে সুরারোপ করেছিলেন তিনি। তার সৃষ্ট কিছু সুর এবং তার কথা নিয়ে স্টুডিওতে থাকবে অর্পিতা পোদ্দার। এবং আজকে আমি শ্রীরূপা আছি গান গল্প গান নিয়ে। ধনঞ্জয় ভট্টাচার্যের কথায় ছিলাম, তার গানে ছিলাম, তার আরো কিছু গান শুনব। শুনে নিই তাহলে এই মুহূর্তে তার কণ্ঠে আরো একটি গান। তার কণ্ঠটা বলতে বারবার ভালো লাগছে, কারণ এই কণ্ঠ সেই বলে না যে দুঃখের মধ্যে হাসবো না কাঁদবো মনে পড়ে, এই কথাটা শুনে ঘটনাটা শুনে আমারও মনে হচ্ছিল যার কণ্ঠ এত সুমধুর তাকেও বারবার বলা হয়েছিল তার কণ্ঠ উপযোগী নয় রেকর্ডের জন্য।

নিজে জীবনে গানের ক্ষেত্রে বারবার না না শুনেছিলেন বলেই বোধ হয় ভীষণ সাহসী হয়ে গিয়েছিলেন, মানে কোনো কিছুই তিনি ফেরাতেন না। যেমন একটি ঘটনা বলি, 1958 সাল, সেখানে নীরেন লাহিড়ী পরিচালিত ছবি তানসেন রিলিজ করছে, সুরকার রবীন চট্টোপাধ্যায়। সেই ছবির গান রেকর্ডিং হচ্ছে, ধামারে নিবদ্ধ একটি গান ভীমসেন যোশী গাইছেন, এবং সুরকারও কেমন সুরকার রবীন চট্টোপাধ্যায় কিছুতেই সন্তুষ্ট হতেই পাচ্ছেন না। তখন টেলিফোনে সুরকার ধনঞ্জয় ভট্টাচার্যকে, সুরকার তিনি এই ধনঞ্জয় ভট্টাচার্যকে ডাকলেন, এবং নিউ থিয়েটার্সে স্টুডিওতে সুরকার রয়েছেন আমাদের এবং ধনঞ্জয় ভট্টাচার্য গেলেন। সেখানে রবীন চট্টোপাধ্যায় এই গানটি ধনঞ্জয় ভট্টাচার্যকে গাইতে বললেন। ধনঞ্জয় ভট্টাচার্য যে কোনো সময়, যে বললাম প্রথম থেকে রিজেকশন ফেস করেছেন, প্রচুর চ্যালেঞ্জ নিতে এগিয়ে আসছেন। শুনুন, ভাবুন, সেই সময় ভীমসেন যোশী যে গানটি গাইছে সেটা আবার তিনি রেক্টিফাই করছেন। আমাদের সুরকারও যেমন সাহসী রবীন চট্টোপাধ্যায়, তেমন আবার আমাদের গায়কও তেমন সাহসী। তিনি এগিয়ে এলেন এক কথায়, এবং তারপরে কয়েকদিন ধরে অনুশীলন চললো, রেকর্ডিং হলো। সেই গান শুনে ধনঞ্জয় ভট্টাচার্যকে বুকে জড়িয়ে ধরলেন রবীন চট্টোপাধ্যায়, এবং অসাধারণ একটি গান রেকর্ড হলো। আসলে প্রথমেই তিনি যদি পেছনে হটে যেতেন, প্রথমেই যদি সবার না শুনে শুনে তিনি গানের যে জগৎ সেখান থেকেই যদি সরে যেতেন, তাহলে এই সাহসিকতাও আমরা দেখতে পেতাম না, আর কোথাও গিয়ে এত ভালো ভালো গানও পেতাম না। গানের জগৎ অনেক বড় করে দিয়ে গেছেন এনারা, তাই কোথাও গিয়ে আমরা এখনও মুখ ঠুকে বলতে পারি যে না, আমাদের সাহিত্য, আমাদের বাংলা গান, বাংলা সুর কোথাও গিয়ে যেন সবার থেকে একটু আলাদা, একটু বোধের দিক থেকে অন্য রকমও বটে। যার কথা বলছি তারই কণ্ঠে আবারও একটি গান, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

ওই যে এক সময় বলছিলাম যে কিছু কিছু গান শুনলে বা কারুর কারুর গান শুনলে মনে হয় জীবনে কোনো কাজ নেই, জীবনে কোনো তাড়া নেই, আমি শুধু বসে গানটাই শুনব, তেমনই ছিলেন এবং আমাদের মনের মধ্যে আছেনও ধনঞ্জয় ভট্টাচার্য। তবে আজকে যেহেতু গান গল্প গান এবং গান গল্প গানের একদম শেষের দিকে 15 মিনিটে এসে পৌঁছেছি, প্রথমে শুরু করেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে মান্না দে, ধনঞ্জয় ভট্টাচার্য, এবং এরপরে একটু পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আসব, সব কিছু নিয়ে আজকের গান গল্প গান। গান গল্প গানের এই সময়ে এসে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা বললে তো মানে হেন কোনো শিল্পী নেই যিনি সেই সময় পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গান করেননি, তাই তো? তো পুলক বন্দ্যোপাধ্যায় তখন বয়স অল্প, তার সঙ্গে কে দেখা করতে আসছেন? বম্বে টকিসের বন্ধন, কঙ্গন, পুনর্মিলন এই সমস্ত ছবির সুরকার আরসি পাল, মানে রামচন্দ্র পাল, তিনি সুর নিয়ে আসছেন এবং একদম যুবক অল্প বয়সী পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন। রামচন্দ্র পাল একটি লাল বুশ শার্ট পরে এবং সাদা প্যান্ট পরে এসে বসেছিলেন এবং রামচন্দ্র পাল যখন এসে বসলেন তিনি মনে মনে সুর ভাঁজছিলেন। তারপরে সামনে এসে দেখলেন একদম এক তরুণ বালক পুলক বন্দ্যোপাধ্যায় এবং তার সামনে দুখানি সুর ফেললেন, তাতে কথা বসালেন পুলক বন্দ্যোপাধ্যায়। প্রথমে রামচন্দ্র পাল নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে গানটি এই তার মতে আর কি, এত ছোট একটি তরুণের লেখা, এবং পুলক বন্দ্যোপাধ্যায় মনে মনে ভাবছিলেন যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হবে কিনা, তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। এবং পরবর্তীকালে সন্ধ্যা মুখোপাধ্যায়, পরেশ বন্দ্যোপাধ্যায় বা সুপ্রভা সরকারের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল সেই গান, যাত্রা শুরু হলো বাংলা সিনেমার এবং আধুনিক গানে পুলক বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা। প্রচুর শিল্পীর সঙ্গে, প্রচুর বলবো কেন, সেই সময় প্রায় সব শিল্পীর সঙ্গে, ওই যে বললাম একটা আমাদের অঙ্কের ভাষায় কিংবা অনেক সময় স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি না যে 99.99%, 0.1%কে ছেড়ে রাখছি, ঠিক সেরকম প্রায় সবার সঙ্গে তিনি কাজ করেছেন। তেমনই একজন বিখ্যাত শিল্পী, তার কণ্ঠে শুনিনি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান অপরিশ লাহিড়ী এবারের গানে।

পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজারো একটা অনুষ্ঠান হয়েছে এবং হবেও, কারণ তিনি এত কাজ করে গেছেন এবং তাকে নিয়ে এত গল্প যে তার ঘটনা গল্প শেষ হবার নয়। তবে আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের পথে, তাই তাকে দিয়েই, তার একটি ঘটনা দিয়েই অনুষ্ঠান শেষ করব, তার গানে গানেই। কি ঘটনা একটু মনে করে নি। একবার পুলক বন্দ্যোপাধ্যায় বিকেলের ফ্লাইটে বোম্বে যাচ্ছেন, সেদিন ঝলমলে পূর্ণ চাঁদের রাত। জানলার দিকে তাকিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় সেই অপরূপ দৃশ্য দেখছেন। সামনে এমন সময় এক তরুণী তন্নী বিমান সেবিকা তাকে খাবার দিয়ে গেলেন। পুলক বন্দ্যোপাধ্যায় জানলা দিয়ে একবার সেই সদ্য ওঠা চাঁদকে দেখছেন, একবার দেখছেন সেই বিমান সেবিকা মেয়েটিকে। কাছে কাগজ দিতে বললেন, কাগজ না থাকায় খাবারের ন্যাপকিনেই লিখে ফেললেন, ও চাঁদ সামলে রেখো যোজনাকে। এরকমই কত কিছু গান গল্প গড়ে ওঠে একটা সামান্য ঘটনা, একটা সামান্য মুহূর্তকে ঘিরে। আর এখানেই বোধহয় সুরকার, গীতিকার, লেখক, লেখিকা, সাহিত্যিক, শিল্পী সত্তার জয়। সেখান থেকে বহু বছর পরেও আমরা তাই জন্য সেই তার গান, সেই ঘটনাকে বসে মনে করি কোনো এক রাত্রিবেলা এবং সেই গানে গানে মিশে যাই। শিল্প তো বোধহয় এই জন্যই হয়। বেঁচে থাকুক সমস্ত শিল্পীরা তাদের শিল্প সত্তা নিয়ে, এবং আমাদের এই হারানো দিনের গান চলতে থাকুক। ওপারে নীরবতা, কিন্তু তাও জানি আপনারা আছেন, আপনারা শুনছেন। চিঠি লিখে জানাবেন কেমন লেগেছে অনুষ্ঠান এবং আরও কি কি বিষয়ে আপনারা হারানো দিনের গান শুনতে চান, সবটাই আপনাদের জন্য আজকে হারানো দিনের গানের অনুষ্ঠান।

সেখানে এক ঘন্টা জুড়ে ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। যাবার আগে শেষ গানটি শোনাব আরতি মুখোপাধ্যায় কণ্ঠে। আপনার জন্য থাকলো এই গান। খুব খুব ভালো কাটুক আপনার রাত। সুস্থ থাকুন বন্ধু, ভালো থাকুন।

শুনছিলেন হারানো দিনের গান, সঙ্গে ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 19 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 55 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন ডিটিএইচ প্রচার তরঙ্গের অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আজকে আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী শচীন দেব বর্মণ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। শচীন দেব বর্মনের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন আধুনিক গান। আজকের এই আধুনিক গানের অনুষ্ঠানে পরের শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অখিল বন্ধু ঘোষের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। অখিল বন্ধু ঘোষের পর আজকের পরবর্তী শিল্পী শিপ্রা বসু।

গান শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

তালাত মাহমুদের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন।

আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী লতা মঙ্গেশকর।

আধুনিক গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের শেষ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি দিয়েই শেষ হলো আজকে ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:01:25। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আজকের প্রথম ছবি প্রক্সি। প্রক্সি ছবি থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। প্রক্সি ছবি থেকে পরের গানটির শিল্পী কিশোর কুমার।

बांसा बांसा की मुश्किल में पड़ गया प्रभु। की करे बोझाई

0: সারি সারি গাছ,
1: কচি কচি পাতা,
0: কাঠ ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা। সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, ধুত্তেরি ছাতা, একা বেকা পথ, নাকে কানে খন, গরু ভেড়া মোষ, গরু ভেড়া মোষ, কপালের দোষ।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাঁড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছে গো হ্যাঁ।

প্রক্সি ছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবার ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটির শিল্পী আশা ভোসলে।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। প্রক্সি ছায়াছবির শেষ গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন প্রক্সি ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী ছবি দুই অধ্যায়, দুই অধ্যায় ছায়াছবি থেকে প্রথম গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন দুই অধ্যায় ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গানটি দুই অধ্যায় ছবিতে গেয়েছেন ভূপিন্দর সিং।

দুই অধ্যায় ছায়াছবির শেষ গানটি শুনলেন দ্বৈত কণ্ঠে অমিত কুমার ও ইন্দ্রাণী ব্যানার্জি। ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের ছবি রাগ অনুরাগ। রাগ অনুরাগ ছবির প্রথম গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রাগ অনুরাগ ছায়াছবির পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও হৈমন্তী শুক্লা।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুনলেন প্রক্সি দুই অধ্যায় ও রাগ অনুরাগ ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে নানা রঙের গান।

আজ নানা রঙের গান অনুষ্ঠানে প্রথমেই শুনুন একটি অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়, অতুল প্রসাদের গান।

0: অতুল প্রসাদের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এরপর শুনুন একটি রজনীকান্তের গান, শিল্পী অর্ঘ্য সেন।
1: যদি

অতুল প্রসাদ ও রজনীকান্তের গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন নানা রঙের গান। অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান ও দ্বিজেন্দ্র গীতির পর এবার শুনুন দুটি নজরুল গীতি। প্রথমে মোহাম্মদ রফি ও পরে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নজরুল গীতি, শিল্পী মোহাম্মদ রফি।

নজরুল গীতি শুনলেন, মোহাম্মদ রফি, সুস্মিতা গোস্বামী ও রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন নানা রঙের গান। এবার পরপর দুটি বাউল গান শুনুন পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

দুটি বাউল গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে, নানা রঙের গান অনুষ্ঠানে। এবার শুনুন অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে মেলার গান।

মেলার গান শুনলেন অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে। পরের গানটি শচীন দেব বর্মনের কণ্ঠে শুনুন। শচীন দেব।

শচীন দেব বর্মনের কণ্ঠে শুনলেন এই গানটি ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে।

সব শেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথমটি শহরের পরিবেশনায়।

এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই শুনতে পাবেন এফএম রেইনবোর অনুষ্ঠান।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় ভোর 4:02। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন নন্দিনী চক্রবর্তীর পরিবেশনায় খেয়াল ললিত রাগে। এখন শুনবেন খেয়াল রাগ ললিত।

এতক্ষণ আপনি শুনছিলেন প্রভাতিতে, খেয়াল পরিবেশনায় ছিলেন নন্দিনী চক্রবর্তী ললিত রাগে। এখন আপনি শুনবেন তবলা বাদন, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, রূপক তালে। শুনবেন তবলা বাদন, রূপক তালে, পরিবেশনায় পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়।

যেমনি তিন তালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাচ্ছি, তার মধ্যে ছোট ছোট তেহাই।

तीन बार जाके चक्रधार तक बोलिए।

একটা ছোট্ট টুকরো এটাই।

এতক্ষণ আপনি প্রভাতীতে শুনলেন তবলা বাদন রূপক তালে, পরিবেশনায় ছিলেন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়। আজ প্রভাতীতে আপনি যেই দুটো শাস্ত্রীয় সঙ্গীত শুনলেন, প্রথমে শুনেছিলেন খেয়াল ললিত রাগে নন্দিনী চক্রবর্তীর পরিবেশনায়, এবং তারপর শুনলেন তবলা বাদন পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় রূপক তালে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই, আর ততক্ষণ আপনার কানে থাক সুরের এই মূর্ছনাটুকু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটায় ভোর 5:22 আপনি শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আর আনন্দধ্বনি মানেই থাকে এক ঘন্টা জুড়ে নানা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, ঠিক যেমন আজ শুরুতেই দেখেছি অদিতি মহসিনের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি। আর আপনার সঙ্গে রয়েছে

এতক্ষণ শুনছিলেন শ্রীকান্ত আচার্যের গলায় রবীন্দ্রসঙ্গীত, তার পরের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি আমি মহুল।

গণিতের সময় 5:24, এখন শুনে নেব পরপর দুটি গান। প্রথমের শিল্পী ভাস্বতী দত্ত এবং তারপর মনোময় ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দধ্বনি।